0: শ্রাবণ মাস, মেঘলা আকাশ, বৃষ্টি এবং অঝোর ধারায় বৃষ্টি, সব কিছু মিলে মিশে কিছু কথায় কিছু গানে এক নতুন আবেশ তৈরি করেছে বলাই যেতে পারে। এবং শ্রোতা বন্ধুরা এই অনুষ্ঠান ভালোবাসেন, আমি জানি আপনারা এই অনুষ্ঠান সংক্রান্ত গানগুলি খুব পছন্দ করেন। তবে এই মুহূর্তে একজন শ্রোতা বন্ধু জুড়ে গেছেন, তিনি কি বলছেন? নমস্কার।
1: নমস্কার।
0: হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি জলপাইগুড়ি থেকে অঞ্জলি চন্দ্র।
0: আচ্ছা,
1: আপনাদের আপনাদের বিষয় জয় পরাজয় নিয়ে, তাই?
0: হ্যাঁ হ্যাঁ,
1: জয় পরাজয় নিয়ে তো মানুষের জীবন, তাই তো?
0: হ্যাঁ,
1: এই দুটোর দুটোকেই মেনে নিতে হবে।
2: পরাজয় যদি জীবনে মেনে নিতে, পরবর্তীতে জয়ের লক্ষ্য কমের জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে নিজের কর্মের দ্বারা, নিজের কর্মের মাধ্যমে। কাজে পরাজয় হলে মেনে নিতে হবে, আর জয়ের জন্য চেষ্টা করতে হবে নিজের কর্মের মাধ্যমে। আমি একটু বুঝি আর কি, বুঝি আর কি,
0: মানে জয় এবং পরাজয় দুটোকে আমরা যখন সমভাবে গ্রহণ করতে পারবো, এটাই বলছেন তো আপনি?
1: হ্যাঁ, এটাই বলছি।
0: আমরা জয়ে, মানে আমাদের আনন্দ হলে, কোনো কিছুতে জয়লাভ করলে আমাদের আনন্দ হয় অপরিমিত। সেই আনন্দকে যেমন আমরা আনন্দ সহকারে গ্রহণ করি, তেমনি পরাজয় হলে চূড়ান্তভাবে ভেঙে পড়ি, দুটো অপোজিট ঘটনা ঘটে।
1: কিন্তু ভেঙে না পড়ে, ভেঙে না পড়ে নতুন করে ই করতে হবে, চেষ্টা করতে হবে, যাতে আমি কর্মের দ্বারা যে জন্য আমি পরাজিত হলাম সেটাকে যেন দমন করে আমি জয়ের লক্ষ্যে পৌঁছাতে পারি।
0: খুব সুন্দর বললেন, খুব সুন্দর ভাবনা আপনি আমাদের সঙ্গে ভাগ করে নিলেন। সঙ্গে থাকুন, অনেক ধন্যবাদ।
1: ভালো থাকবেন।
0: আপনিও ভালো থাকবেন, ধন্যবাদ। আমাদের শ্রোতা বন্ধু যা বললেন, জয়ের আনন্দে যেমন আমরা উচ্ছ্বসিত হয়ে উঠি, তেমনি যখন পরাজয় আসে আমরা চূড়ান্তভাবে হতাশ হই, ভেঙে পড়ি, মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ি। কিন্তু শ্রোতা বন্ধু যেটা বললেন, মানসিকভাবে বিধ্বস্ত না হয়ে, ভেঙে না পড়ে কি কারণে পরাজয় ঘটল সে সম্পর্কে বিশ্লেষণ করে আমরা কিন্তু আগামীর জয়ের পথ তৈরি করতে পারি। এই মুহূর্তে আরও একজন শ্রোতা বন্ধু রয়েছেন, তিনি কি বলছেন? নমস্কার। শুভ সকাল।
3: আমি যে প্রধাননগর শিলিগুড়ির থেকে বলছি।
0: হ্যাঁ বলুন বলুন।
3: জয়ে পরাজয়ের কথা তো হচ্ছে, জয় তো অনেক কিছুতেই জয় করা হয়। আমি নিজে মনে করি, হ্যাঁ আমি এটা জয় করেছি, কিন্তু আবার কিছু কিছু জিনিস আছে আমার হলো না, এটা আমি

0: ট্রাই করতে পারলাম না, কিন্তু সেটা ভেঙে পড়লে হবে না, ভেঙে পড়তে পারবো না, তাই না?
1: হুম
0: জয় যখন হয়নি চেষ্টা করব, এই হলো কথা আমার।
1: ধন্যবাদ। হ্যাঁ
0: জয়
1: নিশ্চয়ই,
0: পড়া গিয়ে, কেননা আমি এটা জয় করতে পারলাম না, আমি হতাশা হয়ে চললাম, এইভাবে চললে তো হবে না, তাহলে তো আমার কোনোদিনই আমি কিছু করতে পারবো না।
1: একদম
0: আমার কথা হচ্ছে, আমি জয় হলো না, চেষ্টা করে যাব, হ্যাঁ, কিন্তু নিজেকেও আবার ওটা ঠিক করে রাখতে হবে যে না,
1: হ্যাঁ
0: আমি আজকে পারলাম না, চেষ্টা করে যাই। হ্যাঁ, চেষ্টা করতে করতেই তো মানুষ ইয়ে হবে, হবেই যেটা,
1: আগামীতে, হ্যাঁ আগামীতে এগোনো যাবে।
0: হয়ে যাবে, এই হলো আমার ইয়ে, বুঝলে?
1: অনেক
0: সকালবেলা তো ইয়ে ওই যে চেঞ্জ পারলামই না, ইয়ে হলো না
1: আচ্ছা আচ্ছা,
0: সকালবেলা, হ্যাঁ
1: হ্যাঁ হ্যাঁ নিশ্চয় নিশ্চয়, কোনো ব্যাপার নেই, আপনারাই তো আমাদের শ্রোতা বন্ধু, এক
0: হ্যাঁ
1: একবার পাবেন না আরেকবার নিশ্চয়ই পাবেন।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: ধন্যবাদ
0: না, খুব সুন্দর, ধন্যবাদ। আপনি
1: ধন্যবাদ,
0: ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ,
1: আপনিও অনেক অনেক ধন্যবাদ। আসলেই জীবন তো বড় মধুর, তবে এই যে কঠিন রাস্তাগুলোকে আমরা পেরিয়ে যাই, যখন জয় আসে তখন রাস্তা হয়ে যায় অনেক সহজ, তখন মনে আনন্দ থাকে অফুরন্ত, আর যেই পরাজয় এসে তাকে গ্রাস করে তখন হতাশা এসে গ্রাস করে আমাদের। কিন্তু এই জয় পরাজয় দুজনের মধ্যে যদি আমরা খানিকটা সমতা আনতে পারি, তাহলে কিন্তু জীবন নিঃসন্দেহে সুন্দর হয়ে উঠতে পারে, উঠবেই, তার জন্য নিরন্তর প্রচেষ্টা দরকার। এই মুহূর্তে চলে যাচ্ছি পরবর্তী গানে।

0: সত্যি তাই, ভরা শ্রাবণ, আর তার সঙ্গে আজকে যুক্ত হয়েছে জয় পরাজয়কে আপনি কিভাবে দেখছেন, সব কিছু মিলেমিশে, এবং বর্ষার গান এবং জীবনের গান সব কিছু মিলেমিশে। আর এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে এসে গেছে মধুমিতা।
1: সুপ্রভাত দিদি, কেমন আছো এবং কেমন আছেন সবাই?
0: আমি তো বেশ ভালো আছি। আর ওই যে শ্রাবণ মাস, ভরা শ্রাবণ,
1: একদম
0: আমরা শুরুটা করেছি বৃষ্টি নিয়ে,
1: একদম একদম,
0: আর তারপরে হচ্ছে জয় পরাজয়কে কেমন ভাবে দেখেছেন। তবে একজন শ্রোতা বন্ধু রয়ে গেছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে, তিনি কি বলছেন? নমস্কার।
1: নমস্কার,
0: শুভ সকাল।
2: শুভ সকাল।
0: হ্যাঁ, আপনি কে বলছেন এবং কোথা থেকে বলছেন একটু বলবেন।
2: আমি ফুলবাড়ি থেকে মিনতি সেনগুপ্ত বলছি।
0: আচ্ছা,
1: হ্যাঁ বলুন দিদি, কেমন আছেন এবং এই জীবনের জয় পরাজয়কে আপনি কিভাবে দেখছেন?
2: যেমন একবারে না পারিলে দেখো শতবার, কথাতেই আছে। যেমন আমাদের ইন্ডিয়া টিম জিতলে আমরা কত খুশি হই, হ্যাঁ, আর যখন অন্য টিম জিতে মানে ইন্ডিয়া হেরে যায় তখন আমরা কত দুঃখ পাই, কতক্ষণ সেইটাই আর কি। এইটাই হচ্ছে জয় পরাজয়ের নমুনা। আচ্ছা, এই পর্যন্ত আজকে থাক, আমি প্রথম লাইন পাই না,
0: অবশেষে পেয়েছেন।
1: হ্যাঁ,
2: এবং আজকে আমি জয় পেয়েছি,
0: আমরাও
1: খুশি হয়েছি।
2: হ্যালো আকাশবাণীতে পাই না, কিন্তু হ্যালো আকাশবাণী যেদিন প্রথম শুরু হয়েছে সেই দিন থেকেই আমি জানি, কিন্তু পারি না ওই পরাজয়,
1: এটা কিন্তু ভালো বলেছেন কিন্তু
0: সত্যি কিন্তু।
2: নমস্কার,
0: সঙ্গে থাকবেন।
1: এই জিনিসটা কিন্তু একটা বেশ ভালো মজার হলো, বলো দিদি, বেশ সকাল বেলাটায় অনেকেই লাইন পান না আর কি, এই বিভিন্ন রকম।
0: আর ওই সময়টা বেশি ফোন,
1: আসলে সবাই তো ফোন ট্রাই করতে থাকে, সেই জন্যই আর কি লাইনটা পাওয়া যায় না।
0: আচ্ছা, আমরা গান,
1: হ্যাঁ একদম গান শুনবো।

জীবনে ভাঙা গড়া ওঠা নামা এ তো চলবেই, তবে আপনাদের কাছে জয় পরাজয়ের মাত্রা কি, মানে কি, এক একজনের কাছে এক এক রকম। তাই শুনব এবং শোনাতে ফোন করুন 9434076705 এই নম্বরে।

0: জীবনে আমাদের জয় আর পরাজয় কিন্তু দুটোকেই গ্রহণ করতে হয়। এর দুটোকেই গ্রহণ করা আমাদের জীবনের প্রকৃত বড় একটা শিক্ষা। জয় মানে আমি শুধু জিতেই গেলাম, আর পরাজয় মানে আমি হেরে গেলাম তাও কিন্তু নয়। আমরা যখন জিতে যাই কোনো কিছুর থেকে, তখন সেই জিতটা কিন্তু আমাদের আত্মবিশ্বাস দেয়। আর আমরা যখন কিছু থেকে হেরে যাই, তখন সেই হেরে যাওয়াটা আমাদের নিজেকেও, নিজের ভেতরটাকে কিন্তু চিনতে শেখায়। তাই যে কোনো কিছুকে হেরে যাওয়া, যে কোনো কিছুতে হেরে যাওয়া, সেই ব্যর্থতাটা আমরা যখন পরাজয় ভাবি, সেটাকে আমরা পরাজয় হিসেবে না নিয়ে, যখন সেটাকে আমরা নতুন করে জীবনে সাজিয়ে নিতে শিখি, সেটাই হয়তো আমাদের অনেকটা বড় শিক্ষা। আপনাদের কাছে এর চেতনাটা কি, এর রূপটাই বা কি, তা জানাতে অবশ্যই ফোন করুন। এরপর শুনে নেব আরও একটি গান। সঙ্গে রয়েছেন আমাদের এক শ্রোতা বন্ধু, শুনে নেব। হ্যালো,
1: নমস্কার।
0: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: হ্যাঁ দিদি, আমি বীরভূম জেলার দুবরাজপুর থেকে বলছি, অমিতাভ ঘোষ।
0: হ্যাঁ বলুন অমিতাভ বাবু, সুপ্রভাত।
1: সুপ্রভাত দিদি, কেমন আছেন?
0: আমি ভীষণ ভালো আছি, আপনি কেমন আছেন?
1: হ্যাঁ দিদি, আমিও ভীষণ ভালো আছি। আর একবার বিষয়টা আমাকে বলুন। বিষয়টা,
0: হ্যাঁ, বিষয়টি হলো জীবনে জয় পরাজয়কে আপনি কিভাবে নেবেন।
1: আচ্ছা দেখুন, এই জীবনের এই যে জয় পরাজয় শব্দটা, হ্যাঁ, এই জয় পরাজয়ের মধ্যে কিন্তু একটা, যদি আমি জীবনে জিতি তাহলে এটা একটা আনন্দ, আর পরাজয়েরও দিদি একটা আনন্দ। সব সময় যে আমাকে জীবনে জয়ী হতে হবে, হ্যাঁ, এটা যেমন কাম্য নয়, তেমনি সব সময় যে আমাকে হারতে হবে এটাও কাম্য নয়। হ্যাঁ, জয় জয়ের জয়ের যেমন আনন্দ আছে, তেমনি দিদি পরাজয়েরও আনন্দ আছে। আসলে পরাজয় আমাদেরকে ঋদ্ধ হতে শেখায়। একটা জিনিসে যদি আমরা ব্যর্থ হই, তাহলে পরবর্তী ক্ষেত্রে আমরা সেই জিনিসটা নিয়ে, হ্যাঁ, মানে এগিয়ে যেতে পারি, যাতে করে আমরা আবার জয়ী
0: জয়ী হই।
1: তো হ্যাঁ, তো খেলায় যেমন দেখুন জয় পরাজয় আছে, একদল বিজিত একদল জয়ী। তো এই বিজিতরাও কিন্তু দেখুন, হ্যাঁ, তখন কিন্তু ওই মনোভাবটা নিয়ে থাকে যে আজকে যারা জয়ী হলো, আমরাও একদিন সেই জয়ী তালিকায় স্থান করে নেব। আর এখানেই জীবনের সঙ্গে জীবনের একটা মেলবন্ধন ঘটে যায়। আসলে দিদি, জয় পরাজয় আমাদের সঙ্গে থাকে, আমাদেরকে নিয়েই চলে জয় পরাজয়, আর আমরা বয়ে নিয়ে চলি জয় পরাজয়কে। আসলে দেখুন, জয় যদি না থাকে তাহলে যেমন পরাজয়ের আনন্দ থাকে না, তেমনি পরাজয় যদি না থাকে
0: জয়ের আনন্দ
1: ম্লান হয়ে যায়। হ্যাঁ, তো এইভাবেই আমরা এগিয়ে চলি, এগিয়ে চলে আমাদের জীবন। আর এই জীবনের সঙ্গে জীবন যখন মেলে, তখন জয় জয়কার হয়।
0: একদম ঠিক বলেছেন, একদম জয় জয়কার হয়। আসলে পরাজয় না থাকলে জয়ের আনন্দটাই আমরা উপভোগ করতে পারবো না।

0: হ্যাঁ দিদি, হ্যাঁ একদম,
1: খুব ভালো লাগলো আপনার
0: ভালো
1: কথা শুনে।
0: থাকবেন, নমস্কার নেবেন।
1: একদম একদম, আপনিও খুব ভালো থাকবেন, নমস্কার। সঙ্গে থাকুন, শুনতে থাকুন আকাশবাণী শিলিগুড়ি।

0: সঙ্গে রয়েছেন এক শ্রোতা বন্ধু। হ্যালো,
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: হ্যাঁ, আমি বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
0: হ্যাঁ বলুন, অম্বিকা দেবী।
1: হ্যাঁ ভালো, হ্যাঁ ভালো আছেন দিদি ভাই?
0: হ্যাঁ, আমি ভীষণ ভালো আছি, আপনি কেমন আছেন?
1: হ্যাঁ ভালো আছি।
0: হ্যাঁ বলুন, জীবনের জয় পরাজয়কে কিভাবে, কি নজরে দেখেন?
1: হ্যাঁ দেখুন, জয় পরাজয় এমন একটি শব্দ, হ্যাঁ, জীবন আছে সেখানে জয়, কখনো জয় আছে কখনো পরাজয়, হারও আছে। তবে সব হারই যে কষ্ট দেয়, বেদনা দেয় তা কিন্তু নয়। কিছু কিছু হার আছে যেগুলো হারতে পারলে আমরা সত্যি খুব খুশি হই এবং আনন্দিত হই। হ্যাঁ, যেমন ধরুন আমার সংসারের কথাই বলি, সংসার এখানে ধরুন আমি কারো সঙ্গে প্রতিযোগিতা বা কোনো প্রতিযোগিতায় আমি আসিনি, সেক্ষেত্রে আমার সংসারে কোনো কাজ হয়তো আমি দক্ষভাবে জানি না,
0: একদম
1: সেক্ষেত্রে আমার সংসারে কেউ যদি সেই কাজটা দক্ষতার সঙ্গে করে, আমি সেই কাজটা করতে হয়তো পারি না ঠিক মতন। প্রথম দিকে যেমন রান্না বান্নায় আমি কিছুই জানতাম না,
0: আচ্ছা
1: পারতাম,
0: হ্যাঁ
1: কিন্তু সেখানে আমার হয়তো শ্বশুরমশাই শাশুড়ি মা বা আরো যারা রয়েছেন তারা সেটা দক্ষতার সঙ্গে করতেন।
0: হুম
1: হ্যাঁ, আমি সেই হারটা কিন্তু আমার, সেই পরাজয়টা কিন্তু আমার আনন্দের বা খারাপ লাগার পরাজয় কিন্তু আমার ছিল না,
0: একদমই
1: এটা
0: তাই।
1: আমার শিক্ষার জন্য, আমাকে শিক্ষা দেওয়ার জন্য
0: হ্যাঁ
1: সেই পরাজয়টা কিন্তু আমার ছিল।
0: হুম
1: আবার দেখুন, যেগুলো আমার পরীক্ষা, ধরুন

0: আমি কোন একটা পরীক্ষা দিচ্ছি, সেখানে যদি আমার পরাজয়টা হয়, সেক্ষেত্রে কিন্তু আমার একটু পরাজয়টা একটু বেদনাদায়ক বা একটু মন খারাপেরই হয়। ধরুন আমি আমি যেভাবে এক্সপেক্ট করেছিলাম সেই পরীক্ষাটা দেওয়ার পর আমার রেজাল্টটা সেভাবে যদি না হয়, আমি যদি হেরে যাই, তাহলে কিন্তু আমার মনটা একটু খারাপই হয়। অতএব সব পরাজয়ই যে খারাপ হয় তা কিন্তু নয়, আবার জয়টাও ঠিক তাই, জয়ের ক্ষেত্রেও ঠিক সেই উল্টোটাই, দুভাবেই আমরা জয়কে দেখি। জয়টাও যখন ভালো কাজের জন্য সাফল্য আসে, তখন আমাদের মনে যেমন একটা আনন্দ বা আমরা একটা তৃপ্তি শান্তি পাই, সেরকম অনেক জয় আছে যেগুলোতে তাকে হারিয়ে দিয়ে সেই জয়টা কিন্তু কখনোই সুখকর বা আরামদায়ক জয় কিন্তু থাকে না, সেটা কিন্তু কষ্টদায়ক জয়ই থাকে। এটুকুনি শেয়ার করলাম, ভালো থাকবেন, নমস্কার।
1: একদম, আপনিও খুব ভালো থাকবেন, শুনে ভালো লাগলো, সঙ্গে থাকুন, শুনতে থাকুন আকাশ বাণী। জীবনের জয় আর পরাজয় আমাদের দুটোকেই গ্রহণ করতে হয় এবং হবেও। আমরা পরাজিত হলেও সেই হারটাকে মনে করে দুঃখ না পেয়ে এগিয়ে চলার নামই কিন্তু জীবন। শুনে নেব আরও একটা গান।

0: সঙ্গে রয়েছেন শ্রোতা বন্ধু, শুনে নেব। হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ
1: নমস্কার দিদি।
0: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: জলপাইগুড়ি থেকে বলছি,
0: হ্যাঁ
1: সোমা গাঙ্গুলি।
0: হ্যাঁ সোমা দেবী, বলুন।
1: হ্যাঁ দিদি, আমি একটা এক কলি গান শুনিয়ে বলছি।
0: হুম
1: হ্যাঁ, জয় পরাজয় একটা বই,
0: হুম
1: ফিল্মের নাম। হ্যাঁ,
0: হুম হুম
1: অনেকদিন আগে সেই বইটি দেখেছিলাম,
0: হুম
1: তাই আজকে আপনাকে শুনিয়ে দিচ্ছি।
0: হুম হুম
1: যাবার বেলায় তোমায় আমি কোনো বাধা দেব না, জয় করে ফিরবে তুমি আমার কথা ভেব না, আমার কথা ভেব না। এটুকু শোনালাম।
0: বাহ, দারুণ লাগলো শুনতে, ভীষণ ভালো লাগলো। আসলে যদি কেউ
1: ধন্যবাদ। হ্যাঁ
0: যদি কেউ যেতে চায়, তাকে অবশ্যই যেতে দিতে হয়।
1: হ্যাঁ, এই বইটি আমি অনেকদিন আগে দেখেছিলাম, খুব
0: হুম
1: ভালো লেগেছে। আমাদের
0: একদম।
1: সংসারে
0: হুম
1: সুখ দুঃখ আনন্দ বেদনা
0: হুম
1: সবকিছুই আছে,
0: হুম
1: কিন্তু এর মধ্যে জয় পরাজয় আছে।
0: হুম
1: কোনো কাজ করতে গেলে যদি সেটা জয় করা যায়, তাহলে সেটা তো খুবই ভালো,
0: হুম
1: আর যদি পরাজয় আসে, তাহলে সেটা দুঃখকে মনে না করে
0: এগিয়ে চলতে
1: পরাজয়কে না
0: হবে,
1: মেনে নিয়ে আমাদের চলতে
0: এগিয়ে
1: হবে,
0: চলতে হবে,
1: তবেই
0: একদম তাই,
1: সবাই ভালো থাকবে।
0: একদম তাই।
1: এটুকু বললাম।
0: হ্যাঁ
1: নমস্কার নেবেন,
0: নমস্কার।
1: মোটামুটি
0: হ্যাঁ
1: ভালো
0: হ্যাঁ
1: আছেন?
0: একদম ভালো আছি, আপনি কেমন আছেন?
1: আমি খুব ভালো, আর
0: এভাবেই
1: আপনাদের
0: ভালো
1: সঙ্গে
0: থাকতে,
1: কথা বললে আরো ভালো থাকি।
0: এটা আমারও খুব ভালো লাগলো শুনে। সোমাদেবী, আপনি
1: হ্যাঁ,
0: খুব ভালো থাকবেন, পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থাকবেন, ভালো
1: আপনিও
0: রাখবেন।
1: খুব ভালো থাকবেন। ধন্যবাদ,
0: ধন্যবাদ,
1: নমস্কার।
0: নমস্কার। সত্যি, যেটা এই কথাটা কিন্তু একদমই ঠিক সবসময়, যে যদি কেউ যেতে চায়, তাকে যেতে দিতে হয়। কখনো আমরা কাউকে হারাই, নিজের প্রিয়জনকে হারাই, কখনো আমরা পরিস্থিতির কাছেই হেরে যাই, কখনো নিজের কাছেই হেরে যাই, কিন্তু সবচেয়ে বড় পরাজয় তখনই হয় যখন হেরে যাওয়ার পর আমাদের ইচ্ছে শক্তিটাই মরে যায়। তখন কিন্তু আমাদের সবচেয়ে বেশি পরাজয় হয়। সেই সময়টা আমাদের একাগ্রতা নিয়ে বাঁচতে হবে, দাঁড়াতে হবে শক্ত হয়ে। সেই সময়টা কাছের মানুষের খুব দরকার, যখন আমরা মন থেকেই হেরে যাই। সঙ্গে রয়েছেন আরও একজন শ্রোতা বন্ধু। হ্যালো
2: নমস্কার ভাই,
0: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: আমি মারগ্রাম শিবতলা পাড়া বীরভূম থেকে কিশোর কুমার দাস কথা বলছি দিদি ভাই।
0: হ্যাঁ হ্যাঁ বলুন।
2: বলছি দিদি ভাই, আজকে বিষয়টা কি রেখেছেন?
0: জীবনের জয় পরাজয়কে কি চোখে দেখবেন, কিভাবে দেখবেন?
2: দিদি ভাই,
0: হ্যাঁ
2: জীবনে বাঁচতে গেলে তো জয় পরাজয় দুটোই থাকে,
0: একদম।
2: দুটোই মেনে নিতে হয়।
0: হুম হুম
2: যে সময়টা আসবে তখন সেই সময়টাকে মেনে নিতে হবে,
0: একদম
2: কখনো জয় হবে কখনো পরাজয় হবে, সেগুলোকে সবই মেনে নিতে হবে।
0: ঠিক
2: আমি এমন
0: বলেছেন।
2: কিছু হয়তো কাজ করতে গেলাম, সেই কাজটা আমি অসফল হলাম, মানে পরাজয় হলো আমার। আবার কোনো কাজ করতে গেলাম, সেটা আমার সফল হলো, সেটা তো আমি জয় হলো আমার।
0: হুম
2: তো এইভাবেই আমাদেরকে মানে মেনে নিতে হবে, যেটাই হোক, জয় হোক আর পরাজয় হোক দিদি ভাই।
0: হুম হুম হুম সত্যি ঠিকই বলেছেন, কারণ আমরা তো থেমে থাকতে পারি না, আমাদের এগিয়েই চলতে হবে।
2: হ্যাঁ দিদি ভাই, আমাদেরকে এগিয়ে চলতে হবে,
0: তাই তো, জয় হোক বা পরাজয় হোক, দুটোকেই
2: পরাজয় হোক
0: মেনে নিয়ে আমাদের এগিয়ে চলতে হবে। এগিয়ে চলার নামই হয়তো জীবন।
2: জীবন, ঠিক, এগিয়ে চলার পথই হলো জীবন, নামই
0: একদম।
2: হলো জীবন, ঠিক। হ্যাঁ, নমস্কার দিদি ভাই, ভালো
0: নমস্কার,
2: থাকবেন।
0: আপনিও খুব ভালো থাকবেন, শুনতে থাকুন, সঙ্গে থাকুন আকাশবাণী শিলিগুড়ি। সত্যি তাই, আমাদের এগিয়ে চলতে হবে, এবং কোনো কিছুতেই ভেঙে পড়লে কিন্তু একদমই চলবে না। আমাদের শক্ত হতে হবে, উঠে দাঁড়াতে হবে, আবার হাঁটতে হবে, জয় হোক বা পরাজয় হোক, তাকে

0: সঙ্গে রয়েছেন শ্রোতা বন্ধু, শুনে নেব। হ্যালো,
1: হ্যালো
0: হ্যাঁ, কে বলছেন,
1: হ্যালো,
0: কোথা থেকে বলছেন, শুনতে পাচ্ছেন? হ্যালো,
1: হ্যাঁ শুনতে পাচ্ছি, নমস্কার
0: হ্যাঁ
1: দিদি।
0: নমস্কার, নমস্কার, সুপ্রভাত, বলুন কে বলছেন,
1: হ্যাঁ
0: কোথা থেকে?
1: সুপ্রভাত, আমি মেঘলিগঞ্জ ব্লকের রানীঘাট থেকে বিকাশ রায় বলছি দিদি।
0: হ্যাঁ বিকাশবাবু, বলুন।
1: আজকে বিষয়টা হচ্ছে খুবই ভালো, জয় পরাজয়
0: জয় পরাজয়,
1: দুইটাই তো সমান, ওটা ভাগ্যের একটা নির্বন্ধন,
0: হুম
1: নীতি কথা,
0: হুম
1: জয় থাকে পরাজয়ও থাকে।
0: হুম হুম
1: যাদের পরাজয় লেখা থাকে বেশিরভাগ তাদের তারা পরাজয় হয়,
0: হুম
1: যতই কর্ম করুন না কেন পরাজয় হয়ে যায়, এবং
0: হুম
1: উপরওয়ালার দয়ায় যদি সেটা পাল্টিয়ে দেয়
0: হুম
1: সেটা জয় হয়ে যায়।
0: হুম
1: কিন্তু জয়টা খুব সুখের, তাই না?
0: হুম
1: জয় খুব
0: একদম।
1: সুখের
0: হুম
1: জিনিস।
0: হুম হুম পরাজয় হলে অবশ্যই তো মন আমাদের ভেঙে যায়, মন খারাপ হয়ে যায় একশো বার।
1: কিন্তু তবু এটা শিক্ষার সার্টিফিকেট,
0: হুম
1: বুঝতে
0: হুম
1: হবে কোথা থেকে পরাজয়টা হলো,
0: হুম
1: কেমন করে হলো,
0: হুম
1: কিভাবে হলো,
0: হুম সেই
1: এটা বুঝতে
0: প্রশ্নটা
1: হবে।
0: আমাদের মনে রাখতে হবে
1: হ্যাঁ
0: যে
1: হ্যাঁ
0: কেন আমি
1: কিন্তু
0: হেরে গেলাম।
1: হ্যাঁ হ্যাঁ যাই হোক, বলুন। হ্যালো,
0: সেটাই, হ্যাঁ বলুন।
1: হ্যাঁ বললাম একটা গান শোনাবেন, গুরু দক্ষিণার তোমরা যতই আঘাত করো নেই কো অপমান।
0: আমরা চেষ্টা করব অবশ্যই আপনার অনুরোধ রাখার, শুনতে থাকুন, হ্যাঁ
1: কিন্তু
0: সঙ্গে
1: আজকে
0: থাকুন।
1: আজকের দিনে আর বেশি কথা বললাম না, এইটুকুই বলে
0: ভালো
1: নমস্কার
0: থাকবেন,
1: জানাইলাম
0: নমস্কার,
1: সবাইকে।
0: নমস্কার।
1: হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ।
0: জীবনের জয় পরাজয়ের মাঝেই আমাদের বেঁচে থাকা, এবং এই বেঁচে থাকাটাকেই মূল মন্ত্র হিসেবে জয় পরাজয়কে কিন্তু আমাদের সাথে নিয়ে চলতে হবে। জয় আমাদের আনন্দ দেয়, আর পরাজয় আমাদের জীবনের গভীরতা, মূল মন্ত্র যে আমাদের গভীর ভাবনা, গভীরতা সেটাকে আমাদের বুঝতে সাহায্য করে। এই দুটোকে মিলেই কিন্তু একজন মানুষ পরিপূর্ণ মানুষ হয়ে ওঠে। শুনে নেব আরও একটি গান।

কিছু কথায় কিছু গানের অনুষ্ঠান এখানেই শেষ হলো। আকাশবাণী শুরু করি, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে।

আকাশবাণী শিলিগুড়ি। এবারে শুরু হচ্ছে রবি কিরণে। বাংলার ঋতুচক্রে বর্ষার একটি বিশেষ স্থান রয়েছে। গ্রীষ্মের তীব্র দাবদাহের পর যখন আকাশে ঘন কালো মেঘ জমে, দূরে কোথাও মেঘের গর্জন শোনা যায়, বাতাসে ভেসে আসে ভেজা মাটির গন্ধ, আর একসময় ঝমঝম করে নেমে আসে বৃষ্টি, তখন শুধু প্রকৃতি যেন বদলে যায় না, বদলে যায় মানুষের মন। রবীন্দ্রসঙ্গীতে বর্ষা কেবল একটি ঋতুর বর্ণনা নয়, বর্ষা কখনো আনন্দ, কখনো বিরহ, কখনো প্রেম, কখনো অপেক্ষা, কখনো স্মৃতি, আবার কখনো আত্মনিবেদনের প্রতীক হয়ে উঠেছে। রবীন্দ্রনাথ প্রকৃতিকে কখনো মানুষের থেকে আলাদা করে দেখেননি। তার কাছে বাইরের প্রকৃতি আর মানুষের অন্তরের প্রকৃতি যেন একই সুরে বাঁধা। তাই আকাশে মেঘ জমলে মানুষের মনেও কখনো মেঘ জমে ওঠে, ওঠে বিরহের মেঘ। বৃষ্টি নামলে মনের ভেতরেও নেমে আসে এক অদ্ভুত প্রশান্তি।

বর্ষার আগমন রবীন্দ্রনাথের কানে এক বিশেষ আবহ তৈরি করে। গ্রীষ্মের রুক্ষতা এবং ক্লান্তির পরে বর্ষা যেন প্রকৃতির কাছে ফিরে আসার আহ্বান। এসো এসো হে বর্ষা, এই আহ্বানের মধ্যে শুধু বৃষ্টিকে ডাকার আকাঙ্ক্ষা নেই, আছে জীবনের তৃষ্ণা মেটানোর আকুলতা। গাছের পাতায়, ঘাসে, নদীতে, মাঠে সর্বত্র তার স্পর্শ। সেই নবজাগরণের সঙ্গে মানুষের

রবীন্দ্রনাথের বর্ষার গান শুনলে মনে হয় বৃষ্টি যেন বাইরে যতটা পড়ে তার চেয়েও বেশি পড়ে মানুষের মনে। ঝরঝর বৃষ্টির শব্দ যেন মনে করিয়ে দেয় পুরনো দিনের কথা, কখনো মনে হয় প্রিয় মানুষের কথা।

সে স্মৃতির কারো কাছে নিঃসঙ্গতার। বৃষ্টি ভেজার সন্ধ্যা, জানলার পাশে বসে থাকা, দূরে মেঘের ডাক, কদম ফুলের গন্ধ, এসবের মধ্যে প্রেমের যে আবহ তৈরি তা রবীন্দ্রনাথ অত্যন্ত সূক্ষ্মভাবে তার গানে ধরেছেন। বাদল দিনের প্রথম কদম ফুল গানটির কথা মনে পড়লেই বর্ষার সঙ্গে এর কোমল স্মৃতি জড়িয়ে যায়।

আজি ঝড়ো ঝড়ো মুখরো বাদরো দিনে, গানটিতে বর্ষার শব্দ যেন গানেরই একটি চরিত্র হয়ে উঠেছে। বৃষ্টির ঝড়ো ঝড়ো শব্দ, মেঘের ডাক, প্রকৃতির আন্দোলন সব মিলিয়ে তৈরি হয়েছে এক গভীর আবহ। আবার বাদল দিনের প্রথম কদম ফুল গানটিতে বর্ষা যেন স্মৃতি এবং অনুভূতির দরজা খুলে দিয়েছে। কদম ফুল, বাদল দিন, এই সমস্ত চিত্রকল্পের মধ্য দিয়ে কবির মন চলে গিয়েছে এক কোমল আবেগময় জগতে।

রবীন্দ্রনাথের কাছে বর্ষা হল পুনর্জন্মের প্রতীক। শুকিয়ে যাওয়া মাটি বৃষ্টিতে প্রাণ ফিরে পায়, প্রকৃতি নতুনভাবে সবুজে সেজে ওঠে। এই বাইরের নবজাগরণ মানুষের অন্তরের নবজাগরণের সঙ্গে যুক্ত হয়। অর্থাৎ বর্ষা শুধু বৃষ্টি পড়ছে এই ঘটনা নয়, এর মধ্যেও কিন্তু রয়েছে গভীর জীবনদর্শন। শুকিয়ে যাওয়ার পরেও ফিরে আসা যায়, অন্ধকারের পরে যেমন আলো আসে, অপেক্ষার পরেও পূর্ণতা সম্ভব। এই কারণেই রবীন্দ্রনাথের কাছে বর্ষা কখনোই বিষণ্ণ নয়, তার মধ্যে রয়েছে এক আশাবাদী জীবনবোধ।

বর্ষার সঙ্গে ভারতের শাস্ত্রীয় সঙ্গীতের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। মেঘমাল্লার, মিয়াকি মাল্লার, গৌড়মাল্লার প্রভৃতি রাগ বর্ষার আবহের সঙ্গে ঐতিহ্যগতভাবে কিন্তু যুক্ত। রবীন্দ্রনাথ সেই ভারতীয় সঙ্গীত ঐতিহ্যকে নিজের সৃষ্টিশীলতার সঙ্গে মিশিয়ে দিয়েছেন। তার উদ্দেশ্য ছিল রাগের আবহকে গ্রহণ করে নিজের কথা, সুর এবং নিজের অনুভূতির মধ্যে নতুন রূপ দেওয়া। এই কারণে রবীন্দ্রসঙ্গীতের বর্ষা একদিকে ভারতীয় সঙ্গীতের ঐতিহ্যের উত্তরাধিকার বহন করে, অন্যদিকে সম্পূর্ণ রবীন্দ্রনাথীয়। রবীন্দ্রনাথের বর্ষার গান বিশ্লেষণ করলে দেখা যায়, তিনি বর্ষাকে শুধু অর্থ দিয়ে নয়, ধ্বনি দিয়েও নির্মাণ করেছেন। ঝড়ো ঝড়ো, রিমঝিম, মুখর, বাদল, ঘনঘটা এই ধরনের শব্দের ব্যবহার শ্রোতার কল্পনায় শব্দের একটি পরিবেশ তৈরি করেছে।

সব শেষে বলা যায়, রবীন্দ্রসঙ্গীতে বর্ষা একটি ঋতুর সীমা অতিক্রম করে এক গভীর জীবন দর্শনে পরিণত হয়েছে। বর্ষা আমাদের শেখায় অপেক্ষা করতে, তৃষ্ণার পরে তৃপ্তির মূল্য বোঝাতে। বর্ষা শেখায় অন্ধকারের পরেও আলো আসে। রবীন্দ্রনাথ তার গানের মাধ্যমে সেই বর্ষাকে মানুষের হৃদয়ের সঙ্গে মিলিয়ে দিয়েছেন। তাই যখন বাইরে বৃষ্টি নামে, যখন আকাশ কালো মেঘে ঢেকে যায়, যখন চারপাশের পৃথিবী ভিজে ওঠে, তখন রবীন্দ্রনাথের গান যেন আমাদের মনের দরজায় এসে দাঁড়ায়। মনে হয় এই বৃষ্টি শুধু প্রকৃতিকে ভেজাচ্ছে না, ভিজিয়ে দিচ্ছে আমাদের স্মৃতি, আমাদের ভালোবাসা, আমাদের অপেক্ষা, আমাদের অভিমান, আমাদের একাকিত্ব এবং আমাদের স্বপ্নকেও। আর এখানেই রবীন্দ্রসঙ্গীতে বর্ষার সবচেয়ে বড় সার্থকতা।

এতক্ষণ শুনলেন রবি কিরণে আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়া ওয়েব 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে সময় বেলা 12টা। শুরু হচ্ছে সাহিত্য বাসর প্রান্তিক। আজকের বিষয় গল্পের গাল গল্প। আলোচনায় রয়েছেন শুভ্র চট্টোপাধ্যায় এবং রঙ্গন রায়।

0: ধরা যাক গভীর জঙ্গলের মাঝে একটি গুহা। সন্ধ্যা হয়ে এসেছে, সময়কালটা আজ থেকে 6,500 বছর আগে। কতগুলো আদিম মানুষ, মানব মানবী সকলেই আগুন জ্বালিয়ে গোল হয়ে বসেছে। ছোট ছোট ছেলেমেয়েরা বিরক্ত করছিল তাদেরকে। যারা বয়োজ্যেষ্ঠ তারা তাদের শিকারের অভিজ্ঞতা নিপুণ দক্ষতায় কল্পনা মিশিয়ে সেই সব ছোট ছোট বাচ্চাকে শোনাচ্ছিল। ঐতিহাসিকরা বলেন গল্পের জন্ম এইখান থেকেই। নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের পাক্ষিক সাহিত্য পত্রিকা প্রান্তিক। প্রথমেই যে ভূমিকাটা করে আমি শুরু করলাম, এর থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে যে আজ আমাদের আড্ডায় গল্প নিয়েই আলোচনা হবে। আমরা এই আলোচনায় এবং আড্ডায় আমাদের সাথে পেয়ে গিয়েছি লেখক শ্রী শুভ্র চট্টোপাধ্যায়কে। নমস্কার শুভ্রদা।
1: নমস্কার।
0: আমি রঙ্গন রায়। তো যে বিষয়টা প্রথমেই বললাম যে গল্পের জন্মটা, ইতিহাস যারা চর্চা করেন ঐতিহাসিকেরা এই বিষয়টিকেই বলেছেন যে এখান থেকেই মূলত গল্পের সৃষ্টি, কিন্তু সেটা মৌখিক, তার কোনো লিখিত দলিল নেই। এরপর যুগ যুগান্তর পার হয়েছে, আজ আমরা এই আধুনিক যুগে, বলা ভালো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে দাঁড়িয়ে আছি। তুমি একজন লেখক, তোমার বিবিধ গল্প উপন্যাসের বই আমরা পড়েছি, যারা সাহিত্য চর্চা করেন বা সাহিত্য পাঠ করেন তারা জানেন। তোমার কাছে একটা গল্প কিভাবে আসে? মানে আমি যেমন বললাম আদিম মানুষেরা তাদের অভিজ্ঞতা থেকে একটা গল্প বলতো, তুমি যখন একটা গল্প বলছো, তুমি তো লিখছো, মুখে বলছো না, একই ব্যাপার, কিভাবে তোমার কাছে প্রথম গল্পটা আসছে?
1: হ্যাঁ, আসলে পুরনো দিনের যে গল্পগুলো আছে সেগুলো মানে তার তো লিখিত দলিল খুব একটা কিছু পাওয়া যায়নি। তো যেগুলো পাওয়া গেছে, যেমন আমাদের দেশে পঞ্চতন্ত্রের গল্পগুলো,
0: হ্যাঁ,
1: তারপরে বৌদ্ধ জাতকের গল্পগুলো, ওইদিকে যদি আমরা ধরি আরব্য রচনীর গল্প, পুরনো পুরনো গল্প সারা পৃথিবীর বহু দেশেই আছে, ঈশপের গল্প,
0: বিভিন্ন রূপকথা,
1: এই গল্পগুলোকে আমি মনে করি মৌলিক গল্প আর কি, যেগুলো মানুষ প্রথম বলেছিল বা লিখেছিল, আমরা পেয়েছি এরকম অবস্থায়, এবং এগুলো জীবন থেকেই উঠে আসা।
0: কিন্তু এদের লেখকের নাম জানা যায় না?
1: না, সেটা এটা তো আধুনিক যুগের বৈশিষ্ট্য, যেটাকে আমাদের মনে রাখতে হবে যে কোন গল্প বা উপন্যাস বা কোন সৃষ্টি ক্লাসিক হয় যখন লেখক গৌণ হয়ে যায়। যেমন রামায়ণ মহাভারত কাল লেখা, সেটা খুব একটা গুরুত্বপূর্ণ না।
0: হ্যাঁ হ্যাঁ,
1: এখানে স্রষ্টাকে ছাড়িয়ে গেছে
0: সৃষ্টি,
1: তার সৃষ্টি, এগুলো সব ক্লাসিক। কিন্তু আধুনিক সাহিত্যটা তো মূলত ব্যক্তি মানুষের সাহিত্য, সেখানে কে লেখক এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাই পুরনো গল্পে, যেমন পঞ্চতন্ত্রের গল্পের, যদিও বিষ্ণু শর্মার নামে চলে, কিন্তু উনি আসলে এটা সংকলক ছিলেন।
0: বিষ্ণু শর্মা কি সেই চাণক্য যেটা প্রচলিত আছে?
1: এই নিয়ে বিতর্ক আছে, আমি সেদিকে যেতে চাইছি না, কিন্তু বিষ্ণু শর্মা

0: খেলার সংকলক, তিনি লেখেননি।
1: আচ্ছা,
0: এই গল্পগুলো কারা লিখেছে সেটা বড় কথা নয়, এই গল্পগুলোর আবেদন মানুষের কাছে যুগ যুগান্তর ধরে অতিবাহিত, কিন্তু সেটা সেই যুগের কথা। আবার যখন মঙ্গল কাহিনীর দিকে যাচ্ছি, মঙ্গল কাব্যের দিকে, একই গল্প বিভিন্ন লেখক লিখছে। মনসা মঙ্গল কাব্যের 22 জন কবির একটা সংকলন পাওয়া যায়, 22 নামে, একই গল্প বিভিন্ন লোকে লিখছে,
1: চণ্ডী মঙ্গলের ক্ষেত্রেও তাই,
0: এটা এটা হয়ে এসছে। আধুনিক যুগে আমরা তো আধুনিক 2024 সালের লেখক, আমরা আধুনিক সাহিত্যের অন্তর্গত। এবার প্রাচীন মানুষেরা যেভাবে তারা গল্পকে জীবন থেকে তুলে আনতেন, আমরা তার থেকে বেশ খানিকটা আলাদা। এইটা একটা মজার ব্যাপার আছে যে তুমি যাদের কথা বললে, যে অনেক দিন আগে যখন মানব মানে এই কৃষি সভ্যতার শুরু হয়নি বা কি হতে যাচ্ছে, বা মানুষ মোটামুটি তার ভাষাটাকে রপ্ত করতে পেরেছে, কমিউনিকেট করতে পারছে আর একটা মানুষের সঙ্গে, পরিকল্পনা করতে পারছে, তখন যে গল্পগুলো বলেছিল ওরা কিন্তু গল্পকার হব, খ্যাতি প্রতিষ্ঠা পাব বলেনি। যেমন আমরা যেমন ঘরের কাজ করি, ধরো রান্না করছি, ছেলেপুলে মানুষ করছি, বিখ্যাত হবো বলে করছি নাকি, তা না, এমন দৈনন্দিন জীবনের অঙ্গ এটা
1: একেবারেই।
0: তাও তাদের এই গল্প বলাটাও ছিল দৈনন্দিন জীবনের অঙ্গ, নিজেদের জীবন থেকে উঠে আসা কাহিনী। পরে আস্তে আস্তে কথক ঠাকুরদের আবির্ভাব হয়েছে অনেক পরের ক্ষেত্রে, কিন্তু আমরা তো আধুনিক যুগে, আমাদের কাছে আমাদের আমরা কিন্তু মানে আমরা সাহিত্য চর্চাটাকে করি, সাহিত্য চর্চা করব,
1: হ্যাঁ,
0: এটা আমাদের মানে
1: একটা দৃষ্টিভঙ্গি,
0: স্বাভাবিক ছন্দের বা স্বাভাবিক অঙ্গ নয় যেভাবে তাদের কাছে ছিল, পুরনো লোকদের কাছে। ফলে আমি একটা গল্পকে নেব বা একটা গল্প কি করে আসছে, এটা মানে বিভিন্ন লেখকের মানে অভিজ্ঞতাটা বিভিন্ন রকম হবে। আমি আমারটা বলি যে এটা অনেকের সঙ্গে আবার মিলেও যাবে, যে আমাদের দৈনন্দিন জীবনে প্রচুর গল্প ঘটে চলেছে,
1: ঠিক
0: প্রতি মুহূর্তে গল্প ঘটে চলেছে। এবার এখান থেকে আমি কোন গল্প কোনটাকে গল্প হিসেবে নেব, আমি দেখতে পাচ্ছি একটা লোক টোটো চালাচ্ছে, উদয়াস্ত পরিশ্রম করছে, তাহলে আমি তার জীবন নিয়ে গিয়ে একটা গল্প লিখব। বা ধরো সে একজন টোটো চালক হঠাৎ দেখলো তার টোটোর মধ্যে একটা টাকার ব্যাগ পড়ে আছে, সে ব্যাগটা খুললো, খুলে তার ঠিকানা ফিকানা পেলো এবং টাকাটা সে ফেরত দিয়ে এলো। এই ঘটনাটাকে নিয়ে গিয়ে একটা গল্প হবে? আমার মতে হবে না, কারণ সেখানে এটা একটা ঘটনা মাত্র,
1: ঘটনা,
0: এখানে টোটো চালকের চরিত্রটা যতক্ষণ না প্রতিস্ফুট হচ্ছে বা পরিস্ফুট হচ্ছে ততক্ষণ এটা গল্প হবে না। অর্থাৎ আমি তাকেই গল্প হিসেবে নেব যেখানে একটা চরিত্র অন্তত স্ফুট হবে, মানে পরিস্ফুট হবে, হতে পারে সে মানব চরিত্র, হতে পারে সে মানবেতর বা কোনো প্রাণীর চরিত্র, কিন্তু একটা চরিত্রকে গড়ে উঠতে হবে, তা না হলে সেটা গল্প হবে না, সেটা বিবরণ হয়ে যাবে।
1: ঠিক,
0: কোনো একটা ব্যক্তিকে আমি চরিত্র হিসেবে যখন নেব তখন দেখব তার মধ্যে কোনো মৌলিকতা আছে নাকি, সে আর 10টা চরিত্রের মতোই যদি ভাবে তাহলে তো তার মৌলিকতা নেই।
1: কোনো বিশেষ ঘটনা যদি না হয় তাহলে সেখান থেকে আমরা গল্প ভাবতে পারি না, তাই তো?
0: না না, ভাবতে পারি, ভাবতে যে পারি না তাই না, এখানে থিম আর প্লটের একটা পার্থক্য বুদ্ধদেব বসু খুব ভালোভাবে বুঝিয়েছিলেন, আমি তার কথাই বলছি, যে প্লট আর থিম, ধরো ওই মোপাসার বিখ্যাত গল্পটা যেটা ইংরেজি অনুবাদে নেকলেস,
1: নেকলেস, হ্যাঁ,
0: ফরাসি অনুবাদে নেকলেস বলে কোনো গল্প না, তো এই গল্পের প্লটটা মারাত্মক, এই প্লটটা যদি যে কোনো লেখক লেখে তাহলে গল্পটাকে আমরা পড়তে পারবো, হয়তো অত উৎকৃষ্ট লেখা না হলেও পড়বো, কারণ প্লটটা তার শেষে একটা চমক আছে। অর্থাৎ যেটা প্লট ভিত্তিক গল্প সেটা যে কেউ লিখতে পারে, লেখাটা একটু খারাপ অথবা ভালো হবে, কিন্তু পোস্টমাস্টার রবীন্দ্রনাথের,
1: হ্যাঁ,
0: এর মধ্যে কোনো প্লট নেই,
1: না কোনো প্লট,
0: এটার মধ্যে একটা থিম আছে, এই গল্প রবীন্দ্রনাথ ছাড়া কেউ লিখতে পারবে না,
1: মানে শেষে গিয়ে একটা মানে দার্শনিক উপলব্ধির জায়গা আসছে,
0: একটা বড় জীবনের অঙ্গ, একটা জীবনের একটা দিক তুলে দেবে, এটার মধ্যে কোনো প্লট নেই, মানে আমরা যেটাকে কাহিনী বৃত্ত বলি,
1: হ্যাঁ, বৃত্ত নেই,
0: মানে সত্যজিৎ রায়ের ছোট গল্প যদিও তিনি ছোটদের জন্য লিখতেন, তার ছোট গল্পগুলো বিখ্যাত প্লটের জন্য, প্লট প্রধান গল্পের শেষটা হচ্ছে তো গুরুত্বপূর্ণ,
1: টুইস্ট,
0: টুইস্ট হলো একটা চমক এলো, চমকালাম আমরা, আচ্ছা আচ্ছা এইরকমভাবে হবে নাকি, আচ্ছা এরকম তো শেষ বুঝতে পারিনি, কিন্তু থিম ভিত্তিক গল্প তো সেটা আসবে না।
1: বুঝেছি,
0: থিম হচ্ছে জীবন, ধরো থিম, থিম কিন্তু সবার,
1: হ্যাঁ,
0: মানে যে কোনো প্রেমের গল্পের থিম কি, একটা প্রেমের একটা একটা প্রেমিক থাকবে, একটা প্রেমিকা থাকবে,
1: একেবারেই,
0: এই থিমে তো হাজার হাজার গল্প লেখা হয়েছে,
1: কিন্তু প্রত্যেকটা গল্পই আলাদা হতে হবে, নাহলে তো,
0: কারণ প্রত্যেকটা প্রেমিক প্রেমিকা যদি আলাদা হয় প্রত্যেকটা গল্প আলাদা,
1: একেবারেই তাই, সবার ঘটনা এক হতে পারে,
0: সবার ঘটনা এক হতে পারে,
1: কিন্তু ভালোবাসাটা এক,
0: ভালোবাসাটা এক, ওই জন্য থিম ভিত্তিক গল্পটা অনেক সময় থিমে মিলে যায়, ভাববস্তুতে মিলে যেতে পারে, সেটাকে আমরা মানে ওই কি যেন বলে চুরি ফুরি এরকম বলবো,
1: হ্যাঁ, ইদানিং এটা খুব শোনা যায় যে অমুক লেখক অমুক লেখকের থেকে গল্পের ভাবনা চুরি করে লিখেছেন,
0: না ওরা জানে না।

0: ভাবনা কারোর সম্পত্তি নয়। পৃথিবীতে দুটো মানুষ দুই প্রান্ত বসে একই রকম ভাবতে পারে, এরকম বহু দৃষ্টান্ত আছে।
1: হ্যাঁ,
0: এবং আমি আমি আর গোড়াতে যেটা বললাম যে একটা সময় ছিল কোনো একটা গল্প ভালো লাগলে সেটা অনেকেই লিখতো, যেমন মঙ্গলকাব্যের গল্প,
1: মঙ্গলকাব্যের গল্প,
0: কারো তো মৌলিক গল্প না, একটাই গল্প অনেকেই লিখেছে,
1: কে প্রথম লিখেছেন সেটা পরিষ্কারভাবে জানাই যায় না।
0: কারটা পড়তে আমার ভালো লাগছে, কার পরিবেশন সবচাইতে ভালো, চণ্ডীমঙ্গলের ক্ষেত্রে যেমন মুকুন্দরাম চক্রবর্তী বলে ও বেস্ট, মানে ও লেখাটা সবচাইতে ভালো, অনন্দা মঙ্গলের ক্ষেত্রে যেমন ভারতচন্দ্র রায়গুণাকরকে বলি সেরা আর কি, তা মানে তার লেখার ভঙ্গি পরিবেশনটা শ্রেষ্ঠ। কিন্তু আমি কখনো বলি না যে মুকুন্দরাম ওর প্লট মেরে দিয়েছে একই গল্প, এইটা সম্পূর্ণ আধুনিক যুগের একটা কিছুটা জিনিসটা মাঝে মাঝে ভালোও লাগে না, অনেকে এমনভাবে চুরির অভিযোগ আনে, বোঝাই যাচ্ছে তার সাহিত্য পাঠের খুব একটা অভিজ্ঞতা নেই। যেমন সকলেই যাবেন এডগার অ্যালান পো টু হেলেন, এটার সঙ্গে জীবনানন্দের ওই বনলতা সেনের কবিতার ভাববস্তু প্রচুর মিল
1: মিল,
0: কিন্তু তারপরেও দুটো আলাদা কবিতা
1: একেবারেই যাই
0: না। একটা সে একজন কবিতার প্রেমিককে ইতিহাসের প্রেক্ষাপটে ভাবছে, এটা কি শুধু জীবনানন্দই ভেবেছে, সারা বিশ্বের বহু লোক ভেবেছে।
1: ঠিক একইভাবে অ্যালান পোয়ের দ্য গোল্ড বাগ গল্পের সঙ্গে রবীন্দ্রনাথের গুপ্তধন,
0: হ্যাঁ মিল, সেই মানে মূল ব্যাপারটা, কিন্তু দুটো গল্প আলাদা,
1: দুটো গল্প আলাদা।
0: এইবার যদি কেউ খুঁজছে এই বিষয়ে না, সত্যেন্দ্রনাথ দত্তের একটা খুব চমৎকার ইয়ে আছে যে একদিন পত্রিকা দপ্তরে এরকম বলা হচ্ছে, অমুকের থেকে টুকেছে ও, সে তার থেকে টুকেছে, তো সত্যেন্দ্রনাথ বললো রবীন্দ্রনাথের ওই কবিতাটা পড়েছেন, বলে কোনটা, বলে যে খ্যাপা শ্রাবণ ছুটে এলো আশ্বিনের ওই আঙিনায়, বলে হ্যাঁ, বলে নকল তো, নকল মানে, বলে শ্রাবণ আশ্বিন দুটোই অভিধানে আছে। সত্যেন্দ্রনাথ খুব খেপে গিয়ে কথাটা বলেছিল, কিন্তু ঘটনা যে একটা প্লটকে তুমি যদি নিয়ে নাও, ধরো নেকলেসের প্লটটা নিয়ে তুমি লিখলে, তাহলে বলতে পারে যে প্লটটাকে হুবহু মেরে দিয়েছো, এটা ঠিক না। কিন্তু যখন থিম বা ভাবকে নেবে, সেটা কারোর কিছু বলার নেই, ভাব কারোর সম্পত্তি নয়, এটা গল্পকারকে মনে রাখতে হবে। আর তুমি যেটা গোড়াতে বললে যে গল্প লেখার কিছু টেকনিক টেকনিক থাকে, গল্প বা উপন্যাস কথা সাহিত্য, তো মানুষ গল্প শুনতে ভালোবাসে, মানুষ বহু ক্ষেত্রেই সত্যির বদলে গল্পকে প্রাধান্য দেয়। এটার কারণ, এটা আমার মনে হয় যে অ্যারিস্টটলের একটা কথা ছিল, তুমি পড়েছো সাহিত্যের ছাত্র হিসেবে, যে অসম্ভব বাস্তবের তুলনায় সম্ভাব্য অবাস্তব মানুষকে আকর্ষণ করে। অর্থাৎ আমি একটা বাস্তবের, প্রচণ্ড বাস্তবের গল্প লিখলাম, তাতে একজন মানে দুঃখী মানুষের কথা আমি বর্ণনা করছি, কিন্তু ভাবছি মানুষটার চিন্তাভাবনাটা সব আমার মতো হচ্ছে, হবে না তো তাহলে,
1: না
0: এটা হবে হচ্ছে অসম্ভব বাস্তব। এটা তুমি গল্প পড়তে পড়তে দুঃখের সঙ্গে লক্ষ্য করবে যে একটা সাধারণ চরিত্র, সে হয়তো কারোর বাড়িতে কাজ করে, কিন্তু তার চিন্তা ভাবনা ইত্যাদি খুব উচ্চস্তরের, আসলে চিন্তাভাবনাটা যে লিখছে তার চিন্তাভাবনাটা ঢুকে গেছে চরিত্রটার মধ্যে, অর্থাৎ লেখক চরিত্রের মধ্যে ঢুকে গেছে।
1: হ্যাঁ,
0: এটা হচ্ছে অসম্ভব বাস্তব, এগুলো পড়তে ভালো লাগে না। তার চিন্তা সম্ভাব্য বাস্তবটা অনেক ভালো, যেমন সুপারম্যান,
1: সুপারম্যান
0: সে নেই বাস্তবে, কিন্তু এরকম হতে পারত, সম্ভাব্য অবাস্তব। অ্যারিস্টটল বারবার বলেছেন কাহিনী বৃত্ত বা প্লট আলোচনা করতে গিয়ে যে অসম্ভব বাস্তব মানুষ পছন্দ করে না, বরং সম্ভাব্য অবাস্তব পছন্দ করে। তো তুমি গল্পের মধ্যে যতটা সম্ভাব্য অবাস্তব, তুমি অবাস্তব থাকতেই পারে, মানে একটা গল্প বা একটা উপন্যাস যেইভাবে এগিয়ে শেষ হলো সেটা হুবহু বাস্তবের সঙ্গে হয়তো মেলে না, কিন্তু ওই যে পরিবেশন।
1: আচ্ছা সুব্রতদা, সাহিত্যের মধ্যে সবই পড়ছে, কল্পবিজ্ঞান পড়ছে, রহস্য রোমাঞ্চ পড়ছে, ভূত পড়ছে, যদিও এটাকে পণ্ডিতেরা একটু নিচু চোখে দেখেন
0: না, কল্পনা শক্তি, দেখো সাহিত্য বা যে কোনো সৃষ্টির মূল হলো কল্পনা শক্তি। মানুষের কোন শক্তিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পৃথিবীতে?
1: কল্পনা শক্তি,
0: কল্পনা শক্তি। এই কল্পনা শক্তি ছিল বলে কিন্তু মানুষ আজকে এই জায়গাটা আসতে পেরেছে।
1: হ্যাঁ, সে কল্পনা করেছিল চাকার মতো একটা জিনিস,
0: তারপর বাস্তব রূপ পেয়েছে একদিন।
1: হ্যাঁ,
0: তাই না? কল্পনা শক্তিটা হচ্ছে সাহিত্যের সবচাইতে বড় জায়গা। কল্পবিজ্ঞান বা ভূতের গল্পগুলোতে তোমার কল্পনা শক্তি যদি না থাকে, তাহলে তুমি খুব বাজে লিখবে
1: একেবারেই।
0: কিন্তু যদি কল্পনা শক্তি থাকে, তুমি যদি সম্ভাব্য অবাস্তব রচনা করতে পারো, খুবই উৎকৃষ্ট মানের গল্প হবে। তো সাহিত্য না হওয়ার কোনো কারণই নেই।
1: যেভাবে বিভূতিভূষণ তারানাতান্ত্রিক সৃষ্টি করেছিলেন, সেটা খুবই উৎকৃষ্ট ভৌতিক কাহিনী
0: অবশ্যই। আবার যেগুলো ভূতের গল্প বা নয়েস, মানে সাধারণ সাহিত্য বলে মানে
1: দাগিয়ে দেওয়া হয়,
0: তার মধ্যে প্রচুর দুর্বল লেখা আছে। কল্পনা শক্তির অভাব,
1: হ্যাঁ
0: কল্পনা শক্তির অভাব থাকলে হবে কি, তোমার রিপিটেশন হবে, তুমি একই জিনিস বারবার লিখতে থাকবে। আমি নাম বলতে চাই না, সম্প্রতি একজনের 50টি গল্পের কালেকশন পড়লাম আর কি, তার মধ্যে 48টা গল্পের বিষয়বস্তু হচ্ছিল ব্যাংকের ঋণ আদায় করতে যাওয়া, মানে ওই বৃত্তটা থেকে বেরোতে পারছে। তো এইটা তার লেখকের অভিজ্ঞতাটা খুব জরুরি। অভিজ্ঞতা মানে তাকে দেশে দেশান্তরে ঘুরতে হবে, তাই নয়, জীবন অভিজ্ঞতাটা,
1: জীবন অভিজ্ঞতা,
0: জীবন অভিজ্ঞতা।
1: একইভাবে মানে বিভূতিভূষণ কোনোদিন আফ্রিকা যাননি, কিন্তু যিনি চাঁদের পাহাড় লিখেছেন তার জীবন অভিজ্ঞতা থেকে,
0: তুমি উনি এমনি যা লিখেছেন, ধরো ওনার প্রচণ্ড পরিচিত উপন্যাস পথের পাঁচালী,
1: হ্যাঁ

0: হ্যাঁ, এই প্রসঙ্গে একটা বলি যে পথের পাঁচালীর অপু চরিত্র, অপু চরিত্র করে তুমি কোনোদিনও বুঝতে পারবে না যদি উপন্যাসটা না পড়ো। সিনেমা দেখে কিন্তু তুমি উপচরিত্রকে বুঝতে পারবে
1: না, বুঝতে পারবো না,
0: কারণ এটা সিনেমার এই ক্ষমতাটা নেই, চরিত্রায়ন করতে পারে না,
1: যেটা সাহিত্য পারে,
0: যেটা সাহিত্য পারে। একটা গল্প উপন্যাস কোথায় গিয়ে থাকে বা কোথায় সেটা সিনেমার চাইতে আলাদা, সে চরিত্রের স্বরূপটাকে ফুটিয়ে তুলতে পারবে, কারণ তো সে তো চরিত্রের অন্তর্মহলে ঢুকে যেতে পারছে, সিনেমা তো পারছে না, ওকে বাইরে থেকে দেখাতে হচ্ছে,
1: বাইরে থেকে দেখাতে হচ্ছে, ঠিক।
0: তা এইটা একটা যে চরিত্রায়নটা খুব গুরুত্বপূর্ণ এর ক্ষেত্রে। তোমার শরৎচন্দ্রের অত্যন্ত বিখ্যাত গল্প মহেশ, মহেশ তো কোনো মানে মানুষ নয়, একটা গরু, এবং দেখো সে একটা চরিত্র হয়ে উঠলো গল্পটার মধ্যে। তোমার গল্পটা পড়ার পরে মহেশ যখন ওই যে মারবে, যখন ওই যে জলটা পড়ে গেল
1: আমিনের
0: হাত থেকে, গফুর ওকে মারলো, মরে গেল, তো তোমারও মনে হয় ওকে বলে ও একটা একটা মানব চরিত্রের অঙ্গ মহেশ, যে যেন গল্পটাকে চিরকাল লোকে মানে যুগ যুগান্তর ধরে লোকে পছন্দ করে।
1: মানবেতরের ক্ষেত্রে মনে পড়লো, মানে মানে মানবেতরও নয়, সুবোধ ঘোষের অযান্ত্রিক গাড়িটা,
0: হ্যাঁ গাড়িটা একটা চরিত্র হয়ে যাচ্ছে। এটা হচ্ছিল গল্প বা উপন্যাসের, আমি কথা সাহিত্যের ক্ষেত্রে, কবিতার বিষয়টা সম্পূর্ণ
1: আলাদা,
0: মানে সাহিত্য তো মূলত গল্প কবিতা উপন্যাস, প্রবন্ধ, ভালো প্রবন্ধের মধ্যে সাহিত্যের গুণ থাকে,
1: কিন্তু সেটা সাহিত্য নয়,
0: মানে এরকম প্রবন্ধ হলো প্রবন্ধ আর কি।
1: আচ্ছা,
0: গল্প কবিতা উপন্যাস এই হলো সাহিত্য, এছাড়া বাকি অন্যান্য লেখা অনেক রকম লেখা,
1: মানে ওটাকে আমরা মানে গল্প কবিতা প্রবন্ধ রস সাহিত্যের মধ্যে ফেলছি।
0: এখানে তোমার যেখানে কল্পনা শক্তির বিকাশ আছে,
1: যেখানে রস আছে,
0: যেখানে রস আছে, কবিতার ক্ষেত্রে সেটা আরো আরো মানে বিস্তীর্ণ, কারণ মানে কবিদের সেই অর্থে ওরকম কোনো যৌক্তিক দায়বদ্ধতা থাকে না,
1: থাকে না,
0: কিন্তু যখন তুমি গল্প লিখছো বা উপন্যাস লিখছো তোমার একটা যৌক্তিক দায়বদ্ধতা থাকবে, তুমি হঠাৎ করে শেষ করে দিতে পারো না,
1: ঠিক,
0: তাহলে সেটাকে লোকে কবিতা হিসেবে ট্রিট করবে। তুমি একটা গল্প শুরু করছো, তুমি তো নিজে গল্প লেখক,
1: হ্যাঁ লিখেছি,
0: হ্যাঁ, তুমি যখন একটা গল্প শুরু করো তুমি কি গল্পটা যেইভাবে এগোতে থাকে সেইভাবে এগো সবসময়, নাকি কখনো কখনো শেষটাও ভেবে রাখো?
1: না, এরকম অনেক সময় হয়েছে যে আমি লেখাটাকে ছেড়ে দিয়েছি, মানে চরিত্রটা আমাকে নিয়ে যাক, আমি শেষ জানি না, এরকম করে অনেক লেখা আমি সম্পূর্ণ করেছি। আবার তবে সবসময় মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে আমি পুরো বৃত্তটা মানে আমি শেষটা দেখেছি, শেষটা জানি,
0: কোথাও তোমাকে শেষটা জানতেই হবে,
1: না হলে আমি তো
0: তুমি থামতে পারবে না,
1: থামতে পারবো না।
0: এটাই হচ্ছিল মূল কথা, মানে যে কোনো বড় সাহিত্যিকের মানে কমন দৃষ্টান্ত দিয়ে, যেমন সত্যজিতের কথা আমি একটু আগে বললাম, সেখানে ওর গল্পে প্লটটা খুব ভালো প্রাধান্য পায়,
1: প্লট প্রধান গল্প,
0: প্লট প্রধান গল্প, অবশ্য তিনি ছোটদের জন্য লিখতেন।
1: সত্যজিৎকে দেখবে যে কখনোই মানে ছোট গল্পের যে বিখ্যাত তালিকা সেখানে রাখা হয় না, মানে যারা ছোট গল্পকার সত্যজিৎকে রাখা হয় না, কিন্তু সত্যজিতের গল্পগুলো কি শুধুই ছোটদের?
0: না না, ক্লাস ফ্রেন্ড গল্পটা কি শুধুই ছোটদের? আমার তো মানে
1: সেই জন্যই আমার মনে হয়
0: না, এইটা তো অধ্যাপকদের কাজ, তুমি পাঠক না সাহিত্যের ছাত্র, এটাকে ঠিক করতে হবে। তুমি যদি পাঠক হতে গিয়ে সাহিত্যের ছাত্র হয়ে যাও তাহলে তোমার সর্বনাশ,
1: শুধু
0: তাহলে ঘেরাটোপায় আটকে যাবে।
1: হুম,
0: তাহলে তুমি সাহিত্য সম্পর্কিত বিভিন্ন প্রাবন্ধিক বা একাডেমিরা যে কথাটা বলে সেই কথাটাকে তুমি মেনে নিচ্ছ।
1: হ্যাঁ,
0: সবসময় তো ঠিক বলছে না, হতে পারে না,
1: না না হতে পারে,
0: কারণ গল্প উপন্যাস তোমার কোন গল্প ভালো লাগবে এটা কেউ ঠিক করে দিতে পারে না। এমন হয়েছে পৃথিবীতে যে বিখ্যাত সাহিত্য তোমার পড়ে হয়তো ভালো লাগেনি,
1: হ্যাঁ,
0: কিন্তু আবার আরেকজন ওটা পড়ে আপ্লুত, তো এটা অন্য প্রসঙ্গ, আমি এইভাবে ভাবিই না, কিন্তু পাঠককে সবসময় পাঠক হতে হবে। আমি সাহিত্যের ছাত্র নই,
1: না,
0: আমি যখন বই পড়ি, আমি যখন একটা গল্প উপন্যাস নিয়ে পড়ছি, আমি মানে অধ্যাপক বা সমালোচকের দৃষ্টিতে পড়ছি না, তো
1: একজন পাঠকের দৃষ্টি,
0: আমি একজন পাঠক হিসেবে পড়ছি, আমার যদি ভালো লাগে আমি সেটা পড়ে যাব, আমার মনে হয় যে কোনো পাঠকই তাই করে। এইবার যে এই টেনে নিয়ে যাওয়ার দুটো ব্যাপার থাকতে পারে, খেয়াল করে দেখবে, এক হচ্ছিল যে অনেকে বলে অমুক লেখকের রচনাভঙ্গি খুব ঝরঝরে, কেউ গল্প উপন্যাস লিখছে তার ভাষাটা সুন্দর ঝরঝরে হতে হবে, মানে খুব একটা জটিলতা থাকবে না, এটা মানে এটা একটা প্রাথমিক শর্ত, এটা প্রশংসার কোনো ব্যাপারই না,
1: একেবারেই তাই,
0: এটা না থাকলে লিখতেই হবে না,
1: হ্যাঁ লিখতেই হবে না,
0: তারপরে সে কি লিখছে, এবার সুন্দর ভাষায় একটা গল্প লিখেছেন,
1: তার কি বোধ,
0: তার কি বোধ আছে, এটা তোমার আমি সত্যজিৎ থেকে, সত্যজিৎ যেহেতু ছোটদের লিখেছে, আমি যদি একটু বড়োর দিকে যাই, যেমন প্রেমেন্দ্র মিত্র,
1: হ্যাঁ হ্যাঁ,
0: প্রেমেন্দ্র মিত্র যেমন বিখ্যাত গল্প তেলেনা পোতা আবিষ্কার,
1: অসাধারণ গল্প,
0: সেটাকে মধ্যে কি কোনো প্লট আছে?
1: না, একটা প্লট ভিত্তিক গল্প, কোনো
0: প্লট নেই, কিন্তু যেন একটা জার্নির মতো,
1: হ্যাঁ হ্যাঁ,
0: বা তোমার ছোট বকুলপুরের যাত্রী মানিক
1: বন্দ্যোপাধ্যায়, অসাধারণ,
0: তো এই খুব একটা সুনির্দিষ্ট প্লটের গল্প নয়, কিন্তু
1: না না না না,
0: দেখা গেছে যে প্লট ভিত্তিক গল্পের চাইতে যেগুলো একটা ভাবকে নেয় বা একটু ভাবভিত্তিক গল্প বা থিমেটিক হয় সেগুলো পাঠককে, ম্যাচিওর পাঠককে বেশি আকৃষ্ট করে, কারণ প্লট ভিত্তিক গল্পকে তুমি একবার বললে হয়ে গেল, যেমন একটা জোকস, জোকস হচ্ছে প্লট, প্লটের সংক্ষিপ্ত মানে দৃষ্টান্ত আর কি, তুমি বললে লোকে হাসলো, দ্বিতীয়বার আর হাসি পাবে না, জানা হয়ে গেল, একটা ধাঁধার উত্তর তুমি যদি জেনে যাও তুমি আর আগ্রহ থাকবে না।

0: এটা প্লট ভিত্তিক গল্পের একটা দুর্বলতা, কিন্তু একবার পড়লে দ্বিতীয়বার তো জানি তো শেষটা কি। কিন্তু মাঝে মাঝে তুমি যদি পোস্ট মাস্টার পড়ো বা যারা পাঠক আর কি ছোট বকুলপুরের যাত্রী পড়ো,
1: আমি বহুবার তেলেনাপোতা পড়েছি,
0: হ্যাঁ, তোমার যতবার পড়বে নতুন নতুন ভাবে পাবে আর কি, ঠিক, কারণ ওটার মধ্যে একটা জীবনের ভাবনা ঢুকে আছে। সেটা ছোটদের লেখা তো ঢুকতে পারে, কিন্তু ছোটদের লেখাতে একটা অসুবিধা হয় কি যে যারা পাঠক তারা তো সেই ম্যাচ, তাদের বয়স কত, 14, 15, 12, 13, তাদের তো সেই জীবন বোধটা থাকে না, তাদের ভালো লাগবে না, ফলে সেই সুযোগটা আসে না। কিন্তু এটা লেখককে দোষ দিয়ে লাভ নেই তো
1: না।
0: সত্যজিৎ রায় অত্যন্ত উৎকৃষ্ট গল্পকার একজন, গল্প লিখতে জানতেন,
1: তার বড়দের গল্প আছে কিন্তু,
0: মানে আছে তো
1: তথাকথিত
0: আর্যশেখরের জন্ম মিত্রের মধ্যে কিন্তু ওরকম কোনো প্লট ফ্লট নেই,
1: না না না,
0: একটা দুটো উনি লিখেছেন। যেটা আমরা গল্পের গাল গল্প যদি আমরা কখনো মানে মানে আলোচনা করতে যাই, তাহলে দেখবো যে লেখক কতটা এক নিষ্পৃহ, উনি ঢুকে গেছেন নাকি। শেক্সপিয়ারকে খুব বড় মাপের নাট্যকার বলে কেন, যে তুমি শেক্সপিয়ারের নাটক পড়ে তুমি বুঝতে পারো না কোন চরিত্রের প্রতি ওর ভালোবাসা বা বিদ্বেষ, সবার প্রতি ওনার একটা সমান মনোভাব, যেটা আমাদের মহাভারতের মধ্যে আছে, যে কারো মানে বাল্মীকি আছে লেখক হিসেবে কোনো চরিত্রকে মহৎ বা ছোট করার চেষ্টা করেননি। এটা তুমি করতে গেলেই গেল, ধরো আমি একটা গল্প লিখছি বা তুমি একটা গল্প লিখছো, তার চরিত্র একটা গরিব লোক, এবার তুমি তাকে মানে এই ধরনের গল্পে গরিব লোক, যেহেতু গরিব লোক তাহলে সে মহৎ হবে, সে সবসময় ভালো কাজ করবে, সে চুরি করতে পারে না, তার লোভ থাকতে পারে না, এইভাবে তাকে যদি এস্টাবলিশ করো তাহলে সেটা গল্পের ক্ষেত্রে খুব একটা খারাপ ব্যাপার হবে,
1: একেবারেই
0: রক্ত মাংসের গরিব লোকটা আর থাকবে না। তুমি যদি তাকে অহেতুক মহৎ করার চেষ্টা করো,
1: ঠিক,
0: আবার একটা ধরো বৃত্তশালী লোক, তাকে তুমি যদি অহেতুক খারাপ করার চেষ্টা করো তাহলেও সেই গল্পের মজাটা থাকবে না। নবারুণ ভট্টাচার্য,
1: হ্যাঁ হ্যাঁ,
0: তুমি ধরো এই যে ওনার বিখ্যাত যেটা হার্বার্ট,
1: হার্বার্ট
0: হার্বার্টকে
1: হার্বার্ট একজন
0: সাধারণ লোক,
1: সাধারণ লোক,
0: হ্যাঁ, তার এক সময় তার পরিবারের একটা সচ্ছলতা ছিল, নাম ছিল, সে জীবনে কোথাও কোথাও একটু স্বীকৃতি পায়নি, সে নানা রকম কাজ করেছে, পরে জ্যোতিষ চর্চা ধরনের এক ধরনের করতে শুরু করলো, সে বলছে যে তোমার মৃত লোকের আত্মা কোন স্তরে থাকছে সেটাও বলে দিচ্ছি। তারপরে একজন একটা ওরকম যুক্তিবাদী দল গিয়ে তার ফাঁকিবাজি ধরে ফেলল। এই জায়গাটা তুমি যখন আসবে না, তুমি দেখবে তোমার হার্বার্টের জন্য খারাপ লাগছে, ধরে ফেললো, না ধরলেই পারতো,
1: কিন্তু আমরা জানি যে হার্বার্ট যেটা করেছে সেটা মানে সাদা চোখে অন্যায়,
0: সাদা চোখে অন্যায়, কিন্তু এই যে এটাই হচ্ছিল লেখনের লেখকের সেই অতি মানে অতি পরিচিত সহানুভূতিবোধ, ও কিন্তু হার্বার্টকে সেই খারাপ জায়গাটা নিয়ে গেল না, ও দেখাচ্ছে ওই জায়গাটা থাকলে লোকটা এটাই করতো, পরে কিভাবে প্রতিশোধ নিল সে তো অন্য কথা, সেটা অন্যদিকে, কিন্তু এই যে একটা অপূর্ব সহানুভূতিবোধ যে তোমার একটা চরিত্রকে মানে হার্বার্টকে পড়ার পর, ওই জন্য আমাদের এত টাচিং মনে হয়েছে উপন্যাসটাকে। তুমি যদি মহাভারত পড়ো, কর্ণ যখন মারা যাচ্ছে,
1: হ্যাঁ, আমাদের সকলে
0: কর্ণের প্রতি একটা সহানুভূতি আসে না, কিন্তু মহাভারতকার কখনই কর্ণকে অতিরঞ্জিত করে মানে ওইটা এমনভাবে এনেছেন তোমার একটা সহানুভূতি আনতে বাধ্য, তোমার মানে যে জীবনে পাকে চক্রে লোক কত রকম দুর্দশায় পড়ে,
1: এমনকি শেষে তো দুর্যোধনকে যখন উড়ভঙ্গ হয় মানে দুর্যোধনের প্রতিও খারাপ লাগে, অন্যায় সমরে হত্যা করা হচ্ছে,
0: এটাই যে কোনো মানুষ, একটা মানুষ যখন জন্মায় সে তো মানে কোনো কিছু দোষী বা অপরাধী বা এইসব হয়ে তো জন্মায় না, জীবনে পাকে চক্রে নানান ঘটনার মধ্যে দিয়ে সে এমন একটা জায়গায় পৌঁছয় বা ছোট্ট একটা ভুলের জন্য হয়তো তার জীবন শেষ হয়ে গেল, এইটাকে তুমি কিভাবে দেখাবে, এটাই কি বলছে সাহিত্যের সহমর্মিতা বোধ, যে একটা লোক একটা ভুল করে ফেলে একটা খারাপ জায়গায় চলে গেল, তুমি তাকে বলছো এরকম করেছিস তোর মরে যাওয়া উচিত, আমাদের যা বলা হয়, লেখক কখনো ওটা বলবে না,
1: ঠিকই,
0: সে যদি নিষ্পৃহভাবে ওপর থেকে বার্ড আইজ ভিউজ যেটাকে বলে, যদি ওপর থেকে দেখে তাহলে দেখবে সব কিছুর সঙ্গে সব কিছুর একটা ওতপ্রোত যোগ আছে, লোকটা যে ওই জায়গাতে গিয়ে পড়লো এই জন্য সে পুরোপুরি একা দায়ী নয়, এইটা তুমি যখনই ফোটাতে পারবে তখনই সেই গল্প উপন্যাস তোমাকে অনেক বেশি আকৃষ্ট করবে, ঢুকে পড়লে হবে না, যখনই ঢুকে পড়বে তখন তার কোনো একটা চরিত্রের প্রতি
1: দুর্বলতা
0: চলে আসে। যেটা আগাতা ক্রিস্টির যে গল্পগুলো, আমি রহস্য উপন্যাসের উদাহরণ দিই, দেখবো ওর যে গোয়েন্দা এরকুল পোয়ারো, পোয়ারোকে ভাল লাগে কেন, পোয়ারোর মধ্যে অনেক দোষ আছে গুণ আছে, রক্ত মাংসের মানুষও, কিন্তু পোয়ারোকে আগাতা ক্রিস্টি একটা সাংঘাতিক কিছু করে ভাবায়নি, যে গোয়েন্দা যা ভাবে সব ঠিক ভুলটুল করে না, এরকম করে তৈরি করেনি, কিন্তু একটা রক্ত মাংসের চরিত্র যার ভুল হয় যার ঠিক হয়।
1: আমি ইয়ের কথা বলি, মানে শার্লক হোমস, সে সবই নিখুঁত গোয়েন্দার ক্ষেত্রে, কিন্তু মানে প্রথম উপন্যাসটা স্টাডি ইন স্কারলেট, সেখানে কিন্তু ওয়াটসন দিচ্ছেন যে হোমসের মহাকাশ বিজ্ঞান এ সম্বন্ধে জ্ঞান শূন্য।
0: হ্যাঁ, একটা মানুষের মানুষ যেমন হয়, মানুষ সবকিছু জানে না,
1: সবকিছু জানে না,
0: মানুষ জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সফল হয় না, তো এটা আমরা মানে আমাদের অনেক সময় ভুলিয়ে দেওয়া হয়, কিন্তু যারা সাহিত্য চর্চা করেন তারা এটা মনে রাখেন, তো যে বা তোমার হচ্ছিল তারাশঙ্কর,
1: তারাশঙ্কর
0: যে রাঢ় বাংলার সমাজচিত্র তুলেছেন বা পুরনো

0: ওই তোমার সামন্ততন্ত্রের যে যেমন জলসাঘর খুব বিখ্যাত গল্প, তুমি জলসাঘরে শেষ হয়ে যখন শেষ হচ্ছে না তোমার কিন্তু ওই জমিদারটার জন্য একটু খারাপ লাগে।
1: হ্যাঁ হ্যাঁ,
0: জমিদার বলেই সেই রক্ত চেষা চাষি মানে প্রচণ্ড খাচ্ছে চাবুক মারছে এই ব্যাপারটা থেকে ওদেরকে জানিনি, তাকে খারাপ তাকে দেখিয়েছেন কিন্তু তার ওর পরিণতির জন্য ওই লোকটাই দায়ী, বিশ্বম্ভরই দায়ী, জমিদার নিজেই দায়ী, এমনভাবে খরচা করেছে পুরো শূন্য হয়ে গেছে, কিন্তু যখন শেষও পরিণতির দিকে যাচ্ছে তোমার খারাপ লাগবে। এইটা হচ্ছে হলো বড় সাহিত্যিকের একটা গুণ,
1: বুঝতে পারছি যে নিষ্পৃহভাবে যদি
0: যতটা নিষ্পৃহভাবে
1: লিখতে পারি,
0: ভালো ভালো না বেশে খারাপ না বেশে তোমাকে চরিত্রের প্রতি চরিত্রকে গড়ে তুলতে হবে, এটা তুমি যতটা পারবে সেটা ততটা টাচি হবে, আর যতই চরিত্রের ভেতর তুমি ঢুকবে সেটা খুব একটা লোকের ভাল লাগবে না।
1: মানে ওই রবীন্দ্রনাথ ঠাকুর যেটা বলেছিলেন যে মানে পণ্ডিতেরা সব পণ্ড করেন, মানে যখনই একটা একজন লেখক মানে তার লেখার মধ্যে পাণ্ডিত্য ফলাবেন, অনেক রকম তথ্য ইনফরমেশন দেবেন, হয়তো অনেকের ভাল লাগবে কিন্তু সেটা মহৎ হয়ে ওঠে না।
0: না, গল্পের ক্ষেত্রে ইনফরমেশনটা খুব একটা গুরুত্ব।
1: হ্যাঁ, তুমি কি মনে করো মানে একটা গল্প বা উপন্যাস লিখতে গেলে একটা ইনফরমেশন ব্যাংক লাগে, তোমাকে অনেক কিছু জানতে হবে, কিন্তু ওই যেটা হিমশৈলের চূড়াটা শুধু মানে জলের উপর ভেসে থাকে বাকি 11% জলের তলে থাকে, এরকমই কি মনে মানে দরকার লেখার জন্য?
0: উপন্যাস গল্প উপন্যাস লেখার জন্য ইনফরমেশন মানে এখন এক ধরনের গল্প উপন্যাস আছে যেটা একটা কোনো একটা ঐতিহাসিক ঘটনার পরিপ্রেক্ষিতে গড়ে ওঠে বা কারোর জীবনের, যেমন উত্তম কুমারের জীবন নিয়ে যদি আমি একটা উপন্যাস লিখি তাহলে তো আমাকে মানে উত্তম কুমার সম্পর্কিত প্রচুর ইনফরমেশন জোগাড় করতে হবে, কিন্তু এগুলো মানে আমি এরকম এগুলো ঠিক উপন্যাস নয় আর কি, উপন্যাসের মতো আর কি,
1: উপন্যাসের মতো,
0: হ্যাঁ উপন্যাসের মতো, কিন্তু যথাযথ যেটা কথা সাহিত্য সেখানে তোমার ইনফরমেশনের, আমি তুমি বাংলা সাহিত্যের একটা বিখ্যাত উপন্যাস বলো মানে যে যেটা সবাই জানে
1: পুতুলনাচিতি কথা,
0: পুতুলনা, তার মধ্যে কি ইনফরমেশন আছে
1: সেরকম করে নেই,
0: ও তো জীবন জীবনকে দেখছে, ইনফরমেশন মহাভারত থেকে তুমি কি ইনফরমেশন প্রচুর কি খেত না, খুব একটা বেশি তথ্য পাওয়া যায় না, কিন্তু গল্পের টান।
1: হ্যাঁ,
0: বলা আছে যে অর্জুন এলো তার পোশাক আশাক এইরকম কিছু বর্ণনা দেওয়া আছে, ডিটেল নেই কিন্তু ওইসবের, পুরনো লেখায় তুমি পাবে না, সেই অর্থে আমরা যেটাকে ইনফরমেশন তাহলে তো সুবিধাই হতো যে এই খেত জিনিসের দাম এই ছিল, ওরাও যদি দিত তাহলে আমাদের তো গবেষকদের সুবিধা হতো, কিন্তু গল্পে এগুলোর কোনো প্রয়োজন নেই। এবং তুমি যখন কাউকে কোনো একটা গল্প বলছো এটা খুব মজার কথা, ধরো গল্পের মতো করে বলছো যে তুমি আজকে এই আমরা এখানে রেকর্ডিংয়ে এলাম, তুমি গিয়ে বাড়িতে ধরো কোনো প্রিয়জনকে বা বন্ধুকে গল্পের মতো করে ব্যাপারটা বলছো, ও শুনতে ভালো লাগবে, তুমি যত বেশি ইনফরমেশন দেবে তত বেশি উত্তক্ত হবে। দেখো মানে এখানে একটা কথা বলা দরকার, মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান কথাটা সবাই পড়েছে, মুখস্থ করেছে কবিতাটা, পরীক্ষার খাতায় লিখেছে, ফুল নম্বর পেয়েছে, কিন্তু বিশ্বাস করেনি, তাহলে সেটা তার নলেজ বা জ্ঞানে পরিণত হবে না। জ্ঞানের আবশ্যিক শর্ত হলো বিশ্বাস, তুমি যে ইনফরমেশনটা পাচ্ছ তুমি সেটাকে বিশ্বাস করছো কি করছো না, এই বিশ্বাস থেকে তোমার সাহিত্যটা তৈরি হয়। যে নজরুল হিন্দু মুসলিমের পরিসংখ্যান দিয়ে বলেননি কিছু, তিনি শুধু বলেছেন একই বৃন্তে দুটি কুসুম, বিশ্বাস থেকে আসে এই লাইনগুলো, এটা ইনফরমেশন থেকে আসে না। ধন্যবাদ জানাই প্রান্তিককে, কারণ এইসব বিষয়ের আলোচনা প্রায় হয়ই না,
1: হয় না, মানে মূলত এগুলো হয় কি মানে একাডেমিক ওয়েতে আমরা আলোচনা বিভিন্ন জায়গায় পাই, কিন্তু এই যে সরস গল্পের ছলে আড্ডা
0: সাধারণভাবে, এই জন্য প্রান্তিককে আরেক রাউন্ড ধন্যবাদ জানাচ্ছি আর কি।
1: তো শ্রোতা বন্ধুরা, আজকের আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের পাক্ষিক সাহিত্য পত্রিকা প্রান্তিকের যে গল্পের গাল গল্প বিষয়ক আড্ডা হলো, একাডেমিকভাবে আমরা করলাম না, আপনারা শুনেই বুঝলেন। তো এই আড্ডা থেকে যে মানে মূল বিষয়টা উঠে এলো যে একজন গল্পকারের বা একজন গদ্যকারের কিভাবে গল্প লেখা উচিত বা প্লট বা ইত্যাদি যাবতীয়, আশা করি আপনারা সকলেই এখান থেকে সমৃদ্ধ হয়েছেন। ভবিষ্যতে আমরা আরও বিভিন্ন রকম মজাদার এবং কৌতূহলোদ্দীপক সাবজেক্ট নিয়ে আসব, ততক্ষণের জন্য আপনারা শুনতে থাকুন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের পাক্ষিক সাহিত্য পত্রিকা প্রান্তিক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাহিত্যে থাকবেন। শুভরাত্রি।

এতক্ষণ শুনলেন সাহিত্য বাসর প্রান্তিক আলোচনায়। গল্পের গাল গল্প এই নিয়েছিলেন আলোচনায় শুভ্র চট্টোপাধ্যায় এবং রঙ্গন রায়। আকাশবাণী শিলিগুড়ি, একটু পরেই পরবর্তী অনুষ্ঠান।

আকাশবাণী শিলিগুড়ি, এবারে শুরু হচ্ছে নাটক এক সন্ধ্যার গল্প, রচনা এবং নির্দেশনায় উত্তরায়ণ দেব, শব্দগ্রহণ এবং সম্পাদনায় দেবমিত্রা রাহা, প্রযোজনায় সুবীর দাশগুপ্ত, স্বরাভিনয় রয়েছেন বিমল, সুবীর ভট্টাচার্য, সুদেব, অমিতাভ কাঞ্জিলাল, রহমত অমিতাভ ঘোষ, মালতি ভাস্বতী চক্রবর্তী, কাদিল অঙ্কুশ সাহা, জয়া সুমিতা দত্ত, বিক্রম উত্তরায়ণ দেব, চপলা নন্দিনী ভট্টাচার্য, শ্যামা কৌশিক রজক, মালা মঞ্জু দাস। শুনুন নাটক এক সন্ধ্যার গল্প।

আজকের নাটক এক সন্ধ্যার গল্প, রচনা ও নির্দেশনা উত্তরায়ণ দেব, প্রযোজনা সুবীর দাশগুপ্ত। শুরু হচ্ছে নাটক এক সন্ধ্যার গল্প।

0: Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna. কি হইল, তাকায় আছো কেন, কিছু বলবা?
1: দেখো তো টেলিফোনটা ঠিক মতো রাখা আছে কিনা।
0: হাইকে থেকে খালি এক পেশাল। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম। লেপ গায়ে আবার শুয়ে পড়ো না, এই সন্ধ্যা দেওয়া শেষ করে চা আনতেছি, বিছানায় বসে থাকো।
1: টেলিফোনটা।
0: হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে। এই নাও ধরো চাই, আজকে আদা দিছি, কাশিতে একটু আরাম পাবা। তোমার জন্য আমাকেও এখন এই আদা চা গিলতে হবে, সন্ধ্যার চা খাওয়াটাই নষ্ট। আরে আরে করো কি, কাপটা ঠিক করে ধরো।
1: ধরতাছি টেলিফোনটা।
0: টেলিফোনটা আইনে দেই, কোলে নিয়ে বসে থাকো। আরে বাবা, তোমারে কতবার বলছি বুঝো না কেন, আমাদের দায়িত্ব শেষ, তাই প্রয়োজনও ফুরাইছে, আমরা এখন বাতিলের দলে। সবই মায়া, এই মায়াটাই হয়েছে যত জ্বালা, এটা না থাকলে হয়তো মানুষগুলো সুখেই থাকতো।
1: মালতি,
0: কি হলো আবার, কিছু বলবা?
1: মালার আসনটা।
0: কেন, তোমার ছোট বোনের এই আসন দিয়ে এখন কি হবে?
1: একটু দেখতাম, আয়না দিবা।
0: এই নাও আসন। বাবা, মুখটা একেবারে হাসিতে ভরে গেল।
1: সোনার বাংলা, এই আসনটায় এখনো আমার মালার সোয়া লাইগা আছে।
2: দাদু, দাদু।
0: হ্যাঁ জয়া, আয়।
2: দাদু দেখি হাত দুটো তোলো তো, একবার মাপটা নি।
0: সোয়েটারটা তো অনেকটাই শেষ করছিস, সত্যি আজকালকার মেয়ে হয়ে তোর এই উল আর কাঁটায় এত আগ্রহ দেখে মনে হচ্ছে তোকে আমার শেখানো সার্থক হয়েছে। আমাদের কান্তাকে তো শিখাইতেই পারলাম না।
2: না গো ঠাকুমা, এটা এতদিনই শেষ হয়ে যেত, আসলে আমাদের ওই কবিতার গ্রুপের বার্ষিক অনুষ্ঠানটা নিয়ে খুব ব্যস্ত আমি, তার উপর স্টুডেন্টগুলোর আবার পরীক্ষা শুরু হয়েছে, ওদের একটু বেশি সময় দিতে হচ্ছে।

0: আর দিতে তো হবেই বলো, ওদের টাকাতেই তো সব চলছে।
1: তোর অবস্থাটা বুঝি রে, বাবা মারা যাওয়ার পর থেকে গোটা সংসারটা কাঁধে নিয়ে যেভাবে মাকে আগলায় রাখছিস, আজকের দিনে কোনো ছেলেও হার মানবে? সবই কপাল রে মা।
0: ও ঠাকুমা, আবারও সেই কথা। আরে বাবা, আমার কপালটা যে ভালো সেটা দেখছো না? এই দেখো তো কেমন মায়ের সাথে থাকতে পারছি। তোমাদের কান্তা দিদি কি পারছে? মায়ের সংসার কি আমার সংসার না? স্বামীর সংসারই সব। আমি বেশ আছি, তুমি আর এসব কথা কখনো আমাকে বলবে না।
1: দুনিয়া দেখছি রে জয়া, সবই বুঝি। এইভাবে নিজেকে বুঝ দিয়েই তুই ভালো থাক রে মা।
0: ছাড়ো আমার কথা, দাদু আরেকবার হাতটা তোলো তো। ঠাকুমা মাপটা গুলিয়ে দিল, এই দেখি এক বিঘত আর এই চার আঙ্গুল, এবারে একেবারে ঠিক আছে। আরে দাদু, এতক্ষণ তো লক্ষ্যই করিনি তোমার হাতে সেই আসনটা না। দেখি দেখি, সুতো দিয়ে কি সুন্দর করে লেখা সোনার বাংলা। সত্যি কি সুন্দর কাজ, তাই না? তুমি তো ঠাকুমা ক্রুশের কাজ জানো না বলেছিলে। এটা তো দাদুর সেই বোনের করা, তাই না? ইস, আমি যদি এটা শিখতে পারতাম তো আজ এতদিন পরে এই আসনটা হঠাৎ বের করলে কেন?
1: আর কেন, তোর দাদু দেখতে চাইয়ে জেদ করলো।
2: ভাবছিলাম তোর ঠাকুমারে আমার নিজের দেশ, আমার সোনার বাংলা দেখাইয়া আনু, কিন্তু এই জীবনে হয়তো আর হইব না রে, শরীর আর সাথ দিব না, বারবার জানান দিতেছে। এইভাবে কাঁচতে কাঁচতেই হয়তো একদিন জামু গিয়া।
0: ওই যে না দাদুর আবার শুরু হলো দেশের কথা আর হতাশা, এসব ছাড়ো তো দাদু। শোনো, মা শুনেছি কাল শুঁটকি মাছ রান্না করবে, দিয়ে যাব তোমার জন্য।
3: জয়া, এই জয়া।
0: ওই যে মা ডাকছে, এখন যাই।
3: আসছি মা।
4: হ্যালো, ডক্টর সুদেব সেন বলছি। হ্যালো হ্যালো, কোথায় পালালো? যে পলায়নে অসীম তরুণী বাহিছে সূর্য তারা, সেই পলায়নে দিবস ও রজনী ছুটেছে গঙ্গাধারা। বুঝলি শ্যামা, এটা রবীন্দ্রনাথের সেঁজুতির লাইন। ঠান্ডাটাও পড়েছে ঝাঁকিয়ে। হ্যাঁ রে, বাইরে আজ কজন পেশেন্ট?
5: এখনো পর্যন্ত 14। ভালো করে আগে চা ড্রিঙ্ক করেন, এখনো 10 মিনিট সময় আছে।
4: ফোনটা ধর।
5: হ্যালো, কম্পাউন্ডার শ্যামা টকিং। নো নো, হ্যাঁ ডাক্তারবাবু, আইসকা চেম্বারে সিটিং। না না, নো নো নো, টেলিফোন রাইটিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ, ভেরি গুড, ইয়েস, কুইক কাম। একজন পেশেন্ট আসবে, ফোনেই নাম লেখাইতে চাইছিল, বারণ করে দিছি।
4: সে তো তোর ইংরেজির ঝড় শুনেই বুঝলাম, তুই তো দেখছি আজকাল লোকজনের সাথে বাংলায় কথা বলা ছেড়েই দিছিস। হ্যাঁ রে, তোর ইংরেজি শুনে তোকে কেউ এখনো মারেনি না?
5: কি সে কন দাদা, এই কথায় কথায় ইংরেজি কইলে বাঙালিরা এখন অনেক ইয়ে, মানে এডুকেটিভ ভাবে।
4: শ্যামা, কথাটা এডুকেটিভ নয়, এডুকেটেড।
5: কিন্তু পড়াশোনা না জানলে দুইটাই এক। আপনি দাদা ডাক্তার, শিক্ষিত মানুষ, আপনি আমার ইংরেজি বুঝবেন না, পেশেন্টগুলা ঠিক বুঝা যায়, তাই তো ওদের লগে এভরি টাইম ইংলিশ টকিং।
4: সেটাই তো ওয়াচিং। তুই বাবা আমার সাথে বাংলাতেই, মানে তোর বাঙাল ভাষাতেই বলিস, হ্যাঁ সেটা তাও অ্যাডজাস্ট করে নেবো, কিন্তু তোর এই খিচুড়ি ইংরেজি জাস্ট হরিবল।
5: কি কইলেন? হরিবল?
4: হরিবল না, হরিবল মানে হলো সাংঘাতিক, ভয়াবহ।
5: ও, এবার বুঝছি। আসলে ওই আগে খিচুড়ি কইলেন তো, তাই মনে হইল ওই হরিবল।
4: বুঝলাম। এই তোর টেবিল পরিষ্কার করা হয়ে গেলে ওই পেশেন্টদের বেডটা একটু ঠিকঠাক করে দিস।
5: দাদা, আপনার এইবারে না এই ল্যান্ড ফোনটারে বিদায় দিয়া এখন মোবাইল নিয়ে নেন। আরে, ওই মোবাইল ফোন তো আপনারে নিতেও হবে না, শুধু একবার উইশ করলে এই মেডিকেল MRI ওরাই আপনারে মোবাইল ফোন গিফট উপহার দিয়া দিব।
4: গিফট উপহার? বুঝলি শ্যামা, যেদিন তোর এই গিফট উপহার নেওয়ার ইচ্ছেটা প্রকাশ করবো,

0: কে হিয়ার নয় লিসেনিং বলে শ্যামা, সং লিসেনিং। নে চল এই পেশেন্ট ডাক।
1: টোকেন নাম্বার ওয়ান কাম।
0: হ্যাঁ বসুন, কে পেশেন্ট?
2: আমার ছেলে।
0: কি হয়েছে?
2: সারাক্ষণ পেট ব্যথা বলছে।
0: পটি হচ্ছে ঠিকঠাক?
2: হ্যাঁ তা হচ্ছে।
0: বাবা যা গিয়ে ওখানে বেডে শুয়ে পড়তো দেখি।
3: সাবধানে বাবা, আয় ভেতরে নিয়ে আয়। এই যে কাকা, বেডে উঠুন তো, উঠুন। ওই এখানে বসা রাজীবকে।
0: এই শ্যামা দেখ তো কারা এইভাবে চেঁচাচ্ছে। হ্যাঁ জোরে শ্বাস নাও, জোরে শ্বাস নাও। আচ্ছা দেখো তো এখানে লাগছে।
3: এই যে ডাক্তারবাবু,
0: এখানে লাগ।
3: আমাদের পার্টির একটা ছেলে জ্বর, একটু তাড়াতাড়ি দেখে দিন তো।
0: আপনাদের টোকেন নাম্বার?
3: ও স্যার টোকেন ফোকেন আমাদের লাগে না, অত টাইম নেই। একটু দেখে দিন তাড়াতাড়ি।
0: শুনুন এটা আপনাদের পার্টি অফিস নয়, আমার চেম্বার। শ্যামার থেকে টোকেন নিয়ে বাইরে লাইনে অপেক্ষা করুন, যান
1: প্লিজ। টেক টোকেন 15।
3: হে টোকেন তোর কাছেই রাখ। বিক্রম টোকেন নিয়ে লাইনে দাঁড়ালে রুলিং পার্টির ইজ্জত কি হবে রে? ওই রাজীবকে নিয়ে আসতে হবে তো।
0: স্টপ ইট, এখানে বাকিরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, কোনো কেওয়াস করবেন না, টোকেন নিয়ে ভদ্রভাবে বাইরে অপেক্ষা করুন।
3: এই যে খোকা, একটু নামুন তো বাবা।
0: নামুন, এখানে কোনো হুজ্জুতি করলে আমি কিন্তু পুলিশকে ফোন করব।
3: পুলিশ? পুলিশ নাম্বার আছে নাকি দেবো?
0: জাস্ট ওয়েট। হ্যালো কানুদা, শুনে বলছি। আরে দাদা, আপনার পার্টির কিছু ছেলে এসে চেম্বারে হুজ্জুতি করছে। না নাম জিজ্ঞেস করিনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন, দেখতে একটু গাম্বার টাইপের। কি ফোনটা দেবো, ফোনটা দেবো? হ্যাঁ দিচ্ছি। এই যে এই যে ভাই নিন, আপনাদের দাদার সঙ্গে কথা বলুন।
3: লে সামান্য একটা এটার জন্য আপনি আমাদের পার্টি মন্ত্রীকে ফোন করে দিলেন? আচ্ছা হেড়ে মাল তো আমি। না না না, ওনার সাথে কী কথা বলবো। লাইনটা কাটুন কাটুন তাড়াতাড়ি। ওই চ ডাক্তার, পরে আপনার রিজার্ভ করছি। এই বিক্রমের সঙ্গে পাঙ্গা, এবার ভুগবেন, দাঁড়ান। ওই চ
0: যদি মাতে মহাকাল উদ্দাম জটাজাল, ঝড়ে হয় লুণ্ঠিত ঢেউ ওঠে উত্তাল, হয়ো না কুকুণ্ঠিত তালে তার দিও তাল, জয় জয় জয় গান গাইও। শ্যামা এটা তাসের দেশে রবীন্দ্রনাথ। দেখি তো বাবা, আর আরেকবার জোরে শ্বাস নাও।
4: আরে ও ওঠো, ও ওঠো, আবার সব আবল তাবল স্বপ্ন দেখতেছ, ওঠো। কেন সারাদিন এই সব কল্পনা করো? যা হয়েছে তুমি কি কিছু ফিরাইতে পারবা? আর এইটা তো শুধু তোমার সাথে হয় নাই, সারাদিন বসে বসে এগুলো ভাবা বাদ দাও, দাঁড়াও জল দেই। ও কোমরটা আর পারি না।

0: হ্যাঁ না, জলটা খেয়ে একটু ঘুমাইতে চেষ্টা করো, আর আমাকেও ঘুমাইতে দাও। সকালে উঠেই তো আবার জোয়াল ঠেলতে হবে, তোমার মতো লেপের তলায় শুয়ে বসে কাটবে না আমার। কি হলো, গ্লাসটা দিবা নাকি বিছানা ভাসাবা? দাও
1: দাও,
0: হ্যাঁ নাও, এবার পাশ ফিরে শো, আর স্বপ্ন দেখার দরকার নাই।
2: আব্বু, আইস আপনারে একখান কথা চিগাই।
3: কি কথা?
2: আমার জন্মের দিনই আম্মি মইরা গেছে, এরপরে আপনি আর শাদি করলেন না কেন?
3: চল কাদিল, উঠা লাগে, বাতাসে ঠান্ডা বাড়তাছে।
2: হ্যাঁ চলে। আব্বু, আপনি কিন্তু আমার কথার জবাব দিলেন।
3: কোন কথা?
2: আপনি আর শাদি করলেন না কেন? আব্বু
3: ডরে।
2: কিসের ডর আব্বু?
3: যে আইব, এই যদি তোরে নিজের না ভাবে, ভালো না বাসে, এই ডরে।
2: আমার আব্বু,
3: আরে পাগল, স্যার স্যার স্যার

0: এইভাবে চলাইলে হাতি কেমনে? গাধীর, তুই তোর আমলিরে হারাইছ, আমারেও যাতে না হারাস সেই ডরে তোর আর আমার মাঝখানে কাউরে আমি আনি নাই। আমার সবটুকু আমি তরেই দিতে চাই।
1: আব্বু,
0: আরে সার পাগল, পাগল তোলা আমার।
2: আজ রবিবার, চেম্বার বন্ধ, কাল বিকেলে আসবেন।
3: আরে দাঁড়া দাঁড়া, দরজা বন্ধ করার তো ব্যস্ত থাকিস এরা, আমরা কো পেশেন্ট নই।
2: তাহলে
3: আমরা পেশেন্ট, কেউ বেশি বাড়াবাড়ি করলে টেনশন দিই। ডাক্তারবাবু কেডা?
2: ডাক্তারবাবু এখন দেখা করতে পারবে না, কাল ওনার চেম্বার আছে, চেম্বারে আসুন।
3: ডেকে দে, একটু দরকার আছে।
2: বললাম তো কাল বিকেলে আসুন।
3: এই সা ডাকবি, একটু ঠেলে ভেতরে ঢুকবো।
4: হ্যাঁ কে রে সুকুমার, কী হয়েছে?
3: আসছি। সাধু তুমি এবারে ভেতরে যাওয়া, মালিকদের কথার মাঝখানে চাকরদের থাকতে নিয়ে ফটো।
0: কী ব্যাপার, আপনি বাড়িতে এসেছেন, কী চাই?
3: আসলে বাড়িতে ট্রিটমেন্ট করাতে নয়, আমরা ট্রিটমেন্ট করতে এসেছি, তাই অফ টাইম।
0: ট্রিটমেন্ট করতে মানে কী ব্যাপার?
3: রন্দে তু মোহে গেরুয়া।
0: তার মানে? আরে সোজাসুজি বলুন কেন এসেছেন।
3: ওই যে রন্দে তু মোহে গেরুয়া।
0: শুনুন, আপনাদের হিয়ালি শোনবার মতো সময় বা ইচ্ছে কোনোটাই আমার নেই, কি চান সরাসরি বলুন।
3: একটু হেল্প, সাহায্য।
0: কিসের হেল্প?
3: ওই যে রংদে তু মোহে গেরুয়া, মানে অরিজিৎ সিং।
0: তো
3: আমরা যারা সারা বছর পার্টির জন্য খাটি, ওই টাউন ক্লাবে মাঠে অরিজিৎ কাম।
0: হ্যাঁ করুন, তাতে আমি কি করবো?
3: বুঝতে তো পারছেন, আজকের বাজারে শুধু টিকিট বেচো তো আর অরিজিৎ সিং হয় না, তাই আপনাকে প্যান্ডেলে ওই সামান্য টাকাটা ডোনেশন দিতে হবে।
0: তুমি জানো মোর মনের বাসনা, যত সাধ ছিল সাধ্য ছিল না।
3: মানে?
0: তার মানে ওই যে রন্দে তু মোহে গেরুয়া, মানে আপনার যেমন অরিজিৎ সিং, আমার তেমনি এটা চিত্রা রবীন্দ্রনাথ। ভুল জায়গায় এসেছেন ভাই, আমি এসব দিই না। কোনো সমাজসেবা করুন পাশে আছি, কিন্তু কোনো ফুর্তিতে নেই।
3: কি বলে রে বাচ্চু, হ্যাঁ একটু বোঝা একে। যাকে ওই দিন চেম্বার থেকে ফোন করলেন, মানে আমাদের পার্টির মন্ত্রী, ওনাদেরই আমরাই জিতি আনি। হ্যাঁ আমরা শক্তি, আমরা বল, আমরাই ক্যাডার দল। হ্যাঁ ঠিক আছে, ডিসকাউন্ট দিচ্ছি, প্যান্ডেল থাক, 1050 দিয়ে দিন, চলে যাচ্ছে।
0: 50,000? কটা শূন্য বসে, ধারণা আছে? ঘাম ঝরিয়ে কোনোদিন 500 টাকা কামিয়েছেন? কলেজ লাইফে ছাত্র রাজনীতি আমরাও করেছি, এই আপনাদের মতো নিচু তলার কিছু মেম্বারদের জন্য আজ এই পার্টিটার বদনাম হচ্ছে। আপনারাই একদিন এই পার্টির ঘন্টা বাজিয়ে অন্য দলে ভিড়বেন।
3: ও দেখুন, মেলা জ্ঞান শোনার সময় নেই, মাল ছাড়ুন চলে।
0: সময় আমারও নেই, যা বলার বলে দিছি।
3: একটু ভেবে দেখবেন, পার্টি প্রেসিডেন্টের ফোন কিন্তু বারবার বাজবে না, পথে ঘাটে আমরাই থাকি।
0: আরে ওসব থ্রেট অন্য কাউকে দেবেন, আমার সময় নষ্ট হচ্ছে, আপনারা আসুন।
5: কেন শুধু শুধু ঝামেলা করছেন ডাক্তারবাবু? এক গুরু যখন চেয়েছেন যা পারেন দিয়ে দিন না।
3: এটা মাছ বাজার নয়, নো বার্গেইন। তাহলে এটাই আপনার শেষ কথা?
0: শেষ কথা এসেছি বলিতে, তোমার প্রদীপ আছে নাই কো?
3: আপনার ওই রবীন্দ্র কবিতা শুনতে আসেনি? আঙুল বেঁকিয়ে কিভাবে ঘি তুলতে হয় এই বিক্রম জানে। হ্যাঁ চলি।
0: বিদায় রথের ধ্বনি দূর হতে ওই আসে কানে, ছিন্ন বন্ধনের শুধু কোনো শব্দ নাই কোনোখানে। এই যে ভাই, এটা স্ফুলিঙ্গ রবীন্দ্রনাথ।

0: কাবিল
1: হ্যাঁ আব্বু আইতাছি
0: ফোনটা ধর
1: হ্যাঁ হ্যাঁ ধরি সালাম আলাইকুম কাদির রহমান বলছি হ্যাঁ হ্যাঁ বলেন ফিরদৌস ভাই কেমন আছেন কি তাই পাওয়া গেছে উহ আপনি যে আমাকে কি উপকার করলেন আল্লাহ আপনারে অনেক বরকত দিক দাঁড়ান দাঁড়ান।

0: একটু ধরেন ভাই, কলমটা আনি, লিখে নেই।
1: কাদের ফোনটা? কার?
0: ইন্ডিয়ান এমবেসি থেকে ফিরদৌস ভাইয়ে ফোন দিছে, মামুজানের ঠিকানাটা পাওয়া গেছে আপু। হ্যাঁ ফিরদৌস ভাই, বলে তিতাস সুভাষ পল্লী বাই লেন, বিহাইন্ড সুভাষ পল্লী স্পোর্টিং ক্লাব। হ্যাঁ তারপর?
2: এই যে কাকা, ভিতরে নবীন স্মোকিং, নো নো নো, বাইরে গিয়া খান। টোকেন নাম্বার 9, কাম।
3: ওনার ফিস কত?
2: ফিস পরে, আগে হাতের টোকেন আমারই গিভিং।
3: বাবা, ইংরেজি কি ছিড়ি, হাউ ফানি। মে আই কাম ইন ডক্টর?
4: ইউ আর অলরেডি ইন ম্যাম। গুটি গুটি পায়ে বাকিটাও চলে আসুন।
3: গুটি গুটি পায়ে? কি যে বলেন না, থ্যাংকস।
4: নাম?
3: চপলা মুস্তাফি।
4: চপলা? চপলা লক্ষ্মী, মোরে অচপল, ভারতী না থাকে থির এক পল। বয়স?
3: আমায় কিছু বললেন?
4: না না, আপনাকে নয়, এটা রবীন্দ্রনাথের সোনার তরীর পুরস্কার কবিতার লাইন। বয়স বলুন।
3: আন্দাজ করুন দেখি।
4: তার মানে?
3: গেস মাই এজ।
4: দেখুন ম্যাডাম, এটা কুইজের আসর নয়, ডাক্তারের চেম্বার। বয়সটা বলুন।
3: এই লিখে নিন 25।
4: আপনিও শিওর নন? তাহলে কি 2525 নাকি 5 আগে বসাবো?
3: কি যে বলেন না, ঠিক আছে ঠিক আছে, 30 লিখুন। ওকে
2: দাদা, ধূপকাঠি ফিনিশিং, দোকান থেকে কামিং।
3: ইংরেজি কি ছিড়ি, হাউ ফানি।
4: তা আপনার সমস্যা কিসের?
3: না সমস্যা as such, I mean তেমন কিছু নেই। দেখেই তো বুঝতে পাচ্ছেন, আমি ইনবর্ন ফিয়ার কমপ্লেক্সে, আমার পিম্পল ফ্রি স্কিন, তার সাথে আমার স্কিনও বেশ সফট আর মোলায়েম।
4: হ্যাঁ, তো সবই যখন বেটার, ফেয়ার আর মোলায়েম, তো টাকা খরচ করে আমার কাছে আসার কোনো এইম?
3: আপনি না, আসলে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, তাই জাস্ট একটু প্রিকশন জানতে এসেছি। আমি এই অবস্থায় রাতে শোবার আগে কি লাগাবো?
4: খুব পুরনো একটা ওষুধ আছে, ওতেই কাজ হবে।
3: পুরনো ওষুধ? সেটা কি?
4: আপনার যা রূপের কন্ডিশন, তাতে আপনি রাতে শোবার আগে শুধু ছিটকিনি লাগাবেন তাহলেই হবে।
3: না কি যে বলেন। আচ্ছা আপনি বেটার আমায় কোনো হেলথ ড্রিঙ্কস লিখে দিন।
4: ওসব তো আমি লিখি না ম্যাডাম।
3: তাহলে তাহলে কোনো ভিটামিন টনিক দিন।
4: ভিটামিন টনিক? আচ্ছা দিলাম, আর কিছু?
3: আচ্ছা ব্লাড পিউরিফাই করে এমন একটা কিছু সাজেস্ট করে দিন না।
4: বেশ সেটাও দিলাম। আর?
3: আমার না স্কিনটা মাঝে মাঝে ড্রাই আর রাফ হয়ে যায়। আচ্ছা আমি কি অ্যালোভেরা অ্যাপ্লাই করবো?
4: করুন।
3: আমার তো মনে হয় মাঝে মাঝে ভিটামিন সি নেওয়া উচিত। হোয়াট ইজ ইউর ওপিনিয়ন?
4: এটাও লিখে দিচ্ছি, নিন। আর কিছু?
3: আর ওয়াটার ইনটেকটাও নিশ্চয়ই একটু বাড়াবো না?
4: বাড়ান, কোনো ক্ষতি নেই, শুধু সবকিছু ভেসে না গেলেই হলো।
3: আচ্ছা বাট এনিওয়ে থ্যাংক ইউ, আপাতত এগুলোই কন্টিনিউ করি, আর এক সপ্তাহ তারপরে এসে রিপোর্ট দেব।
4: ওকে, এনিন আপনার প্রেসক্রিপশন।
3: থ্যাংক ইউ।
4: তো ম্যাডাম আপনার ফিস, মানে আপনাকে কত দেব?
3: তার মানে?
4: না আসলে ডাক্তারিরা তো আপনিই করলেন, আমি তো শুধু লিখলাম।
3: আপনি না, ভেরি হিউমারাস। আচ্ছা একটা কথা, বাড়িতে তো আপনি একাই থাকেন তাই না?
4: তার মানে হঠাৎ এখানে এই প্রশ্ন?
3: আই মিন আপনার মিসেস মারা যাবার পর থেকে আপনার দোতলা বাড়িটায় আপনি তো শুনেছি একাই থাকেন।
4: বাহ, অনেক খবরই রাখেন দেখছি, কিন্তু কেন জিজ্ঞাসা করছেন?
3: না মানে এখানে এসে পাবলিকের মাঝখানে লাইনে দাঁড়ানোটা

0: এমন ট্রাবলসাম, আই ক্যান্ট অ্যাডজাস্ট। আচ্ছা, এই রিপোর্টটা নিয়ে যদি আমি আপনার বাড়িতে একা দেখা করি?
1: সরি ম্যাডাম, সরি, আমার পার্সোনাল এরিয়াতে আমি কোনো পেশেন্ট অ্যালাউ করি না।
0: বেশি তো সময় নেব না, আর তাছাড়া আমরা তো বন্ধু হতে পারি।
1: কোটা ফুল, এই মুহূর্তে আমি কোনো নতুন বন্ধু বা বান্ধবী নিচ্ছি না। আপনাকে সময় যা লাগে দেব, কিন্তু এই চেম্বারে বন্যেরা বনে সুন্দর, আর পেশেন্টরা চেম্বারে।
0: আপনি না কি যে বলেন! আচ্ছা, কত ফিস আপনার?
2: 200 গিভ।
0: ওকে, এই নিন, থ্যাংক ইউ, আসছি। এই ইউ মুভ ফানি ম্যান,
2: থ্যাংক ইউ, ভেরি গুড। নেক্সট, পরের নাম্বার 10, কাম।
1: বাপরে, পুরো তার কাটারে, ডেঞ্জারাস। হ্যাঁ, আসুন, বসুন।
0: হ্যালো, হ্যাঁ বিক্রম।
3: হ্যালো চপলা সুইটি, কি কাজ হাসিল তো? জানতাম তোমায় দেখে মালটার মাথা ঘুরে যাবে। কি বাড়ি থেকে দেখা করতে রাজি হয়েছে তো? এবার দেখো এই ডাক্তারকে কিভাবে মহিলা কেসে ফাঁসাই।
0: আরে ধুর, কথা তো শোনো, কাজ হয়নি। হেবি টেটি আমার, পুরো 200 টাকাই নষ্ট।
3: চলো ঠিক আছে, মালটাকে বা অন্যভাবে ফাঁসাবো। হ্যাঁ, আর চিন্তা করো না, তোমার পেমেন্টের সাথে ওই 200 অ্যাড করে দেবো। তা ডার্লিং, এখন ফ্রি আছো?
0: কেন,
3: সিটি হোটেলে চলে এসো, ওয়েট করবো।
0: আমার কিন্তু রাতে পার্টি ধরা আছে মেরিল্যান্ডে।
3: ওকে ওকে, রাত বাকি, বাদ বাকি, গাটা কেমন ম্যাচ ম্যাচ করছে, চলে এসো।

0: জয়া জয়া
1: বলো কি হয়েছে?
0: একটু আয় না মা, দেখ না সে দাদু কেমন জানি করতেছে। জয়া আসছে। হায় ভগবান, এই মানুষটাকে নিয়ে আমি কি করি? কেন সারাদিন আবল তাবল চিন্তা করো?
1: কই দেখি দেখি দেখি কি হয়েছে দাদু? ও দাদু কি হয়েছে তোমার, এমন করছো কেন? তো দেখি লেপের নিচেও ঘামছে। ও দাদু জল খাবে? জল? ঠাকুমা তুমি দাদুর আগের প্রেসক্রিপশনটা দাও তো একবার, ডাক্তারকে ফোন করে দেখি।
0: দাঁড়া দাঁড়া
1: দাদু, একটু একটু কষ্ট করো, আমি ডাক্তারকে খবর দিচ্ছি। দেখি লেপটা লেপটা একটু সরিয়ে দিই।
0: এই নে মা।
1: হ্যাঁ দাও। হ্যালো হ্যালো, ডক্টর মন্ডল বলছেন?
2: আমি ওর অ্যাসিস্ট্যান্ট বলছি, বলুন।
1: একটু একটু ডাক্তারবাবুকে দিন না, খুব দরকার। আমি ওনার এক পেশেন্টের বাড়ি থেকে বলছি, খুব সিরিয়াস।
2: চেম্বার চেম্বারে নিয়ে চলে আসুন, চেম্বারে।
1: না না, নিয়ে যাওয়া সম্ভব নয়, উনি যদি একটু।
2: আরে না না, ডাক্তারবাবু কলে যান না, যান না।
1: খুব বিপদে পড়েছি দাদা, কি করা যায় একটু বলুন না। আর কেউ জানা আছে আপনার?
2: ওই ডাক্তার সুদেব সেন আছেন, ওনাকে ফোন করুন, উনি কলে টলে যান।
1: কাইন্ডলি ওনার নাম্বারটা একটু দিন না।
2: বলছি লিখে নিন
1: প্লিজ, একটু ধরুন। ঠাকুমা একটা কলম দাও না তাড়াতাড়ি। হ্যাঁ দাদা বলুন।
2: নিন লিখুন 9 8 7 4 3 2 7 5 5।
1: তারপরে কি বলেন? আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ দাদা।
3: হ্যালো, ডক্টর সুদেব সেন বলছি।
1: ডাক্তারবাবু আমি সুভাষপল্লী থেকে বলছি।
3: হ্যাঁ বলুন।
1: আমাদের এখানে একজন বয়স্ক মানুষের খুব সিরিয়াস অবস্থা, বুকে ব্যথার সাথে শ্বাসকষ্ট আর শরীরে কাঁপুনিও দিচ্ছে, কিছু একটা হয়ে যেতে পারে, নিয়ে যাওয়া সম্ভব নয়। কাইন্ডলি আপনি কি একবার আসবেন?
3: হ্যাঁ একটু ধরুন, শ্যামা ঠিকানাটা লিখে নে তো, এনে ধর লাইনে আছে।
4: হ্যালো, হ্যাঁ ঠিকানাটা বলুন, আই রাইটিং। কি কইলেন? সৌমাথা মোড়ে শীতলা মন্দির। হ্যাঁ সারা একটু আগে সুভাষপল্লী স্পোর্টিং ক্লাব। হ্যাঁ নেক্সট কন? এক ক্লাবের পাশের গলি। কি কইলেন? তিতাস। ও আচ্ছা আচ্ছা, তিতাস তিতাস। হ্যাঁ সুভাষপল্লী বাইলেন। হ্যাঁ ক্লাবের রাইটে নাকি লেফটে? হ্যাঁ আচ্ছা, ওকে ওকে ওকে ওকে, থ্যাংক ইউ, ভেরি গুড।

0: কইতেছিলাম কি দাদা, আরো দু একজনকে সাইডা দিয়া গেলে হইতো না?
1: না রে, মেয়েটার গলা শুনে তো মনে হলো পেশেন্ট খুবই সিরিয়াস, কিছু একটা বিপদ ঘটে গেলে নিজেকেই অপরাধী মনে হবে। আচ্ছা, এখানে নিশ্চয়ই তেমন কেউ সিরিয়াস নেই, একটু অপেক্ষা করুক না, চল। এই তোর টোটাল এনেছিস না?
0: হ্যাঁ, যাস আর যাসে, তাতে এইখান থেকে আপ টু সুভাষপল্লী পর্যন্ত অ্যান্ড রিটার্নিং আপ ডাউন, তারপর আবার হোম গোয়িং, হয়ে যাবে। চল চল,
1: ঠিক আছে, তাড়াতাড়ি চল। হে, আমার মাফলার আর গ্লাভসটাও নিস তো।
0: আপনারা একটু ওয়েটিং করেন, ডাক্তারবাবু সুভাষপল্লিতে একটা কলে কুইকলি গোয়িং আর কামিং, আর যদি কোনো পেশেন্ট কামিং হয় তাহলে এই খাতায় সিরিয়াল ধরে নাম রাইটিং করতে বলবেন। আর হ্যাঁ, জুতা পয়রা কিন্তু ভিতরে, নট কামিং, ওকে? দাদা, আপনার লগে আমাকে লোকাল মিনিস্টার মন্ত্রীর কিভাবে আলাপ?
1: কার কথা বলছিস?
0: আরে ওই দিন আপনি যারে ফোন করে দিলেন না, ওই যে ওই পার্টির মস্তান স্যাংরাটা কামিং এর পর।
1: ও আচ্ছা, আসলে একবার এক ওই ব্লাড ডোনেশন ক্যাম্পে ওনার সাথে আলাপ হয়েছিল। পরে জেনেছিলাম আমার ওই শ্বশুরবাড়ির দিক থেকেও কেমন যেন আত্মীয় হয়।
0: বাহ, এইটা তো বেশ গুড নিউজ।
1: কেন গুড নিউজ? কেন,
0: কোনো সুবিধা অসুবিধায় কাজে লাগবো।
1: না লাগলে মঙ্গল।
0: কেন, ওয়াই মঙ্গল?
1: এই নেতাগুলো আগুনের মতো, বুঝলি? আগুন থেকে বেশি দূরে গেলে যেমন ঠান্ডা হয়ে যায়, আবার বেশি কাছে গেলে পুড়েও যেতে পারে। তবে আমার মতে দূরে থাকাই ভালো, তাহলে স্বাধীন থাকা যায়।
0: কিন্তু দেখেন, ওই দিন আপনারে কেমন ওয়ান ফোনেই ওয়ার্ক হয়ে গেল।
1: ওয়ান ফোনে ওয়ার্ক? এই তুই প্লিজ একটু বাংলায় বলবি।
0: হ্যাঁ, ওয়ার্ক মানে হইল গ্যাপ কাজ। আপনার ওয়ান ফোনে কাজ হয়ে গেল, পার্টি বস্তানগুলো ওই দিন ভয়ে টাটা বাই বাই হয়ে গেছিল।
1: দূর, আমি সেদিন কাউকে ফোন করিনি। মানুষটার নামে যদি কাজ হয়ে যায় তাহলে আর ওনাকে শুধু শুধু বিরক্ত কেন করবো? সুবিধে নিলে সুবিধে দিতেও হয় রে শ্যামা। আছে চেয়ে বসে আমার মন, আমি তাই ভয়ে ভয়ে থাকি। পাছে চোখে চোখে পড়ে বাঁধা, আমি তাই তো তুলিনে আঁকি। রবীন্দ্রনাথ, চিরকুমার সভা রে শ্যামা। বেশ ঠান্ডা পড়েছে, এই এখানে থামলি কেন? এবার কোন দিকে? বেশ কুয়াশা এদিকটায়।
0: সৌমাথার মোড়ে শীতলা মন্দির ক্রস কইরা একটু আগায় ক্লাবের রাইড গলি কইছিল, কিন্তু মন্দির কই, টেম্পল হোয়ার? দাঁড়ান দেখি, ওই যে ওই ওই সাইকেলওয়ালারে আস্ক করি। ও ভাই, এখানে শীতলা মাদার টেম্পল হোয়ার?
2: কিয়া
1: শ্যামা, বাংলা।
0: শীতলা মায়ের মন্দিরটা কোথায় এখানে?
2: নেহি পাতা ভাইয়া, ম্যাঁ ইহাঁ নেহি রায়তা, কিসি অর সে পুছি।
0: এই অর কারে পুছুম, কেউ তো নট সিং, যা ফগিং।
1: চল একটু এগিয়ে দেখি, চল। এই ওইটা মন্দির মনে হচ্ছে না, ওখানে একটা মন্দির মনে হচ্ছে না?
0: হ পাইছি, ওই যে ক্লাব মনে হচ্ছে, দ্যাট গলি দ্যাট গলি। চলেন চলেন চলেন।
3: ডাক্তারবাবু, হ্যাঁ হ্যাঁ, এই যে এদিকে, এই যে এই বাড়ি, আসুন।
1: শ্যামা, আমি এগোচ্ছি, তুই ব্যাগটা নিয়ে আয়।
2: হ্যাঁ
3: আসুন ডাক্তারবাবু, ভেতরে আসুন, এই এখানে বসুন।
1: আপনার কি সমস্যা?
4: খালি ময়ূরে যাওয়ার ভয় পায়, আবল তাবল স্বপ্ন দেখে, চিন্তা আর বকবক করে সারাক্ষণ। দুপুরের পর থেকে বলতেছে বুকে নাকি ব্যথা আর ঘাম, আর অল্প অল্প এরকম কাঁপুনিও দিচ্ছে।
3: নিন দাদা, আপনি এই টুলটায় বসুন।
0: নো বিজি নো বিজি, সব অল রাইট।
1: সময় একবার ওনার প্রেশারটা চেক কর।
0: ঠিক আছে, দেখি দাদু, এ হ্যান্ডটা দেখি।
1: উনি খেয়েছেন কি কিছু?
4: দুপুরে সামান্য ভাত খাইছে, মাছের পাতলা ঝোল দিয়ে।
1: আর এমনি পেচ্ছাপ পায়খানা হচ্ছে?
4: হ্যাঁ তা হচ্ছে।
1: ঠিক আছে, এই কত দেখলি রে?
0: উপরে রাপে 95 আর নিচের ডাউনে 50।
1: আচ্ছা, উনি কি কোনো ওষুধ খাচ্ছেন?
3: এই যে নিন, উনি নাকি এখন এই ওষুধগুলোই খাচ্ছেন, এটাই ওনার শেষ প্রেসক্রিপশন, ডক্টর মন্ডলের দেওয়া।
1: ওষুধ তো না, ওষুধ তো সব

0: ঠিকই দেওয়া আছে। আচ্ছা আপনি কি ওষুধগুলো ঠিক মতো খাচ্ছেন না?
1: সব নিয়ম করে খাই বাবা, কিন্তু মনে হয় আমারে কোনো কঠিন রোগে ধরছে। রাইতে তাই আর ঘুমের ওষুধ খাইয়াও ঘুম আসে না, সারাক্ষণ চিন্তা চিন্তা আর টেনশনে এই বুকটা আমার ধড়ফড় করে।
0: না আপনার কিসের এত চিন্তা, এই বয়সে আর কি করতে চান আপনি?
1: আমার এখন এই একটাই চিন্তা বাবা, এই বুড়িরে নিয়া আমি হঠাৎ কইরা মইরা গেলে এর কি হইব? আরে দেখবো কেটা, আমি সারা হে বড্ড একলা।
2: শুয়া শুয়া খালি আজ আইরা কথা,
0: উনি আসলে আপনাকে খুব ভালোবাসেন।
1: আমি সাথে না থাকলে পাশে না থাকলে কি হইব মালতীর? এইটা ভাইবা, রাইতে আমার ঘুম হয় না গো।
0: আচ্ছা সে তো বুঝলাম, কিন্তু ওনার কি হবে তা নিয়ে উতলা হয়ে আপনি নিজের শরীর খারাপ করলে চলবে? আপনাদের সন্তানরা দেখবে তাদের মাকে, তারা কোথায়?
3: কান্তাবিশির বিয়ে হয়ে গেছে বছর পাঁচেক, এখন ত্রিপুরায় থাকে। আর সজল কাকু নিজের ব্যবসা আর ফ্যামিলি নিয়ে আহমেদাবাদে সেটেল বহু বছর আগেই।
0: আচ্ছা তো চলে যান ছেলে মেয়ের কাছে, নাতিপুতি নিয়ে বাকি জীবনটা আনন্দ করুন।
4: অন্যের সংসারে পরদেশী অতিথি হয়ে থাকাচ্ছে, নিজের সংসারে আমাদেরই একা থাকাই ভালো বাবা। যে যার মতো স্বাধীনভাবে থাকুক, অন্যের বিরক্তির কারণ হয়ে কি লাভ? ওতে লোক দেখানো ভালোবাসা থাকে, কিন্তু প্রকৃত সম্মান থাকে না।
0: হ্যাঁ তা ঠিকই বলেছেন, সংসারে মরে রাখিয়াছো যেই ঘরে সেই ঘরের অব সকল দুঃখ ভুলিয়া করুণা করিয়া নিশিদিন নিজ করে রেখে দিও তার একটি দুয়ার খুলিয়া। এদিকে জিপটা একটু দেখান তো,
3: রবি ঠাকুরের নৈবেদ্য কাব্যগ্রন্থ।
0: আরে আপনি মানে তুমি কবিতা চর্চা করো?
3: মোর সব কাজে মোর সব অবসরে সে দুয়ার রবে তোমারই প্রবেশ তরে, সেথা হতে বায়ু বহিবে হৃদয় পরে, চরণ হইতে তব পদরজ তুলিয়া সে দুয়ার খুলি আসিবে তুমি এ ঘরে, আমি বাহিরিব সে দুয়ার খানি খুলিয়া।
0: আর যত সুখ পাই বা না পাই তবু এক সুখ শুধু মোর তারে তুমি রাখিও, সে সুখ কেবল তোমার আমার প্রভু, সে সুখেরও পরে তুমি জাগ্রত থাকিও।
5: দাদা শীতের রাইত ওইদিকে অনেক পেশেন্ট আপনার জন্য ওয়েটিং করতেছে।
0: আরে শ্যামা রবীন্দ্রনাথের চেয়ে বড় ডাক্তার নেই রে, আজকের এই অসুস্থ জাতিটাকে একমাত্র এই মানুষটাই পারে নাড়িয়ে দিয়ে সুস্থ করে তুলতে। যাই হোক এই খুব ভালো মডুলেশন তোমার, হ্যাঁ মনে হচ্ছে তুমি নিয়মিত চর্চা করো।
4: মেশোমশাই
0: একটু বড় করে শ্বাস নিন দেখি। হ্যাঁ হ্যাঁ বড়, আরেকটু আরেকটু। ভেতর তো দেখছি একদম পরিষ্কার, কোনো অসুবিধা তো বুঝছি না।
3: কিন্তু
0: শুনুন, এই কান মাথা ঢেকে বাইরে সকালের প্রথম রোদটা একটু গায়ে লাগাবেন। হ্যাঁ সকালবেলা সূর্যের তাপের সাথে একটু ফ্রেশ এয়ারও ইনহেল করা দরকার।
1: বাবা রে আমার বুকের ধরফরানি কমানোর কোনো ওষুধ দাও। এই ঘুমের ওষুধেও রাইতে ঘুম হয় না, পাতলা ঘুমে খালি উল্টা পাল্টা স্বপ্ন দেখি।
3: আহ দাদু উনি দেখছেন তো, যা ওষুধ লাগে সব লিখে দেবেন, তুমি কথা বলো না।
1: মানে দেখ তো ফোনটা ঠিক মতো রাখা আছে কিনা।
2: এই এক হয়েছে, দিনের মধ্যে 50 বার জিজ্ঞাসা করবে। আরে বাবা ফোন

0: মতোই রাখা আছে বলছি, আমাদের এখন আর কারো দরকার নাই, সত্যিটা মানতে চাও না কেন? পুরনো কথা সব ভুলতে পারো না কেন?
1: বাবা আমারে বাঁচাও বাবা, সুস্থ কইরা তোলো বাবা, মরার আগে এই মালতীরে নিয়া আমাকে তেষ্টা দেখাই আনতে চাই বাবা।
2: নিশ্চয় নিশ্চয়, আমি তো আমার কাজ করবই, চিন্তা নেই। দেশ বলতে ওপারে কোথায় থাকতেন?
1: ঢাকা।
2: আচ্ছা,
1: কেরানীগঞ্জ। আমার বাবা ওই কেরানীগঞ্জ নিম্ন বুনিয়াদির হেডমাস্টার আছিলেন।
2: ঢাকা? আরে আপনি তো আমার দেশের লোক মেজোসাহেব। আমার বাবা ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের ডাক্তার ছিলেন।
1: তখন তো নাম আছিল ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট।
2: হ্যাঁ, আমার জন্ম যদিও এপারে, কিন্তু ছোটবেলায় মা বাবার সাথে বেশ কয়েকবার আমার মায়ের বাড়ি ওই বামুনসুরে গেছি। বেশ ভাগাভাগিতে আমার মামারা কিন্তু এখনো ওপারেই রয়ে গেছেন।
1: বামুনসুর,
2: বামুনসুর।
1: আরে সেইটা তো আমাকে কেরানীগঞ্জের খুব কাছেই গো।
2: হ্যাঁ ওই ঢাকা থেকে লঞ্চে বুড়িগঙ্গা পেরিয়ে অনেকবার গিয়েছি বামুনসুর। ঘাটের নামটা মনে আছে, খোলা মোড়া ঘাট।
1: ওই বুড়িগঙ্গায় আরো অনেক ঘাট আছিল, বারিসুর ঘাট, বাবুবাজার ঘাট, সদর ঘাট।
2: বাবা আপনার তো সব মনে আছে।
1: ওই কালীগঞ্জ ঘাট, মিটফোর্ট ঘাট, আরো আরো অনেক গুলান।
2: জানেন আমি ওই বাবার মুখ থেকে ঢাকার অনেক গল্প শুনেছি। আপনাদের ওই কেরানীগঞ্জের জিনজিরা, জিনজিরাতে আমার বাবা ছোটবেলার অনেকটা সময় কেটেছে শুনেছি।
1: জিনজিরা, জিনজিরা। আরে আরে এইটা তো আমাকে বাড়ি থেকে পায়ে হাঁটা পথ বাবা।
2: আচ্ছা,
1: তা তা ওই জিনজিরার কোথায় আছিল?
2: এলাকার নামটা তো ঠিক মনে করতে পারছি না, তবে ওই ওই বটতলা ঘাট বুড়িগঙ্গার গুতুম মাছের চচ্চড়ি অথবা ভুনা প্রচুর খেয়েছি। ছোট সেই মাছের স্বাদ এখনো মুখে লেগে আছে মেসোমশাই। আপনি এত ব্যস্ত হবেন না, ব্যস্ত হবেন। আমার বিকেলের চা খাওয়া হয়ে গেছে, আমি একবারই খাই। আচ্ছা আগের প্রেসক্রিপশনটা একবার দিন তো, আমি আমি নতুন প্রেসক্রিপশন লিখে দিচ্ছি।
3: এই যে নিন।
2: বিমল ভট্টাচার্য, বয়স 85। এই দেখুন, দেখেছেন মেসোমশাই, এখানেও কাউন্ট মিলে গেছে। আমার মায়ের বাড়িও ভট্টাচার্য।
4: আমি একটু ড্রিঙ্ক করব।
3: মানে
4: জেনারেল ওয়াটার?
3: জেনারেল ওয়াটার, বুঝেছি, দাঁড়ান আনছি।
2: মেসোমশাই আপনার কোনো চিন্তা নেই, আমি ওষুধ লিখে দিচ্ছি, এবারে একেবারে সুস্থ হয়ে মাসিমাকে নিয়ে আপনার দেশের বাড়ি দেখিয়ে নিয়ে আসবেন।
0: আরে কিসের দেশের বাড়ি?
2: কেন,
0: ওইখানে এখন কেউই নেই। আমার শ্বশুর বাড়ি ভেঙে শুনছি ওখানে নাকি একটা মসজিদ হয়েছে, ওনার কোনো আত্মীয় বন্ধুও এখন সেইখানে বেঁচে নেই। ওনার শুধু দেশের বাড়ির আবেগ, একেবারে কানের পোকা ফেলে দেয় সারাদিন।
3: এই নিন জল।
4: এই নিন, থ্যাংক ইউ, ভেরি গুড।
2: আচ্ছা আপনার এই পুরনো ওষুধগুলোর সাথে নতুন একটাই ভালো ওষুধ লিখে দিলাম। আপনি খুব ভালো আছেন মেসোমশাই, আরো ভালো থাকবেন, অকারণে চিন্তা করা ছাড়ুন। আরে যে যেখানে আছে সবাই ভালো আছে, আপনিও ভালো থাকুন। এত সুন্দর একজন জীবন সঙ্গিনী পেয়েছেন, এমন কজন পায়, ভালো থাকুন।
1: আচ্ছা বাবা, আমি আবার ওই বুড়িগঙ্গারে দেখতে পাবো তো? ওই জিনজিরা ফেরিঘাট থেকে বুড়িগঙ্গায় ভাসতে ভাসতে ওই সদর ঘাটে নাইমা ওই ফরাশগঞ্জ যাইতে পারুম তো বাবা?
2: কেন পারবেন না, নিশ্চয়ই পারবেন। ওই ফরাশগঞ্জ মানে আপনার ওখানে কেউ থাকে নাকি, আছে এখনো?
1: এখানে আমার ছোট বোন আছে।
2: বাহ, তাহলে এবারে একেবারে সুস্থ হয়ে বোনের বাড়ি বেরিয়ে আসবেন। ছোট বোন মানে আপনার ক ভাই বোন?
0: উনি বড়, ওনার পরে দুটোই বোন।

0: পরের বোনের আসামে বিয়ে হয়েছিল। কোভিডের সময় পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেছে। তবে ছোট থেকেই এই ছোট বোন ওনার নাকি নয়নের মনি ছিল। ছোটবেলায় মা বাবা মারা যাওয়ায় উনি নাকি ছিলেন বাবার মতো।
1: তো বেশ তো, এবারে সুস্থ হয়ে ওনাকে সাথে নিয়ে ছোট বোনকে দেখে আসুন। কি হলো, মাথা নামিয়ে চুপ করে গেলেন, কিছু হয়েছে ওনার?
2: বাবা, আমার আগে তুমি সুস্থ করো বাবা, মরার আগে শেষবারের মতো একবার আমার মাথাতে ছুঁয়ে আসি।
1: আপনি তো ভট্টাচার্য, আপনার বোন কবরে, মানে কিভাবে?
3: আমি আপনার বাড়ির দাসী।
4: শান্ত হন, শান্ত হন, শান্ত হন, শান্ত হন। ভয় নেই, ভয় নেই, আপনারে কেউ মারবে না। আপনি উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান, শান্ত হন। আপনারে এই অবস্থায় ছেড়ে দিলে আপনি আরো বিপদে পড়বেন। চিন্তা নাই, আসেন আমার সাথে, ইনশাল্লাহ আপনার কোনো ক্ষতি হবে না, আসেন। আমার বাড়িতে চিন্তা নাই, চিন্তা নাই, বাড়িতে আমার আব্বু আম্মার কাছে আপনাকে নিয়ে যাব। আসেন আপনি, আসেন, চলেন।
0: দেশভাগের সেই উত্তেজনা আর হুড়োহুড়ির মাঝে ওনার একমাত্র বোন মালা হারায় যায়। অনেক পরে খবর পাওয়া গেছিল যে নিজের প্রাণ বাঁচাইতে ফরাশগঞ্জের কোনো এক মুসলিম পরিবারে মালা আশ্রয় নিছে। দেশভাগের সেই অস্থির পরিস্থিতি কাটার পর বছর দুয়েক ধরে চেষ্টার শেষে লোক মারফত খোঁজ পেয়ে বোনকে এই দেশে ফিরায় আনতে চেষ্টাও করছিল, কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে।
1: দেরি কেন, দেরি হয়ে গেছে বলতে?
0: নিজের আত্মীয় পরিজন আস্তানা হারায় বছর দুয়েক ধরে অপেক্ষা করে পরে ভারতে আসার সমস্ত আশা ছেড়ে দিয়ে মালা ধর্ম পরিবর্তন করে, আশ্রয় দানকারী সেই মুসলিম পরিবারের একজনকে বিয়ে করে।
1: আচ্ছা, তারপর?
0: শুনছি সেই পরিবার বা মালার স্বামী মানুষটা সকলেই নাকি ভালো ছিল, মালাকে একবারের জন্য অসম্মান করেনি। কিন্তু সেই দাম্পত্য বা সেই আশ্রয় দানকারী পরিবারও মালার জীবন বাঁচাতে পারেনি।
1: কেন, কি বলছেন, এত কিছুর পরেও উনি
0: বিয়ের বছর না ঘুরতেই মালার বাচ্চা আসে পেটে, আর সেই ঘটনাই শেষমেশ মালার জীবনে বিপদ ডেকে আনে।
1: কেন, কি কি হয়েছিল তারপর?
0: এই এই বাচ্চাই শেষ পর্যন্ত মালার জীবন সংকটের কারণ হয়।
1: কিভাবে?
0: এক পুত্র সন্তানের জন্ম দিয়ে মালা চলে যায়।
1: মেসমশাই, আপনি শান্ত হন, আপনি শান্ত হন, এসব নিয়ে বেশি চিন্তা করবেন না। দেখুন, কেউ আগে কেউ পরে সবাইকে একদিন চলে যেতে হবে আমাদের, তাই না? তাই চিন্তা করে কি করবেন, বরং যাওয়ার আগে দিনগুলো দারুণ ভাবে বাঁচুন। বোনকে হারিয়েছেন তো, কি হয়েছে এমন সুন্দর?

0: তোমার একজন প্রতিবেশী মেয়েকে তো পাশে পেয়েছেন, এও তো আপনার নিজের মতোই, ভাবুন না, ওই আপনার বোন হয়ে আপনার কাছে ফিরে এসেছে। ওকে সাথে নিয়েই বুড়ো বুড়িতে কাছে পিঠে মাঝে মাঝে কোথাও ঘুরে আসুন, দেখবেন সময়টা দারুণ ভাবে কেটে যাবে, মনটাও ভালো থাকবে। হ্যাঁ শ্যামা, প্রেশারটা আরেকবার মাপ তো।
1: দেখি দাদু, এই হ্যান্ডটা একটু উঠান।
2: হ্যাঁ আমিও কত বোঝাই, কথাই শুনে না।
0: না না, এবার শুনবেন, এবার শুনবেন, কি বেশমশাই শুনবেন তো। আচ্ছা এই যে প্রেসক্রিপশনটা
3: দিন, আমায় দিন। ঠাকুমা কাল সকালে আমি এনে দেবো ওষুধটা, তুমি কিন্তু মনে করো একবার।
0: না না, অত তাড় আর কিছু নেই, একদিন দেরি হলেও কিছু অসুবিধা হবে না, উনি ভালো আছেন।
1: আরে অদ্ভুত তো, এই টোটাল নর্মাল, উপরে রাপে 125 আর নিচে ডাউনে 80, লিটিল কম, নো মেডিসিন কিভাবে কমলো, এটা পুরো ম্যাজিক।
0: আরে ওই জন্যই তো তোকে আবার মাপতে বললাম।
3: ডাক্তার বাবু আপনার ফিস কত দেবে?
1: হাউস কামিং 500।
0: দাঁড়া দাঁড়া মেসমশাই, আমি বলি কি, আমার ফিসটা আজ থাক, আমি অন্য একদিন এসে আপনার কাছে বুড়িগঙ্গার অনেক গল্প শুনে যাব। হ্যাঁ সেই দিন আমি নিজেই ফিস চেয়ে নেব, জীবনে একটা স্মরণীয় সন্ধ্যা কাটিয়ে গেলাম আপনার এখানে, তাই আজকে ওটা থাক। চলি, নমস্কার
3: দাদু। না না নেবো না, নেবো না খাট থেকে।
0: না না, আপনি এভাবে ব্যস্ত হবেন না মেসমশাই, আপনি আপনি বিশ্রাম নিন, আপনি বিশ্রাম নিন।
4: বাবা তুমি আমার দেশের সাওয়াল, ওই বুড়িগঙ্গার বাতাস খাওয়া মানুষ, তুমি আমারে দেখতে আইলা আর আমি তোমারে এইটুকু আগাইয়া দিব না, আমি বেশ পারু, চলো চলো তুমি চলো।
3: দাদু সাবধানে, দেখি আস্তে আস্তে।
4: বাবা বাবা এইদিকে রোগী দেখতে আইলে একবার দেখা দিও।
0: ঠিক ঠিক ঠিক,
4: অহন তোমারে দেখলেও একটু দেশের বাতাস পাবো, তুমি আমারে জীবন ফিরাইয়া দিয়া এ বাসার ইচ্ছাটা আবার বাড়াইয়া দিয়া গেলা।
0: হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই আসবো, অবশ্যই আসবো, এরপর তো আমায় আসতেই হবে। এমন একজন রবীন্দ্র অনুরাগীকে আপনার এখানে আবিষ্কার করে গেলাম যে, আমি জানি আপনি এরপর ভালো থাকবেন, হ্যাঁ যেমন বলে গেলাম একটু নিয়মে থাকুন, হ্যাঁ ভালো থাকুন, চলি।
3: আসবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ডাক্তারবাবু, আসবেন আবার।
0: নেই আর সেই চুপি চুপি যাওয়া, ধীরে কাছে এসে ফিরে ফিরে যাওয়া,
3: রবীন্দ্রনাথের মানুষই
0: ঠিক।
3: এর পরের লাইন, চেয়ে আছে আঁখি, নাই ও আঁখিতে প্রেমের ঘোর,
0: বাহুলতা শুধু বন্ধন পাস বাহুতে মোর।
1: দাদা একটা কথা আস্কিং করব, আপনি কলে আসলেন কিন্তু ফিসটা নিলেন না কেন?
0: একটা ভিটামিন ট্যাবলেট লিখে দিয়ে কি আর ফিস নেওয়া যায় রে শ্যামা? আসলে জানি শোনা, যেটা হয়েছে, আমাদের ডাক্তারি ভাষায় রোগটাকে বলে OCD, মানে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। এটা থেকে উনি যদি বেরোতে না পারেন, আগামীতে এটাই ওনাকে অ্যালজাইমার রোগের দিকে নিয়ে যাবে, বুঝলি। মাসখানেক বাদে তুই একবার এসে ওনার খোঁজ নিয়ে যাস তো, সিমটম একই থাকলে অন্য ডাক্তার রেফার করতে হবে।
1: আচ্ছা দাদা, আপনার সাথে এত লং টাইম আছি, কিন্তু আপনার বাপ ঠাকুরদা কখনো তো বাংলাদেশে ছিলেন বলে শুনি নাই। হ্যাঁ আমি তো জানতাম আপনারা ইন্ডিয়ার ওল্ড লোক, কি হলো অ্যান্সার না দিয়া মুস্কি মুস্কি লাফিং করতেছেন যে? ও বুঝছি, আপনারা যে বাংলাদেশের লোক এইটা বলতে আপনার কোনো প্রবলেম আছে। কিন্তু কিসের প্রবলেম না মানে ব্যাপার, আপনি তো কইলেই লোকাল মন্ত্রী আপনার আত্মীয়, ওনারে কইলেই তো আপনার পেপার মেকিং করে দিবে।
0: ঠান্ডা রে, আমার 14 পুরুষের কেউই কখনো বাংলাদেশে ছিলই না, না আমার বাবা ডাক্তার।
1: মানে কি কোন?
0: হ্যাঁ টিম্বার মার্চেন্ট আমার বাপ ঠাকুরদার পৈতৃক ব্যবসা রে, পারিবারিক এই কাঠের জঙ্গলে আমি প্রথম ডাক্তার।
1: তাহলে আপনার মামার হাউস?
0: আরে আমার মামা বাড়িও এপারে কালনায়, মামারা ভট্টাচার্য না, একসময় কালনায় চৌধুরী বাড়ি বললে একমাত্র আমার মামা বাড়িকেই বুঝতো লোকে।
1: তাহলে আপনি এতক্ষণ মেনে মেনে বাংলাদেশের জায়গার নাম কিভাবে বললেন?
0: আরে ওই যে গত বছর যখন আমি ঢাকা গেলাম সেমিনারে, সেখানে আমার সহপাঠী

0: একটি বন্ধু খালেদের সঙ্গে লঞ্চে বুড়িগঙ্গার বিভিন্ন ঘাটে ঘুরে বেরিয়েছিলাম সারাদিন। হ্যাঁ, সদর ঘাটের একটা হোটেলে খালেদ আমায় ওই বুড়িগঙ্গার ওই গুতুম মাছ সে খাইয়েছিল। আরে ওটা মানে খুবই ফেমাস।
1: তাইলে এতক্ষণ আপনি মিথ্যা কথা কইছিলেন বুড়াকে, মানে আপনার পেশেন্টকে? নেন, চইলে আসলাম। কিন্তু দাদা, আমার কোশ্চেনের তো কোনো অ্যান্সার আপনি দিলেন না।
0: আবার কি কোশ্চেন?
1: আপনি এতক্ষণ কেন মিথ্যা কইতেছিলেন পেশেন্টরে, মানে মজা করে? বাট কি লাভ?
0: শ্যামা, আমি ডাক্তার, আমার কাজ রোগীর জীবন বাঁচানো, সুস্থ করে তোলা। তা সে যেভাবেই হোক, সব ওষুধ কি আর প্রেসক্রিপশনে লেখা যায় রে? চরম বার্ধক্যে মৃত্যুর কাছে আত্মসমর্পণ করা একটা ভগ্ন, রুগ্ন, অসুস্থ মানুষ যখন নিজের পায়ে হেঁটে দরজা পর্যন্ত এসে কাউকে বিদায় জানাবার মতো ইচ্ছে আর শক্তি অর্জন করে এবং আবার বেঁচে থাকার কথাও বলে, বুঝতে হবে ওষুধে কাজ দিয়েছে। বুঝলি শ্যামা, এইখানেও সেই রবীন্দ্রনাথ।
1: মানে?
0: মানে এই অনন্ত চরাচরে স্বর্গমর্ত ছে সবচেয়ে পুরাতন কথা, সবচেয়ে গভীর ক্রন্দন, যেতে নাহি দিব, হায় তবু যেতে দিতে হয়, তবু চলে যায়।
2: পোস্টম্যান মাস্টারমশাই, আপনার চিঠি।
0: কোত্থেকে আইসে রে ভুবন?
3: দাঁড়াও দাদু, আমি দেখছি। নিশ্চয় সজল কাকু পাঠিয়েছে।
2: রেজিস্টার মেল?
3: হ্যাঁ, দিন আমায়।
2: নিন। হ্যাঁ, এখানে সই করুন। আজকের তারিখ দিন। আসি মাস্টারমশাই।
0: সজলের চিঠি নাকি রে জয়া?
3: না গো দাদু, সজল কাকু কান্তা পেশি কেউ নয়। চিঠিটা বাংলাদেশ থেকে এসেছে।
0: বাংলাদেশ থেকে আমার চিঠি? কে পাঠাইছে? এই আমার চশমা দান তো।
3: কাদির রহমান নামে কেউ। এ নাও চিঠিটা ধরো, আমি চশমাটা আনছি।
0: কি কইলি? কাদির রহমান? এটা আবার কি?
3: এই নাও দাদু, তোমার চশমা।
0: দে দে দেখি তো কে পাঠাইলো।
4: কার চিঠি রে জয়া?
3: জানি না, কাদির নামে কে যেন বাংলাদেশ থেকে পাঠিয়েছে।
0: শ্রী সরণেশু মামাজান।
5: আদাব, আমি কাদিল, আমি আপনার ছোট বই নেই।
0: চলিতেছে এমনই অনাদিকাল হতে, প্রলয় সমুদ্রবাহী সৃজনের স্রোতে প্রসারিত ব্যাঘ্রবাহ জ্বলন্ত আঁখিতে, দিব না দিব না যেতে, ডাকিতে ডাকিতে হু হু করে তীব্র বেগে চলে যায় সবে, পূর্ণ করি বিশ্বতট আর্ত কলরবে, সম্মুখ উর্মিরে ডাকে পশ্চাতের ঢেউ, দিব না দিব না যেতে, নাহি শুনে কেউ, নাহি কোনো সা।

0: এতক্ষণ শুনলেন নাটক এক সন্ধ্যার গল্প, রচনা আবহ ও নির্দেশনা উত্তরায়ণ দেব, স্বরাভিনয়ে ছিলেন বিমল, সুবীর ভট্টাচার্য, মালতি ভাস্বতী চক্রবর্তী, জয়া সুমিতা দত্ত, সুদেব অমিতাভ কাঞ্জিলাল, শ্যামা কৌশিক রজক, রহমত অমিতাভ ঘোষ, কাদিল অঙ্কুশ সাহা, বিক্রম উত্তরায়ণ দেব, চপলা নন্দিনী ভট্টাচার্য এবং মালা চরিত্রে মঞ্জু দাস।
1: এতক্ষণ শুনলেন নাটক এক সন্ধ্যার গল্প, রচনা এবং নির্দেশনা উত্তরায়ণ দেব এবং প্রযোজনায় সুবীর দাশগুপ্ত। আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যে শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছে সৃজিত মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। দেশজুড়ে আজ শুরু হচ্ছে হর ঘর তিরঙ্গা অভিযান, চলবে 17ই আগস্ট পর্যন্ত। ঔপনিবেশিক আইনের জায়গায় নতুন ফৌজদারি আইন নাগরিকদের ন্যায় বিচার নিশ্চিত করবে বলে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঝাড়খণ্ডে নিয়োগ দুর্নীতির প্রেক্ষিতে সরকার আজ ফের চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে। চীনের টাইফুন ডলফিন আছড়ে পড়ার আশঙ্কায় সাংহাইয়ের দুটি বিমানবন্দরের সহস্রাধিক উড়ান বাতিল, লক্ষাধিক মানুষকে সরানো হয়েছে নিরাপদ আশ্রয়ে। বিশ্ব অ্যাথলেটিক্স অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে বসন্ত কুমার মেঘওয়াল হাই জাম্পে রূপো ও শাহনওয়াজ খান লং জাম্পে ব্রোঞ্জ পদক জিতেছেন। আসছে বিস্তারিত খবরে। দেশজুড়ে হর ঘর তিরঙ্গা অভিযান আজ শুরু হচ্ছে, চলবে এই মাসের 17 তারিখ পর্যন্ত। এই উদ্যোগের লক্ষ্য হল নাগরিকের জাতীয় পতাকা উত্তোলনে এবং দেশপ্রেম, জাতীয় ঐক্য, ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপনের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের জন্য উৎসাহিত করা। ভারত বিভাজনের ফলে সৃষ্ট যন্ত্রণা ও বাস্তুচ্যুতির ঘটনা স্মরণ করতে কেন্দ্রীয় সরকার 14ই আগস্ট সারা দেশে বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস পালন করছে। এই অভিযানকে কেন্দ্র করে 200টির বেশি ভারতীয় দূতাবাস, হাইকমিশনার এবং কনস্যুলেট বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন ঔপনিবেশিক আইনের জায়গায় প্রবর্তিত নতুন 3টি আইন প্রযুক্তি, সময়কাল ও বিশ্বাসের দৃঢ় ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। তিনি বলেন নাগরিকদের ন্যায় বিচার সুনিশ্চিত করতে প্রযুক্তিবান্ধব ও সময়ানুবর্তী নতুন ফৌজদারি আইনগুলি দায়বদ্ধ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ গরিমেদু পুলিশ ট্রেনিং স্কুল মাঠে পুদুচেরি পুলিশকে প্রেসিডেন্ট স্কুল পুলিশ কলার প্রদান করেছেন। এরপর পুদুচেরির মুড়ুগা থিয়েটার সিগন্যাল পয়েন্ট থেকে হর ঘর তিরঙ্গা যাত্রা সূচনা করেছেন তিনি। পুদুচেরি পুলিশকে অভিনন্দন জানিয়ে শ্রী শাহ বলেন প্রেসিডেন্ট পুলিশ কলার পাওয়া যে কোনো সুশৃঙ্খল পুলিশ বাহিনী জীবনের সবচেয়ে গৌরবময় মুহূর্তগুলির মধ্যে অন্যতম। প্রেসিডেন্ট পুলিশ কলারের এই ঐতিহাসিক স্বীকৃতির মাধ্যমে পুদুচেরি দেশের 18 রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে এই সম্মানে ভূষিত হল।
1: রাষ্ট্রপতি ধ্বজ কিসি ভি ডিসিপ্লিন ফোর্স কে লিয়ে উসকে জীবন কাল কা সবসে গৌরবপূর্ণ ক্ষণ হতা। পুদুচেরি পুলিশ ভলে হি সংখ্যা মে 5,000 সে কম হো, মগর আপ ইস দেশ কি আধ্যাত্মিক ধরোহর কো সম্ভালে হুয়ে পুদুচেরি কি রক্ষা, আন্তরিক সুরক্ষা আর পুদুচেরি কে সম্মান কি রক্ষা করনে কা কাম করতে হ্যায়।
0: অনুষ্ঠানে পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর কে কৈলাসনাথন, মুখ্যমন্ত্রী এন রঙ্গস্বামী, স্বরাষ্ট্রমন্ত্রী এ নাভাসিয়াভম এবং পুলিশ মহানির্দেশক শালিনী সিংহ উপস্থিত ছিলেন। ঝাড়খণ্ডে পিএসসি ও এসএসসি পরীক্ষায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আন্দোলনকারী চাকরির প্রার্থীরা রাঁচিতে আজ আরও এক দফায় রাজ্য সরকারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসবে। দুপুর নাগাদ এই বৈঠক হওয়ার কথা। সরকারি প্রতিনিধিরা মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে কথা বলে তাকে প্রথম দফা বৈঠকের পর ঘটনার অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। চাকরি প্রার্থীদের দাবির ভিত্তিতে নির্দিষ্ট ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে শিক্ষার্থীরা জানিয়েছেন। কেরালামের মালাপ্পুরামে বিপুল পরিমাণ অবৈধ বিস্ফোরক উদ্ধারের ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ আরও এক অভিযুক্তকে গ্রেফতার করেছে। সংস্থাটি জানিয়েছে গতকাল মালাপ্পুরাম জেলার মাঞ্জেরিতে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এনআইএ দাবি ধৃত ব্যক্তি ওই ষড়যন্ত্রের অন্যতম মূল চক্রি এবং মামলায় উদ্ধার হওয়া বিস্ফোরকগুলি অবৈধভাবে সংগ্রহের সঙ্গে তিনি জড়িত ছিলেন। এর আগে শুক্রবার কর্ণাটকের বিজয়পুরা থেকে আরও 3 জনকে গ্রেফতার করা হয়েছিল। সব মিলিয়ে এই মামলায় গ্রেফতারের সংখ্যা দাঁড়াল 10। মহাত্মা গান্ধীর ডাকে 1942 সালের আজকের দিনেই শুরু হয়েছিল ভারত ছাড়ো আন্দোলন। উপরাষ্ট্রপতি সিভি রাধাকৃষ্ণন সমাজ মাধ্যমের এক বার্তায় আন্দোলনে অংশগ্রহণকারীদের প্রতি শ্রদ্ধা জানান। এই সংগ্রামীরা ভারতের স্বাধীনতা আন্দোলনকে ঐক্যবদ্ধ করতে বিশেষ ভূমিকা পালন করেছেন বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন তাদের সাহস, ত্যাগ, দেশপ্রেম বহু প্রজন্মকে অনুপ্রাণিত করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই আন্দোলনে অংশগ্রহণকারী ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন তাদের সাহস সকল ভারতীয়র জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারত ছাড়ো আন্দোলনের ডাক স্বাধীনতা সংগ্রামের নতুন উদ্দীপনা ও উপনিবেশিক শাসন থেকে মুক্তির দৃঢ় সংকল্প প্রথিত করেছিল বলেও তিনি উল্লেখ করেন। স্বাধীনতা দিবস উপলক্ষে মধ্যপ্রদেশের 124 জন বন্দীর সাজা কমানো হবে। এর মধ্যে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত 118 জন বন্দীকে নির্ধারিত সময়ের আগেই মুক্তি দেওয়া হবে। এছাড়া আরও 6 জন বন্দী বিশেষ সাজার হ্রাসের সুবিধা পাবেন। ভালো আচরণ, শৃঙ্খলাপূর্ণ ব্যবহার এবং নির্ধারিত নিয়মাবলীর ওপর ভিত্তি করে এই সুবিধা দেওয়া হবে। বিশিষ্ট সাহিত্যিক পাঞ্চজন্য পত্রিকার প্রাক্তন সম্পাদক তথা প্রাক্তন সাংসদ তরুণ বিজয়ের সদ্য প্রকাশিত বই স্যাফরন সার্জের বিভিন্ন বিষয়বস্তু নিয়ে তার মুখোমুখি আকাশবাণী সাংবাদিক অভিরূপ ভট্টাচার্য। সাক্ষাৎকারটি শোনা যাবে মঙ্গলবার রাত 8টা থেকে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং আকাশবাণীর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআই নিউজ কলকাতাতে। চীনে টাইফুন ডলফিনের আশঙ্কায় সাংহাইয়ের দুটি বিমানবন্দরে 1300 বেশি উড়ান বাতিল করা হয়েছে। ঝেজিয়াংয়ের তাইজৌ শহর থেকে 390,000 মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে স্থানীয় প্রশাসন। এই ঝড়ের প্রভাবে গতকাল রাজধানী তাইপেই সহ উত্তর তাইওয়ানে বৃষ্টি হয়েছে। তাইওয়ানের কয়েকটি বিমান সংস্থা চীনে তাদের বিমান চলাচলও বাতিল করেছে। আজ সকাল পর্যন্ত ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় 162 কিলোমিটার। চীনের ঝেজিয়াং প্রদেশ এবং ফুজিয়ান প্রদেশের উত্তরাঞ্চলে এই তাইফুন আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। দুবছর আগে আজকের দিনেই আরজিকর হাসপাতালে ডাক্তারি পড়ুয়া তরুণীর নৃশংস হত্যাকাণ্ডের কথা জনসমক্ষে আসে। এর প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে পশ্চিমবঙ্গ তথা সারা দেশ। বিদেশেও নানা প্রান্তে প্রতিবাদে সামিল হন বহু মানুষ। বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের নির্দেশে রাজ্যের সব স্বাস্থ্য প্রতিষ্ঠানে আজ বেলা 11টা থেকে 2 মিনিট নীরবতা পালন করা হয়। স্বাস্থ্যমন্ত্রী শারদদত্ত মুখোপাধ্যায় আজ আরজিকর হাসপাতালে নীরবতা পালনের পর বলেন, হাসপাতালে চিকিৎসক কর্মী এবং রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সচেষ্ট। পাঞ্জাবের সরহিন্দ জিটি রোডে আজ ভোরবেলা একটি গাড়ির ধাক্কায় 3 পুণ্যার্থী প্রাণ হারিয়েছেন, গুরুতর আহত একজন। উত্তরাখণ্ডের গঙ্গোত্রী থেকে পবিত্র জল নিয়ে তারা পাঞ্জাবের ফরিদকোট জেলার কোটরাপুরায় ফিরছিলেন। ঘটনাস্থল থেকে পলাতক চালকের খোঁজ চালাচ্ছে পুলিশ। আজ নাগাসাকি দিবস। 1945 সালে 9ই আগস্ট এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের নাগাসাকি শহরে পারমাণবিক বোমা ফেলে। এই হামলায় লক্ষাধিক মানুষ প্রাণ হারান। তেজস্ক্রিয়তার কারণে বহু মানুষের স্বাস্থ্য বিপর্যয় ঘটে এবং অনেকেই চিরকালীনভাবে বিকলাঙ্গ হয়ে পড়েন। মার্কিন যুক্তরাষ্ট্র হিরোশিমায় পারমাণবিক বোমা ফেলার ঠিক 3 দিন পর নাগাসাকিতে এই হামলা হয়। পারমাণবিক অস্ত্রের ধ্বংসলীলা সম্পর্কে সচেতনতার বার্তা দিতে ও বিশ্ব শান্তির প্রতি এই কথা তুলে ধরতে দিনটি পালিত হয়ে থাকে। দিনটিতে পারমাণবিক যুদ্ধের ভয়াবহতার কথা স্মরণ করার পাশাপাশি নিহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। আজ আন্তর্জাতিক আদিবাসী দিবস। বিশ্বজুড়ে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার রক্ষা, আদিবাসীদের সংস্কৃতি, ভাষার বিকাশ ও তাদের অবদানকে সম্মান জানাতে দিনটি উদযাপিত হয়। 1994 সালে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে 9ই আগস্ট এই দিনটিকে আন্তর্জাতিক আদিবাসী দিবস হিসেবে ঘোষণা করা হয়। এই উপলক্ষে আজ নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিউ রিও আদিবাসীদের জ্ঞান এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রে আয়োজিত বিশ্ব অ্যাথলেটিক্স অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে আজ ভারতের বসন্ত কুমার মেঘওয়াল হাই জাম্পে রূপো এবং শাহনওয়াজ খান লং জাম্পে ব্রোঞ্জ পদক জিতেছেন। এর ফলে প্রতিযোগিতায় ভারতের পদক সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3-এ। পুরুষদের হাই জাম্প ইভেন্টে 19 বছর বয়সী মেঘওয়াল 2.21 মিটার লাফিয়ে রূপো জেতেন। বিশ্ব অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের হাই জাম্পে পদকজয়ী প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে উঠে এলেন তিনি। আলজেরিয়ার ইউনেস আয়েছি সোনা এবং গ্রেট ব্রিটেনের ওটিস পুল ব্রোঞ্জ পদক জিতেছেন। পুরুষদের লং জাম্পে সায়মনাজ 7.84 মিটার লাফিয়ে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেন। ইতালির ড্যানিয়েল ইঞ্জোলি 7.97 মিটার লাফিয়ে সোনা এবং অস্ট্রেলিয়ার মেসন ম্যাকগ্রোডার 7.96 মিটার লাফিয়ে রূপো জেতেন। এর আগে জ্যাভলিন থ্রো ইভেন্টে আশিস যাদব রৌপ্য পদক জিতেছিলেন। দক্ষিণ কোরিয়ার আসানে অনুষ্ঠিত কোরিয়া মাস্টার্স সুপার 300 ব্যাডমিন্টন টুর্নামেন্টে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে খেতাব জিতেছেন ভারতের অস্মিতা চালিহা। ফাইনালে আজ তিনি চীনের হান কিয়ানসিকে 14-21, 21-14, 21-14 ফলাফলে হারিয়ে দেন। জম্মু ও কাশ্মীরের রেল যোগাযোগ ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে বড় ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় বেশ কিছু গুরুত্বপূর্ণ রেল প্রকল্পের জন্য চূড়ান্ত স্থান জরিপের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে জম্মু রেয়াসির সঙ্গে পুঞ্চকে সংযুক্তকারী একটি কৌশলগত নতুন রেল লাইন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। দেশজুড়ে আজ শুরু হচ্ছে হর ঘর তিরঙ্গা অভিযান, চলবে 17ই আগস্ট পর্যন্ত। ঔপনিবেশিক আইনের জায়গায় নতুন ফৌজদারি আইন নাগরিকদের ন্যায় বিচার নিশ্চিত করবে বলে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঝাড়খণ্ডে নিয়োগ দুর্নীতির প্রেক্ষিতে সরকার আজ ফের চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে। চীনে টাইফুন ডলফিন আছড়ে পড়ার আশঙ্কায় সাংহাইয়ের 2টি বিমানবন্দরে সহস্রাধিক উড়ান বাতিল, লক্ষাধিক মানুষকে সরানো হয়েছে নিরাপদ আশ্রয়ে। বিশ্ব অ্যাথলেটিক্স অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে বসন্ত কুমার মেঘওয়াল হাই জাম্পে রূপো এবং শাহনওয়াজ খান লং জাম্পে ব্রোঞ্জ পদক জিতেছেন। খবর এখনকার মতো এ পর্যন্তই।

0: আন্দোলনের চেহারা নেয়। বর্তমান রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের নির্দেশে পশ্চিমবঙ্গের সব স্বাস্থ্য প্রতিষ্ঠানে আজ বেলা 11টা থেকে 2 মিনিট নিরাপত্তা পালন করা হয়। স্বাস্থ্যমন্ত্রী শরদত্ত মুখোপাধ্যায় আজ আরজিকর হাসপাতালে নিরাপত্তা পালনের পর বলেন, হাসপাতালের চিকিৎসক, কর্মী এবং রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সচেষ্ট। এক্ষেত্রে নিরাপত্তা কর্মীদের বিশেষ দায়িত্বের কথা মনে করিয়ে দেন তিনি।
1: সকলের সুরক্ষা দেখার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার সর্বত্র স্বাস্থ্য দপ্তরগুলোতে, স্বাস্থ্য সংস্থাগুলোতে স্বাস্থ্যকর্মীদের জন্য, মেডিকেল পড়ুয়াদের জন্য এবং যারা যারা আমাদের এই হাসপাতালগুলোতে প্রবেশ করেন, রোগী বা রোগীর পরিবারবর্গ, সবার সুরক্ষা রাখার জন্য সঠিকভাবে সর্বত্র যা যা ব্যবস্থা নেওয়া সেগুলো নেওয়া হয়েছে। প্রত্যেকটি হাসপাতালে এখন, প্রত্যেকটি হোস্টেলে যেখানে নার্সিং স্টাফেরা থাকে, যেখানে আমাদের পড়ুয়ারা থাকে, সর্বত্র কিন্তু সিসিটিভি ক্যামেরা থাকে আর তার সঙ্গে সিকিউরিটি থাকে। সুরক্ষা কর্মচারীদের কাছে আবেদন, যেন পরবর্তীকালে এই ঘটনা না ঘটে সেটা দেখার দায়িত্ব শুধু সরকারের নয়, আপনাদেরও।
0: আসানসোল জেলা হাসপাতালে এদিন এই উপলক্ষে উপস্থিত ছিলেন রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি সেখানে কেমোথেরাপির জন্য 5 শয্যার বিশেষ অঙ্কোলজি ওয়ার্ডের উদ্বোধন করেন। এরপর তিনি প্রধানমন্ত্রী টিবি মুক্ত ভারত অভিযানের আওতায় নিক্ষয় মিত্র কর্মসূচিতেও অংশ নেন। শিশুদের অপুষ্টি নির্মূল করে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে মসৃণভাবে চালাতে রাজ্য সরকার সেখানে ম্যানেজিং কমিটি তৈরির সিদ্ধান্ত নিয়েছে। 7 জন মহিলা সদস্যকে নিয়ে তৈরি এই কমিটি প্রতি 2 মাস অন্তর বৈঠক করে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সার্বিক পরিস্থিতি, পরিকাঠামো, শিশুদের খাবারের মান, শিশুদের পরিচর্যার মান উন্নয়ন, মাতৃপুষ্টি নিয়ে আলোচনা করবে। পশ্চিম মেদিনীপুরের শালবনী জমি প্রতারণা মামলায় তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জির আত্মসহায়ক সুমিত রায় আজ ফের ভবানী ভবনে হাজিরা দিয়েছেন। গতকাল তাঁকে 10 ঘণ্টা জেরা করে সিআইডি। জমি কেলেঙ্কারি সহ মোট 4টি মামলা রয়েছে সুমিতের বিরুদ্ধে। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে অন্ডাল থানা এলাকায় গতরাতে একটি পরিত্যক্ত কোয়ার্টারে অভিযান চালিয়ে 14টি আগ্নেয়াস্ত্র এবং 56 রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। ওই অঞ্চলে দীর্ঘদিন ধরে চলা অবৈধ অস্ত্র কারবারের তদন্তে নেমে সম্প্রতি জামুরিয়ার বেলবাদ বাসস্ট্যান্ড থেকে খৈরুল আলম নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তার সূত্র ধরে কয়লা কারবারি শামসের হোসেনকে হেফাজতে নেয় এসটিএফ। তাকে জিজ্ঞাসাবাদ করে এই অস্ত্রের সন্ধান পাওয়া গেছে। ধৃতকে সোমবার আসানসোল আদালতে তোলা হবে। ইন্দো নেপাল সীমান্ত থেকে মানব পাচারকারীদের হাত থেকে এক নাবালিকাকে উদ্ধার করেছে এসএসপি। গতকাল দার্জিলিং জেলার খড়িবাড়ির পানিট্যাঙ্কি সংলগ্ন সীমান্ত এলাকা থেকে এসএসপির অভিযানে একটি গাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। গাড়ির চালক রবিউল ইসলামকে আটক করে খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। নাবালিকাকে হোমে পাঠিয়েছে পুলিশ। ঐতিহাসিক ভারত ছাড়ো আন্দোলনের 85তম বার্ষিকী আজ সারা দেশের সঙ্গে এরাজ্য যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে। 1942 সালে আজকের দিনেই জাতির জনক মহাত্মা গান্ধী এই আন্দোলনের ডাক দেন। এ উপলক্ষে রাজ্য সরকারের উদ্যোগে মহাকরণের বিপরীতে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাধীনতা সংগ্রামী বিনয় বাদল দীনেশের মূর্তিতে এবং পরে ময়দানে মাতঙ্গিনী হাজরার মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই উপলক্ষে বীর স্বাধীনতা সংগ্রামীদের কৃতজ্ঞতা শ্রদ্ধা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক পোস্টে তিনি তাঁদের ত্যাগ ও আদর্শের কথা উল্লেখ করেছেন। কংগ্রেস এই উপলক্ষে হাওড়ায় আজ এক পদযাত্রার আয়োজন করেছে। উপস্থিত থাকবেন প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি প্রভাত কুমার কলেজ প্রাঙ্গণে ভারত ছাড়ো আন্দোলনের শহীদ মাতঙ্গিনী হাজরার পূর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচন করা হয়। সারাদেশের সঙ্গে এরাজ্যেও আজ থেকে হট ঘাট তিরঙ্গা কর্মসূচি পালিত হচ্ছে, চলবে এ মাসের 17 তারিখ পর্যন্ত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্ন থেকে পশ্চিমবঙ্গ লোকতন্ত্র সেনানী সম্মান প্রাপকদের হাতে তুলে দেবেন। নবান্ন সভাঘরে এই অনুষ্ঠানে জরুরি অবস্থার সময় গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে সামিল হয়ে কারাবরণ করা মানুষজনকে সম্মানিত করা হবে। কলকাতা ও তার আশপাশের অঞ্চল সহ দক্ষিণবঙ্গের সব জায়গায় আগামী 3 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিশেষ করে উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহবিজ্ঞানী ডক্টর সৌরীশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানিয়েছেন। উত্তরবঙ্গের বিশেষ করে হিমালয় সংলগ্ন জেলাগুলিতে আগামী 3 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।
2: আকাশবাণী শিলিগুড়ি শ্রোতাবন্ধুরা, এবারে শুনুন লোকগীতি শিল্পী বলাই রায়।

এতক্ষণ শুনলেন লোকগীতি শিল্পী বিমল রায়ের কণ্ঠে আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যে শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত মধ্যাহ্নকালীন ইংরেজি এবং হিন্দি সংবাদ।

আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে মানপুরা জাংশন। এই অনুষ্ঠানে সকল শ্রোতা বন্ধুদের জানাই সুস্বাগত। আজ 9ই আগস্ট, আজ আন্তর্জাতিক আদিবাসী দিবস। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসবাসকারী আদিবাসী জনগোষ্ঠীর কথা, তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য, জীবনযাপন, অধিকার এবং তাদের অস্তিত্বের কথা। কিন্তু আজ শুধু আদিবাসী সমাজ নিয়ে তথ্যের আলোচনায় নয়, আজ আলোচনা করব ভিন্নতা নয় বৈচিত্র্যই আমাদের শক্তি এই বিষয়টি নিয়ে। আমরা কি কখনো ভেবে দেখেছি এই পৃথিবীতে সবাই যদি একই রকম হতো তাহলে পৃথিবীটা কেমন হতো? একই ভাষা

একই পোশাক, একই গান, একই খাবার, একই উৎসব এবং একই রকম জীবনযাপন। সব কিছু যদি একরকম হতো তাহলে হয়তো পৃথিবীতে এত রং থাকতো না। মানুষের সমাজও ঠিক তেমন। আমাদের ভিন্নতাগুলি আমাদের সমাজকে সমৃদ্ধ করতে পারে। তাই কেউ বাংলা বলেন, কেউ বলেন হিন্দি, কেউ নেপালি, কেউ সাঁওতালি, যার যা তার ভাষাই আলাদা, ভিন্নতা। কারো পোশাক আমাদের কাছে পরিচিত, কারো পোশাক একেবারেই আলাদা। তাই এই ভিন্নতা সত্ত্বেও আমরা কিন্তু এক, আমাদের শক্তি এক। তাই বিভিন্নতা সত্ত্বেও এই একই ধরনের এই ধারণা আমাদের মধ্যে কি কাজ করে, এবং এই ভিন্নতা নয় বৈচিত্র্যই আমাদের শক্তি, আমাদের চেতনায় ঠিক কেমন, এই নিয়েই আমাদেরকে কথা বলতে ফোন করুন। আমার সাথে কথা বলতে ফোন করুন 9434076705 এই নম্বরে। তার আগে শুনে নেব সুন্দর একটি গান।

0: আমাদের সঙ্গে রয়েছেন শ্রোতা বন্ধু, শুনে নেব। হ্যালো,
1: নমস্কার,
0: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: জলপাইগুড়ি থেকে সঙ্গীতা মজুমদার।
0: হ্যাঁ বলুন সঙ্গীতা দেবী।
1: হ্যাঁ, কেমন আছেন? অনেকদিন পর কথা হচ্ছে।
0: হ্যাঁ আমি ভীষণ ভালো আছি, আপনি কেমন আছেন? অনেক দিন পর কথা হচ্ছে, ঠিকই বলেছেন।
1: আছি মোটামুটি আছি। হ্যাঁ,
0: হ্যাঁ,
1: আজকের
0: আজকের বিষয়টি হলো ভিন্নতা নয়, বৈচিত্র্যই আমাদের শক্তি। যেমন আজ তো আদিবাসী দিবস, আন্তর্জাতিক আদিবাসী দিবস, তাই প্রসঙ্গটা এখানে এটাই এনেছি যে ভিন্নতা নয়, বৈচিত্র্য আমাদের শক্তি। এই নিয়ে আপনার কী মনে হয়, কী মনে করেন আপনি?
1: আমার মনে হয় যে আমাদের ভারতবর্ষে, ভারতবর্ষ তো বৈচিত্র্যের দেশ।
0: একদম।
1: এখানে নানা জাতির বাস,
0: হুম
1: আর কেউ নেপালি, কেউ বা হিন্দিভাষী, কেউ সাঁওতাল, ভুটিয়া,
0: হুম
1: কেউ বা বাঙালি।
0: হুম হুম
1: আচ্ছা, এক এক জাতির আবার এক এক রকম ভাষা। এদের
0: হুম
1: প্রত্যেকেরই ভাষা আলাদা, পোশাক আলাদা, খাবার দাবার আলাদা,
0: হুম
1: কিন্তু
0: হুম
1: এর মধ্যে একটা জিনিস আমাদের সবারই একই, সেটা হচ্ছে আমরা ভারতবাসী।
0: একদম
1: আর
0: একদম।
1: আমাদের পতাকা এক, আমাদের পতাকা এক, আর
0: হুম
1: বন্দে মাতরম গানে আমরা সবাই কিন্তু গর্ববোধ করি।
0: একদম
1: এটাই আমাদের একই একই সূত্র, একই মালায় আমরা গাঁথা।
0: একদম, তাই তো, আমরা একই দেশের মানুষ এবং আমরা একই সঙ্গে এগিয়ে চলেছি। হতেই পারে বিভিন্ন ভাষা ধর্ম তাদের আলাদা, হতেই পারে তার পোশাক আলাদা, তার কথা আলাদা, তার খাবার দাবার রীতিনীতি সবই আলাদা, কিন্তু আমরা একই সঙ্গে রয়েছি একই মাটিতে।
1: একই মাটিতে। হ্যাঁ,
0: সেটাই, ভীষণ ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আর এভাবেই আমাদের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন আকাশবাণী শিলিগুড়ি। ধন্যবাদ।
1: আপনার গলার আওয়াজটা খুব মিষ্টি, খুব ভালো লাগে আপনার সাথে কথা বলতে। অনুষ্ঠানগুলোও ভালো হয়।
0: ধন্যবাদ,
1: আচ্ছা, ভালো। হ্যাঁ, ভালো থাকবেন আপনি।
0: আপনিও ভীষণ ভালো থাকবেন, সকলকে নিয়ে ভালো থাকবেন, ধন্যবাদ। সঙ্গীতা দেবীর কথায় যেটা জানলাম যে আমাদের কথা বলার ধরন, চলন, চালচলন, পোশাক পরিচ্ছদ যাই থাকুক না কেন, আমরা কিন্তু ভারতবাসী, এবং এই এই যে ভিন্নতা, এই বিভিন্নতা সত্ত্বেও আমরা এক জায়গায়, কোনো একটা জায়গায় কিন্তু একই সূত্রে কর্তৃত। একটি ভাষা কিন্তু ব্যবহার বন্ধ হয়ে গেলে সেটা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়, শুধু কয়েকটি শব্দ হারায় না, তার সঙ্গে হারিয়ে যেতে পারে বহু প্রজন্মের।

স্মৃতি হারিয়ে যেতে পারে লোকগান, তাদের প্রবাদ, তাদের লোককথা। তাই ভাষাকে বাঁচিয়ে রাখা আমাদের কিন্তু আমাদের শিক্ষার একটি অন্যতম অংশ। তাই বিভিন্ন জাতির বিভিন্ন জায়গার ভাষাকে আমাদের গুরুত্ব দেওয়া এবং তাদের সামলে রাখা আমাদের অত্যন্ত জরুরি। যে যেইখানকার মানুষই হন না কেন, তাদের ভাষা নিয়ে গর্ব করা উচিত। তাই একটি ভাষাকে বাঁচিয়ে রাখা মানে শুধু কয়েকটি শব্দকে বাঁচিয়ে রাখা নয়, একটি সংস্কৃতির স্মৃতিকে বাঁচিয়ে রাখা। শুনে নেব আরও একটি গান।

0: সঙ্গে রয়েছেন শ্রোতা বন্ধু, শুনে নেব। হ্যালো,
1: হ্যালো, আমি জলপাইগুড়ি থেকে বলছি,
0: হ্যাঁ বলুন, কে
1: সোমা
0: বলছেন?
1: গাঙ্গুলি।
0: হ্যাঁ সোমা দেবী
1: সোমা
0: বলুন।
1: গাঙ্গুলি,
0: হ্যাঁ বলুন।
1: হ্যাঁ নমস্কার দিদি।
0: নমস্কার, কেমন আছেন?
1: হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন?
0: একদম ভীষণ ভালো আছি, আর আপনাদের সঙ্গে কথা বলতে পারলে তো আরো বেশি ভালো থাকা যায়।
1: হ্যাঁ আমাদেরও তো তাই, আপনাদের সঙ্গে কথা বললে আরো বেশি ভালো হয়ে যায়।
0: একদম বলুন,
1: আর আজকে
0: আজকের বিষয় হলো ভিন্নতা নয়, বৈচিত্র্যই আমাদের শক্তি, কি বলবেন এই নিয়ে?
1: ভারতবর্ষ বিরাট দেশ,
0: হুম
1: সুবিশাল দেশে সব রকমের জাতের লোকে বাস
0: একদম,
1: করে, কেউ
0: হুম
1: মারাঠি, কেউ হিন্দি,
0: হুম
1: কেউ বিহারি, কেউ তামিল, তেলেগু, প্রত্যেক প্রত্যেকটি লোকের এক একজনের এক এক ভাষা,
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: কিন্তু আমরা সবাই এক, ভারতবাসী, ভারত মাতার সবাই আমরা সন্তান,
0: হুম
1: কোনো জাতিকে কিছু মনে করা যাবে না,
0: হুম
1: সবাই সমান, একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান
0: একদম,
1: কথাই
0: হুম
1: তো আছে,
0: হুম হুম
1: তাই সবাইকে নিয়েই আমাদের চলতে হবে, সবার রক্ত আমার রক্ত, সবাই সবারই সমান, এই
0: একদম,
1: কথা মানে রেখে জাত না মেনে আমাদের সবার সবাইকে ভালোবাসতে হবে ভারতবর্ষকে, তাহলেই ভারতবর্ষ গৌরবময় হয়ে উঠবে।
0: হয়ে উঠবে, একদম ঠিক। আপনি ভালো থাকবেন এবং
1: হ্যাঁ
0: এভাবেই সঙ্গে
1: আপনিও,
0: থাকবেন।
1: হ্যাঁ আপনিও খুব ভালো থাকবেন,
0: হ্যাঁ
1: নমস্কার।
0: নমস্কার, নমস্কার। সেটাই, আমাদের এই যে দেশ ভারতবর্ষ, কত ভাষা, কত ধর্ম, কত সম্প্রদায়, সংস্কৃতি, কত রকমের খাবার, পোশাক, কত নাচ, কত গান, শুনে নেব। আরও একজন শ্রোতাবন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ কে বলছেন?
1: তোমাদের নিবেদিতা দিদা বা দিদি বলছি।
0: হ্যাঁ বলুন, নিবেদিতা দেবী কোথা থেকে বলছেন?
1: শিলিগুড়ি,
0: হ্যাঁ হ্যাঁ
1: শিলিগুড়ি
0: বলুন।
1: থেকে বলছি,
0: হ্যাঁ
1: বললাম
0: নিবেদিতা দেবী বলুন।
1: বললাম উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, কত জাতি, কত ভাষা, কত খাওয়া দাওয়া, কত
0: একদম,
1: পোশাক পরিচ্ছদ,
0: হুম হুম
1: কিন্তু
0: হুম
1: আমরা সব ভারতবাসী।
0: একদম,
1: হ্যাঁ আমরা যেন একটা মালা,
0: হ্যাঁ
1: ফুলের মালাগুলোর মধ্যে ফুল এক একটা এক রকম,
0: হ্যাঁ
1: সেই ফুলের মধ্যে একটা বৈচিত্র্যময়তা আছে, একটা
0: হুম
1: নিজস্বতা আছে,
0: হুম
1: একটা
0: হুম
1: সুগন্ধ আছে,
0: হুম
1: সেই মালাটা অপূর্ব।
0: একদম তাই,
1: হ্যাঁ
0: সেটাই, মানে আমাদের
1: এটাই যেন
0: উত্তর থেকে
1: বজায়
0: দক্ষিণ,
1: থাকে।
0: হ্যাঁ পূর্ব থেকে পশ্চিম, সমস্ত রকম জীবনযাপন, সংস্কৃতি আলাদা হলেও আমরা এক, একটা দিকে কিন্তু সবাই এক,
1: হ্যাঁ সব জায়গায় আমরা ভারত মাতা সন্তান,
0: আমরা
1: হ্যাঁ
0: ভারতবাসী।
1: ভারতবাসী, আর এই জন্য আমাদের সংঘবদ্ধতার অটুট,
0: একদম
1: যার জন্য আজকে আজকে ভারত একটা সব জায়গার মধ্যে এত সুনাম অর্জন করেছে,
0: একদম একদম, আমাদের
1: এটাই
0: এই
1: যেন বজায়
0: বৈচিত্র্যই
1: থাকে,
0: আমাদের গৌরবান্বিত করে সব সময় সব জায়গায়।
1: সব জায়গায় গৌরবান্বিত করে।
0: একদম, ভীষণ ভালো লাগলো নিবেদিতা দেবী আপনার সঙ্গে কথা বলে। ভালো
1: হ্যাঁ
0: থাকবেন এবং সকলকে ভালো রাখবেন, শুনতে থাকুন, সঙ্গে থাকুন আকাশবাণী শিলিগুড়ি।
1: তোমরা ভালো আছো তো?
0: একদম, সবাই আমরা ভালো রয়েছি।
1: আমার স্নেহ নিও, হ্যাঁ আমার স্নেহ নিও,
0: একদম একদম, আপনি খুব ভালো থাকবেন।
1: হ্যাঁ ঠিক আছে।
0: এই বৈচিত্র্য এবং এই বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এটাই আমাদের ভিন্নতা নয়, আসল শক্তি। শুনে নেব আরও একটি গান।

গুরুত্ব, সম্মান, এ সমস্ত খুব ছোট ছোট জায়গা থেকেই কিন্তু শুরু হয়। কোনো মানুষকে তার পোশাক দেখে বিচার না করা, কেউ অন্য ভাষায় কথা বললে তাকে নিয়ে হাসাহাসি না করা, কেউ অন্য সংস্কৃতির হলে তাকে অন্য বলে দূরে সরিয়ে না দেওয়া, কোনো সম্প্রদায় সম্পর্কে না জেনে তার প্রতি অন্যরকম ধারণা তৈরি না করা, বরং আপনার সংস্কৃতির সম্পর্কে আমাকে একটু বলবেন এই বলে তাকে সম্মান জানানো, এই অনেকগুলি দূরত্ব, অনেকগুলি প্রশ্নই কিন্তু এই দূরত্বগুলি কমিয়ে দিতে পারে। তখন মানুষ আরও সহজ হয়, কাছের হয়, সহজ থেকে সহজতর হয়। হতেই পারে সে আমার থেকে আলাদা, হতেই পারে তার সংস্কৃতি আলাদা, তার পোশাক পরিচ্ছদ, তার ভাষা, তার খাওয়া দাওয়া, তার রীতিনীতি সবই আলাদা। কিন্তু যদি সেই মানুষটির মনটা আমার মতো হয়, তাহলে তাকে বুঝে নিতেও আমাদের কোনো অসুবিধাই হয়।

তখন নিজের মতো করে গল্প বলা যায়, নিজের মতো করে বন্ধু বানানো যায়। তাই আমরা আলাদা হলেও কিন্তু একটা দিক থেকে সবাই মনের কাছাকাছি, মনের পাশাপাশি থাকি। তাই বিভিন্নতা সত্ত্বেও আমরা একই দেশের একই নাগরিক, আমাদের মাতৃভাষা যাই হোক না কেন আমরা ভারতবাসী।

0: এতক্ষণ শুনলেন মনপুরা জাংশন, আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন বিজ্ঞাপন বিরতি।
1: কম সুদে লোন চান, তাও অ্যাপ থেকে? বা
2: বললো ফাঁদে,
3: অচেনা অজানা অ্যাপ থেকে দূরে থাকুন।
4: আরবিআই এ কথা বলে,
1: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন যুব অনুষ্ঠান, বিষয় পার্সোনাল ডেভেলপমেন্ট এবং স্পিরিচুয়ালিটি। এই নিয়ে বলবেন অনুষ্কা দে এবং সংযুক্তা চক্রবর্তী।

জীবনের ব্যস্ততা, প্রতিযোগিতা আর অসংখ্য প্রত্যাশার ভিড়ে আমরা প্রতিদিন ছুটে চলেছি সাফল্যের দিকে, প্রতিষ্ঠার দিকে, আরও একটু ভালো ভবিষ্যতের দিকে। কিন্তু এই ছুটে চলার মধ্যেই কখনো কি আমরা থেমে নিজেদের প্রশ্ন করেছি যে

0: আমি কেমন মানুষ হতে চাই? আমি কি সত্যিই নিজের জীবন নিয়ে সন্তুষ্ট? আর বাইরের সাফল্যের পাশাপাশি আমার ভেতরের শান্তির অবস্থাই বা কেমন? আজকের এই বিশেষ আলোচনায় আমরা কথা বলবো এমনই দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, ব্যক্তিগত উন্নয়ন ও আধ্যাত্মিকতা। নমস্কার, তোমাদের সাথে আজ রয়েছি আমি অনুষ্কা, যুববাণীর পর্বে, এবং তোমাদের আরেক প্রিয় যুববন্ধু সংযুক্তা।
1: বন্ধুরা, ব্যক্তিত্ব বিকাশ মানে পার্সোনালিটি ডেভেলপমেন্ট বলতে শুধু সুন্দরভাবে কথা বলা, পোশাক পরিচ্ছদ বা বাহ্যিক আচরণের পরিবর্তনকেই কিন্তু বোঝায় না। এটি একজন মানুষের মানসিকতা, নৈতিক, আবেগিক, সামাজিক এবং আধ্যাত্মিক বিকাশের সমন্বিত প্রক্রিয়া। একজন মানুষের ব্যক্তিত্ব গড়ে ওঠে তার চিন্তাভাবনা, মূল্যবোধ, আচরণ, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, আত্মবিশ্বাস, দায়িত্ববোধ এবং অন্যের প্রতি দৃষ্টিভঙ্গির মাধ্যমে। তাই প্রকৃত ব্যক্তিত্ব বিকাশ মানে হল নিজের ভেতরের গুণাবলীকে উন্নত করা এবং নিজের সীমাবদ্ধতাগুলোকে ধীরে ধীরে অতিক্রম করা। এর মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ দিক হল মানসিক বিকাশ, ইতিবাচক চিন্তাভাবনা, আত্মবিশ্বাস, ধৈর্য, চাপ মোকাবিলার ক্ষমতা এবং শেখার আগ্রহ, নৈতিক বিকাশ, সততা, ন্যায়পরায়ণতা, দায়িত্ববোধ, সহমর্মিতা এবং মানবিক মূল্যবোধের চর্চা, আবেগিক বিকাশ, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা, অন্যের অনুভূতি বোঝা এবং সুস্থ সম্পর্ক গড়ে তোলা, সামাজিক বিকাশ, কার্যকর যোগাযোগ, দলগতভাবে কাজ করার দক্ষতা, পারস্পরিক সম্মান এবং সহযোগিতার মনোভাব। সবশেষে আসে আধ্যাত্মিক বিকাশ, অর্থাৎ আত্মচেতনা, অন্তরের শান্তি, জীবনের উদ্দেশ্য উপলব্ধি এবং মানব কল্যাণের প্রতি দায়বদ্ধতা। সুতরাং ব্যক্তিত্ব বিকাশের প্রকৃত অর্থ হল নিজের ভেতরের মানুষটিকে আরও সুন্দর, পরিণত এবং মানবিক করে তোলা। বাহ্যিক পরিবর্তন তার একটি ছোট্ট অংশমাত্র। প্রকৃত পরিবর্তন শুরু হয় মানুষের চিন্তা, মূল্যবোধ এবং চরিত্রের বিকাশের মাধ্যমে।
0: ব্যক্তিগত উন্নয়ন আমাদের শেখায় কিভাবে নিজের দক্ষতা, আত্মবিশ্বাস, চিন্তাভাবনা, আবেগ এবং জীবনযাপনকে আরও সুন্দর ও সুসংগঠিত করা যায়। আর আধ্যাত্মিকতা আমাদের নিয়ে যায় আরও গভীরে, নিজেকে জানার, নিজের অন্তর্জগৎকে বোঝার এবং জীবনের অর্থ ও উদ্দেশ্যকে উপলব্ধি করার পথে। সাফল্য আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ? নিজেকে ভালোবাসা কি আত্মকেন্দ্রিকতা? ব্যর্থতা কি সত্যি ব্যর্থতা নাকি নতুন করে শেখার সুযোগ? আধ্যাত্মিকতা কি শুধুই ধর্মের সঙ্গে সম্পর্কিত? আর আজকের দ্রুতগতির জীবনে মানসিক শান্তি ও আত্ম অন্বেষণের গুরুত্বই বা কতটা? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতেই আজকের আমাদের এই আলোচনা। তাই কিছুটা সময়ের জন্য ভুলে যাই দৈনন্দিন ব্যস্ততার তারা, একটু থামি, নিজের ভেতরের কথাগুলো শুনি এবং খুঁজে দেখি নিজেকে আরও ভালো করে গড়ে তোলার পাশাপাশি কিভাবে একটি শান্ত, সচেতন ও অর্থপূর্ণ জীবন গড়ে তোলা যায়।
1: আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়ালিটি বলতে মূলত মানুষের নিজের অন্তর্জগৎকে জানা, জীবনের গভীর অর্থ খুঁজে পাওয়া, মানসিক শান্তি অর্জন করা এবং মানবিক মূল্যবোধকে বিকশিত করার পথকে বোঝায়। এটি এমন একটি চর্চা যা মানুষকে নিজের সঙ্গে এবং বৃহত্তর জীবনের সঙ্গে গভীরভাবে সংযুক্ত হতে সাহায্য করে। অনেকে মনে করেন আধ্যাত্মিকতা মানেই ধর্ম, কিন্তু বাস্তবে আধ্যাত্মিকতা এবং ধর্ম এক জিনিস নয়। ধর্ম একটি নির্দিষ্ট বিশ্বাস, আচার অনুষ্ঠান এবং ঐতিহ্যের ওপর ভিত্তি করে গড়ে ওঠে। অন্যদিকে আধ্যাত্মিকতা হল একটি বিস্তৃত ব্যক্তিগত অভিজ্ঞতা যা আত্ম অনুসন্ধান, আত্ম উন্নয়ন, সহমর্মিতা, ভালোবাসা, কৃতজ্ঞতা এবং অন্তরের শান্তির সঙ্গে সম্পর্কিত। তবে অনেক মানুষের ক্ষেত্রে ধর্মই আধ্যাত্মিকতার পথ হয়ে ওঠে। আবার এমনও অনেক মানুষ আছেন যারা কোনো নির্দিষ্ট

0: খ্রিস্ট ধর্ম অনুসরণ না করেও ধ্যান, যোগব্যায়াম, প্রাকৃতিক সান্নিধ্য, মানব সেবা বা আত্মবিশ্লেষণের মাধ্যমে আধ্যাত্মিক জীবন চর্চা করেন, অর্থাৎ ধর্ম আধ্যাত্মিকতার একটি সম্ভাব্য পথ হতে পারে, কিন্তু আধ্যাত্মিকতার পরিসর ধর্মের চেয়েও বিস্তৃত। এর মূল লক্ষ্য হল একজন মানুষকে আরও সচেতন, শান্ত, মানবিক এবং মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসাবে গড়ে তোলা। ধর্ম আমাদের একটি পথ দেখাতে পারে, কিন্তু আধ্যাত্মিকতা সেই পথ ধরে নিজের অন্তরকে জানা, নিজেকে উন্নত করা এবং মানব কল্যাণের দিকে এগিয়ে যাওয়ার একটি অবিরাম যাত্রা। আজকের যুব সমাজের মধ্যে ব্যক্তিত্ব বিকাশের প্রতি আগ্রহ সত্যিই বেড়েছে। অনেকেই ভালো যোগাযোগ দক্ষতা, আত্মবিশ্বাস, নেতৃত্বের গুণ এবং পেশাগত সাফল্য অর্জনের জন্য কাজ করছে। তবে শুধুমাত্র এই বাহ্যিক দক্ষতাগুলোই একজন মানুষের পূর্ণাঙ্গ ব্যক্তিত্ব গড়ে তোলে না, এই জায়গাতেই আধ্যাত্মিকতার গুরুত্ব অত্যন্ত বেশি। আধ্যাত্মিকতা মানুষকে নিজের ভেতরের শক্তি ও সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন হতে শেখায়। এটি আত্মবিশ্বাসকে অহংকারে পরিণত হতে দেয় না এবং সাফল্যের পাশাপাশি বিনয়, সহমর্মিতা এবং মানবিক মূল্যবোধ ধরে রাখতে সাহায্য করে। আজকের প্রতিযোগিতামূলক জীবনে যুব সমাজ নানা ধরনের চাপ, উদ্বেগ এবং অনিশ্চয়তার মুখোমুখি হয়। নিয়মিত আত্মবিশ্বাস, ধ্যান বা মনকে শান্ত রাখার চর্চা তাদের মানসিক ভারসাম্য বজায় রাখতে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করতে পারে। এছাড়া আধ্যাত্মিকতা একজন যুবক বা যুবতীকে শুধু সফল পেশাজীবী নয়, একজন দায়িত্বশীল নাগরিক ও ভালো মানুষ হিসাবেও গড়ে তুলতে সাহায্য করে। সততা, ধৈর্য, কৃতজ্ঞতা, সহনশীলতা এবং অন্যের প্রতি সম্মান, এসব গুণ ব্যক্তিত্বকে আরও সমৃদ্ধ করে। তাই বলা যায়, ব্যক্তিত্ব বিকাশ যদি একটি গাছ হয়, তবে আধ্যাত্মিকতা হল তার শিকড়। শিকড় যত শক্তিশালী হবে, গাছ তত দৃঢ়, সবল ও ফলবান হবে। একইভাবে আধ্যাত্মিকতার ভিত্তিতে গড়ে ওঠা ব্যক্তিত্ব শুধু কর্মজীবনে নয়, ব্যক্তিগত ও সামাজিক জীবনেও ইতিবাচক প্রভাব ফেলে।
1: মানুষের জীবন কেবল জন্ম, শিক্ষা, কর্মজীবন, অর্থ উপার্জন, সাফল্য এবং মৃত্যুর মধ্যে সীমাবদ্ধ নয়। জীবনের একটি গভীরতর দিক রয়েছে, নিজেকে জানা, নিজের সামর্থ্যকে আবিষ্কার করা, নিজের ভুল থেকে শেখা, মানসিকভাবে পরিণত হওয়া এবং জীবনের প্রকৃত অর্থ খুঁজে পাওয়া। এই বৃহত্তর যাত্রার দুটি গুরুত্বপূর্ণ বিষয় হল ব্যক্তিগত উন্নয়ন এবং আধ্যাত্মিকতা। বর্তমান পৃথিবী অত্যন্ত দ্রুত পরিবর্তিত হচ্ছে। প্রযুক্তির অগ্রগতি, সামাজিক যোগাযোগ মাধ্যম, প্রতিযোগিতা, কর্মক্ষেত্রের চাপ, সম্পর্কের পরিবর্তন, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং ক্রমাগত অন্যের সঙ্গে নিজের তুলনা, সব কিছু মিলিয়ে মানুষের জীবন আগের তুলনায় অনেক বেশি জটিল হয়ে উঠেছে। আমরা অনেক কিছু অর্জন করছি, কিন্তু একই সঙ্গে অনেক সময় নিজের সঙ্গে নিজের সম্পর্কটাই হারিয়ে ফেলছি। আমরা জানতে চাই, আমি কতটা সফল, আমার কত টাকা আছে, আমাকে কতজন মানুষ ঠিক পছন্দ করে, আমার সামাজিক অবস্থান কি, আমার কেরিয়ার ঠিক কতটা ভালো, আমার জীবনে অন্যদের তুলনায় আমি কতটা ঠিক এগিয়ে। কিন্তু খুব কম সময় আমরা নিজেদের জিজ্ঞাসা করি, আমি আসলে কে, আমি কি চাই, কোন জীবন আমাকে সত্যিকারের আনন্দ দেয়, আমার ভয়গুলো ঠিক কোথা থেকে উৎপন্ন হচ্ছে, আমি কি নিজের সিদ্ধান্তে সন্তুষ্ট, আমি কি নিজের সঙ্গে শান্তিতে আছি। এই প্রশ্নগুলোর উত্তর খোঁজাই ব্যক্তিগত উন্নয়ন এবং আধ্যাত্মিকতার গুরুত্বের পক্ষে বিশেষ দ্রষ্টব্য। ব্যক্তিগত উন্নয়ন আমাদের বাহ্যিক ও অভ্যন্তরীণ সক্ষমতাকে উন্নত করতে সাহায্য করে। অন্যদিকে আধ্যাত্মিকতা নিজের অন্তর্জগৎ, মূল্যবোধ, চেতনা এবং জীবনের গভীর অর্থ সম্পর্কে ভাবতে শেখায়। একটি আমাদের শেখায় কিভাবে উন্নত হওয়া যায়, অন্যটি আমাদের প্রশ্ন করতে শেখায় কেন উন্নত হতে চাই এবং ঠিক কোন পথে আমি এগোবো।

0: মানুষ নিজের অভ্যাস পরিবর্তন করতে পারে, চিন্তাধারা পরিবর্তন করতে পারে, নতুন দক্ষতা অর্জন করতে পারে এবং নিজের জীবনের দিক পরিবর্তন করতে পারে। ব্যক্তিগত উন্নয়নের মূল কথাগুলো হল নিজেকে জানা, নিজের শক্তি ও দুর্বলতা বোঝা, বাস্তবসম্মত লক্ষ্য তৈরি করা, সময়ের সঠিক ব্যবহার, আত্মবিশ্বাস বাড়ানো, আবেগ নিয়ন্ত্রণ করা, ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া, স্বাস্থ্যকর অভ্যাস তৈরি করা, ভালো সম্পর্ক গড়ে তোলা, নিজের ভুল স্বীকার করা, নতুন কিছু শেখার মানসিকতা রাখা, নিজের মূল্যবোধ সম্পর্কে সচেতন হওয়া, জীবনের উদ্দেশ্য সম্পর্কে ভাবা। ব্যক্তিগত উন্নয়ন শুরু হয় সেলফ অ্যাওয়ারনেস বা আত্মসচেতনতা থেকে। নিজেকে না চিনে নিজেকে উন্নত করা সম্ভব নয়। অনেক মানুষ সারা জীবন অন্যদের প্রত্যাশা পূরণ করতে গিয়ে নিজের প্রকৃত ইচ্ছাকে ভুলে যায়। পরিবার কি চায়, সমাজ কি বলবে, বন্ধুরা কি ভাববে, মানুষ কি বলবে, এই প্রশ্নগুলোর মধ্যে নিজের কণ্ঠস্বর হারিয়ে যেতে পারে। তাই মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করা দরকার, আমি আসলে কি চাই। এই প্রশ্নের উত্তর সবসময় সহজ নয়, কারণ আমরা অনেক সময় নিজের ইচ্ছা এবং অন্যের প্রত্যাশার মধ্যে পার্থক্য করতে পারি না। উদাহরণস্বরূপ, কেউ হয়তো একটি নির্দিষ্ট পেশা বেছে নিয়েছে কারণ পরিবার সেটিকে সম্মানজনক মনে করে, কিন্তু তার নিজের আগ্রহ অন্য কোথাও। কেউ হয়তো একটি সম্পর্ক ধরে রয়েছে শুধুমাত্র সমাজ কি বলবে সেই ভয়ে। কেউ হয়তো এমন জীবনযাপন করছে যা সামাজিকভাবে সফল বলে মনে হয়, কিন্তু ভিতর থেকে সে প্রচণ্ড অসন্তুষ্ট। আত্মপরিচয় মানে নিজের কাছে সৎ হওয়া, নিজেকে প্রশ্ন করা, আমার সবচেয়ে বড় শক্তি কি, আমার সবচেয়ে বড় দুর্বলতা কি, আমি কিসে ঠিক আনন্দ পাই, কি আমাকে ভয় দেখায়, কোন বিষয়ে আমাকে কষ্ট দেয়, আমি কোন মূল্যবোধকে সবচেয়ে বেশি গুরুত্ব দেই, আমার জীবনে কোন বিষয়গুলি সত্যিই গুরুত্বপূর্ণ, আমি কি ধরনের মানুষ হতে চাই। এই আত্মবিশ্লেষণ ব্যক্তিগত উন্নয়নের ভিত্তি তৈরি করে।
1: বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে অন্যের সাফল্য, জীবনযাপন বা অর্জনের সঙ্গে নিজের তুলনা করাই খুব সাধারণ একটি প্রবণতা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে, সোশ্যাল মিডিয়ায় আমরা মানুষের জীবনের একটি বাছাই করা অংশ কিন্তু দেখি, পুরোটা বাস্তব নয়। আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি আমাদের শেখায়, নিজের মূল্যকে অন্যের সাফল্য দিয়ে নয়, নিজের উন্নতি, মূল্যবোধ এবং জীবনের উদ্দেশ্য দিয়ে বিচার করতে। এটি আত্মসচেতনতা বাড়ায় এবং মনে করিয়ে দেয় যে প্রত্যেক মানুষের জীবন, প্রতিভা ও যাত্রাপথ আলাদা। তাই অন্যের সঙ্গে প্রতিযোগিতা করার চেয়ে নিজের গতকালের চেয়ে আজ আরও ভালো মানুষ হয়ে ওঠাই বেশি গুরুত্বপূর্ণ। এছাড়া আধ্যাত্মিকতা চর্চা, যেমন ধ্যান, আত্মবিশ্লেষণ, কৃতজ্ঞতার অভ্যাস বা কিছু সময় নিজের সঙ্গে কাটানো, মানসিক স্থিরতা বাড়াতে সাহায্য করে। এর ফলে ঈর্ষা, অস্থিরতা বা অপ্রয়োজনীয় তুলনার প্রবণতা অনেকটাই কমে যায় এবং আত্মবিশ্বাস বাড়ে। সবশেষে এটাই বলবো বন্ধুরা, আধ্যাত্মিকতা আমাদের শেখায় অন্যের জীবনের সঙ্গে নয়, নিজের সম্ভাবনার সঙ্গে পরিচিত হতে। যখন একজন মানুষ নিজের শক্তি, দুর্বলতা এবং জীবনের লক্ষ্য সম্পর্কে সচেতন হয়, তখন সে অন্যের সঙ্গে তুলনা করার পরিবর্তে নিজের বিকাশের দিকেই বেশি মনোযোগ দেয়। এভাবেই আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি একটি সুস্থ, আত্মবিশ্বাসী ও ভারসাম্যপূর্ণ ব্যক্তিত্ব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
0: ব্যক্তিগত উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ অংশ হল সেলফ কনফিডেন্স বা আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস মানে এই নয় যে একজন মানুষ সব কিছু জানে বা সব কিছুতে সফল হবে। আত্মবিশ্বাসের প্রকৃত অর্থ হল, আমি জানি যে আমি সব কিছু জানি না, কিন্তু প্রয়োজন হলে আমি শিখতে এবং চেষ্টা করতে পারবো। অন্যদিকে আত্মসম্মান বা সেলফ এস্টিম হল নিজের মূল্যকে স্বীকার করা। একজন মানুষ ব্যর্থ হতে পারে, ভুল করতে পারে, অন্যের থেকে পিছিয়ে পড়তে পারে, তবুও তার নিজের সম্মান থাকা উচিত। সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে আত্মসম্মান অনেক সময় অন্যের মতামত ওপরে নির্ভরশীল হয়ে যায়। কত লাইক পেলাম, কতজন প্রশংসা করল, কে আমার ছবি দেখল, কে আমার সাফল্যে অভিনন্দন জানালো, এসব গুরুত্বপূর্ণ মনে হলেও এগুলো একজন মানুষের প্রকৃত মূল্য নির্ধারণ।

0: স্থাপন করে না। মানুষের মূল্য শুধুমাত্র তার সাফল্য, সৌন্দর্য, অর্থ বা সামাজিক জনপ্রিয়তার ওপর নির্ভর করে না।
1: বন্ধুরা, শিশু ও তরুণদের মধ্যে ছোটবেলা থেকে আধ্যাত্মিক মূল্যবোধ গড়ে তুলতে হলে শুধু ধর্মীয় শিক্ষা দিলেই কিন্তু তা যথেষ্ট হবে না, বরং এমন একটি পরিবেশ তৈরি করতে হবে যেখানে তারা সততা, সহমর্মিতা, দায়িত্ববোধ, আত্মনিয়ন্ত্রণ এবং মানবিক মূল্যবোধ ছোট থেকেই শিখতে পারে। প্রথমত, পরিবারের ভূমিকা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিশুরা বড়দের আচরণ দেখেই বেশি শিখে, তাই মা বাবা ও পরিবারের সদস্যদের উচিত সত্যবাদিতা, সম্মান, কৃতজ্ঞতা এবং অন্যের প্রতি সহানুভূতির মতো গুণগুলো নিজের আচরণের মধ্যে তুলে ধরা। দ্বিতীয়ত, বিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, নৈতিক মূল্যবোধ ভিত্তিক আলোচনা, দলগত কাজ, সমাজসেবামূলক কার্যক্রম এবং ধ্যান ও মনোযোগ বৃদ্ধির সহজ অনুশীলনের সুযোগ থাকা উচিত। তৃতীয়ত, প্রযুক্তি ও সোশ্যাল মিডিয়ার ইতিবাচক ব্যবহার শেখানো জরুরি। শিশু ও তরুণদের এমন বিষয়বস্তু দেখার জন্য উৎসাহিত করা উচিত যা অনুপ্রেরণা, মানবিকতা, পরিবেশ সচেতনতা এবং আত্ম উন্নয়নের বার্তা দেয়। এছাড়া পরিবার ও সমাজের উদ্যোগে স্বেচ্ছাসেবামূলক কাজ, প্রবীণদের সাহায্য, গাছ লাগানো, পরিবেশ রক্ষা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, এসব কর্মকাণ্ডে শিশু কিশোরদের অংশগ্রহণের সুযোগ করে দিলে তাদের মধ্যে দায়িত্ববোধ ও সহমর্মিতা গড়ে উঠবে। সবচেয়ে বড় কথা, শিশুদের প্রশ্ন করার স্বাধীনতা দিতে হবে এবং জীবনের উদ্দেশ্য, মানবিকতা ও ভালো মানুষ হওয়ার গুরুত্ব নিয়ে তাদের সঙ্গে খোলামেলা আলোচনা করতে হবে। এতে তারা অন্ধভাবে কিছু অনুসরণ না করে সচেতনভাবে মূল্যবোধ গড়ে তুলতে শিখবে। ছোটবেলা থেকে যদি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজ একসঙ্গে মানবিক ও আধ্যাত্মিক মূল্যবোধের চর্চা গড়ে তোলে, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম শুধু সফল পেশাজীবীই নয়, বরং সৎ, সংবেদনশীল, দায়িত্বশীল এবং মানব কল্যাণে নিবেদিত মানুষ হিসেবে গড়ে উঠবে।
0: ব্যক্তিগত উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষক হল ব্যর্থতা। আমরা সাধারণত ব্যর্থতাকে নেতিবাচক ঘটনা হিসেবে দেখি, কিন্তু ব্যর্থতা অনেক সময় আমাদের এমন শিক্ষা দেয় যা সাফল্য দিতে পারে না। ব্যর্থতা আমাদের শেখায় কোথায় ভুল করেছি, কিভাবে আরও ভালো প্রস্তুতি নেওয়া যায়, কোন সিদ্ধান্ত কার্যকর নয়, নিজের সীমাবদ্ধতা ঠিক কোথায়, ধৈর্যের মূল্য কী, আবার শুরু করার শক্তি কতটা গুরুত্বপূর্ণ। একটি ব্যর্থতা একজন মানুষের পুরো পরিচয় কখনোই হতে পারে না বলে আমার মনে হয়, কারণ আমি ব্যর্থ হয়েছি এবং আমি ব্যর্থ, এই দুটি বাক্যের মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। প্রথমটি একটি ঘটনা, দ্বিতীয়টি নিজের পরিচয়ের ওপর একটি নেতিবাচক সিদ্ধান্ত। ব্যক্তিগত উন্নয়নের মানুষ প্রথম বাক্যটি গ্রহণ করে এবং দ্বিতীয়টি প্রত্যাখ্যান করে। ব্যক্তিগত উন্নয়নের সঙ্গে গ্রোথ মাইন্ডসেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মূল ধারণা, মানুষের ক্ষমতা স্থির নয়, শেখা, অনুশীলন, অভিজ্ঞতা এবং পরিশ্রমের মাধ্যমে মানুষ নিজের দক্ষতা বৃদ্ধি করতে পারে। একজন ব্যক্তি যদি মনে করেন আমি গণিতে ভালো নই, তাহলে তার চিন্তা হতে পারে আমি এখনও গণিতে যথেষ্ট ভালো নই, কিন্তু অনুশীলন করলে উন্নতি করতে পারি। এই ছোট্ট পরিবর্তনটি মানসিকতার বড় পরিবর্তন। জীবনে আমি পারি না, এর পরিবর্তে আমি কিভাবে শিখতে পারি, প্রশ্নটি অনেক বেশি শক্তিশালী বলে আমার মনে হয়। ব্যক্তিগত উন্নয়নে লক্ষ্য বা গোল সেটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। লক্ষ্য ছাড়া উন্নয়ন অনেক সময় দিকহীন হয়ে যায়। তবে লক্ষ্য এমন হওয়া উচিত নয় যা শুধুমাত্র অন্যকে দেখানোর জন্য তৈরি করা হয়েছে। একটি ভালো লক্ষ্য হওয়া উচিত স্পষ্ট, বাস্তবসম্মত, পরিমাপযোগ্য, সময় সীমাবদ্ধ, নিজের মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। জীবনের লক্ষ্য শুধু অর্থ বা পেশাগত সাফল্যে হওয়া উচিত নয়। লক্ষ্য হতে পারে একটি নতুন ভাষা শেখা, বই পড়ার অভ্যাস তৈরি করা, নিজের যোগাযোগ দক্ষতা বাড়ানো, আত্মবিশ্বাস বাড়ানো, পরিবারকে সময় দেওয়া, একটি সৃজনশীল কাজ শুরু করা, নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শেখা।

মানসিকভাবে আরও স্থির হওয়া। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল লক্ষ্য যেন নিজের জীবনের সঙ্গে সম্পর্কিত হয়। সময় মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদগুলোর একটি। অর্থ হারালে আবার অর্জন করা যায়, কিন্তু চলে যাওয়ার সময় আর ফিরে আসে না কখনো। তাই ব্যক্তিগত উন্নয়নের একটি বড় অংশ হল টাইম ম্যানেজমেন্ট। অনেক মানুষ ব্যস্ত থাকে কিন্তু উৎপাদনশীল নয়। ব্যস্ত থাকা এবং ফলপ্রসূভাবে কাজ করা ঠিক এক জিনিস বলে মনে হয় না। সময়ের সঠিক ব্যবহারের জন্য নিজের গুরুত্বপূর্ণ কাজ নির্ধারণ করা, অপ্রয়োজনীয় কাজ কমানো, অতিরিক্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণ করা, কাজকে ছোট অংশে ভাগ করা, বিশ্রামের জন্য সময় রাখা, ঘুমকে গুরুত্ব দেওয়া অত্যন্ত প্রয়োজন। একটি বড় পরিবর্তন অনেক সময় ছোট ছোট অভ্যাস থেকে তৈরি হয়। প্রতিদিন 10 পৃষ্ঠা বই পড়া হয়তো একদিনে বড় কিছু মনে হবে না, কিন্তু এক বছরে তা হাজার হাজার পৃষ্ঠায় পৌঁছে যেতে পারে। প্রতিদিন কিছু সময় আত্মবিশ্লেষণ করা, নতুন কিছু শেখা, শরীরচর্চা করা, নিয়মিত ঘুমানো, নিজের কাজের মূল্যায়ন করা, এসব ছোট অভ্যাস দীর্ঘমেয়াদে বড় পরিবর্তন আনে। ব্যক্তিগত উন্নয়নের ক্ষেত্রে প্রশ্ন হওয়া উচিত, আজ আমি কি বড় কাজ করলাম, এর পাশাপাশি আজ আমি কোন ছোট ভালো অভ্যাসটি বজায় রাখলাম। এই দ্বিতীয় প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষ যুক্তির পাশাপাশি আবেগ দ্বারা পরিচালিত হয়। রাগ, দুঃখ, ভয়, অপরাধবোধ, হতাশা, ভালোবাসা, আনন্দ সবই মানুষের স্বাভাবিক আবেগ। ব্যক্তিগত উন্নয়নের অর্থ আবেগকে ধ্বংস করা নয়, বরং আবেগকে বোঝা এবং পরিচালনা করা। রাগের সময় সঙ্গে সঙ্গে উত্তর না দিয়ে কিছু সময় অপেক্ষা করা একটি দক্ষতা। কষ্টের সময় নিজের অনুভূতিকে অস্বীকার না করে সেটিকে স্বীকার করাও একটি দক্ষতা। কেউ আমাদের প্রত্যাখ্যান করলে নিজের মূল্যকে প্রশ্ন না করাও মানসিক পরিপক্কতার লক্ষণ। এরপর আসি ইমোশনাল ইন্টেলিজেন্স বা আবেগীয় বুদ্ধিমত্তার কথায়। এই ইমোশনাল ইন্টেলিজেন্স বা আবেগীয় বুদ্ধিমত্তা হল নিজের এবং অন্যের আবেগকে বোঝা, পরিচালনা করা এবং সেই অনুযায়ী স্বাস্থ্যকরভাবে আচরণ করার ক্ষমতা। এর কয়েকটি গুরুত্বপূর্ণ দিক আছে, যেমন নিজের আবেগ চেনা, আমি এখন রাগান্বিত নাকি আসলেই আহত এই ব্যাপারটা, আবার আবেগের কারণ বোঝা, কারণ মানে আমি কেন এত প্রতিক্রিয়া দেখাচ্ছি, তারপর প্রতিক্রিয়ার আগে চিন্তা করা। আমাকে বাবা সবসময় একটা কথা বলে যে একবার যেই কথা মুখ দিয়ে বেরিয়ে যায় সেই কথা আর ফেরে না, তো কোনো প্রতিক্রিয়া দেখানোর আগে আমাদের একটু মাথাটা ঠান্ডা করে নিজেকে কন্ট্রোল করতে হবে, ভাবতে হবে আমি এখন যা বলতে যাচ্ছি পরে কি তার জন্য অনুতপ্ত হব। তারপর অন্যের অনুভূতি বোঝা, অন্য ব্যক্তি কেন এমন আচরণ করছে সেটা লক্ষ্য করা আর কি। আর সবশেষে সম্পর্কের ক্ষেত্রে সহানুভূতি, সবসময় নিজের দৃষ্টিকোণই সঠিক নয় এই উপলব্ধিতে মনোনীত করা, অর্থাৎ এখনকার দিনে একটা টার্ম এসছে নার্সিসিস্ট, সেটা না হওয়া। মানুষ একা বাঁচে না, পরিবার, বন্ধু, সহকর্মী, শিক্ষক এবং সমাজ সবাই আমাদের ব্যক্তিত্ব গঠনে ভূমিকা রাখে। ভালো সম্পর্ক ব্যক্তিগত উন্নয়নের শক্তি হতে পারে। একজন ভালো বন্ধু কখনো শুধু আমাদের প্রশংসা করবে না, প্রয়োজনে ভুলটাও দেখিয়ে দেবে। একটি স্বাস্থ্যকর সম্পর্কের ভিত্তি হল সম্মান, বিশ্বাস, যোগাযোগ, সীমারেখা, সহানুভূতি এবং সততা। ব্যক্তিগত উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ অংশ বুঝতে শেখা যে সব সম্পর্ককে ধরে রাখা জরুরি নয়। কিছু সম্পর্ক আমাদের উন্নত করে, আবার ঠিক সেরকমভাবেই কিছু সম্পর্ক আমাদের শিক্ষা দেয়। আর কিছু সম্পর্ক থেকে দূরে সরে যাওয়াও কখনো কখনো নিজের প্রতি সম্মানের অংশ। অনেক মানুষ অন্যকে খুশি করতে গিয়ে নিজের শান্তি হারিয়ে ফেলে। সব অনুরোধ গ্রহণ করা, সবসময় সবার জন্য উপস্থিত থাকা, নিজের সময় ও সীমাকে উপেক্ষা করা, এসব দীর্ঘমেয়াদে ক্লান্তি তৈরি করতে পারে। তাই প্রয়োজনে বলতে হবে, না আমি এটা করতে পারবো না এখন। অভদ্রতা নয়, স্বাস্থ্যকর সীমারেখা তৈরি করা। ব্যক্তিগত উন্নয়নের অর্থ সবাইকে খুশি করা নয়, অথচ নিজের মূল্যবোধ অনুযায়ী জীবন

উদযাপন করাই এই না বলতে শেখার মূল উদ্দেশ্য। তারপর বর্তমান যুগের তুলনা করা অত্যন্ত সহজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা অন্যের জীবনের সেরা মুহূর্ত দেখি এবং নিজের জীবনের সংগ্রামের সঙ্গে সেটিকে তুলনা করি। কেউ চাকরি পেল, আমি পেলাম না। কেউ বিয়ে করল, আমার এখনও বিয়ে হলো না। কেউ নতুন বাড়ি কিনল, আমার অত টাকা পয়সা নেই। কেউ পুরস্কার পেল, আমি সেই পুরস্কারটা পেলাম না। কেউ ব্যবসায় সফল, আমার ব্যবসাটাই করা হলো না। আর তখন মনে হতে পারে আমি পিছিয়ে পড়ছি। কিন্তু আমরা ভুলে যাই প্রত্যেক মানুষের জীবন আলাদা। জীবনের কোনো ইউনিভার্সাল টাইমলাইন নেই। কারো 22 বছরে সাফল্য আসে, কারো 30-এ, কারো 40-এ। অন্যের সময়সূচি দিয়ে নিজের জীবনকে বিচার করা উচিত নয়। নিজের গতিকে সম্মান করা ব্যক্তিগত উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ। পারফেকশনিজম বা নিখুঁত হওয়ার চাপ। অনেক মানুষ মনে করেন সবকিছু নিখুঁত না হলে তারা যথেষ্ট ভালো নন। কিন্তু বাস্তব জীবন একেবারেই আলাদা। আমাদের ভুল হবে, পরিকল্পনা বদলাবে, মানুষ আমাদের হতাশ করবে, আমরাও অন্যকে হতাশ করব, কিছু সিদ্ধান্ত ভুল হবে, কিছু স্বপ্ন বা পূরণও হবে না। এটাই জীবন। ব্যক্তিগত উন্নয়নের উদ্দেশ্য পারফেক্ট হওয়া নয়, বেটার হওয়া। গতকালের তুলনায় নিজের আজকে যদি একটু বেশি সচেতন, একটু বেশি দক্ষ এবং একটু বেশি শান্ত হতে পারি, সেটিও একটি উন্নয়ন। এবার আসা যাক আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়ালিটির কথায়। আধ্যাত্মিকতার কোনো একমাত্র সংজ্ঞা নেই। একটু আগেই সংযুক্তা যেমনটা বলছিল প্রথমে, কারো কাছে আধ্যাত্মিকতা ঈশ্বরের সঙ্গে সম্পর্ক, কারো কাছে এটি একটি ধ্যান, কারো কাছে প্রকৃতির সঙ্গে গভীর জীবনযাপন, আবার কারো কাছে জীবনের অর্থ খোঁজা। তাই আধ্যাত্মিকতা শুধু ধর্মীয় আচরণের সমর্থক নয়। একজন মানুষ ধর্মীয় হতে পারেন এবং একই সঙ্গে আধ্যাত্মিক হতে পারেন। আবার কেউ ধর্মীয় পরিচয়ের বাইরে থেকেও নিজের জীবন, চেতনা, নৈতিকতা এবং অস্তিত্ব নিয়ে গভীরভাবে চিন্তা করতে পারেন। আমাদের সময় আজকে একেবারেই শেষ। আমরা আজকে বিদায় নেব। দেখা হচ্ছে অন্য কোনো পর্বে। ধন্যবাদ।

0: এতক্ষণ শুনলেন যুব অনুষ্ঠান। অনুষ্ঠানটির উপস্থাপনায় অনুষ্কা দে এবং সংযুক্তা চক্রবর্তী। আকাশবাণী শিলিগুড়ি।
1: তিনটে কলেজেই
2: অত ভেব না,
1: ফিস তো দেখো।
3: কি খবর,
4: কি হলো কি?
2: ফিজ নিয়ে টেনশন।
4: রাহুলের ব্যাংক অ্যাকাউন্ট তো আছেই, তাহলে রাস্তা ক্লিয়ার। ব্যাংক থেকে দরকার মতো স্টুডেন্ট এডুকেশন লোন অনায়াসেই পাওয়া যাবে, ওতে 4 লক্ষ টাকা পর্যন্ত কোনো গচ্ছিত লাগেই না। ও কোথায়? মিষ্টি
5: আরবিআই একথা বলে,
6: শুরু করো সঠিকভাবে, স্মার্ট হও আর্থিকভাবে।
0: শুরু হচ্ছে গ্রামীগঞ্জে, তার আগে শুনে নেব কৃষক ভাইদের জন্য জল হাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত খবর অনুযায়ী আবহাওয়ার সাধারণ বিজ্ঞপ্তিতে আগামী 5 দিন সকাল পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে কৃষক ভাইদের উদ্দেশ্যে জানানো হয়েছে, সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার বেশিরভাগ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া গুরুত্বপূর্ণ আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে, কৃষক ভাইদের উদ্দেশ্যে আগামী 5 দিন সকাল পর্যন্ত সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলার বেশিরভাগ স্থানে ভারী থেকে ভারী বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়ার বেগ ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার হতে পারে। ফিরে আসছি গ্রামে গঞ্জে অনুষ্ঠানে। আজকের বিষয়, বাণিজ্যিকভাবে মাখনা চাষ, এই নিয়ে আলোচনায় রয়েছেন ডক্টর মাহফুজ আহমেদ এবং আইভি দে।

0: গ্রামেগঞ্জে সকল শ্রোতা বন্ধুদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গ্রামেগঞ্জে আসর। আজ আসরে রয়েছে আলোচনা বাণিজ্যিকভাবে মাখনা চাষ। আজ শুনবেন এর দ্বিতীয় ও শেষ পর্ব। হ্যাঁ, আলোচনা তো শুনবেন, আসুন তার আগে পরিচয় করিয়ে দিই। আজ আসরে উপস্থিত আছেন ডক্টর মাহফুজ আহমেদ, ইনি সহকৃষি অধিকর্তা প্রশাসন ইসলামপুর মহকুমা। নমস্কার ডক্টর আহমেদ।
1: নমস্কার।
0: গ্রামেগঞ্জের আসরে আপনাকে স্বাগত। বর্তমানে আমাদের ভারত সরকার প্রাকৃতিক কৃষির উপর গুরুত্ব দিচ্ছেন, তো সেক্ষেত্রে আমাদের এই মাখানা প্রাকৃতিক কৃষি পদ্ধতিতে কি চাষ করা যেতে পারে?
1: অবশ্যই, কারণ এটা হচ্ছে নিচু জমিতে চাষ হচ্ছে, এমনি হচ্ছে এখানে বিভিন্ন ধরনের রাসায়নিক এখানে প্রয়োগ করা হয় না। এছাড়াও মাখানা যেখানে চাষ করা হয়, মাখানার যে অনেক লতা পাতা থাকে সেখানে দেখা যাচ্ছে যে হেক্টরে প্রত্যেক বছর প্রায় 8 টন বায়োমাস, মানে ভালো মানের জৈব পদার্থ মাটিতে মিশছে। নাইট্রোজেন সেখানে হচ্ছে প্রায় 34 থেকে 35 কেজি নাইট্রোজেন মিশছে। এছাড়াও রয়েছে ফসফেট, প্রায় 55 কেজি ফসফেট মেশে, 50 থেকে 53 কেজি হচ্ছে পটাশ মেশে। এছাড়া বিভিন্ন ধরনের ম্যাগনেশিয়াম, জিঙ্ক, এই ধরনের মাইক্রোনিউট্রেন, সেগুলোও কিন্তু মাটিতে যোগ হয়। ফলে মাখানা চাষ করে পরে সেই জমিতে অন্য কিছু চাষ করলে কিন্তু জমির উর্বরতা অনেক বাড়ে। এবং ন্যাচারাল ফার্মিংয়ে হচ্ছে যেখানে হচ্ছে আমাদের প্রাকৃতিক যে সম্পদ সেটাকে কাজে লাগিয়ে চাষবাস, বাইরে থেকে আর্টিফিশিয়াল কোনো কিছু সেখানে প্রয়োগ করা হবে না, সেগুলো কোনো ধরনের রাসায়নিক প্রয়োগ করা চলবে না। তাহলে মাখানা হচ্ছে এমনিই পড়ে থাকা যে নিচু জমি যেগুলো অন্যান্য চাষবাস হয় না সেই জায়গাটাকে কাজে লাগানো, এবং প্রাকৃতিকভাবেই সেখানে হচ্ছে বিভিন্ন ধরনের মাখানা চাষ করলেই অনেকটা গাছের যে খাদ্য সেটা মাটিতে যোগ হয়, এবং অল্প পরিমাণ, কারণ ন্যাচারাল ফার্মিং বা প্রাকৃতিক কৃষিতে গরু থাকতে হবে, সেই জন্য গোবর যদি প্রয়োগ করা হয়, আর সামান্য যে কটি রোগ পোকা হয় সেটা হচ্ছে বিভিন্ন ধরনের যে প্রাকৃতিক যে উপাদান থেকে তৈরি যেগুলো কৃষি উপকরণ, ব্রহ্মাস্ত্র বা গোমূত্র, তার সঙ্গে কাউড্যাং মানে গোবর, তার সঙ্গে দই এবং হচ্ছে সেখানে বেসম, গুড়, এগুলো মিশিয়ে হচ্ছে মাঝে মাঝে স্প্রে করলে গাছের বৃদ্ধি ভালো হবে, ফুল ফল ভালো হবে, ফলের সংখ্যা বেশি হবে। সাধারণভাবে দেখা যায় যে মাখানাতে প্রত্যেকটা গাছে হচ্ছে 10 থেকে 20টা করে ফল হতে পারে, এবং একটা ফলের মধ্যে হচ্ছে 40 থেকে 70-75টা হচ্ছে সিড বা বীজ থাকে যার থেকে খই তৈরি হয়, এবং একটা গাছে অ্যাভারেজ 450 থেকে 750 গ্রাম হচ্ছে আমরা সিড পাই, এবং 1.5 মিটার/1.5 মিটার দূরত্বে লাগানো হয়। তাহলে দেখুন, আমরা হচ্ছে প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে বাইরে থেকে অন্য কোনো উপকরণ না প্রয়োগ করে, বিশেষ করে কোনো ধরনের রাসায়নিক না প্রয়োগ করেই কিন্তু আমরা এই চাষটা করতে পারি। সেই জন্য ন্যাচারাল ফার্মিংয়ে যেখানে হচ্ছে নিচু জমি বা যেখানে হচ্ছে অনেক নিচু জমি পড়ে আছে সেইগুলোকে কাজে লাগিয়ে ন্যাচারাল ফার্মিংয়ের আস্তে আস্তে সেখান থেকে সম্প্রসারণ করা যেতে পারে। কারণ ন্যাচারাল ফার্মিংয়ের খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হলো সাইট সিলেকশন, কোন জায়গাটা সিলেকশন করব, যেখানে হচ্ছে প্রাকৃতিকভাবেই হচ্ছে আমরা কম রাসায়নিক সার বা রাসায়নিক যে কৃষি উপকরণ কম ব্যবহার হয়, এবং লোকাল জাত এবং হচ্ছে কম উৎপাদন হয় এই ধরনের জাত, এবং অন্যান্য যে মিলেট, বার্লি, এই ধরনের যে কম উর্বর জমিতে ভালো হয় সেইগুলো ফসল দিয়ে শুরু করতে হয়, সেই সব দিক দিয়ে কিন্তু মাখানা হচ্ছে খুবই উপযুক্ত এবং একটা খুব গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট ন্যাচারাল ফার্মিংয়ের।
0: আচ্ছা, প্রাকৃতিক কৃষির মাধ্যমে যদি আমাদের কৃষক ভাইরা মাখানা চাষ করেন তাহলে কীভাবে তার পরিচর্যা করবেন?
1: প্রাকৃতিক কৃষির ক্ষেত্রে আমাদের বাইরে থেকে কোনো ধরনের কৃষি উপকরণ প্রয়োগ করা হয় না, কৃষককে নিজেই কিন্তু তার যে বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ, যে বিভিন্ন গাছগাছড়া, বিশেষ করে নিম, রসুন, হলুদ, আরও কিছু কিছু আগাছা রয়েছে, সেগুলোকে তুলে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে সেগুলোকে হচ্ছে কিছু ক্ষেত্রে বেটে নিয়ে একটা বড় ড্রামের মধ্যে কাউ মানে গোবর এবং হচ্ছে গোমূত্র, তার সঙ্গে কিছুটা গুড় দিয়ে ফার্মেন্টেশন করা হয়, করে সেগুলো হচ্ছে স্প্রে করা হয়, এবং এগুলো করলে হচ্ছে গাছের বৃদ্ধি ভালো হয়, ফুল ফল ভালো হয়, গুণমান ভালো হয়। এছাড়া বিভিন্ন রোগ পোকার ক্ষেত্রে কিছু ক্ষেত্রে নিমের বীজ সেটাকে হচ্ছে ভালো করে ফুটিয়ে নিয়ে

0: নিম পাতা বা তামাক পাতা, আকন্দ পাতা, রসুন, এগুলো হচ্ছে ভালো করে বেটে নিয়ে সেটাকে হচ্ছে ভালো করে ফার্মেন্টেশন মানে একটা ড্রামের মধ্যে রেখে প্রত্যেক দিন একবার করে গুলে দিতে হয়। এভাবে করে করে 7 থেকে 10 দিন রাখার পর কোনো কোনো ক্ষেত্রে আরও অন্যান্য উপকরণ তৈরি করার জন্য 15-20 দিন লাগে এবং সেগুলো প্রয়োগ করলে রোগ পোকাও কিন্তু খুব সহজে দমন করা যায়।
1: আচ্ছা, তাহলে রোগ পোকা দমনের জন্য কি করতে হবে এবং কি রকমের রোগের আক্রমণ হয় এখানে?
0: মাখানা হচ্ছে যদি প্রাকৃতিকভাবে হয় অর্থাৎ জৈব পদার্থ প্রয়োগ করে যদি চাষ করা হয় এমনি রোগ পোকা অনেক কম। তাহলে কিছু কিছু ক্ষেত্রে আগাছার সমস্যা আসে, আগাছা হলে গাছের পাতা পচে যায় এবং গাছের সংখ্যা কমে যায়, উৎপাদন অনেক কমে যায়। সেই জন্য প্রথম দিকে জমি তৈরি করার সময় এ ব্যাপারে সতর্ক হতে হবে, আগাছা তুলে ফেলতে হবে এবং নিয়মিত জমি পর্যবেক্ষণ করতে হবে। কোনো ধরনের আগাছা আসলেই সঙ্গে সঙ্গে হচ্ছে তাকে তুলে ফেলে দিতে হবে। এছাড়া কিছু কিছু ক্ষেত্রে শোষক পোকা, জাব পোকা আসে, এক ধরনের ল্যাদা পোকা হয়, সেটা হচ্ছে পাতাকে খায়, হেলিকোবার বা স্পোডোপ্টেরা। কিছু ক্ষেত্রে একটা ক্যাটারপিলার আসে যেটাকে শুয়োপোকা বলা হয়, তারা হচ্ছে কিন্তু মূলত পাতা খায়। সেই জন্য পাতার উপর আমরা যদি নিম সিড যেটা হলো সেটাকে হচ্ছে আমরা ভালো করে থেতো করে সেটাকে যদি আমরা ভিজিয়ে রেখে নিম সিড কার্নাল এক্সট্র্যাক্ট বলে সেটাকে যদি আমরা স্প্রে করি তাহলে সহজেই দমন করা যায়। তাছাড়াও হচ্ছে নিম পাতা, বাসক পাতা, তার সঙ্গে কাউ ইউরিন, কাউ ড্যাং মিশিয়ে সেটাকে ডিকম্পোজ করে সেটাকেও যদি আমরা স্প্রে করি তাতেও কিন্তু পোকাগুলো দমন করা যায়, বা রসুন, হলুদ, লঙ্কা এগুলো থেকে উপকরণ তৈরি করে আমরা প্রয়োগ করি, তাহলে কিন্তু জৈব উপায়ে ন্যাচারালভাবে আমরা এই রোগ পোকাগুলো দমন করতে পারি। আর এই উপায়ে উৎপাদিত যে মাখানা সেটা পুরোপুরি কিন্তু জৈব মাখানা বা অর্গ্যানিক প্রোডিউস, ফলে এর বাজারদর কিন্তু আরও অনেক বেশি। কারণ এখন যে কোনো ফল সবজি বা শস্য বিদেশে পাঠাতে গেলে টেস্ট হয়, সেখানে যদি রেসিডিউ পাওয়া যায় বা তার টেন্টিং মানে গন্ধ থাকে কীটনাশকের, সেখানে দাম কমে যায়। বিশেষ করে চায়ের ক্ষেত্রে আমাদের যেমন ঘটছে যে বিভিন্ন প্রোডাক্ট নিয়মিত ব্যান্ড হচ্ছে, কারণ কি সেগুলো স্প্রে করার পরে মেড টি সেটাতেও কিন্তু সেই রেসিডিউ থেকে যাচ্ছে, যখন টেস্ট পড়ছে সেটা ধরা পড়ছে, ফলে বিভিন্ন বিদেশ এই চায়ের কিন্তু রিজেকশন হয়ে যাচ্ছে, ফিরে আসছে। সেই জন্য আমাদের অন্যান্য চাষেও কিন্তু আমাদের এই যে এটাকে বলা হয় MRL ম্যাক্সিমাম রেসিডিউ লেভেল এবং PPC প্ল্যান্ট প্রোটেকশন কোড এগুলো মানা দরকার। আর যেহেতু জৈব উপায়ে চাষ হচ্ছে, ন্যাচারাল যে বিভিন্ন উপাদান প্রয়োগ করা হচ্ছে এগুলো পুরোপুরি কিন্তু কীটনাশক ফ্রি, ফলে এগুলোর বাজারদর আরও বেশি।
1: ঠিক আচ্ছা, এই ফসলটা কিভাবে তুলবেন আমাদের কৃষক ভাইরা?
0: আমরা বললাম যে মাখানা ফুল হচ্ছে, ফল হচ্ছে, ফল হওয়ার পর সেই ফলটা ফেটে যায়, ফেটে গিয়ে দানাগুলো বেশ কিছুদিন ওপরে ভাসে মানে 5 থেকে 7 দিন, তারপর সেটা কিন্তু ডুবে যায়, মাটির নিচে যে কাদা থাকে সেখানে কিন্তু থাকে, ফলে কাদার মধ্যে তারা এটা আরও হার্ডেনিং হয়, পরিপক্ক হয়। তারপর যখন হচ্ছে জল কমে যায় বা জলের মধ্যেই কিন্তু একটা যেমন ওই বাঁশের তৈরি ঘুনি থাকে না, এই ধরনের একটা থাকে, সেইগুলো দিয়ে
1: ঝুড়ির মতো
0: ছেঁকে নেওয়া হয় কাদা থেকে সিডগুলো ছুঁকে নেওয়া হয়। কারণ এটা হচ্ছে খুব লেবার ইনটেন্সিভ, এখন মেকানিক্যালি হারভেস্টিং করার জন্য বিভিন্ন ধরনের গবেষণা চলছে, মেশিনে তুললে এটা হচ্ছে কম সময়ে আরও তোলা যাবে। সুতরাং বীজটা থাকে মাটিতে, সেই মাটি থেকে তুলে নিয়ে সেটাকে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, ভালো করে ধুয়ে নেওয়া হয়, এরপর সূর্যের আলোতে শুকিয়ে নেওয়া হয়, নিয়ে হচ্ছে তাকে হচ্ছে গ্রেডিং করে সেটাকে রেখে দেওয়া হয় ওই পপ বা খই তৈরি করার জন্য।
1: আচ্ছা, তাহলে এই যে ফসল তোলা এবং খই তৈরি করা, এর মাঝে তো অনেকটা প্রক্রিয়া রয়েছে, সেটা যদি একটু বলেন।
0: হ্যাঁ, ফল যখন তোলা হওয়ার পর ভালো করে পরিষ্কার করে নেওয়া হলো, হালকা সূর্যালোকে সেটাকে শুকিয়ে নেওয়া হয়, শুকিয়ে নেওয়ার পর সেটাকে হচ্ছে গ্রেডিং করা হয়, প্রায় 5 থেকে 7টা গ্রেডিং হয়। আমরা দেখেছি এখানে লোকালি যারা হাতে করে গ্রেডিং করছে সেখানে 20টা পর্যন্ত সাইজ হতে পারে, বিভিন্ন ধরনের ছোট ছোট ছোট আর বড়। এরপর হচ্ছে গ্রেডিং করার পর সেটাকে এখন প্রিহিটিং করা হয়, মানে হালকা তাপমাত্রা দিয়ে কিছুক্ষণ রেখে সেটাকে আবার বড় পাত্রে রেখে দেওয়া হয় 48-72 ঘন্টা পর্যন্ত। ফলে কী হয়, সেখানে সিড কোট যে ছাল আছে সেখান থেকে একটু তারা হচ্ছে পৃথক হয়ে যায়। এরপর হচ্ছে প্রায় 4-5টা ধাপ করা হয়, মানে 5টা কড়াইয়ে

0: হচ্ছে রেখে সেটাকে হচ্ছে হিট দেওয়া হয়, এবং যখন হিট দেওয়া হয় এটাকে ভালো করে নাড়া হয়, এবং এই যে প্রথমে 100 ডিগ্রি, তারপরে হচ্ছে 150, 200, 250, 300, এইভাবে 350 ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত একে পরপর কড়া চেঞ্জ করে করে নিয়ে যায়, এবং এইভাবে তাপমাত্রা চেঞ্জ করলে দেখা যায় যে সেখান থেকে খুব ভালো মানের খই তৈরি হয়। সেখানে যে আমরা গ্রেড বলছি সেটা সাইজ হয়, যে 1 মিলিমিটার পর্যন্ত হয়ে গেল বা 5 মিলিমিটারের হলো, কিন্তু এই তাপ দেওয়াটা যদি সঠিকভাবে দেওয়া হয় তাহলে কিন্তু ছোট সিড থেকেও অনেক বড় খই তৈরি করা যেতে পারে। পুরোটা নির্ভর করে তার অভিজ্ঞতার উপর। সেই জন্য আমরা বলছি এই পদ্ধতিটা যদি এখন মেকানাইজভাবে করা যায়, এখন খুব ভালো মেশিন এসছে যেখানে এই ক্রমান্বয়ে তাপমাত্রা বাড়িয়ে শেষে হচ্ছে খই হয়ে সেটা কিন্তু মেশিনে বেরিয়ে আসে, এবং তার সঙ্গে কিন্তু গ্রেডার যুক্ত করা থাকে, সেখানেও কিন্তু মেকানিক্যালি গ্রেড হয়ে প্রায় 5টা গ্রেডের হয়। খুব ছোট মাখানা, আরেকটু বড়, আরেকটু বড়, আরেকটু বড়, এবং বড় মাখানার হচ্ছে দাম বেশি থাকে, এবং সেখান থেকে যে খই হয়ে বেরিয়ে আসলো গ্রেডিং করা হলো, গ্রেডিং করার পরে সেগুলো কিন্তু এয়ারটাইট প্যাকিং করা হয়, এবং এয়ারটাইট প্যাকিং করার পরে এটা হলো র খই বা পপ। এটা হচ্ছে বিভিন্ন কোম্পানি এই র খইটাকে কিনে নিয়ে গিয়ে তার মধ্যে কোনো ক্ষেত্রে আরেকটু সেটাকে রোস্ট করে করে হচ্ছে ক্যারামেল কোটিং বা বিভিন্ন ধরনের কোটিং দিয়ে তাকে আরও আকর্ষণীয় করে প্যাক করে অনেক দামে 5,000-6,000 টাকা কেজি হিসাবে বিক্রি করছে।
1: আচ্ছা, তাহলে এই মাখানা খই তৈরি হয়ে গেল, আমাদের বাজারজাত হলো, তো এই ব্যবসায়িক ভিত্তিতে কি এর কোনো এন্টারপ্রেনারশিপ হতে পারে?
0: হ্যাঁ, এটা হচ্ছে প্রবল সম্ভাবনাময়, বিশেষ করে যেখানে নিচু জমি সেই এরিয়ার সমস্ত কৃষকদের একত্রিত করে তাদের ট্রেনিং দিয়ে স্কিল করে একসঙ্গে চাষ করিয়ে একটা যদি FPC করা যায় বা ফার্মার্স গ্রুপ করা যায়, তাদের সবাইকে একইভাবে চাষ করে সেটার গুণমানটা ভালো করে রক্ষা করে, এবং এখানে আরও কমার্শিয়ালি স্কোপ রয়েছে কি, এখানে মেশিন, একটা মেশিনের দাম হচ্ছে প্রায় 2-3 লাখ, বা যেখান থেকে পপ তৈরি হচ্ছে সেই মেশিনের দাম 10-12 লাখ, ফলে অনেকগুলো চাষি একত্রিত হয়ে তারা যদি FPC গঠন করে, FPC গঠন করলে সেখানে সরকারেরও বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে, ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট রয়েছে, ভর্তুকি রয়েছে, তার সঙ্গে মেশিন কেনার জন্য আমরা যেটা বলছি EIF এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড, তার যে সুবিধা সেটা নিতে পারবে, এছাড়া ব্যাংক লোন সেটাও কিন্তু কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে তারা বড় অঙ্কের কৃষি লোন পেতে পারবেন, এছাড়া সেগুলোর জন্য প্যাক হাউস, গ্রেডিং হাউস, সেগুলোর জন্য মেকানিক্যাল যে পপ তৈরি করার জন্য এবং প্রিজার্ভ করার জন্য যে হাউস, সেগুলোও কিন্তু EIF এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ডের আওতায় আসলে এই সমস্ত সহায়তা পেয়ে কমার্শিয়ালি একজন সেটাকে এন্টারপ্রিনারশিপ পার্ট হিসাবে ধরে নিয়ে একটা ভালো রোজগারের কিন্তু রাস্তা খুলে যেতে পারে, যেখানে হচ্ছে এই চাষ আরম্ভ করে এবং একদম ফিনিশ প্রোডাক্ট পর্যন্ত সর্বস্তরের মানুষ, তার সঙ্গে মহিলারাও, বিশেষ করে গ্রেডিং করতে মহিলাদের খুব ভূমিকা রয়েছে, কারণ এটা খুব আস্তে আস্তে করতে হয়, এবং বিশেষ করে যখন প্যাকিং হচ্ছে সেখানেও কিন্তু মহিলাদের লাগে, এবং বিভিন্ন স্তরের মানুষের সেখানে একটা ভালো কর্মসংস্থানের সুযোগ হবে, এবং সেখানে কিন্তু একটা এন্টারপ্রেনারশিপ তৈরি করে সেখানে হচ্ছে ব্র্যান্ডিং করা হবে, যে একটা FPC-র নাম সেখানে লেখা হলো যে ইসলামপুর FPC, মাখানার ব্র্যান্ডও সেই নামে করতে হয়, কারণ এখানে হচ্ছে চাষ হচ্ছে সেখানেই কিন্তু প্রসেস হচ্ছে, তাহলে সেখানে কোয়ালিটি কন্ট্রোলটা আরও বেটার হতে পারে, এবং ভালো মানের মাখানা হলে, ভালো ব্র্যান্ড এস্টাবলিশ হলে সবাই কিন্তু সেই মাখানাটা কিনবে, এতে কিন্তু আরও বাজারের যে তাদের অ্যাট্রাকশান সেটাও বাড়বে, এবং ক্রেতার সংখ্যা বাড়লে আরও বেশি সেটা বিক্রি হবে, আর বেশি বিক্রি হলেই সেটা কিন্তু তারা লাভও বেশি করতে পারবে।
1: একদম ঠিক। আচ্ছা, বাজারজাত করার জন্য কি করা দরকার?
0: এটার ক্ষেত্রে আমরা যেটা বললাম যে কোয়ালিটি কন্ট্রোল করতে হবে, সেকেন্ড হচ্ছে আমাদের যেটা বলা হয় কোয়ালিটি কন্ট্রোল করতে গেলে আমাদের কি হচ্ছে জৈব উপায়ে ভালো করে বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করে ভালো মানের আমাদের পপ বা খই তৈরি করতে হবে, এরপর সেটাকে প্যাকিং করা, এবং প্যাকিং করে একটা ব্র্যান্ডিং করা, এবং ব্র্যান্ডিং করে যারা বড় বড় কোম্পানি তাদের সঙ্গে যদি কন্ট্যাক্ট ফার্মিংয়ে করা যায়, তারাই কিন্তু সেই র প্রডিউসটা কিনে নিয়ে তাকে হচ্ছে আরও কমার্শিয়াল রূপ নিয়ে বিক্রি করতে পারবে, এতে যারা চাষ করছে ভালো দাম পাবে, আর যে কোম্পানি করছে বা FPC করছে তাদেরও কিন্তু একটা যৌথভাবে ভালো ইনকামের রাস্তাও খুলে যাবে। সেই জন্য এর মার্কেটিংটা

0: যেটা বলা হচ্ছে যে গ্লোবালি এটার চাহিদা বাড়ছে, বিশেষ করে ইউকে, ইউএসএ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মিডল ইস্টে এর প্রচুর ডিমান্ড রয়েছে এবং প্রত্যেক বছরই প্রচুর পরিমাণ মাখানা এখান থেকে চলে যাচ্ছে। কারণ লাস্ট ইয়ারে ইউএসএ প্রায় 25% ট্যাক্স বেড়েছে, তখন সবাই ভাবলো তো মাখানা মানে এটা কমে যাবে, কিন্তু না, এটা হচ্ছে এতই স্বাস্থ্যকর ক্রপ, এর হচ্ছে মেডিসিন ভ্যালু রয়েছে এবং বিশেষ করে গ্লুটিন ফ্রি এবং লো জিআই হওয়ার ফলে এটা খেলে কিন্তু বিভিন্ন ধরনের যে স্বাস্থ্য সমস্যা রয়েছে সেগুলো থেকে খুব সহজেই ভালো থাকা যায়। সেই জন্য এর বাজার দর বাড়ছে আর সেই জন্য চাষটাও কিন্তু আমাদের বাড়াতে হবে এবং গুণমানের যে খই সেটা যদি তৈরি করা যায় তার কিন্তু বাজার সবসময় আছে।
1: একদম ঠিক। আচ্ছা, সরকারি সহায়তা কি পাওয়া যেতে পারে এই
0: চাষের ক্ষেত্রে? কারণ মাখানা চাষে এখন সরকারি ভর্তুকি রয়েছে, এছাড়াও অন্যান্য ক্ষেত্রে আমরা যে বললাম যে এআইএফ এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড, এটাকে মেকানাইজ করার জন্য বা সেটাকে স্টোর করার জন্য, সেটাকে হচ্ছে গ্রেডিং করার জন্য বিভিন্ন স্তরের যে সাবসিডি সেটাও রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ব্যাংক লোনের সুবিধা রয়েছে, বা যেখানে চাষ হবে, যেখানে ফিল্ডে চাষ করবে সেখানে হচ্ছে ইরিগেশন করার জন্য ফার্ম মেকানাইজেশন স্কিম থেকে তারা পেতে পারবে। এছাড়া সেগুলোর যে ট্রাক্টর বা রোটার বা গ্রেডার, এই যে মেশিন, সেগুলো তারা পেতে পারবে। অনেক বড় এরিয়া চাষ করলে সেখানে কোনো ধরনের রোগ পোকা দমন হলে ড্রোনে স্প্রে করা বা নিউট্রিয়েন্টস দেওয়া ড্রোনে, বা পুরো ব্যাপারটা মনিটরিং করার জন্য যে ফুল ফল বা অন্যান্য কোনো সমস্যা কোনো হচ্ছে কিনা, উইড কেন আসছে কিনা, সেগুলোর জন্য ড্রোন কেনার জন্য সাবসিডি রয়েছে। সব মিলিয়ে সরকারের যে বিভিন্ন স্তরের যে সহায়তা রয়েছে, বিশেষ করে স্প্রিংলার ড্রিপ সিস্টেম, সেখানেও সহায়তা রয়েছে, যেখানে নিচু জমি সেখানে এই জলের সুযোগ রয়েছে, মেশিন ব্যবহারের সুযোগ রয়েছে, লোন রয়েছে, এআইএফ রয়েছে, এই সুবিধাগুলো পেয়ে তারা কিন্তু এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট করে একটা এলাকার ভালো উন্নয়নও করতে পারবে।
1: ঠিক। তাহলে এই যে আধুনিক পদ্ধতিতে যদি আমাদের কৃষক ভাইরা মাখানা চাষ করে থাকেন এবং তার সাথে মিশ্র চাষটাও যদি করেন, তাহলে কিন্তু তারা অনেকটাই লাভবান হবেন এবং মাখানার যে পুষ্টিগত গুণ যে কতটা আমরা কিন্তু জানি,
0: একে বলা হচ্ছে এখন সুপার ফুড। মানে সুপার ফুড মানে কি, এই ধরনের খাদ্য খেলে আমাদের শরীরের যে পুষ্টি চাহিদা সেটাও পূরণ হচ্ছে আর যারা রোগগ্রস্ত রয়েছেন অলরেডি বিভিন্ন লাইফস্টাইল, তারাও কিন্তু এটা খেলে তাদের কোনো শারীরিক সমস্যা হবে না।
1: ঠিক। মানে চাহিদা কিন্তু দিনে দিনে বাড়ছেই।
0: অবশ্যই, কারণ বিশ্বব্যাপী এর হচ্ছে ঔষধি গুণের জন্য, এর যে অন্যান্য খাদ্য গুণ তার জন্য কিন্তু চাহিদা বাড়ছে, দামও বাড়ছে।
1: দামও বাড়ছে, একদম ঠিক। তো আজ আসরে মাখানা চাষ নিয়ে ডক্টর মাহফুজ আমাদের বিস্তারিত জানালেন। আমাদের কৃষক ভাইরা যদি এইভাবেই চাষ করেন তাহলে কিন্তু তারা অনেকটাই লাভবান হবেন এবং বিশ্বের দরবারে এই মাখানা চাষকে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারবো। তো আসরে আসার জন্য ডক্টর আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।
0: নমস্কার।
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন আলোচনা বাণিজ্যিকভাবে মাখানা চাষ এর দ্বিতীয় ও শেষ পর্ব। আলোচনায় অংশ নিয়েছেন ডক্টর মাহফুজ আহমেদ, ইনি সহকৃষি অধিকর্তা প্রশাসন, ইসলামপুর মহকুমা। শ্রোতা বন্ধুরা, এবারই শুনবেন লোকগীতি, শিল্পী দীনেন্দ্র চৌধুরী।

আজকের শেষ লোকগীতি শিল্পী অরুন্ধতী হোমচৌধুরী, আর এর সাথেই শেষ করছি আমাদের আজকের গ্রামেগঞ্জে আসর। আপনারা সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। নমস্কার।

0: এতক্ষণ শুনলেন গ্রামেগঞ্জে। আজকের বিষয় ছিল বাণিজ্যিকভাবে মাকনা চাষ। আলোচনায় ছিলেন ডক্টর মাহফুজ আহমেদ এবং আইফিদে। আকাশবাণী শিলিগুড়ি, এখন সন্ধ্যাকালীন শিলিগুড়ি ট্রাফিক বুলেটিন। আজ 9ই আগস্ট 2026 রবিবার। প্রধান সড়কগুলিতে যানবাহনের গতি কিছুটা ধীর থাকার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং মোড় 10 নম্বর জাতীয় সড়ক শিলিগুড়ি গেট থেকে চম্পাশাড়ি মোড়, এছাড়াও 10 নম্বর জাতীয় সড়ক শালুকাড়া শাহুডাঙ্গি আমবাড়ি লিংক ব্রিজ। যানজটের কারণে রাস্তার কাজের এলাকায় যানজট থাকার সম্ভাবনা রয়েছে। ট্রাফিক ও সড়ক সংক্রান্ত পরামর্শ। জলপাইগুড়ির দিক থেকে বাগডোগরা এবং ইসলামপুরগামী এবং বিপরীতমুখী ছোট গাড়ির চালকদের বিশেষ করে রাতের সময় খোশপুকুর বাইপাস রোড এবং নৌকাঘাট রুট এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। মহানন্দা ব্যারেজ সংলগ্ন রাস্তায় বর্তমান অবস্থা খারাপ। অন্যদিকে রাত 9টা থেকে পরদিন সকাল 8টা অবধি পণ্যবাহী যানবাহন চলাচলের কারণে নৌকাঘাট রুটে ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে। তাই গাড়ি চালকদের যাত্রাপথ সেই অনুযায়ী পরিকল্পনা করার এবং অপ্রয়োজনীয় বিকল্প এবং অসুবিধা এড়াতে দার্জিলিং মোড় হিলকাট রোড রুট ব্যবহার করার অনুরোধ করা হচ্ছে। টিকিয়াপাড়া হাট জলপাই মোড় সকাল 9টা থেকে রাত 8টা অবধি যান চলাচল ধীর গতি থাকতে পারে। একটিয়াশাল হাট আশিঘর দুপুর 1টা থেকে সন্ধ্যে 7টা অবধি যান চলাচল বৃদ্ধি পেতে পারে। খাপড়াইল রোড খাপড়াইল দুপুর 2টো থেকে রাত 8টা অবধি যান চলাচল ধীর থাকার সম্ভাবনা। বলরাম হাট থেকে ক্যানাল রোড দুপুর 2টো থেকে রাত 8টা অবধি যান চলাচল বৃদ্ধি পেতে পারে। শিলিগুড়ি ট্রাফিক পুলিশ আপনাকে সাহায্য করতে তৎপর। আকাশবাণী শিলিগুড়ি। এবারে উত্তরণ।
1: অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আপনারা জানেন যে উত্তরণ এই অনুষ্ঠানে আমরা উত্তরের বিভিন্ন প্রান্তের বিভিন্ন স্থানের যে সমস্ত চাহিদা সম্পন্ন মানুষেরা রয়েছেন, বিশেষ করে শিল্পী, কলাকুশলী, সাহিত্যিক বা অন্যান্য বিষয়ে পারদর্শী, তাদেরকে আমরা আপনাদের সামনে তুলে ধরবার একটা আন্তরিকভাবে চেষ্টা করি।

0: আসলে যেটা ভাবি আমরা মনে করি তা হলো যে চোখের আলোর থেকে মনের আলোর শক্তি অনেক বেশি, আর মনের আলোর শক্তিতে ভর করেই কিন্তু এই সমস্ত বিশেষ চাহিদা সম্পন্ন মানুষেরা, বিশেষ করে যারা চোখে দেখতে পান না, তারা কিন্তু সমাজের বিভিন্ন ক্ষেত্রে তারা কিন্তু স্বাবলম্বী হয়ে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং করে চলেছেন। আজকে আমাদের স্টুডিওতে এরকমই একজন কিশোর শিল্পী বলবো, সে উপস্থিত আমাদের মাঝে, রবি মুন্ডা। রবি এসেছে ফালাকাটার কাদম্বিনী চা বাগান, অর্থাৎ যেটা পরিষ্কারভাবে বলা যায় যে চা বাগানের ছেলে। চা বাগান থেকে আগত আমাদের এই রবিকে স্বাগত জানাচ্ছি। রবি মুন্ডার সাথে আমরা কথা বলবো, তার আগে একটি বিষয় কিন্তু অবশ্যই জানাতে হচ্ছে, কারণ না জানালে রবি যেমন একটু খারাপ পেতে পারে আমাদেরও ভালো লাগবে না। সেটা হলো যে একটি অনলাইন প্রতিযোগিতায় রবি 1,20,000 টাকা বিশেষ অনুদান পেয়েছে তার সঙ্গীতে অবদানের জন্য। রবি, একটা বিষয় একটু জিজ্ঞাসা করব, সেটা হচ্ছে এই যে অনলাইন প্রতিযোগিতা যেটা হয়েছে, এটা খবর তুমি কোথা থেকে পেয়েছিলে?
1: একদিন আমি রিলস দেখছিলাম,
0: হ্যাঁ,
1: ওখানে অ্যাডস দিয়েছিল।
0: আচ্ছা,
1: অফ টিউন নামে একজন, মানে একটা কোম্পানি, ওখানে অ্যাড দিয়েছিল। তারপর আমি ভাবলাম, আজকাল যেমন অনেক স্ক্যাম থাকে, তাই না, মানে ফ্রড থাকে, তখন আমি ভাবলাম এখানে যদি আমার নিজের ডিটেলসগুলো শেয়ার করি, যদি অন্য কিছু হয়ে যায়, তখন আমি সরাসরি কথা বললাম। তারপর ওদেরকে আমি এটা শর্ত দিলাম যে আমি প্রথমে আমার ডিটেলস শেয়ার করবো না, প্রথমে আমি গান করব। তারপরে ওরা বলো ঠিক আছে, কোনো ব্যাপার না। এবং আমি আমার গানটিকে ভিডিও রেকর্ডিংয়ের মাধ্যমে পাঠিয়ে দিয়েছিলাম ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে।
0: মানে আসলে শুরুতে তুমি বলোনি যে তুমি যে একটা বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে তুমি, সেটা তুমি জানাওনি?
1: না, সেটা আমি জানাইনি।
0: তুমি নর্মাল একজন হিসেবেই পাঠিয়ে দিয়েছো?
1: হ্যাঁ হ্যাঁ, পাঠিয়ে দিয়েছিলাম।
0: যাতে, এটা কিন্তু একটা বিশেষ উল্লেখযোগ্য দিক, যাতে ওদের মধ্যে কোনো তোমার প্রতি দুর্বলতা না জন্মায় আর কি, তাই তো?
1: হ্যাঁ।
0: আচ্ছা, কী গান পাঠিয়েছিলে?
1: আমি গানটা পাঠিয়েছিলাম হচ্ছে ক্যা হুয়া তেরা বাত।
0: করো একটু।

0: দারুণ দারুণ। আচ্ছা, এবারে একটু তোমার সম্বন্ধে শুনতে চাই, সেটা হচ্ছে এখন কত বয়স তোমার?
1: আমার 27 মার্চ 21 হবে।
0: আচ্ছা আচ্ছা, 21 বছরে পড়বে আর কি।
1: হ্যাঁ,
0: তোমার এই যে শারীরিক অসুবিধা, অর্থাৎ চোখে দেখতে না পাওয়া, এটা কতদিন ধরে?
1: এটা আমার জন্ম থেকে, এটা
0: জন্ম থেকে।
1: হ্যাঁ
0: এটার কি কোনো চিকিৎসা করেছিলে তুমি?
1: হ্যাঁ, যখন আমি ছোট ছিলাম তখন আমার বাবা এবং মা আমাকে বিভিন্ন ডাক্তারের সঙ্গে দেখা করেছিলেন, কিন্তু যেহেতু বললেন এটা জন্ম, তাই এটা কিছু করা যাবে না, যদি কিছু অপারেশন করেও দেয় তাহলে আমি এখন যত দেখতে পাই সে দৃষ্টিটাও মানে চলে যাবে।
0: আচ্ছা আচ্ছা, মানে আস্তে আস্তে দৃষ্টি ক্ষীণ হয়ে যাবে আর কি,
1: হ্যাঁ।
0: তাই তো? আচ্ছা, এই যে তুমি যখন জানলে যে তুমি পৃথিবীর আলো আর দেখতে পাবে না ঠিকভাবে, তখন কি তোমার মন খারাপ হয়েছিল?
1: সত্যি কথা বলতে কি, আমার মন ভীষণ দারুণ খারাপ হয়েছিল, কারণ আমার পাশে আমার বাড়ির যে বন্ধুরা আছে তারা বিভিন্ন কাজে যেত, বিভিন্ন জায়গায়, তো আমি যেতে পারতাম না। তখন একদিন আমাকে আমার বাবা বসে ভালো করে বোঝালেন, আমরা তো চোখে দেখি এটা বাস্তব, কিন্তু আমাদের মধ্যে এমন কিছু নেই যেটা হচ্ছে তোমার কাছে আছে, মানে আমার মধ্যে যে ট্যালেন্ট আছে সেটা খুব কমের মধ্যেই পাওয়া যায়, তাই আর তুমি কোনোদিন মন খারাপ করবে না, এরকম আমাকে ভালোভাবে বুঝিয়ে বললেন। তারপর থেকে আমি বাবার কথা অনুযায়ী আমি সত্যি এবার আমি যত পর্যন্ত আমি এই করছি এবং এই পর্যন্ত পৌঁছেছি তখন আর মন খারাপ করেনি।
0: তোমার বাবাকে প্রণাম জানিয়ে একটা বিষয় একটু জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে যে তোমার তারপর থেকেই কি তোমার যেটা বলে যে একটা লড়াই শুরু হলো, নিজের সাথে নিজের লড়াই,
1: হ্যাঁ নিশ্চয়ই, কারণ
0: যে আমাকে প্রমাণ করতে হবে?
1: প্রমাণ

0: হবে যে আমি যেহেতু
1: আমি কারোর সাথে কম নই,
0: কম নেই, আমি যেহেতু দৃষ্টিহীন তো আমি কীভাবে নিজেকে প্রমাণ করব। তো ঠিক এরকম করতে করতে আমিও ছোটবেলার থেকে গান বাজনা করতাম। তারপর আমাদের যে শিক্ষক বিভাস ব্যানার্জি অনেকদিন হচ্ছে আমাদের বাড়ি যান আমার সন্ধান পেয়ে। আলিপুর দুয়ারে একটা ব্লাইন্ড স্কুল আছে, সুবোধসেন স্মৃতি দৃষ্টিহীন বিদ্যালয়,
1: আচ্ছা,
0: ওই স্কুলে আমাকে ভর্তি করিয়ে দেন। আমি তার মাধ্যমেই চলে যাই। তারপরে ওখানে পড়াশোনার পাশাপাশিও গান বাজনা করতাম। তো গান বাজনা করতে করতে আমি এতটুকু জেনে দিয়েছিলাম যে আর আমার কোনো সমস্যা নেই, আমার এই গানটাকে আমাকে নিজের পথ বানাতে হবে, আমার জীবনের আলো বানাতে হবে।
1: আচ্ছা, অবশ্যই আলোর প্রসঙ্গ যখন বললে তখন আমরা প্রায় সবসময়ই একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমরা যারা চোখে দেখতে পাচ্ছি, আমরা পৃথিবীর আলোতে আলোর উদ্ভাসিত আলোর চেহারাটা দেখতে পাচ্ছি, তোমরা কিন্তু দেখছো তোমাদের অন্তর্দৃষ্টিতে, অর্থাৎ মনের আলোতে। এবং মনের আলোর শক্তি যে কতটা তার প্রমাণ কিন্তু তুমি এবং তোমরা বারবার আমাদের দিয়েছো। আমরা আরেকটা গান শুনি তোমার?
0: নিশ্চয়ই।

0: আচ্ছা রবি, তুমি এই যে এত সুন্দর একটি গান গাইলে আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, এই গানটি কে গেয়েছেন জানো?
1: হ্যাঁ, হেমন্ত মুখোপাধ্যায়।
0: হেমন্ত মুখোপাধ্যায়, স্বর্ণযুগের একজন বিখ্যাত শিল্পী। তোমার কি ওনার গান গাইতে ভালো লাগে?
1: হ্যাঁ নিশ্চয়ই,
0: মানে এটা প্রথম থেকেই ভালো লাগে?
1: না প্রথম থেকে আমি উদিত নারায়ণ হোক, কুমার সানু এদের গান শুনছিলাম। তো হঠাৎ একদিন এই গানটা মানে আমাদের স্কুলের একজন দাদা ছিল, তার মুখে শুনেছিলাম। তো আমি এই গানটা পুরো শুনতে আমি একটু সার্চ করেছিলাম, তখন আমাকে এই গানটিকে আমি এত ভালোবেসেছিলাম, এই গানটির মাধ্যমে আমি এখন সব জায়গায় আমাকে চেনা যায়।
0: মানে এই গানটি তোমাকে পরিচিত করে তুলেছে, তাই তো?
1: হ্যাঁ।
0: এবার যেটা আমার একটা টেকনিক্যাল জিজ্ঞাসা, সেটা ধরো তোমার এই যে গানের প্রতি ভালোবাসা, এবার গান শিখতে গেলে তো ধরো একটা লিরিক, যেটা গানের কথা যেটা, সেটা জানা দরকার, সুরটাকে বোঝা দরকার, সারেগামা সরগম হারমোনিয়াম বাজিয়ে সেটা করা দরকার। তো সেইগুলো করতে গিয়ে এই না দেখার ব্যাপারটা তোমার অসুবিধা তৈরি করেনি? সেটা তুমি কিভাবে করতে?
1: না নিশ্চয়ই করিনি, কারণ আমি যখন এই গান শিখি মানে হারমোনিয়াম বাজানো শিখি গানের পাশাপাশি, তখন আমাদের সঙ্গীত শিক্ষক বিভাস ব্যানার্জি, তিনি হচ্ছে আমাকে হাত ধরে ধরে হারমোনিয়াম বাজানো শিখিয়েছেন, এটা স্যার এটা হচ্ছে রে, এরকম করে করে তারপরে আমি নিজে নিজে শিখতে শিখছে, আমার এখন কোনো অসুবিধা হয় না।
0: আচ্ছা, আমরা জানি যে তোমার গানের লেখা পড়তে গেলে একটা বেল পদ্ধতি একটা আছে, তুমি কি সেই বেল পদ্ধতিটা অবলম্বন করো?
1: হ্যাঁ নিশ্চয়ই, এখন আপাতত যেহেতু আমি পুরো স্কুল মানে পড়তে পারলাম না, 9 পর্যন্ত পড়ে ওখানে মাঝখানে আমাকে ছেড়ে দিতে হয়েছে কিছু পারিবারিক অনেক সমস্যার কারণে, আর আমি আর এগোতে পারলাম না। তো তাই আমি একটা গান লিখেছি নিজস্ব, যেটাকে আমি রিলিজ করেও দিয়েছি, সেটা আমি সেখানটা আমি নিজে কম্পোজ করেছি।
0: বাহ, অবশ্যই সেটা শুনবো আমরা, চলো একটু শুনে নিই। নিজের লেখা নিজের সুর?
1: হ্যাঁ নিজের লেখা নিজের সুর, আর স্টুডিওতে কোন কোনখানে মিউজিকগুলো দিতে হবে কিভাবে সে মিউজিক অ্যারেঞ্জমেন্ট আমি নিজে করেছি।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, দারুন, চলো শুনে নিই।
1: রচিকার ছুড়ি তোয়ে দুয়ার সে মে আলে রে, পুরা দুয়ার কে তোয়ে ধুম মচায় দিলে রে, রচিকার ছুড়ি

0: বাহ, দারুণ।
1: আমি যে এই গানটি যে করেছি লিখেছি, আমাদের যে ডুয়ার্স মানে যে সম্বন্ধে বিখ্যাত, যেমন নদী কিংবা পাহাড়গুলো যেহেতু আছে, আর এই খাবার দাবার এইসবগুলো মিলিয়ে আমি একটা গান মানে লিখেছি।
0: আচ্ছা আচ্ছা,
1: এই গানটিকে
0: তুমি অনেকগুলোর কথা বললে, নদী পাহাড়, কিন্তু তোমার নিজের জায়গাটার কথা বললে না, চা বাগান। ডুয়ার্সের অত্যন্ত সম্পদ একটা, এই যে সবুজ বনাঞ্চল তার সাথে সবুজ চা বাগান, চা বাগানে সজ্জিত এই যে ডুয়ার্স, তার একটা প্রান্তিক এলাকা থেকে তুমি এসছো। আচ্ছা,

0: মা চা বাগানে কাজ করেন, আর আমার বাবা এমনি টুকটাক কাজ করেন, মানে এদিক ওদিক যান।
1: বাড়িতে আর কে কে আছেন?
0: বাড়িতে হচ্ছে আমার মা বাবা এবং আমরা তিন ভাই।
1: তিন ভাই? আর
0: হ্যাঁ,
1: তিন ভাই কি করেন?
0: তিন ভাইয়ের মধ্যে আমি সবার চেয়ে বড়।
1: আচ্ছা,
0: আর দুজন এখনো স্কুলে পড়াশোনা করছেন।
1: আচ্ছা, তারা পড়াশোনা করছে?
0: হ্যাঁ।
1: আচ্ছা, তা তোমার কি ইচ্ছে যে ভবিষ্যতে তুমি স্বাবলম্বী হয়ে, অর্থাৎ এই গানের জগতে স্বাবলম্বী হয়ে তোমার ভাইদের পড়াশোনাটা করাবে?
0: আমার ইচ্ছে যে এখন বাবা সংসার চালাচ্ছে, বাবা এবং মা, আমার ইচ্ছে যে আমি গানের মাধ্যমে যে কোনোভাবে হোক আমি দুজনকে আর্থিকভাবে সাহায্য করতে পারি, এটাই আমার ইচ্ছে।
1: সত্যি যত কথা বলছি তত আমি অভিভূত হচ্ছি রবির কথা শুনে। রবি মুন্ডা, আগামী দিনে আমরা আশা করব যে তুমি একজন আদর্শ শিল্পী শুধু নয়, আদর্শ মানুষ একজন হয়ে উঠবে এবং সবার মুখে মুখে তোমার নামটা প্রচারিত হবে। আমরা আরেকটা গান শুনি তোমার ইচ্ছে মতন, তোমার পছন্দ মতো?
0: নিশ্চয়ই, যেহেতু আমি মানে বাবাকে দেখে আমি খুব মোটিভেশন পেয়েছি, তাই আমি একটা হিন্দি গান করছি।
1: আচ্ছা, করো।
0: বাবা।

0: বাহ রবি, আমরা জানি যে তুমি যেহেতু চা বাগানে থাকো এবং চা বাগানে যারা শ্রমিক, যারা আদিবাসী, তোমরা যারা আছো, তোমাদের একটা নিজস্ব সংস্কৃতি আছে, তোমাদের একটা নিজস্ব সংস্কৃতি চর্চা আছে, একটা গান বোধহয় তুমি সেই আঙ্গিকে করলেও আর কি, সেই যে মাদল বাজিয়ে ধামসা বাজিয়ে যে গানগুলো হয়, তোমরা বিভিন্ন পরবে তোমরা গানগুলো করো, তার একটা যদি আমাদের একটু শোনাও খুব ভালো লাগবে।
1: আমাদের আদিবাসীদের একটা বিশেষ একজন ছিলেন, তার এখনও প্রোগ্রাম উপলক্ষ করা হয়, বিরসা মুন্ডা।
0: বিরসা মুন্ডা,
1: হ্যাঁ, আমি তার সম্বন্ধে একটা গান করতে চাই।
0: করো।

0: বাহ, আচ্ছা একটা স্কুলের কথা বললে, অর্থাৎ যেখানে তোমরা গিয়ে গান চর্চা করো, সেই স্কুলে তোমাদের মতন কতজন আছেন?
1: বর্তমানে তো ঠিক বলতে পারছি না, কারণ আমি যখন ছিলাম মানে স্কুলে তখন 32-33 এরকম হবে।
0: আচ্ছা,
1: বর্তমানে এখন নতুন নতুন ভাইরা এসেছেন
0: আচ্ছা,
1: এবং তারাও আমাদের মতো শিখছেন গান বাজনা।
0: তোমরা সেখানে গান ছাড়া আর কি কি বিষয়ে আলোচনা করো?
1: গান হলো আর ক্রিকেট, এখান থেকে অনেক খেলতাম।
0: আচ্ছা,
1: আর মানে স্পোর্টসে মানে যে ধরনের খেলা হয় যেমন দৌড়, এইগুলো আর কি।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কি কি করতে ভালো লাগে তোমার?
1: আমার সে আমার নিজে স্টুডিও থাকুক, হোম স্টুডিও,
0: আচ্ছা,
1: কারণ যেখানে আমি নিজে গানগুলো কম্পোজ করব, সব কিছু করব, আর অন্যান্যদের ভাই বোনেদের সাহায্য করব,
0: আচ্ছা,
1: এটা হচ্ছে আমার ইচ্ছে।
0: মানে একটা পূর্ণাঙ্গ স্টুডিও আর কি,
1: হ্যাঁ
0: যেখানে তুমি নিজের কম্পোজিশনগুলো সবার মধ্যে ছড়িয়ে দিতে পারবে
1: হ্যাঁ
0: আর
1: হ্যাঁ
0: কি, তাই তো?
1: হ্যাঁ
0: আচ্ছা, তোমার এই যে যে কাজগুলো তুমি করছো তাতে তো সময় দিতে লাগে,
1: নিশ্চয়ই।
0: তো সারাটা দিন তোমার কিভাবে কাটে আর কি, একটু বলো না, সকাল থেকে উঠে রাত্রে শুতে যাওয়া অবধি?
1: আমি সকালে উঠে প্রথম ফ্রেশ হয়ে আমি একটু গান করি, নিজের মানে ভয়েসটাকে ক্লিন রাখার জন্য
0: রেওয়াজ করো
1: হ্যাঁ
0: একটু।
1: রেওয়াজ করো, গান বাজনা করে তারপরে আমি, যেহেতু আমার কোনো নিজস্ব কম্পিউটার কিংবা ল্যাপটপ নেই, তাই আমি ইন্টারনেটের মাধ্যমে মানে কীভাবে গানগুলো কী করতে হয় এবং মানে টেকনিক্যাল সম্বন্ধে শিখি, মানে কীভাবে মিক্সিং মাস্টারিং করা যায়, এরকম এরকম শিখতে শিখতে এবং নিজের মাথাতে রিমাইন্ড করি, যাতে আমি আগামী দিনে এইসব কিনা আমি, যাতে আমার কোনো সমস্যা হবে না, এসব শিখতে শিখতেই গান করি এবং কিছু আমি নতুন নতুন গানও লিখছি তার
0: আচ্ছা
1: পাশাপাশি।
0: আচ্ছা, এই যে তুমি যে লিখছো, এই লেখার কাজে কি তোমাকে কেউ সাহায্য করে?
1: না সেটা তেমন কেউ সাহায্য করতে পারে না, কারণ যেহেতু আমি ব্লাইন্ড আর আমাদের লেখা পদ্ধতি আলাদা। তো আমি কি
0: সে
1: করি,
0: পদ্ধতিটা কি, কি পদ্ধতিতে তুমি লেখো?
1: আমাদের পদ্ধতি হচ্ছে আইপি, যেটা আমরা স্লেট বলি,

0: আইপের মাধ্যমে আমরা হচ্ছে লিখি, ওখানে হচ্ছে আমাদের ডট পেনও আলাদাভাবে থাকে।
1: আচ্ছা, সেইভাবে লেখো।
0: হ্যাঁ,
1: তারপর তুমি গানটা কম্পোজ করে তুমি অন্যকে শোনাও, তাই তো?
0: হ্যাঁ, গানটা হচ্ছে প্রথমে লেখার পর ভালোভাবে মেলানোর পর যতক্ষণ না আমাকে লাগছে যে এই লাইনটা এখানে মিলছে, তখন আমি বারবার মাথা খাটাতে থাকবো, তারপরে সমস্ত গান মেলানোর পর সুর বের করি গানের।
1: আচ্ছা, তুমি এই যে যার কাছে গান শিখছো, তোমার এই সৃষ্টিগুলো কি তাকে শোনাও? স্যার শুনুন তো কেমন হচ্ছে।
0: সত্যি কথা বলতে কি, আমি যখন আমার এই গানটা রিলিজ করলাম তখন আমাদের মিউজিক টিচারের সঙ্গে যোগাযোগ ছিল, কিন্তু খুব কম ছিল। আর আমার বাড়ির থেকে বলতো যে খুব তাড়াতাড়ি এই গানটা রিলিজ করলে ভালো হয়, তাই আমি এই গানটা ওনাকে শোনাতে পারিনি, তখন আমাকে খুব তাড়াতাড়ি এই গানটাকে রিলিজ করতে হয়েছে।
1: আচ্ছা আচ্ছা, আমরা তাহলে কি আরেকটা গান শুনে নেব তোমার নিজস্ব কম্পোজ করা?
0: হ্যাঁ, নিজের কম্পোজ করা একটা গান,
1: চলো একটু শুনি।
0: করা মানে রিলিজ এখনো হয়নি, কিছু কাজ বাকি আছে তাই ওটাকে।
1: ঠিক আছে, আমরা আমরা একটু শুনে নিই একটু। হ্যাঁ,
0: আচ্ছা,
1: অল্প একটু
0: সাদরি গান।
1: ঠিক আছে।

0: এরকম আর কি।
1: বাহ, সত্যি কথা বলতে রবি মুন্ডা আজকের এই অনুষ্ঠানে আমাদের অতিথি। ওর সঙ্গে কথা বলতে বলতে একটা বিষয়ে ভীষণভাবে নাড়া দিচ্ছিল যে সত্যি আমাদের এই উত্তরের বিভিন্ন প্রান্তে কত প্রতিভা ছড়িয়ে রয়েছে, তারা নিজের মতন করে এই সাধনা করে যাচ্ছে, যে যার মতন করে, কেউ সঙ্গীতে, কেউ খেলাধুলোয়, কেউ চিত্রশিল্পীতে, অনেকটাই কিন্তু আমাদের অজানা থেকে যায়। আসুন না আমরা সবাই মিলে একটু চেষ্টা করি এই অজানা যে বিষয়গুলো আছে সেটা একটু জেনে নিয়ে সবার সামনে একটু তুলে ধরে ওদের এই যে স্বপ্ন দেখা, স্বপ্নগুলোকে একটু সত্যি করে তুলতে আমরা যদি একটু সহযোগিতা করি সবাই মিলে, তাহলে বোধ হয় রবির এই গানগুলো, অর্থাৎ আজকে রবি যে কম্পোজ করছে, নিজে লিখে নিজে সুর দিচ্ছে, হয়তো কোনো দিন দেখব কোনো একজন সেলিব্রিটি শিল্পীর গলায় সেই গানটি প্রচারিত হচ্ছে, সেদিনকেই কিন্তু রবির এই যে যাত্রা সেটা সফল হবে। এবং আমরা খুব আশাবাদী, রবিকে অসংখ্য ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবার জন্য, এবং আশাবাদী যে তোমার সব স্বপ্ন তোমার সফল হোক, তুমি এগিয়ে চলো তোমার পথে, আমরা রইলাম তোমার পাশে আমাদের যতটা সম্ভব সহযোগিতা নিয়ে, ঠিক আছে? আচ্ছা, ধন্যবাদ আপনাদেরও। এতক্ষণ আপনারা শুনলেন উত্তরণ এই অনুষ্ঠানে রবি মুন্ডা, যে এসছে ফালাকাটার কাদম্বিনী চা বাগান থেকে, তার সাথে আলাপচারিতা।

উত্তরণ অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন রবি মুন্ডার সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন দীপক দাস, আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন এসরাজে লঘু সঙ্গীতের সুর, শিল্পী শিউলি বসু।

এসরাজে লঘুসঙ্গীতের সুর শুনলেন। শিল্পী ছিলেন শিউলি বসু। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েব 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। শুরু হচ্ছে জওয়ান ভাইদের জন্য হিন্দি ছবির গানের অনুষ্ঠান।

0: আকাশবাণী শিলিগুড়ি শুরু করছি লাইভ ফোন ইন অনুষ্ঠান আনন্দধারা। শ্রোতা বন্ধুদের সবাইকে শুভ সন্ধ্যা, স্বাগত জানাই আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠানে। আপনারা ফোন করুন 9434076705, ফোন নাম্বার তো আপনাদের জানাই আছে, তাও আরও একবার বলে দিলাম নতুন কোনো বন্ধুর জন্য যদি তিনি যুক্ত হতে চান আমাদের সাথে। অনুষ্ঠানের শুরুতেই একজন বন্ধু ফোন করেছেন, আমরা এখনো আজকের অনুষ্ঠানের বিষয় বলিনি, কথা বলিনি। হ্যালো,
1: হ্যালো, নমস্কার, ফালাতে বলছি, বৈদ্যদাস ভালো লাগান দেন।
0: হ্যাঁ, আপনি অনুষ্ঠান সবে শুরু হলো, আপনি শুনতে থাকুন।
1: হ্যাঁ,
0: অনেক ধন্যবাদ ফোন করার জন্য।
1: আচ্ছা, আপনিও ভালো থাকেন।
0: আমাদের আজকের যুগে প্রতিদিনের জীবনে অত্যন্ত জরুরি একটি বিষয় হচ্ছে, বিষয় না বলে বস্তু বলবো, মোবাইল ফোন। একটা সময় ছিল যখন পাড়াতে একজনের বাড়িতে একটা টেলিফোন থাকলে, সেই পুরনো ডায়াল করা টেলিফোন থাকলে, তাদের একটা আলাদা জায়গা থাকতো সমাজে এবং মোটামুটি পাড়ার লোকজন সবারই প্রয়োজনীয় বিভিন্ন ফোনগুলো কিন্তু সেই বাড়ির ফোনে আসতো এবং তারাও সেটা বেশ সুন্দরভাবে হ্যান্ডেল করতেন, ডেকে দিতেন, প্রয়োজনে গিয়ে কথা বলা হতো, এই বিষয়টা ছিল। তারপরে যাই হোক, উন্নতির ধারা বেয়ে বিজ্ঞান প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে মোবাইল ফোন এলো। কিন্তু মোবাইল ফোন কি আমাদেরকে জনসংযোগ বাড়াতে সাহায্য করলো, নাকি এই মুঠোফোন আমাদের সামাজিক সম্পর্কের পথে অন্তরায় হয়ে দাঁড়ালো? আজ কথা বলবো এই বিষয়টি নিয়ে। আপনারা ফোন করুন, শুনে নেব আপনাদেরও মতামত। আরে, আরও একজন বন্ধু রয়েছেন। হ্যালো,
1: হ্যালো,
0: নমস্কার, কে বলছেন?
1: দীপ্তি দে।
0: হ্যাঁ দীপ্তি দি,
1: ফোন আর টিভির কথা বলা হচ্ছিল যে আমরা অন্যের বাড়িতে টিভি দেখতে যেতাম প্রথমে।
0: দীপ্তি দি, আপনি আপনি শিলিগুড়ি থেকে বলছেন কি?
1: হ্যাঁ, আমি শিলিগুড়ি, এই তো ওই রেডিও সেন্টারের কাছেই বাড়ি।
0: আচ্ছা আচ্ছা,
1: আকাশ ভবনের,
0: আচ্ছা আচ্ছা,
1: এই ভানুনগর, ভানুনগর। তারপরে বেশি করতে পারি না, আমার শরীর তো বেশি ভালো থাকে না।

0: বিষয়ে বলছি আর কি, যে ফোন না থাকাতে অনেকদিন কথাও বলতে পারিনি। আপনি নমস্কার নেবেন, সময় নষ্ট করব না, গান শুনবো, শরীরটা বেশি ভালো নেই।
1: না, আপনি সুস্থ হয়ে উঠুন, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। আর মোবাইল ফোন ব্যবহারটা কি আমাদের আজকের দিনে সামাজিক সম্পর্কের ক্ষেত্রে কিছুটা বাধা, আপনার কি মনে হয়?
0: আমার তো সুবিধাই মনে হলো এখন, আগে তো ল্যান্ডলাইন ছিল,
1: ল্যান্ডলাইন ফোন ছিল,
0: ল্যান্ডলাইনে সব কথাবার্তা বলতাম, এমনকি রান্না কি হলো ওগুলো গল্প করতাম। এখন এই যে ফোন, আমার 4-5 বছর ছিল না, তারপরে আপনার সঙ্গে অন্যের ফোন দিয়ে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু ধরা হয়নি, বেশি ধরতে পারিনি, আমিও পাইনি। তারপরে এখন আমার নিজস্ব ফোন আছে।
1: আচ্ছা, তাতে আপনার সুবিধে হয়েছে তাই তো?
0: একটু আমার সুবিধে এই ফোনটা।
1: ঠিক ঠিক ঠিক, অনেক ধন্যবাদ।
0: রেডিও নিয়েই থাকি আমি।
1: আচ্ছা আচ্ছা,
0: রেডিও সমস্ত এই যে হিন্দি গানগুলো হলো, এস রাত হলো, 4:30 সব শুনলাম।
1: বাহ,
0: ব্যথা কম থাকে আমার, ব্যথা কম থাকে রেডিও শুনলে।
1: আচ্ছা,
0: ভালো থাকবেন,
1: আপনিও খুব ভালো থাকবেন।
0: আমি আপনাকে দিদি ভাই করে ডাকবো, কেননা আমার তো কোনো দিদি নেই, আমি সবার বড়।
1: ঠিক আছে,
0: বড় এদিকেও বড়।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা,
0: আমি দিদি ভাই বলে ডাকবো।
1: ঠিক আছে,
0: নমস্কার নেবেন, ভালোবাসা নেবেন।
1: নমস্কার নমস্কার, আপনি খুব ভালো থাকবেন।
0: আচ্ছা আচ্ছা।
1: না, মোবাইল ফোন আমাদের যে অনেক বাড়তি সুবিধে দিয়েছে সে কথা অস্বীকার করার কোনো উপায় নেই, কিন্তু কোথাও যেন মনে হচ্ছে যে আমাদের যে সম্পর্কগুলো ছিল সেই সম্পর্কের পথে কোথাও কোথাও, মানে যোগাযোগ, কথা, এগুলো একসাথে বসে গল্প করতে থাকলেও এখন কিন্তু অনেক সময়ই দেখতে পাই আমরা বন্ধুরা মিলে বসে গল্প করছে বা আড্ডা মারছে ঠিকই, কিন্তু প্রত্যেকের হাতে ফোন এবং ফোনটা চালু, ফোনটা দেখছে একসাথে। আমরা এর আগে বিভিন্ন জায়গায়, ট্রেনে, বাসে বা পার্কে, বিভিন্ন জায়গাতে কিন্তু অনেক অপরিচিত লোকের সাথেও বেশ আলাপ জমিয়ে গল্প করে পরিচিত হয়ে উঠত। এখন যে যার মতো মোবাইলে ব্যস্ত থাকে, এই বিষয়টা বোধহয় ক্রমাগত বাড়ছে আমাদের মাঝে। ভালো মন্দ তো দুটো দিকই যে কোনো জিনিসের থাকবে, আমি একথা একবারও বলছি না যে মোবাইল আমাদের অসুবিধে সৃষ্টি করছে, মোবাইল একদমই অসুবিধে সৃষ্টি করছে না, বরঞ্চ অনেক ক্ষেত্রে মোবাইল আমাদেরকে ভীষণভাবে সাহায্য করে। আরেকজন বন্ধু রয়েছেন, গানে যাওয়ার আগে তার সাথে কথা বলে নেব। হ্যালো
2: হ্যালো
1: হ্যালো
2: হ্যালো,
1: না, সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। হ্যালো,
3: হ্যাঁ নমস্কার দিদি।
1: নমস্কার,
3: আমি বীরভূম জেলার দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ কথা বলছি।
1: হ্যাঁ অমিতাভ বাবু, বলুন।
3: হ্যাঁ, বিষয়টা একটু বলুন।
1: আজকের বিষয়টা হচ্ছে মোবাইল ফোন কি আমাদের সামাজিক সম্পর্কের পথে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে?
3: বাহ, তো দেখুন, এই বিষয়ে আমার কিছু বলার আছে, একটু বলি, খুব বেশি বলবো না, কারণ শ্রোতা বন্ধুরা অনেকেই আপত্তি করেন, মানে বেশিক্ষণ থাকলে খবরক্ষণে। তো মোবাইল, হ্যাঁ, জিনিসটা এই যে ধরুন, আগে যেমন মোবাইলের কোনো অস্তিত্ব ছিল না, হ্যাঁ, তখনও কিন্তু আমরা সামাজিক সম্পর্ক রেখেছি দিদি। হ্যাঁ, বিজয়ার সময় গোছা গোছা পোস্টকার্ড আসতো আমাদের বাড়িতে, হ্যাঁ, শুভেচ্ছা এবং প্রণাম জানিয়ে। আর এখন যে সামাজিক যদি সম্পর্ক বলেন, তাহলে শুধু কেন মোবাইল, সেটা তো আমাদের, মানে কি বলবো, মানে আমাদের অন্তরের সঙ্গে অন্তরের টান থাকলেই সেটা হয়, হ্যাঁ, সামাজিক সম্পর্কগুলো। আর সম্পর্ক এতটাই একটা, মানে সূক্ষ্ম বা ঠুঙ্কু, হ্যাঁ, কাঁসার বাচ্চাদের মতো একবার থেকে গেলে কিন্তু আর জোড়া লাগে না। তাহলে সম্পর্কগুলো যদি মোবাইলের সঙ্গে সম্পর্কিত হয়, তাহলে আমি বলবো, হ্যাঁ, সেটা কিন্তু ঠিক নয়। কারণ ধরুন মোবাইল কিন্তু তার আমাদের সঙ্গে অন্যান্য কারো যে সম্পর্কগুলো, সেগুলো কিন্তু এই সামনাসামনি হওয়াই ভালো। কারণ সম্পর্ক একটা, মানে ভিত, এমন একটা ভিত, হ্যাঁ, যা মজবুত করে, হ্যাঁ, মানে পরস্পর, মানে কি বলবো, দেখাশোনার মাধ্যমে। এবং এই যে প্রতিদিন আউট অফ সাইট,

0: বলি, হ্যাঁ, সেটা কিন্তু সেই মোবাইলটাই হচ্ছে আউট অফ সাইট, আউট অফ মাইন্ড, আমরা যাকে চোখে দেখি না তার সঙ্গে আমরা সম্পর্কটা রাখবো কি করে? আর শুধু যদি মোবাইলেই আমরা মানে নামটা সেরে নিই, ভাই ভোটা করি, তাহলে এই যে উৎসবগুলো যেগুলো চিরন্তন, হ্যাঁ, সেই উৎসবের কোথাও কি দিদি একটু ঘাটতি পড়ে না? আসলে ভাইয়ের কপালে ধরুন আমি ফোঁটাটা দিলাম, হ্যাঁ, ফোঁটাটা তো সেই কপালটাতেই থেকে মানে থেকেই আমাকে ফোঁটাটা দেওয়া উচিত, কিন্তু ভাই মোবাইলের সঙ্গে সম্পর্ক রেখে করি, তাহলে কোথাও কি আন্তরিকতাটার একটা অভাব প্রকট হয়ে ওঠে না?
1: ঠিক, আন্তরিকতার অভাব এবং যান্ত্রিকতা বেশি প্রকাশ পায়।
0: হ্যাঁ দিদি, একদমই তাই, একদমই তাই। তো এইটুকুই শেয়ার করলাম, ভালো থাকবেন, নমস্কার ম্যাডাম।
1: আপনিও ভালো থাকবেন। এবারে একটা গানে চলে যাই, শ্রেয়া ঘোষালের কণ্ঠে অন্তহীন ছবির গান।

0: আপনারা শুনছেন লাইভ ফোন ইন অনুষ্ঠান আনন্দধারা। ফোন করুন 9434076705 এই নম্বরে। আমাদের আজকের বিষয়, মোবাইল ফোন কি সামাজিক সম্পর্কের পথে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে? একজন বন্ধু রয়েছেন, কথা বলে নেব তার সাথে। হ্যালো, হ্যালো,
1: শুভ সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা।
1: আমি সতীর্থ নিজেদের শক্তিগত ছেলে বিপ্লব কুমার বলছি।
0: হ্যাঁ বলুন।
1: মোবাইলের গুণাগুণের তো শেষ নেই,
0: ঠিক,
1: কিন্তু কথাগুলো সবই তো ভালো, কিন্তু অপব্যবহারেই মৃত্যু আর কি। অপব্যবহারটা যাতে না হয়, আমি নিজে তো অর্ডিনারি মোবাইল ব্যবহার করি, আমি কম্পিউটার মোবাইল এগুলোতে ইউজ করি। তবে মাঝে মধ্যে আমার মিসেস ভালো কিছু কিছু থাকলে মাধ্যম থেকে আমাকে দেখায়। গতকালই আমাকে দেখালো যে মোবাইল কি কি খেয়ে নিয়েছে আর কি। তার মধ্যে আমার এত ভালো লাগলো, মোবাইল একে একে বলছি, চিঠিপত্র লেখা বন্ধ হয়ে গেছে, তারপরে রেডিও শোনা বন্ধ হয়ে গেছে, তারপরে গ্রামোফোন আগে যেসব গান বাজনা জিনিসগুলো টেপ রেকর্ডার এগুলো সব চলে গেছে, ঘড়ি শেষ হয়েছে, এরকম একটা ভ্রম বাজি একটা উদাহরণ দিলাম আর কি।
0: বুঝতে পেরেছি,
1: খুব ভালো লাগলো, এত কিছু জিনিসকে শেষ করে দিয়েছে। আর মানুষের হাতের কাছে সবকিছু গুগল সার্চে পেয়ে যায়, মানুষ লেখাপড়া সব ভুলে যাচ্ছে, সব এর উপর নির্ভরশীল হয়ে যাচ্ছে, মানুষের মৌলিক মেধা নষ্ট হয়ে যাচ্ছে, সৃজনশীলতা নষ্ট হয়ে যাচ্ছে। আর বেশি লম্বা সময় নেবো না, অত্যন্ত বিরক্তির কারণ হবো না।
0: না না, ঠিক আছে ঠিক আছে। কিন্তু আপনি খুব ভালো বললেন, খুব সুন্দর অনেকগুলো দিক আপনি তুলে ধরলেন, খুব ঠিক কথা বলেছেন, অনেক ধন্যবাদ।
1: নমস্কার
0: নমস্কার। একদম ঠিক বলেছেন উনি, চিঠি লেখার মধ্যে যে একটা আন্তরিকতা ছিল, যে একটা চিঠি লেখা এবং সেই চিঠি পাওয়ার পর সেই চিঠি পড়া, আর এই চিঠির মধ্যে দিয়ে কিন্তু লেখার একটা অভ্যেস। আমরা তো জানি যে রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক চিঠিগুলোই, তার লেখা পত্রগুলোই আমাদের কাছে একটা বিরাট শিক্ষার বিষয়। তো সেই পত্র লেখাটা বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে আরও অনেক কিছু, যেমন মিলেছে আমাদের অনেক কিছু, যেমন মুঠোর মধ্যে গোটা দুনিয়া বলতে পারা যায়। এই মুঠোফোনে বন্দী হচ্ছে গোটা দুনিয়া, কিন্তু আমরা পেয়েছি যেমন অনেক কিছু, হারিয়েছিও অনেক কিছু। আরেকজন বন্ধু রয়েছেন, দেখি তিনি কি বলেন। হ্যালো,
2: হ্যালো, আমি জলপাইগুড়ি থেকে বলছি।
0: হ্যাঁ বলুন। হ্যাঁ সোমাদি বলুন।
2: হ্যাঁ, ভালো আছেন?
0: হ্যাঁ ভালো আছি, আপনি ভালো তো?
2: আমিও ভালো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। মোবাইল নিয়ে আলোচনা হচ্ছে তো?
0: হ্যাঁ হ্যাঁ
2: হ্যাঁ। আজকাল দেখেন, হাতে হাতে সবার হাতে মুঠো ফোন, মানে মোবাইল, এই বাচ্চার থেকে আরম্ভ করে বুড়ো পর্যন্ত। এতে কি হচ্ছে, মোবাইলে বেশি ফোন করলে কি হয়, চোখের শক্তি কমিয়ে দেয়। হ্যাঁ, ডাক্তাররা একথাই বলেন, আধা ঘন্টা যদি ফোন করে তাহলে কিন্তু চোখের শক্তি একদম কমে যায়, সে চোখে দেখতে কম পায়। এর থেকে আমার মনে হয়, আগেকার দিনে যে ল্যান্ড ফোন ছিল সবার অনেকের ঘরে, এটাই আমার পক্ষে যুক্তিযুক্ত। কেননা এতে পারস্পরিক সম্পর্কটাও থাকে, আর পাড়া প্রতিবেশীর বাড়িতে একটা যাওয়া আসা,
0: এই সামাজিক সম্পর্কটা আমরা হারিয়ে ফেলছি।
2: হ্যাঁ, ছিল সেই সম্পর্কটা মোবাইলের মাধ্যমে হারিয়ে যাচ্ছে।
0: ঠিক,
2: এটুকুই বললাম।
0: অনেক ধন্যবাদ ফোন করার জন্য, শুনতে থাকুন অনুষ্ঠান। ঠিকই বলেছেন সোমা দেবী, যে আমরা পুরনো সময়ে একটা দেখি যে বিকেলবেলা হলে বা সন্ধেবেলা হলে প্রতিবেশীদের বাড়িতে যাওয়া আসা, গল্প করা, এই যে ব্যাপারগুলো, এখন কিন্তু ফোনেই সব কিছু হচ্ছে, যে যার ঘরে বসে ফোন দেখছে। এমনকি একই পরিবারের সদস্যরাও এক ঘরে বসে রয়েছে কিন্তু যে যার মতো ফোনে ব্যস্ত। তো এই বিষয়গুলো একসাথে বন্ধুরা

লে গল্প করছে, আড্ডা মারছে, কিন্তু মোবাইলটা তাদের হাতে রয়েছে। কেউ কারুর বাড়িতে গেলে গল্প হচ্ছে, সবই হচ্ছে, কিন্তু মোবাইলটা কিন্তু চলছে সাথে সাথে। এইভাবে মোবাইল আমাদের জীবনে অনেকটা বেশি পরিমাণে ঢুকে পড়েছে। প্রয়োজন তো নিশ্চয়ই আছে, কারণ মোবাইলের মাধ্যমে পড়াশুনোর অনেক কিছু বিষয়ে ছাত্রছাত্রীরা খুব দ্রুত পেয়ে যাচ্ছে। রেফারেন্স বই তাদের খুঁজতে বা পেতে যে সময়টা, সেই সময়টা তাদের বেঁচে যাচ্ছে। কিন্তু সবটা সুবিধে হওয়ার পরে, তারপর যোগাযোগের ক্ষেত্রেও আমরা যখন যেখানে আছি তখন সেখান থেকে আমরা যাকে প্রয়োজন যোগাযোগ করতে পারছি, এটা তো একটা নিঃসন্দেহে বিশাল সুবিধে আমাদের। কিন্তু তবুও কেন জানি মনে হয় আন্তরিকতায় যে একটা ঘাটতি, সেটা কি কোথাও হচ্ছে? আসলে এই প্রশ্নের ঠিক সঠিক উত্তর হ্যাঁ বা নাতে দেওয়াটা সত্যি খুব মুশকিল। কথা তো হতেই থাকবে এবারে কুমার শানুর কণ্ঠে এই গানখানি।

আপনারা ফোন করুন 9434076705 এই নম্বরে। মোবাইল ফোনের ব্যবহার ক্রমাগত বাড়ছে, কিন্তু তার সাথে হারিয়ে যাচ্ছে আমাদের পুরনো কিছু জিনিস। আসলে মোবাইলে এতটা আমরা অ্যাক্সেস পেয়ে যাচ্ছি বিনোদনের যে কোনো বিষয়, পড়াশুনোর যে কোনো বিষয়, এবং সাথে যোগাযোগের ব্যবস্থা তো রয়েইছে। তো সেই জন্যই বোধহয় এই পুরনো দিনের যে ক্যাসেট প্লেয়ার, সিডি প্লেয়ার, গ্রামোফোন ডিস্ক বা এমনকি টিভি, আজকাল মানুষ কিন্তু মোবাইলেই বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান শুনতে বা দেখতে পারছে। তাতে করে আস্তে আস্তে আমাদের জীবনে মোবাইল অপরিহার্য হয়ে উঠছে প্রতিদিন। বিজ্ঞানের অগ্রগতি তো থাকবে, আর তার সাথে আমাদের পুরনো জিনিসগুলোকেও আবার একটু বাঁচিয়ে রাখতে হবে, ভালোবেসে সংরক্ষণ করতে হবে। আপনাদের কি মনে হয়, আপনারা শুনবো আপনাদের কথা, আপনাদের মতামত। তার আগে একটি গান, গোত্র ছবির গান, সুরজিৎ চট্টোপাধ্যায় এবং ইমন চক্রবর্তীর কণ্ঠে।

মিত্রভানু গন্তিয়ার কথায় প্রভুদত্ত প্রধান করিল সুর। এত সুন্দর গীত আমাদের, এই গীত একটু তোমাদের ভাষায় শোনাবো নাকি গো?

আপনারা এতক্ষণ শুনছিলেন লাইভ ফোন ইন অনুষ্ঠান আনন্দধারা। আমাদের অনুষ্ঠানের সময় শেষ হয়ে এসেছে, এবারে বিদায় নিতে হবে। আমি অপর্ণা ছিলাম, এতক্ষণ আপনাদের সাথে কথা বলছিলাম। আজকের দিনে মোবাইল ফোন আমাদের সামাজিক সম্পর্কগুলোকে কিছুটা হলেও কি নষ্ট করে দিচ্ছে, এই বিষয়ে কথা হচ্ছিল আপনাদের সাথে, আপনাদের বিভিন্ন মতামত জানলাম। মোবাইল ফোন আজকের দিনে ভীষণ জরুরি, ভীষণ প্রয়োজন। এমনকি আমরা বাড়ি থেকে বেরোনোর সময় কখনো যদি ভুল করে মোবাইলটা বাড়িতে ফেলে আসি, তাহলে যতক্ষণ সময় বাইরে থাকি ততক্ষণ মনে হয় যেন কি একটা অসুবিধার মধ্যে রয়েছি, খুব অসুবিধা। হয়তো সেই মুহূর্তে সেই সময়ে কোনো ফোনও আসেনি বা কোনো ইম্পর্টেন্ট মেসেজও আসেনি আমাদের কাছে, তবুও মনে হতে থাকে যেন কি যেন একটা নেই খুব প্রয়োজনীয় জিনিস, যেটা থাকা উচিত ছিল কাছে, এতটাই প্রয়োজনীয়। আর সত্যি কথা বলতে মোবাইলের প্রয়োজন আমাদের জীবনে যেমন রয়েছে, তেমনি বিনোদনের ক্ষেত্রেও রয়েছে, অবসর যাপনের ক্ষেত্রেও মোবাইল অনেককে ভীষণভাবে সাহায্য করছেন, তার একাকিত্বকে খানিকটা দূর করছেন। কিন্তু এই কিন্তুটাই সবথেকে প্রয়োজনীয় এবং জরুরি। মানুষে মানুষে যে সম্পর্ক, মুখোমুখি বসে গল্প করা, সুখ দুঃখের কথা ভাগ করে নেওয়া, এসবগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে কি একটু একটু করে? এটা যদি হয় তাহলে কিন্তু আমাদেরকে ভাবতে হবে, সাবধান হতে হবে। বিজ্ঞান প্রযুক্তির অগ্রগতিকে আমরা নিশ্চয়ই গ্রহণ করব, কিন্তু মানবিকতা, সামাজিক সম্পর্ক এগুলো সবার আগে। কারণ যা কিছু উন্নতি, যা কিছু অগ্রগতি মানুষের জন্য, তাই মানুষ এবং মানবিক সম্পর্ক, মানুষের সাথে সম্পর্ক সবার আগে। আজকের মতো বিদায় নিতে হচ্ছে, সময় একেবারে নেই, কথা হবে আপনাদের সাথে অন্য কোনো দিন, অন্য কোনো অনুষ্ঠানে। সবাই খুব ভালো থাকবেন, নমস্কার। এতক্ষণ শুনলেন লাইভ ফোন ইন অনুষ্ঠান আনন্দধারা, আকাশবাণী শিলিগুড়ি। এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রেরিত আবহাওয়ার সাধারণ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর সক্রিয় প্রভাবে সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বেশিরভাগ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলার কিছু কিছু অঞ্চলে ভারী বৃষ্টি হয়েছে। উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলার বিচ্ছিন্ন কিছু এলাকায় বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বয়ে গেছে। মুখ্য বৃষ্টিপাতের পরিমাণ বাগডোগরা 11 সেন্টিমিটার, দোমাহনি 8 সেন্টিমিটার, কোচবিহার 7 সেন্টিমিটার, শিলিগুড়ি 7 সেন্টিমিটার, চম্পাশাড়ি 6 সেন্টিমিটার, ডেঙ্গুয়াঝাড় টি গার্ডেন 6 সেন্টিমিটার, পলাশবাড়ি টি এস্টেট 6 সেন্টিমিটার, টেডং 5 সেন্টিমিটার, ভগতপুর টি এস্টেট 5 সেন্টিমিটার। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী 15 আগস্ট শনিবার পর্যন্ত সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বেশিরভাগ অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া সংক্রান্ত এক সতর্কবার্তায় বলা হয়েছে আগামীকাল মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলার বিচ্ছিন্ন কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া 30-40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার খবর শুনলেন। দিস ইজ অল ইন্ডিয়া রেডিও শিলিগুড়ি, হিয়ার ইজ দ্য ওয়েদার বুলেটিন রিসিভড ফ্রম আলিপুর মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট। জেনারেল ওয়েদার বুলেটিন, সাউথ ওয়েস্ট মনসুন হ্যাজ বিন অ্যাক্টিভ ওভার সিকিম অ্যান্ড সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল, ভেরি লাইট টু মডারেট রেইনফল অকার্ড অ্যাট মোস্ট প্লেসেস ওভার দ্য ডিস্ট্রিক্ট অফ সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল, হেভি রেইনফল অ্যাট ওয়ান অর টু প্লেসেস ওভার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার অ্যান্ড আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট, চিপ অ্যামাউন্ট অফ রেইনফল বাগডোগরা 11, দোমাহনি 8, কোচবিহার 7, শিলিগুড়ি 7, আলিপুরদুয়ার 7, ঘুঘুমারি 5, ডেঙ্গুয়াঝাড় 6, পলাশবাড়ি টি এস্টেট 6, টেডং 5। ওয়েদার ফোরকাস্ট টিল 15th অগস্ট স্যাটারডে।

0: Light to moderate rain or thunderstorm very likely to occur at most places over all the district of South Himalayan West Bengal and Sikkim. Weather warning, 10th August, Monday, thunderstorm with wind speed 30 to 40 km per hour and lightning very likely to occur at one or two places over Malda and North and South Dinajpur district of South Himalayan West Bengal. That concludes the weather bulletin. Please stay with us for our next announcement in Bengali. আকাশবাণী শিলিগুড়ি এখন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। 6:05 শুনবেন লোক পরম্পরা কীর্তন রাধারানী দেবীর কণ্ঠে, বলাই রায়ের কণ্ঠে লোকগীতি 6:40, 7:00 ডুয়ার্স দর্পণ, 8:00 শুনবেন সুস্বাস্থ্য আধুনিক গান ইন্দ্রনীল সেনের কণ্ঠে 8:30, 9:15 গোলাম আব্বাসের কণ্ঠে গজল 9:30 শিক্ষাঙ্গন থেকে, 10:00 দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভার অনুষ্ঠান। আজ রয়েছে কর্ণাটকী কণ্ঠসঙ্গীত শিল্পী সত্যিকা মহান। আজকের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে শ্রোতাদের জানিয়ে দেওয়া হলো। এখন আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। সন্ধ্যে 6:05 লাইভ ফোন ইন অনুষ্ঠান গানের ভেলা, 8:00 হাওয়া মহল, 8:15 চিত্রলোক, 9:00 আপকে লিয়ে, 9:30 আজকে ফানকার, 10:00 ছায়া গীত, 10:30 ঢালতি যায় রাত। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী শিলিগুড়ি, এখন সান্ধ্যকালীন শিলিগুড়ি ট্রাফিক বুলেটিন। দার্জিলিং মোড় NH10 শিলিগুড়ি গেট থেকে চম্পাসারি মোড়, NH10 শালুগড়া, শাহডাঙ্গি আমবাড়ি লিঙ্ক ব্রিজ, এই জায়গাগুলোতে রাস্তার কাজ চলার জন্য যানজটের সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ির দিক থেকে বাগডোগরা ইসলামপুরগামী এবং বিপরীতমুখী ছোট গাড়ির চালকদের বিশেষ করে রাতের সময় ঘোষপুকুর বাইপাস রোড এবং নৌকাঘাট রুট এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। টিকিয়াপাড়া হাট, এখতিয়ারশাল হাট, বাগডোগরা হাট, খাপরাইল বাজার, বলরাম হাট, এই জায়গাগুলোতে রাত 8:00 পর্যন্ত যান চলাচল ব্যাহত হতে পারে, ধীর গতিতে যান চালানোর পরামর্শ দেওয়া হচ্ছে। আপনাদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে শিলিগুড়ি ট্রাফিক পুলিশ সদা প্রস্তুত। শুনলেন সান্ধ্যকালীন শিলিগুড়ি ট্রাফিক বুলেটিন আকাশবাণী শিলিগুড়ি। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর।
1: ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা হলো কেন্দ্র ও রাজ্য সরকারের একটি স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প। আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবার, তফসিলি জাতি ও উপজাতি পরিবার এবং 70 বছর বা তার বেশি বয়সী সকল প্রবীণ নাগরিক এই প্রকল্পের সুবিধা পাবেন। 16 অগস্ট 2026 সারা রাজ্য জুড়ে পালিত হবে আয়ুষ্মান দিবস। সারা দেশে যে কোনো সরকারি বা বেসরকারি অনুমোদিত হাসপাতালে আপনার আয়ুষ্মান কার্ড দেখান আর পরিবার পিছু বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা পরিষেবা পান। যোগ্য ব্যক্তিরা মোবাইলে আয়ুষ্মান অ্যাপের মাধ্যমে বিনামূল্যে আয়ুষ্মান কার্ড ডাউনলোড করুন। এছাড়াও আপনার নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার বা সরকারি হাসপাতালে গিয়ে নিজের নাম পরীক্ষা করে আয়ুষ্মান কার্ড সংগ্রহ করতে পারেন। বিশদ জানতে কল করুন টোল ফ্রি নাম্বার 1455। ভরসার অপর নাম আয়ুষ্মান।
0: আকাশবাণী শিলিগুড়ি, এখন লোক পরম্পরা অনুষ্ঠানে শুনবেন কীর্তন রাধারানী দেবীর কণ্ঠে।

দাপরের শেষে ভোজপতি কংসের অত্যাচারে পৃথিবী হল জর্জরিত। তখন ভগবান ক্ষীরোদ সায়ের শরণ নিলেন দেবগণ।

ভগবান দেবগণকে আশ্বাস দিয়ে বললেন, আমি অচিরাৎ কংস ভগ্নী দেবকীর অষ্টম গর্ভে জন্মগ্রহণ করে দুষ্ট কংসকে নিধন করব। কংস এই দৈববাণী শুনে তার ভগ্নী ও বসুদেবকে কারাগারে আবদ্ধ করলেন। ভাদ্র কৃষ্ণাষ্টমীর অর্ধ নিশীতে কারাগারে দেবকীর অষ্টম গর্ভে জন্ম নিলেন ভগবান শ্রীকৃষ্ণ।

আমার মায়াতে দাড়িগণ নিদ্রিত, দ্বার মুক্ত। তখন বসুদেব সদ্যজাত পুত্রকে লয়ে চলেছেন বৃন্দাবনে। বসুদেব যমুনার তীরে এসে ভাবছেন, কি করে যমুনা পার হব।

হায় হায়, এ কি সর্বনাশ করলাম! বসুদেব কাঁদতে লাগলেন। তখন ভগবান ভেসে উঠলেন যমুনার জলে। অমনি তাড়াতাড়ি পুত্রটিকে কোলে নিয়ে চলেছেন নন্দালয়ে। বসুদেব গিয়ে দেখছেন যশোদার কোলের কাছে সদ্যজাত এক কন্যা। তখন বসুদেব নিজ পুত্রটিকে রেখে কন্যাটিকে নিয়ে এলেন কংস কারাগারে।

এই দৈববাণী শুনে কংস চিন্তা করছেন কি করে ওই শিশুটিকে হত্যা করা যায়। জন্মলীলা হতে শ্রীধাম বৃন্দাবনের সমস্ত মাধুর্য লীলা সমাপ্ত করে অক্রূরের রথে গেলেন মথুরায় এবং কংসকে ধ্বংস করে মথুরার রাজসিংহাসনে বসলেন শ্রীকৃষ্ণ। নন্দরাজ ভবন। মা যশোমতীর প্রেম বাৎসল্য স্নেহে শশিকলার ন্যায় বেড়ে চলেছেন শ্রী নন্দনন্দন শ্রীকৃষ্ণ।

0: সে যাব মা।
1: লোকপরম্পরা অনুষ্ঠানে কীর্তন শুনছেন রাধারানী দেবীর কণ্ঠে। আমরা অনুষ্ঠানে আবার ফিরছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর।

আয়ুষ্মান কার্ড সাথে থাকলে চিকিৎসা নিয়ে নেই চিন্তা নেই ভয়। পশ্চিমবঙ্গ সহ দেশের যে কোনো রাজ্যেই মিলবে বিনামূল্যে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা।

পূর্বরাগ, সঙ্গ হয় নাই, অথচ শ্রবণে দর্শনে পরস্পরের মিলনের যে আকাঙ্ক্ষা উৎপত্তি হয় তাহাই পূর্বরাগ। সেই অনুরাগের নায়ক শ্রীকৃষ্ণ এবং নায়িকা শ্রীমতী রাধারানী। একদিন গোচারণে গিয়ে শ্রী গোবিন্দ বিষণ্ন মুখে বসে আছেন, তাই দেখে সুবল বলছেন, হাই কানাই, তোর কি হয়েছে?

0: আয়ুষ্মান কার্ড সাথে থাকলে চিকিৎসা নিয়ে নেই চিন্তা নেই ভয়। পশ্চিমবঙ্গ সহ দেশের যে কোনো রাজ্যেই মিলবে বিনামূল্যে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা।
1: তোমরা যার কথা বলছো আমি কিন্তু সবই জানি, আমায় বললে আমি এখনই মিলিয়ে দিতে।

শ্রী গোবিন্দ আজ দান লীলা খেলবেন বলে দানি সেজে দাঁড়ায় বাঁশি বাজালেন। এদিকে রাধারানী বাঁশি শুনে সখী সঙ্গে মথুরার হাটে দধি দুগ্ধ বিক্রয়ের ছলে চলেছেন, সঙ্গে বড়িমা।

আর একদিন গোচারণ হতে ফেরবার সময় পথে রায়কে সংকেত করলেন শ্রীকৃষ্ণ, শ্রী গোবিন্দের কথা মতো সখীগণ সঙ্গে রাধারানী কেশর কুঞ্জে শয্যা সাজায়ে সারা নিশি বসে রইলেন।

তখন ললিতা বলছেন, ওই দেখ তোর প্রাণবল্লভ আসছে। রাধারানী বলছেন, আমার কুঞ্জে প্রবেশ করবার আগে আমি যা জিজ্ঞাসা করব তার উত্তর দিতে বল।

আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা হলো কেন্দ্র ও রাজ্য সরকারের একটি স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প। আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবার, তফসিলি জাতি ও উপজাতি পরিবার এবং 70 বছর বা তার বেশি বয়সী সকল প্রবীণ নাগরিক এই প্রকল্পের সুবিধা পাবেন। 16 অগস্ট 2026 সারা রাজ্য জুড়ে পালিত হবে আয়ুষ্মান দিবস। সারা দেশে যে কোনো সরকারি বা বেসরকারি অনুমোদিত হাসপাতালে আপনার আয়ুষ্মান কার্ড দেখান আর পরিবার পিছু বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা পরিষেবা পান। যোগ্য ব্যক্তিরা মোবাইলে আয়ুষ্মান অ্যাপের মাধ্যমে বিনামূল্যে আয়ুষ্মান কার্ড ডাউনলোড করুন। এছাড়াও আপনার নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার বা সরকারি হাসপাতালে গিয়ে নিজের নাম পরীক্ষা করে আয়ুষ্মান কার্ড সংগ্রহ করতে পারেন। বিশদ জানতে কল করুন টোল ফ্রি নাম্বার 1455। ভরসার অপর নাম আয়ুষ্মান।

0: রাধার দয়া হলো না দেখে শ্যামনাগর কুঞ্জ হতে কাঁদতে কাঁদতে চলে গেলেন। তখন সুখ বলছেন শাড়িকে, শাড়ি, এই রাধার গুণগান করো তুমি।
1: সুখ মুখে শুনি ধ্বনি কৃষ্ণের গমন, আরে আপনা।

দ্যুতি, আর আমি কখনো এমন কাজ করব না। এইবারের মতো রাধারানীর মান ভাঙিয়ে দাও। শ্যামনাগরের কথায় সন্তুষ্ট হয়ে ললিতা নিয়ে এলেন রাধার কুঞ্জে। শ্যামনাগর রাধার পদতলে বসে মিনতি করে বলছেন,

লোকপরম্পরা অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন কীর্তন রাধারানী দেবীর কণ্ঠে আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন লোকগীতি বলাই রায়ের কণ্ঠে।

লোকগীতি শুনছেন বলাই রায়ের কণ্ঠে। ফিরে আসছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর।

আয়ুষ্মান কার্ড সাথে থাকলে চিকিৎসা নিয়ে নেই চিন্তা নেই ভয়। পশ্চিমবঙ্গ সহ দেশের যে কোনো রাজ্যেই মিলবে বিনামূল্যে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা।

লোকগীতি শুনলেন বলাই রায়ের কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি কিছুক্ষণের মধ্যেই শুনবেন কার্শিয়াং কেন্দ্র থেকে প্রচারিত নেপালি প্রাদেশিক সমাচার।

0: সাপ্তাহিক বিশেষ বিশেষ কিছু রেডিও প্রতিবেদন নিয়ে শুরু হচ্ছে ডুয়ার্স দর্পণ। আজকের ডুয়ার্স দর্পণে আপনারা শুনবেন, জাতীয় সঙ্গীত বন্দে মাতরমের 150 বছর উপলক্ষে এক বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছিল আকাশবাণী শিলিগুড়ির সদস্যরা। শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসের নিকট বৈকুণ্ঠপুর বনভূমিতে তৈরি হবে ইকো ট্যুরিজম পার্ক, জানালেন বনমন্ত্রী মনোজ কুমার ওরাও। উত্তর দিনাজপুর জেলার নন্দঝড় এটি হাই স্কুলের ছাত্রীরা 65তম আন্তঃ স্কুল বালিকা প্রি সুব্রত কাপ ফুটবল টুর্নামেন্টে অনূর্ধ্ব-17 চ্যাম্পিয়ন হয়েছে। 2026 সালের 5ই আগস্ট আকাশবাণী শিলিগুড়ি বন্দে মাতরমের 150তম বার্ষিকী এবং স্টেশনটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে একটি বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছিল। এই অনুষ্ঠানটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের চিরন্তন জাতীয় সঙ্গীতের বৃহত্তর দেশব্যাপী ও বছরব্যাপী স্মারক উদযাপনের একটি অংশ ছিল। আকাশবাণী শিলিগুড়িতে কর্মরত সকল সদস্য একত্রিত হয়ে এই অনুষ্ঠানটি পরিচালনা করেন, যেখানে দেশের গৌরবকে তুলে ধরা হয়েছে সকল দর্শকদের সামনে।
1: পৃথিবীর সকল দেশের সেরা আমাদের জন্মভূমি, সে সকল দেশের রানী

0: এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন আকাশবাণী শিলিগুড়ির কেন্দ্র প্রমুখ জিতেন কুমার রায়।
1: দীনবন্ধু মঞ্চে আমাদের দুটো সম্মিলিত প্রোগ্রাম হচ্ছে, যেটা প্রথম হলো বন্দে মাতরম 150

0: ৬৫তম জন্মজয়ন্তী, তার সঙ্গে সঙ্গে আমাদের আকাশবাণী শিলিগুড়ির ৬৪তম জন্মজয়ন্তী। এটাতে আমাদের শিলিগুড়ির স্টাফ এরাই মেইনলি এখানে উদ্যোগ নিয়েছেন, একটা খুব সুন্দর প্রোগ্রাম তৈরি হয়েছে আর অনেক দর্শক হল একদম ভরে গেছে। আর বন্দে মাতরমের মহত্ব তো আপনারা সবাই জানেন, এই গানটি বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি লিখেছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রাম সময়। এই বন্দে মাতরম ধ্বনি দিয়ে তো হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ ভারতের স্বাধীনতা সংগ্রামের সামিল হয়ে নিজের আত্মবলিদান দিয়েছিলেন। আর ভারত সরকার এটাকে এই মুহূর্তে আমাদের জাতীয় যে ন্যাশনাল অ্যান্থেম হচ্ছে জনগণ মন, তার একটা সমান মর্যাদা দেওয়া হয়েছে। আর এই গান আমাদের সবাইকে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে এক করে তুলবে, আমাদের ইউনিটি ইন ডাইভার্সিটি, এই জিনিসটাই আমাদের লক্ষ্য। আর আমাদের আকাশবাণী তো সবসময় এই জিনিসটাকে এগিয়ে নিয়েছে। আর আমি রিয়েলি কৃতজ্ঞ যে আমাদের যে স্টাফরা আছে তারা এত এফোর্ট দিয়ে এত সুন্দর একটা প্রোগ্রাম করছে, আর আগামী দিনে আমরা আরো এইরকম অনেক প্রোগ্রাম করব, এই আশাটা আছে আমার।
1: জলজলের হাতে নিয়ে বর্ষা গানে মন্দারের শুনি লাগালে, পাশের ঘর থেকে একবার সে দুয়ার পর্যন্ত এলো, আবার ফিরে গেল। কেবল সেই একটি দুপুরবেলা ইতিহাসের রাজা বাদশার কথা, যুদ্ধ বিগ্রহের কাহিনী সস্তা হয়ে ছড়া চলে যায়, কিন্তু একে দুপুরবেলার ছোট একটি কথার টুকরো যতদূর চেয়ে দেখি আমার সমস্ত জীবনের উপরে সঙ্গীহীন বিরহ সন্ধ্যার নীল অন্ধকার।
2: এই আকাশবাণীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পশ্চিমবঙ্গের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ উপস্থিত ছিলেন। তিনি আকাশবাণী নিয়ে তার আবেগ ব্যক্ত করেন এবং বলেন,
3: আকাশবাণী থেকে যেটা করা হচ্ছে তারা তাদের মতন করে মানুষের কাছে পৌঁছানো জায়গাগুলো তারা খুঁজে বেরোচ্ছে, এবং আমি আশা রাখি যে আকাশবাণী তার নিজস্ব ভঙ্গিমায় তার উজ্জ্বলে থাকবে। আর আকাশবাণীর কথা শুনে মনে হয় যে মোহনবাগান ইস্ট বেঙ্গলের ম্যাচ আমরা একসময় শুনতাম রেডিও। এর সাথে যে কথাটি বলবো সেটা ১৫০ বছর বন্ধ করা গেল। আর মাঝে মাঝে আমার মনে হয় এটা কতখানি আপনারা সম্মত হবেন আমি জানি না, তবে আমরা আমরা বাঙালিরা ধীরে ধীরে নিজেদের মাটির থেকে হয়তো নিজেদেরকে অনেকটা বিচ্ছিন্ন করে ফেলেছি, এবং এই বিচ্ছিন্নতার পরিমাণ কখনো সেই জাতির সমূলে ধ্বংস ডেকে নিয়ে আসতে পারে বলে অন্তত অনেকেই মনে করে। আমাদের পোশাক, আমাদের পরিচ্ছদ, আমাদের সংস্কৃতি, আমাদের আদব কায়দা চলন প্রত্যেকটি ক্ষেত্রে বাঙালি কেন যেন ধীরে ধীরে মাটির থেকে সরে যাচ্ছে। আর যারা মাটি থেকে নিজেদেরকে সরিয়ে নেয় তাদের অস্তিত্ব সংকটে আসে। আজকে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে বাংলা বাঙালি এবং বাংলার সংস্কৃতিকে যদি টিকিয়ে রাখতে হয় তাহলে মাটিতে ফিরে যেতে হবে। বন্দে মাতরম ১৫০ বছর হলে তার মাটিতে ফিরে যাওয়ার মতো স্বাধীনতার সময় যে মন্ত্রে যে কণ্ঠে আমাদের স্বাধীনতা সংগ্রামীরা নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছে, সেই বন্দে মাতরমকে সম্মান দেওয়ার ক্ষেত্রে আমরা এতটাই কার্পণ্য করেছি যে ১৫০ বছর পরে আরেকবার আমাদের মানুষকে মনে পড়াতে হচ্ছে যে আমরা এই মন্ত্রে দীক্ষিত হয়ে এই দেশটাকে স্বাধীন করেছি।
2: শিলিগুড়ির দীর্ঘদিনের নগর উন্নয়ন প্রক্রিয়া বর্তমানে আশেপাশের বন ও নদীর উপর বিরূপ প্রভাব ফেলেছে। এখন সময় এসেছে বৈকুণ্ঠপুরকে তার হারানো সম্পদ ফিরিয়ে দেওয়ার ও তাকে পুনরুজ্জীবিত করার। তাই সোনার বাংলা থেকে সবুজ বাংলা, এই দায়িত্বশীল পর্যটন অভিযানকে এগিয়ে নিয়ে যেতে রবিবার রাজ্যের বনমন্ত্রী মনোজ কুমার ওরাও, পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ, জলপাইগুড়ি জেলা সাংসদ জয়ন্ত রায় একত্রিত হয়েছিলেন বৈকুণ্ঠপুর জঙ্গলে। এই বৈকুণ্ঠপুর জঙ্গলে এসে তারা তদারকি করেন এবং পরিদর্শন করেন, তারপর আলোচনা ও বৈঠক করেন। এই সম্বন্ধে শঙ্কর ঘোষ, পর্যটন মন্ত্রী, আমাদের জানালেন,
4: আমি নিজে প্রকৃতি ভালোবাসি, গাছ জন্তু জানোয়ার সবই, এই যে এত বড় অংশ। আর আমাদের মানব সভ্যতার একটা দুর্ভাগ্য জিনিস হচ্ছে আমরা প্রকৃতিকে গ্রাস করে নিতে চাই, এনক্রোচমেন্ট যেন থামে না, ফলে সেই এনক্রোচমেন্ট থেকে যদি এই ১০০

0: 50 হেক্টর জমিকে উদ্যানকে রক্ষা করতে হয়, তাহলে সেটাকে সরকারের পরিধির মধ্যে নিয়ে আসাটা আমাদের মূল দায়িত্ব। সেই কাজটাই এটার প্রাথমিকভাবে শুরু হলো। দেখুন, আমি বিশেষজ্ঞ নই, মনোজ, আমি, আমরা সবাই দায়িত্বে এসেছি, আমরা শেখার আগ্রহ নিয়ে এসেছি। এটা শুধু উপলব্ধি করতে পেরেছি, এটা পর্যটন স্থল হবে, এটা প্রকৃতির জন্য আমাদের অত্যন্ত একটা সম্পদ হবে। ফলে একে রক্ষা করতে গিয়ে এই নগর বন কনসেপ্ট, কেন্দ্রীয় সরকারের প্রকল্প, সেটাকে মাথায় রেখে এটাকে ভাবা হয়েছে। এর পরে এর সাথে ধাপে যে এটা, এই যে আমরা প্রথমে ফেন্সিং ইত্যাদি করব, তারপরে আমরা কি করব, তার জন্য তো প্রথম যেটা আমরা করব যে এই বিষয় নিয়ে যারা বিশেষজ্ঞ মানুষ আছেন তাদের পরামর্শ নেব। আমরা সব মানুষের পরামর্শের পাশাপাশি বিশেষজ্ঞ মানুষের পরামর্শ নিয়ে, আমি বলছি যে ভবিষ্যতে ভারতবর্ষের অন্যতম বড় আকর্ষণ কেন্দ্রবিন্দু হবে পর্যটনের ক্ষেত্রে বৈকুণ্ঠপুর নগর বন। আমি এটা আজকে আপনাদেরকে লিখে দিচ্ছি, যেদিন আমরা বলেছিলাম, দপ্তরের দায়িত্ব নিয়েছিলাম যে এমন কোনো পাথর থাকবে না যেটাকে আমরা ঘুরিয়ে দেখব না। পশ্চিমবঙ্গে পর্যটন যেরকম তার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছবে, তার পাশাপাশি এই ধরনের নতুন, মানে আমি প্রত্যেকের কাছে অনুরোধ করছি যে আপনাদের যদি নতুন কোনো ভাবনা থাকে প্রকৃতিকে রক্ষা করার প্রশ্নে, পর্যটনকে বিকাশ করবার প্রশ্নে, স্থানীয় মানুষকে যুক্ত করবার প্রশ্নে, কর্মসংস্থান বৃদ্ধি করবার প্রশ্নে, রেভিনিউ জেনারেট করবার প্রশ্নে, ইউ আর অল ওয়েলকাম টু আওয়ার ডিপার্টমেন্ট, দিন, আমরা সেগুলো করে দেব।
1: পর্যটনের সঙ্গে যে এত বড় প্রকল্প, তার মানে আমাদের কর্মসংস্থানও বাড়বে, যেটা ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্টগুলো যদি এখানে লাগু হয় বা স্টেট গভর্নমেন্টের প্রজেক্ট যদি লাগু হয়, সেই ক্ষেত্রে তো কর্মসংস্থানও বাড়বে।
0: কর্মসংস্থান বৃদ্ধি, রেভিনিউ জেনারেশন আমাদের প্রাথমিক লক্ষ্য, কিন্তু পরিবেশ বান্ধব। এমন কোনো কর্মসংস্থানের বৃদ্ধি চাই না যেটা পরিবেশের উপরে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে, বলে সেই কাজটাও আমরা করব
1: না। সেখানে বনমন্ত্রীর কাছে শুনলাম কিছু কর্মী এখানে
0: নতুন নিয়োগের প্রশ্নে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার করে বলেছেন যে আমাদের যে স্টাফ ক্রাইসিস রয়েছে সেটা দূর করবার ক্ষেত্রে নতুন সরকার উদ্যোগ নেবে, এবং তিনি বিভিন্ন দপ্তরের কথা বলেছেন। ফরেস্ট ডিপার্টমেন্টেরও কিছু এই অর্থে সমস্যা রয়েছে, সেটা দূর করবার জন্য স্থায়ী কর্মী নিয়োগের কথাও যেরকম ভাবা হয়েছে, সাথে সাথে স্থানীয়ভাবেও কিছু কর্মসংস্থান করবার পরিকল্পনা।
1: বনমন্ত্রী মনোজ কুমার ওরাও আমাদের সঙ্গে এই বৈকুণ্ঠপুর জঙ্গল নিয়ে কথা বললেন।
2: বনকে রক্ষা করতে পারবো, তার সাথে টুরিস্টকে অ্যাট্রাক্ট করতে পারবো, এবং মানুষের কাছে একটা অ্যাট্রাকটিভ কিছু জিনিস পাবে, অ্যাওয়ারনেসটা হবে। তো সেটা নিয়ে আমরা একটা প্রকল্প করতে চাইছি। এখানে প্রায় 143 হেক্টরের বেশি, তা উনি যারা বলছেন প্রায় 150 হেক্টর আছে। তার মধ্যে এখানে আমাদের ডিপার্টমেন্ট প্রায় 50-এর মতো আমরা হেক্টর আমরা সরাসরি করবো, বাকিটা তার আশেপাশ থেকে আর ফান্ড নিয়ে মোটামুটি করছি, যাতে নেচার কোনোভাবে বিঘ্নিত না হয়, আর পুরোটা ইন্টেক্ট থেকে নিয়ে কী কী প্রকল্প করা যায় না করা যায়, তার জন্য অনেকগুলো এমপি সাহেব আছেন, পরিবহন মিনিস্টার আছেন, তাকে নিয়ে আমরা আলোচনা করব। তো সেটাই অনেকটা ইকোট্রিজম বেসডই হবে। পুরোটাকেই আমরা প্রায় 150 হেক্টর পুরোটাকেই নগর বনের আওতে আনছি, যেটা কোরিডোর সেটা একটু পাশেই আছে, আর সেটা ইন্টেক্ট রাখা হবে। মোটামুটি সেরকম কোনো আলোচনা হয়নি। প্রথম কথা হচ্ছে এই বনটাকে সুরক্ষিত করে এনক্রোচমেন্ট বন্ধ করা, তারপর অল্প অল্প কী কী অপশান যাতে মানুষ উপকৃত হয়, মানুষ আসতে পারে, যেরকম মনে করুন যোগা সেন্টার হতে পারে, যেমন ইলেকট্রিক ভেহিকল জিপ সেটা চালানো যেতে পারে, সেরকমই একটা যদি ট্রেনের ইলেকট্রিক ট্রেন সেটা যদি লাগানো যায়, মানুষের হাঁটাহাঁটির যদি ব্যবস্থা করে দেওয়া যায়, পুরোটাই আমরা আলোচনা সাপেক্ষ এখানকার যারা আছেন তার সাথে আলোচনা করে নিয়ে, আমাদের নেতৃত্ব আছেন আলোচনা করে নিয়ে একটা আমরা প্রপোজাল পাঠিয়ে দেবো। মোটামুটিভাবে একটা আমরা আইডিয়া করেছি 150 হেক্টরের মতো। বেঙ্গল সাফারি সেটা চেঞ্জ হতেই থাকে, সেটা যেটা ছাড়া হবে সেটা হচ্ছে বক্সায় 2nd অক্টোবর বাঘ ছাড়া হবে। কিছু প্রচার চলছে যে আমাদের তার সাথে বাঘ ছিল, ছবি ছিল, এখন সিংহ ময়দান নেমে পড়বে আশা করি।
1: অতি বর্ষণে আমরা গত বছরও দেখেছি জঙ্গলের ক্ষতি হয়েছে, এবং যেটা আসামে হচ্ছে, সেই ক্ষেত্রে কোনো কেন্দ্রীয় প্রকল্প বা আপনারা আগে থেকে কোনো পরিকল্পনা করেছেন?
2: আমরা গত 3-4 মাস ধরে বর্ষা নিয়ে পুরো প্ল্যান করেছিলাম, যে আমাদের নিজস্ব মনিটরিং টিম ছিল, কুইক রেসপন্স টিম ছিল, বিভিন্ন জায়গায় প্যাট্রোলিং করা হচ্ছিল, হয়তো তারই কারণে খুব বেশি পড়েনি। তবে প্রকৃতির বিপর্যয় যে কোনো সময় আসতে পারে, আমাদের দপ্তরের লোক একদমই কম, আমরা চেষ্টা করছি পুলিশ প্রশাসন

0: থেকে কিছু কনস্টেবল আনার, হয়তো 2-4 মাসের মধ্যে কিছু কনস্টেবল আমরা পেয়ে যাব, 400-500, আর সাথে আর কিছু ফোর্স বানানোর চেষ্টা করব। তো একটু সমস্যা হচ্ছিল, আশা করি আগামী কয়েক মাসের পর এই সমস্যা থাকবে না।
1: জলপাইগুড়ি জেলার সাংসদ জয়ন্ত রায় আবেগের সঙ্গে তিনি বললেন,
2: তাহলে এই জায়গাটা একটা ইউনিক প্লেস, যেখানে জঙ্গলের মধ্যে এত হাতি, ঘন্টা, আপনার ইয়ে বাইসন কি নেই, এখানে চিতা তো ছড়াছড়ি, যাই হোক এরকম একটা যে প্লেস যেখানে, যেটাকে ঘিরে অনেক ট্যুরিজমের একটা বিভিন্নভাবে বিভিন্ন আসপেক্টে ট্যুরিজমের কি একটা একটা ক্ষেত্র বলা যেতে পারে, ইম্পর্টেন্ট ক্ষেত্র এটা এই আমাদের ডুয়ার্স এবং ডুয়ার্সের বলুন। সরকার এখন চাইছে একটা নতুন একটা প্রকল্প আছে, নগর প্রকল্প, তারই মাধ্যমে এখনকার যে ট্যুরিজম মিনিস্টার এবং ফরেস্ট মিনিস্টার, তাদেরকে ধন্যবাদ, তারা এটাকে অ্যাকসেপ্ট করেছে এবং এখানে এটা ইমপ্লিমেন্ট করতে চাইছে। এটা হলে ওয়ান অফ দ্য লার্জেস্ট মানে এরকম ধরনের ট্যুরিস্ট বাস হবে সারা ইন্ডিয়াতে। তো শুধু একটাই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি না, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের কথা ভেবে আমাদের এই ডেভেলপমেন্টের যে সমস্ত কাজ হবে সেগুলো যেন আমরা সেই ভেবে করি, অর্থাৎ সেখানে নেচারের যাতে কোনো বিঘ্ন না ঘটে, প্রকৃতির যাতে কোনো রকম বিঘ্ন না হয়, প্রকৃতির কোনো বিঘ্ন না হয়, এবং মানুষও এই যে সৌন্দর্য, এর যে বিউটি, এর যে বিভিন্ন পার্সপেক্টিভের যে একটা গুরুত্ব, সেটা যাতে বোঝে এবং মানুষ আসে।
1: সব প্রতিকূলতা জয় করে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমার এক প্রত্যন্ত গ্রামে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল নন্দঝড় এটি হাই স্কুলের ছাত্রীরা 65তম আন্তঃস্কুল বালিকা প্রি সুব্রত কাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব 17-র চ্যাম্পিয়ন হয়েছে। বুধবার সল্টলেকের আইবি গ্রাউন্ডে রাজ্যস্তরের ফাইনাল অনুষ্ঠিত হয় 6 আগস্ট, যেখানে নন্দঝড় এটি হাই স্কুলের ছাত্রীরা 3-1 গোলে কালিম্পংয়ের সেন্ট ফিলোমেনা স্কুলকে পরাজিত করে শিরোপা জয় করে। চ্যাম্পিয়নদের হয়ে গোল করেন দিয়া বিশ্বাস, সোনালী মণ্ডল ও ঈশিকা ওরাও। অন্যদিকে সেন্ট ফিলোমেনার হয়ে একমাত্র গোলটি করেন প্রিয়াংশী রায়। এই মাসের শেষের দিকে নয়াদিল্লিতে জাতীয় পর্যায়ে প্রি সুব্রত কাপ অনুষ্ঠিত হতে চলেছে, যেখানে উত্তর দিনাজপুরের তরুণ ফুটবলাররা জাতীয় সম্মানের সন্ধানে বাংলার প্রতিনিধিত্ব করবে। এই সুব্রত কাপ নিয়ে স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন তার মন্তব্যে জানান,
3: আমি আজকের এই মঞ্চ থেকে সকল শিক্ষক মহাশয়দের কাছে আবেদন রাখব, ছাত্রছাত্রীদের যে সুপ্ত প্রতিভা, সেই প্রতিভা বিচ্ছুরণের জায়গা, সেই প্রতিভা বিকশিত হওয়ার জায়গা হোক আমাদের বিদ্যালয়গুলি, যেটা স্বামী বিবেকানন্দ বারবার করে বলেছিলেন। ইংরেজিতে একটি প্রবাদ আছে, অল ওয়ার্কস নো প্লে মেক্স জ্যাক এ ডাল বয়। তো সেই কারণে আমাদের অভিভাবক অভিভাবিকাদেরও আজকের দিনে ভাবতে হবে যে সন্তানের সর্বাঙ্গীন বিকাশ করতে হলে তাদেরকে মাঠে পাঠানো দরকার, আর সেই জায়গায় উৎসাহ দিতেই আমাদের এই আন্তঃবিদ্যালয় বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়, তারই একটি আমাদের এই আন্তঃবিদ্যালয় রাজ্যস্তরীয় ফুটবল প্রতিযোগিতা।
1: এতক্ষণ শুনছিলেন ডুয়ার্স দর্পণ। আগামী সপ্তাহে রবিবার সন্ধে 7:05 আবার উপস্থিত থাকব ডুয়ার্স দর্পণ নিয়ে। এই অনুষ্ঠানটি সম্পাদনায় সোমা মুখোপাধ্যায়, আকাশবাণী শিলিগুড়ি।
4: শুনলেন সাপ্তাহিক বেতার প্রতিবেদন ডুয়ার্স দর্পণ, আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন দ্য গ্রেট গ্যাম্বলার ছবির গান আশা ভোঁসলের কণ্ঠে।

দ্য গ্রেট গ্যাম্বলার ছবির গান শুনলেন আশা ভোঁসলে এবং অমিতাভ বচ্চনের কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি কিছুক্ষণের মধ্যেই শুনবেন প্রথমে গ্যাংটক কেন্দ্র থেকে প্রচারিত নেপালি সংবাদ এবং তারপর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

0: এবারের উদযাপনের অংশ হিসেবে সারা দেশে বন্দে মাতরম সমবেতভাবে গাওয়ার আয়োজন করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে হর ঘর তিরঙ্গা অভিযানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার পাশাপাশি বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে নিজেদের যৌথ সংকল্পকে পুনরুজ্জীবিত করার আহ্বান জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, জাতীয় পতাকা দেশের গৌরব, এই তিরঙ্গা পতাকা দেশের জন্য সর্বদা সেরা উজাড় করে দেওয়ার অনুপ্রেরণার উৎস। ভারত বিভাজনের ফলে সৃষ্ট যন্ত্রণা ও বাস্তুচ্যুতির কথা স্মরণ করতে কেন্দ্রীয় সরকার 14 আগস্ট সারা দেশে বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস পালন করবে। এই পালনের কর্মসূচির মধ্যে থাকছে মৌন পদযাত্রা, দেশ বিভাগ বিষয়ক প্রদর্শনী, তথ্যচিত্র প্রদর্শন এবং বিভিন্ন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে অনন্য স্মারক অনুষ্ঠান। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক নাগরিকদের গর্বের জন্য জাতীয় পতাকা উত্তোলনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ বলেছেন, অপারেশন সিন্দুর বিশ্ববাসীকে দেখিয়েছে নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ভারত যে কোনো সীমা অতিক্রম করতে পারে। নতুন দিল্লির বেস হাসপাতালে আজ সিন্দুর মহারক্তদান যাত্রা রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এই কথা বলেন। প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিদের নির্মূল করার জন্য ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর ভূয়সী প্রশংসা করেন।
1: পহলগাম মে ধর্ম পুঁজকর হামারে নির্দোষ নাগরিকো পর কারানা আতঙ্কি হামলা হুয়া থা তো উসকে বাদ হামারি বাহাদুর সেনাওনে অপারেশন সিন্দুর কি শুরুআত কি থি হামনে পাকিস্তান মে বৈঠে আতঙ্কিও আর উনকে সরপরস্তো কো নেস্ত নাবুদ কর দিয়া আর সারি দুনিয়া কো ইয়াহ বাতা দিয়া কি ভারত আপনে নাগরিকো কে সুরক্ষা কে লিয়ে ওয়া কিসি হদ তক জা সকতা হ্যায়। অপারেশন সিন্দুর কে মাধ্যম সে হামনে দুনিয়া কো বাতায়া কি হামারি নারী শক্তি কে সিন্দুর কি রক্ষা করনে কে লিয়ে হাম কিসি ভি হদ তক জানে কো তৈয়ার হ্যায়।
0: সিন্দুর মহারক্তদান যাত্রার গুরুত্ব তুলে ধরে শ্রী সিং জোর দিয়ে বলেন, অপারেশন সিন্দুর যেমন সাহসের পরিচয় দিয়েছে ঠিক তেমনই এই বৃহৎ রক্তদান শিবির এক সহমর্মিতার প্রতীক। মহাত্মা গান্ধীর ডাকে 1942 সালের আজকের দিনই শুরু হয়েছিল ভারত ছাড়ো আন্দোলন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই আন্দোলনে অংশগ্রহণকারীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। সমাজ মাধ্যমে এক বার্তায় উপরাষ্ট্রপতি বলেন, সংগ্রামীরা ভারতের স্বাধীনতা আন্দোলনকে ঐক্যবদ্ধ করতে বিশেষ ভূমিকা পালন করেছেন। তিনি বলেন, তাদের সাহস, ত্যাগ ও দেশপ্রেম ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী শ্রীবিজয়পুরমে হর ঘর তিরঙ্গা অভিযানে অংশ নেন তিনি। বিআর আম্বেদকর ইনস্টিটিউট অফ টেকনোলজি অডিটোরিয়ামে অনুষ্ঠিত বন্দে মাতরম উপলক্ষে তিরঙ্গা কনসার্টে উপরাষ্ট্রপতি ভারতের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের গৌরবময় ইতিহাস স্মরণ করেন। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজ মাধ্যমে এক বার্তায় বলেন, সংগ্রামীদের সাহস সকল ভারতীয়র জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারত ছাড়ো আন্দোলনের ডাক স্বাধীনতা সংগ্রামে নতুন উদ্দীপনা ও উপনিবেশিক শাসন থেকে মুক্তির দৃঢ় সংকল্প প্রতীত করেছিল বলে তিনি উল্লেখ করেন। পুনর্নবীকরণযোগ্য জ্বালানি বা জীবাশ্ম বহির্ভূত উৎস থেকে ভারতের মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 300 গিগাওয়াট ছাড়িয়ে গেছে। এর ফলে 2030 সালের মধ্যে নির্ধারিত 500 গিগাওয়াট লক্ষ্যমাত্রার 60% বেশি ক্ষমতা অর্জন করা সম্ভব হয়েছে। নতুন ও পুনর্নবীকরণযোগ্য মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে যে দেশের মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার মধ্যে পুনর্নবীকরণযোগ্য জ্বালানির পরিমাণ 54%-ও বেশি। কেন্দ্রীয় খাদ্য উপভোক্তা অধিকার ও জন বন্টন মন্ত্রী প্রহ্লাদ যোশী চলতি মৌসুমে চীনের বর্তমান মজুদ পরিস্থিতি, উৎপাদন স্তর এবং সার্বিক প্রয়োজনীয়তা পর্যালোচনার জন্য খাদ্য ও জনবন্টন বিভাগের সচিব ও ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেছেন। বৈঠকে শ্রী যোশী চীনের পর্যাপ্ত মজুদ বজায় রাখতে এবং নির্বিঘ্ন সরবরাহ নিশ্চিত করতে সময়োচিত পদক্ষেপ নেওয়ার উপর জোর দিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ঔপনিবেশিক আইনের জায়গায় প্রবর্তিত নতুন 3টি ফৌজদারি আইন প্রযুক্তি, সময়কাল ও বিশ্বাসের দৃঢ় ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। তিনি বলেন, নাগরিকদের ন্যায় বিচার সুনিশ্চিত করতে প্রযুক্তিবান্ধব ও সময়ানুবর্তী নতুন ফৌজদারি আইনগুলি দায়বদ্ধ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ গরিমেদুর পুলিশ ট্রেনিং স্কুলে পুদুচেরি পুলিশকে প্রেসিডেন্টস পুলিশ কালার প্রদান অনুষ্ঠানে অংশ নেন। পরে তিনি পুদুচেরির মুরুগা থিয়েটার সিগন্যাল পয়েন্ট থেকে হর ঘর তিরঙ্গা যাত্রা সূচনা করেন। আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আজ অন্ধ্রপ্রদেশের গুন্টুরে রাজ্যের আদিবাসী কল্যাণ দপ্তর আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন ও যোগাযোগ প্রতিমন্ত্রী ডক্টর পেমাসানি চন্দ্রশেখর অলুরি সীতারাম রাজু ও বিরসা মুন্ডা সহ আদিবাসী স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানে শ্রী চন্দ্রশেখর বলেন, কেন্দ্র ও রাজ্য সরকার আদিবাসী এলাকায় রাস্তা সংযোগ ও পানীয় জলের সুবিধা বাড়ানোর লক্ষ্যে পিএম জনমান ও জল জীবন মিশনকে অগ্রাধিকার দিচ্ছে। গড়চিরোলি, গন্ডিয়া, নাগপুর সহ গোটা মহারাষ্ট্র জুড়ে আজ বিশ্ব আদিবাসী দিবস উৎসবের সঙ্গে পালিত হয়। গোন্ড রাজা বক্ত বুলন্দ শাহের স্মৃতিস্তম্ভে এবং বিধানভবনের কাছে অবস্থিত আদিবাসী গৌরী শহীদ স্মৃতিস্তম্ভে হাজার হাজার আদিবাসী সম্প্রদায়ের মানুষ তাদের শ্রদ্ধা নিবেদন করেন। অন্যদিকে আজ ত্রিপুরা জুড়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়। আগরতলার সুকান্ত একাডেমিতে প্রধান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে আজ পশ্চিমবঙ্গের খড়গপুরে ভারত জাকাত মাঝি পরগনা মহলের উদ্যোগে দিনটি শ্রদ্ধার সঙ্গে উদযাপন করা হয়। রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ শহরের ট্রাফিক রিক্রিয়েশন ময়দানে বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে যোগ দেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক জানিয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় এখনও পর্যন্ত 1,25,00,000 বেশি বাড়ি মঞ্জুর করা হয়েছে। এর মধ্যে দেশজুড়ে 1,00,000,000 বেশি বাড়ি নির্মাণের কাজ শেষে সুবিধাভোগীদের হাতে তুলে দেওয়া হয়েছে। এর মধ্যে প্রায় 1,00,000,000 বাড়ি মহিলাদের নামে বরাদ্দ করা হয়েছে। মন্ত্রক আরও জানিয়েছে, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, বিহার, ছত্তিশগড়, জম্মু ও কাশ্মীর সহ 16টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর পরিবারের জন্য 2,09,000 বেশি বাড়ি মঞ্জুর করা হয়েছে। পাশাপাশি প্রবীণ নাগরিকদের জন্য 16,000 বেশি, তফসিলি জাতির মানুষদের জন্য প্রায় 22,000, তফসিলি উপজাতির জন্য 14,000 বেশি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য 75,000 বেশি বাড়ি মঞ্জুর করা হয়েছে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রক জানিয়েছে, সম্প্রতি ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে ঝড়ের মুখে পড়ে যাত্রীদের আহত হওয়ার ঘটনায় বিমান দুর্ঘটনা তদন্তকারী সংস্থা AAIB তদন্ত করতে চলেছে। উল্লেখ্য, চলতি মাসের 4 তারিখে বিমানটি উড়ানরত অবস্থায় হঠাৎ প্রায় 300 ফুট নিচে নেমে যায়। ঘটনায়

0: বেলগারদ অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় 4 বছরের 1 শিশুসহ 5 জন নিহত হয়েছেন, আহত 20 জনের বেশি। অন্যদিকে ইউক্রেনের খার্কিভের সালতিভস্কিতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় একটি আবাসিক বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, 2 জন নিহত, 13 জন আহত। এদিকে ইউক্রেন তাদের পেট্রিয়েট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য প্রতি মাসে ক্ষেপণাস্ত্র সরবরাহের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রে আয়োজিত বিশ্ব অ্যাথলেটিক্স অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে আজ ভারতের বসন্ত কুমার মেঘওয়াল হাই জাম্পে রূপো ও শাহনাজ খান লং জাম্পে ব্রোঞ্জ পদক জিতেছেন। এর ফলে প্রতিযোগিতায় ভারতের পদক সংখ্যা বেড়ে দাঁড়ালো 3-এ। মার্কিন যুক্তরাষ্ট্রের এই চ্যাম্পিয়নশিপে সাফল্য অর্জন করায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভারতের নৌবাহিনীর ক্রীড়াবিদ বসন্ত কুমার মেঘওয়াল ও শাহনাজ খানকে অভিনন্দন জানিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। হর ঘর তিরঙ্গা অভিযান আজ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কর্মসূচিতে দেশবাসীকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন। গাজায় সংঘর্ষের প্রেক্ষিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 15 দফা পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন। খবর শেষ হলো, এরপর খবর শুনবেন সন্ধ্যে 7:50।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েব 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে।
2: মেরে দেশবাসিয়ো কে প্রতি পূর্ণ সমর্পণ ভাব মে সে আয়ুষ্মান ভারত যোজনা নে জন্ম লিয়া।

0: আয়ুষ্মান কার্ড সাথে থাকলে চিকিৎসা নিয়ে নেই চিন্তা নেই ভয়। পশ্চিমবঙ্গ সহ দেশের যে কোনো রাজ্যেই মিলবে বিনামূল্যে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা।
1: আকাশবাণী শিলিগুড়ি, এখন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। রাত 8টায় শুনবেন সুস্বাস্থ্য। আজকের বিষয় বিশ্ব স্তন্যপান সপ্তাহ। এ নিয়ে বলবেন ডক্টর সায়নী সাধু আগরওয়াল। 8:30 আধুনিক গান ইন্দ্রনীল সেনের কণ্ঠে, গুলাম আব্বাসের কণ্ঠে গজল প্রচারিত হবে 9:15। 9:30 শিক্ষাঙ্গন থেকে সূর্য সেন কলেজ থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান শুনবেন আজকের শিক্ষাঙ্গন থেকে। এই অনুষ্ঠানে 10:00 দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভার অনুষ্ঠান। আজ থাকবে কর্ণাটকী কণ্ঠসঙ্গীত শিল্পী সত্যিকা মহান। আজকের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে শ্রোতাদের জানিয়ে দেওয়া হলো। এখন আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের পরবর্তী অনুষ্ঠান সূচি। রাত 8:00 শুনবেন হাওয়া মহল, 8:15 চিত্রলোক, 9:00 আপকে লিয়ে, 9:30 আজ কে ফানকার, 10:00 ছায়াগীত, 10:30 ঢালতে যায় রাত। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি এবং আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের পরবর্তী অনুষ্ঠান সূচি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে।

0: আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় সংবাদ।
1: বিজলী যোজনা সম্পর্কে শুনেছেন?
2: ভারত সরকার কা

0: এতে আপনার বাড়ি সূর্য বাড়ি হয়ে যাবে, মানে বিদ্যুতের বিল আসবে জিরো। আর উৎপাদিত বিদ্যুৎ অতিরিক্ত হলে বিদ্যুৎ গ্রিড বিক্রি করে অর্থ উপার্জন সম্ভব। তাহলে অপেক্ষা কিসের, এখনই রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
1: নতুন গাড়ির জন্য সুযোগ, ওয়াও, বাবাকে তাক লাগিয়ে দেব, বাস একটু ডিটেইলসে ভর্তি করতে হবে।
2: থামবো করাম,
1: কি বললি? এসব পপআপস থেকে সাবধান হও, স্ক্যামাররা কিন্তু পার্সোনাল ডিটেইলস অন্যায়ভাবে কাজে লাগাতে পারে।
3: তুই বুঝে গেছিস তো? রিল্যাক্স।
1: কিন্তু গাড়িটা জিততে পারলে বাবা আর হোমওয়ার্ক করাতো না।
4: আরবিআই কথা বলে, স্মার্ট হোন কুল ঠাকুর।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হল, জরুরি অবস্থার সময় গণতন্ত্র রক্ষার আন্দোলনে অংশ নেওয়া এবং কারাবরণ করা লোকতন্ত্র সেনানীদের সম্মান জানাতে রাজ্য সরকার একাধিক আর্থিক ও সামাজিক সুবিধার ঘোষণা করেছে। সারা দেশের সঙ্গে এরাজ্যেও হর ঘর তিরঙ্গা কর্মসূচি আজ শুরু হয়েছে, চলবে 17 আগস্ট পর্যন্ত। শিল্পের বিকাশে রাজ্য সরকার ধুবুলিয়া ও হীরাপুরে কেন্দ্রের ভব্য প্রকল্প রূপায়নের সিদ্ধান্ত নিয়েছে। অভয়াকাণ্ডে তড়িঘড়ি সৎকারের বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নতুন করে তদন্তের জন্য ব্যারাকপুরের পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন। উত্তর চব্বিশ পরগনার হালি শহরে পুলিশ লকআপে মৃত এক স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ তুমুল বিক্ষোভের মুখে পড়ে এলাকা ছাড়েন। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ এরাজ্যেও বিশ্ব আদিবাসী দিবস উদযাপিত হচ্ছে। আসছি বিস্তারিত সংবাদে। জরুরি অবস্থার সময় গণতন্ত্র রক্ষার আন্দোলনে অংশ নেওয়া এবং কারাবরণ করা লোকতন্ত্র সেনানীদের সম্মান জানাতে রাজ্য সরকার একাধিক আর্থিক ও সামাজিক সুবিধার ঘোষণা করেছে। নবান্ন সভাগারে আয়োজিত লোকতন্ত্র সেনানী সম্মান অনুষ্ঠানে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জরুরি অবস্থার সময় কারাবরণকারী প্রত্যেক লোকতন্ত্র সেনানীকে মাসিক 10,000 টাকা সাম্মানিক, 1,000 টাকা চিকিৎসা ভাতা এবং সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেন। অনুষ্ঠানের সূচনা পর্বে পুষ্পবৃষ্টি করে উপস্থিত প্রায় 300 জন লোকতন্ত্র সেনানীকে সম্বর্ধনা জানানো হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, দেশের এই দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধে যারা অমানুষিক অত্যাচার সহ্য করে গণতন্ত্রকে রক্ষা করেছেন তারা সকলের গর্ব। তিনি বলেন, এই সম্মান কেবল ব্যক্তিদের জন্য নয়, নতুন প্রজন্মকে গণতন্ত্রের ইতিহাস জানাতেও এই উদ্যোগ নেওয়া হয়েছে।
1: ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে হবে, সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হবে। অতীত যদি কেউ ভুলে যায় তার ভবিষ্যৎ কখনো ভালো হতে পারে না। তাই অতীতে আপনাদের যে অবদান, এই অবদানকে স্বীকৃতি দেওয়ার এই ক্ষুদ্র প্রয়াস আমরা প্রথমে মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিয়েছি। এই লোকতন্ত্র সেনানীদের তাদেরকে আমরা সম্মানিত করতে চাই। দয়া করে এই সম্মানটা আপনারা গ্রহণ করবেন, এটা আমার বিনীত।
0: মুখ্যমন্ত্রী আরও জানান, আগামী 6ই জুলাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি স্থাপন করা হবে। পাশাপাশি আধুনিক শিক্ষা ও পাঠ্যক্রমে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, সর্দার বল্লভভাই প্যাটেল এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদানও যথাযথভাবে তুলে ধরার উদ্যোগ নেওয়া হবে। তিনি জানান, আগামীকাল তেরঙ্গা যাত্রায় এই প্রথম পশ্চিমবঙ্গ সরকার আনুষ্ঠানিকভাবে অংশ নেবে। নেতাজি মূর্তি থেকে বিড়লা প্ল্যানেটোরিয়াম পর্যন্ত আয়োজিত এই পদযাত্রায় প্রায় 50,000 মানুষের অংশগ্রহণের আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে লোকতন্ত্র সেনানী সংঘের প্রতিনিধিদেরও সম্মান জানানো হয়। সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যতে যে কোনো গঠনমূলক পরামর্শ সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলেও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। সারা দেশের সঙ্গে এরাজ্যেও আজ থেকে হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালিত হচ্ছে, চলবে এ মাসের 17 তারিখ পর্যন্ত। কলকাতায় রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল গতকাল জানান, স্বাধীনতা সংগ্রামী ও বহু মানুষের আত্মবলিদানের ফলে স্বাধীনতা অর্জিত হয়েছে, সেই বলিদানকে স্মরণ এবং অনুভব করার জন্য রাজ্যে এবার প্রথম হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালিত হবে। তিনি বলেন, আগামীকাল 10 তারিখ প্রায় 30,000 সাধারণ মানুষকে নিয়ে তিরঙ্গা যাত্রা হবে। রাজ্যপাল আর এন রবি রাজ্যবাসী বিশেষ করে যুব সমাজকে সগর্বে নিজের নিজের বাড়ি ও কাজের জায়গায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আজ হর ঘর তিরঙ্গা অভিযানে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। বিভিন্ন জেলাতেও এই কর্মসূচি উৎসাহ উদ্দীপনায় পালন করা হচ্ছে। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে মহকুমা শাসকের কার্যালয় থেকে ইন্দা ট্রাফিক মোড় পর্যন্ত আজ এক বর্ণাঢ্য শোভাযাত্রার

0: আয়োজন করা হয়। রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ ছাড়াও বহু সাধারণ মানুষ এতে অংশ নেন। নদিয়ার রানাঘাট মহকুমা অফিস প্রাঙ্গণ থেকে আজ একটি পদযাত্রার সূচনা হয়। স্কুল পড়ুয়া, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, পুরকর্মী, সিভিল ডিফেন্স, অঙ্গনওয়াড়ি কর্মী এবং পুলিশ কর্মীরা জাতীয় পতাকা হাতে পদযাত্রায় অংশ নেন। কোচবিহার, উত্তর দিনাজপুর, বাঁকুড়া জেলাতেও এই কর্মসূচি পালিত হচ্ছে। ঐতিহাসিক ভারত ছাড়ো আন্দোলনের 85তম বার্ষিকী আজ সারা দেশের সঙ্গে রাজ্যেও যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে। 1942 সালে আজকের দিনেই জাতির জনক মহাত্মা গান্ধী এই আন্দোলনের ডাক দেন। এই উপলক্ষে রাজ্য সরকারের উদ্যোগে মহাকরণের বিপরীতে পার্কোম্যাটে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাধীনতা সংগ্রামী বিনয় বাদল দীনেশের মূর্তিতে এবং পরে ময়দানে মাতঙ্গিনী হাজরার মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই উপলক্ষে বীর স্বাধীনতা সংগ্রামীদের কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানান। সমাজ মাধ্যমে এক পোস্টে তিনি তাদের ত্যাগ ও আদর্শের কথা উল্লেখ করেন। কংগ্রেস এই উপলক্ষে হাওড়ায় আজ এক পদযাত্রার আয়োজন করে। দেশভাগের বিভীষিকা ও যন্ত্রণাময় ইতিহাস স্মরণ করতে আগামী 13 ও 14 আগস্ট প্রথমবার রাজ্যজুড়ে দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস পালন করা হবে। এই উপলক্ষে রাজ্যের সব জেলায় মোমবাতি মিছিল, দেশভাগের ইতিহাস নিয়ে প্রদর্শনী এবং তথ্যচিত্র প্রদর্শনের আয়োজন করা হবে। শিল্পের বিকাশে রাজ্য সরকার কেন্দ্রের ভব্য প্রকল্পের অধীনে রাজ্যের দুটি জায়গায় প্রকল্পটি রূপায়ণের সিদ্ধান্ত নিয়েছে। শিল্প সচিব বন্দনা যাদবকে সঙ্গে নিয়ে শিল্পমন্ত্রী তাপস রায় আজ নবান্নে বলেন, নদিয়া জেলার ধুবুলিয়ায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের হাতে থাকা 118.50 একর এবং পশ্চিম বর্ধমানের হীরাপুরে ঢাকেশ্বরী কটন মিলসের 148.69 একর জমি চিহ্নিত করা হয়েছে। এ মাসেই এই দুটি জমি কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রকের হাতে তুলে দেওয়া হবে। প্রকল্পটি বাস্তবায়নের জন্য পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগম লিমিটেডকে নোডাল এজেন্সি হিসেবে দায়িত্ব দেওয়া ছাড়াও মুখ্য সচিবের নেতৃত্বে রাজ্যস্তরে একটি কমিটি গঠন করা হয়েছে বলে শিল্প ও বাণিজ্য মন্ত্রককে চিঠি দেওয়া হয়েছে। আগামী মঙ্গলবার এ বিষয়ে তিনি বিভিন্ন অংশীদারদের সঙ্গে কথা বলবেন। 15ই আগস্টের পরে রাজ্যের নতুন শিল্পনীতি ঘোষণা করা হবে বলে মন্ত্রী জানিয়েছেন। শিল্পনীতি তৈরির পরে রাজ্য সরকার ল্যান্ড ব্যাংক তৈরির কাজে হাত দেবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। অভয়াকাণ্ডে তড়িঘড়ি সৎকারের বিষয়ে নতুন করে মামলা করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ব্যারাকপুরের পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন।
1: রাজ্য পুলিশের ঢোকার সুযোগ রয়েছে, সেটা হল ক্রিমেশন ঘাট, নাটাগড়, কদমতলা, সিয়ার পার্ক, আন্ডার ঘোলা পিএস, এখানে নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি এই তিনজন এই কাণ্ড করেছেন। আমি সিপি আছে, সিপি ব্যারাকপুর হেয়ার, এটাতে সিবিআই নেই। প্লিজ স্টার্ট নিউ কেস এন্ড টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন।
0: পানিহাটিতে আজ অভয়া স্মৃতিতে নির্মিত ডক্টর অভয়া দেবনাথ মেমোরিয়াল ট্রাস্টের উদ্বোধনী অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী বলেন, সিবিআই পানিহাটি শ্মশানকাণ্ডে তড়িঘড়ি অভয়াকে দাহ করার বিষয়ে কোনো তদন্ত করছে না, তাই রাজ্য পুলিশ এই দিকটি নিয়ে তদন্ত করতে পারেই বলে মুখ্যমন্ত্রী জানান। এই সরকার আরজিকর কাণ্ডে অভয়ার হত্যার বিচার করেই ছাড়বে বলে তিনি জানান। অভয়ার মা পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ জানিয়েছেন, এই ট্রাস্ট মেধাবী দুস্থ ছাত্রছাত্রীদের ডাক্তারি পড়তে সহায়তা করবে। অভয়াকাণ্ডের 2 বছর পূর্তিতে ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট অবিলম্বে বিচারের দাবিতে আজ দুপুরে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত প্রতিবাদ মিছিলের আয়োজন করে। মিছিল থেকে জাস্টিস ফর আরজিকর স্লোগান ওঠে। উল্লেখ্য, 2 বছর আগে আজকের দিনেই আরজিকর হাসপাতালে ডাক্তারি পড়ুয়া তরুণীর নৃশংস হত্যাকাণ্ডের কথা জনসমক্ষে আসে। এর প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে পশ্চিমবঙ্গ তথা সারা দেশ, বিদেশেও নানা প্রান্তে প্রতিবাদে সামিল হন বহু মানুষ। বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের নির্দেশে রাজ্যের সব স্বাস্থ্য প্রতিষ্ঠানে আজ বেলা 11টা থেকে 2 মিনিট নীরবতা পালন করা হয়। স্বাস্থ্যমন্ত্রী শারদদত্ত মুখোপাধ্যায় আজ আরজিকর হাসপাতালে নীরবতা পালনের পরে বলেন, হাসপাতালে চিকিৎসক, কর্মী এবং রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সচেষ্ট। সুপ্রিম কোর্ট কলেজিয়াম বম্বে হাইকোর্টের বিচারপতি রবীন্দ্র ভি ঘুগেকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি করার সুপারিশ করেছে। বিচারপতি সুজয় পাল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদ থেকে অবসর গ্রহণের পর থেকে বিচারপতি তপব্রত চক্রবর্তী বর্তমানে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করছেন। উত্তর চব্বিশ পরগনার হালিশহরে পুলিশ লকআপে মৃত স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা বিরজু কেওটের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ বিক্ষোভের মুখে পড়েন। তাঁর গাড়ি ঘিরে স্লোগান দেওয়া হয়। এলাকায় তীব্র উত্তেজনা দেখা দিলে পুলিশি তৎপরতায় পরিস্থিতি কোনোভাবে নিয়ন্ত্রণে আসে। বিক্ষোভের মুখে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এলাকা ছাড়তে হয়। উল্লেখ্য, পুলিশ লকআপ থেকে গতকাল বিরজুকে অচৈতন্য অবস্থায় কল্যাণীর জওহরলাল নেহরু হাসপাতালে নিয়ে যাওয়া হলে

0: চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই মৃত্যুকে কেন্দ্র করে ইতোমধ্যেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। পরিবারের পক্ষ থেকে পুলিশি নির্যাতনে এই মৃত্যু বলে অভিযোগ করা হয়েছে। এদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী অভিযোগ করেছেন যে তাঁকে আক্রমণ করার জন্য পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করা হয়েছিল। নিরাপত্তা দেওয়ার পরিবর্তে পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। অন্যদিকে পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে কাদা ও চটি ছোঁড়া এবং অপ্রীতিকর স্লোগান দেওয়ার তীব্র নিন্দা করেছেন। তিনি সাংবাদিকদের আজ বলেন, আগে সরকারের নীতি বা বিচার সংক্রান্ত বিষয় ক্ষোভ থাকতেই পারে, কিন্তু রাজপথে প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রতি এ ধরনের অশালীন আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আজ আন্তর্জাতিক আদিবাসী দিবস। বিশ্বজুড়ে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার রক্ষা, আদিবাসীদের সংস্কৃতি, ভাষার বিকাশ এবং তাদের অবদানকে সম্মান জানাতে দিনটি উদযাপিত হয়। 1994 সালে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে 9ই আগস্ট দিনটিকে আন্তর্জাতিক আদিবাসী দিবস হিসেবে ঘোষণা করা হয়। এই উপলক্ষে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে ভারত জাকাত মাঝি পরগনা মহলের উদ্যোগে দিনটি শ্রদ্ধার সঙ্গে উদযাপন করা হয়। রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ শহরের ট্রাফিক রিক্রিয়েশন ময়দানে বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে যোগ দেন। জলপাইগুড়ির মালবাজারে বিশ্ব আদিবাসী দিবসে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন বাইক র্যালিতে অংশ নেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। জরুরি অবস্থার সময় গণতন্ত্র রক্ষার আন্দোলনে অংশ নেওয়া এবং কারাবরণ করা লোকতন্ত্র সেনানীদের সম্মান জানাতে রাজ্য সরকার একাধিক আর্থিক ও সামাজিক সুবিধার ঘোষণা করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এর পরে শুনবেন খেলার খবর 8:10।
1: আকাশবাণী শিলিগুড়ি।
2: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা হল কেন্দ্র ও রাজ্য সরকারের একটি স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প। আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবার, তফসিলি জাতি ও উপজাতি পরিবার এবং 70 বছর বা তার বেশি বয়সী সকল প্রবীণ নাগরিক এই প্রকল্পের সুবিধা পাবেন। 16ই আগস্ট 2026 সারা রাজ্য জুড়ে পালিত হবে আয়ুষ্মান দিবস। সারা দেশে যে কোনো সরকারি বা বেসরকারি অনুমোদিত হাসপাতালে আপনার আয়ুষ্মান কার্ড দেখান আর পরিবার পিছু বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা পরিষেবা পান। যোগ্য ব্যক্তিরা মোবাইলে আয়ুষ্মান অ্যাপের মাধ্যমে বিনামূল্যে আয়ুষ্মান কার্ড ডাউনলোড করুন। এছাড়াও আপনার নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার বা সরকারি হাসপাতালে গিয়ে নিজের নাম পরীক্ষা করে আয়ুষ্মান কার্ড সংগ্রহ করতে পারেন। বিশদ জানতে কল করুন টোল ফ্রি নাম্বার 1455। ভরসার অপর নাম আয়ুষ্মান।
1: আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন সুস্বাস্থ্য। আজকের সুস্বাস্থ্যের বিষয় বিশ্ব স্তন্যপান সপ্তাহ। অংশগ্রহণে ডক্টর সায়নী সাধু আগরওয়াল।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছেন। সুস্বাস্থ্য অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত। প্রতি বছর আগস্ট মাসের 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত বিশ্ব স্তন্যপান সপ্তাহ পালিত হয়। এই বছরও তার অন্যথা নয়। স্তন্যপান বিষয়ে আজ আমরা আলোচনা করব। আমাদের মধ্যে উপস্থিত আছেন শিশু বিশেষজ্ঞ ডক্টর সায়নী সাধু আগরওয়াল। নমস্কার ম্যাডাম আপনাকে।
1: নমস্কার, আকাশবাণীর তরফ থেকে আজকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি আজকে শিশুদের স্তন্যপান অর্থাৎ ব্রেস্ট ফিডিং করানোর গুরুত্ব নিয়ে আলোচনা করব। আমরা প্রত্যেকেই জানি যে প্রতিটা শিশুকে জন্মের পর প্রথম 6 মাস শুধুমাত্র স্তন্যপান অর্থাৎ বুকের দুধ খাওয়ানোর কোনো বিকল্প হয় না। বলা হয় যে কোনো মায়ের তার শিশুকে দেওয়া শ্রেষ্ঠ উপহার হলো এই স্তন্যপান।
0: যথার্থই বলেছেন ম্যাডাম। এবার আমি কিছু প্রশ্নে আসি আপনার কাছে। আমার প্রথম প্রশ্ন হলো যে শিশুকে স্তন্যপান জন্মের কতক্ষণ সময়ের মধ্যে শুরু করে দেওয়া উচিত?
1: শিশুকে স্তন্যপান জন্মের 1 ঘন্টার মধ্যে শুরু করে দেওয়া উচিত। আরেকটা কথা এখানে আলোচনা করে নেওয়া উচিত যে অনেকের ধারণা আছে যে মায়ের দুধ দেওয়ার আগে বাচ্চাকে মধু বা গ্লুকোজ ওয়াটার অর্থাৎ চিনি মেশানো জল দেওয়া উচিত।
0: আচ্ছা,
1: এটিকে মেডিকেল টার্মসে আমরা প্রিল্যাকটিয়াল ফিড বলি। এটি কিন্তু সম্পূর্ণরূপে নিষিদ্ধ, এটি একদমই ভুল প্রথা। এটা দিলে বাচ্চার অনেক ক্ষতি হতে পারে।
0: আচ্ছা,
1: আরেকটা কথা জানলে হয়তো আপনাদের অবাক লাগবে যে মাতৃদুগ্ধ অর্থাৎ বুকের দুধ প্রতিটি জীবের জন্য আলাদা। উদাহরণ দিয়ে বলছি যে গরু তার বাছুরের জন্য যে দুধ তৈরি করে তার বৈশিষ্ট্যগুলি কোনো মনুষ্য শিশু যে বুকের দুধটি পাচ্ছে তার থেকে আলাদা হয়। আপনারা আরও শুনলে

0: অবাক হবেন যে যে একটা যদি বাচ্চা সময়ের আগে জন্মে যায়, যাকে আমরা প্রিটার্ম বেবি বলি, সেই বাচ্চাটি যে মায়ের দুধটি পায়, তার মায়ের বুকের দুধের কোয়ালিটি, যে বাচ্চাটি সময় হচ্ছে অর্থাৎ টার্ম বেবি, সেই বাচ্চাটির যে মায়ের দুধ পাচ্ছে, দুটো দুধের বৈশিষ্ট্যে কিছু আলাদা থাকবে। কারণ দুজনের প্রয়োজন আলাদা, দুজনের দুধ হজম করার ক্ষমতা আলাদা, সেই জন্যে দুধের কোয়ালিটিও দুটো বাচ্চার ভিন্ন হয়।
1: আচ্ছা, বাচ্চার জন্য মায়ের দুধ খাওয়ার উপযোগিতার সম্বন্ধে যদি একটু আলোচনা করেন ম্যাডাম, তাহলে খুব ভালো হয়।
0: হ্যাঁ, বুকের দুধ হলো বাচ্চার জন্য একটি সম্পূর্ণ খাদ্য। এই দুধ বাচ্চা খুব সহজে হজম করতে পারে, কারণ এর মধ্যে একটি এনজাইম আছে যার নাম লাইপেস, যেটি দুধ হজম করতে সাহায্য করে। একমাত্র ভিটামিন কে এবং ভিটামিন ডি ছাড়া যা যা পুষ্টি একটি মনুষ্য শিশুর দরকার, সবই এই বুকের দুধে পাওয়া যায়। সচরাচর আমরা জন্মের সময় ভিটামিন কে ইনজেকশন দিয়ে দিই, আর ভিটামিন ডি মুখের ওষুধ মানে ড্রপ হিসেবে আমরা ছুটির সময় দিই। বাকি যা যা পুষ্টি দরকার সবই আমরা বুকের দুধ থেকে বাচ্চাকে দিতে পারি।
1: আচ্ছা,
0: এছাড়াও আরেকটা কথা বলবো যে মায়ের দুধে থাকে কিছু অ্যান্টিবডিজ, যে কারণে যে বাচ্চাটি শুধুমাত্র মায়ের দুধ খেয়ে বড় হচ্ছে 6 মাস অবধি, দেখা যায় যে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। তারা সর্দি কাশি, পেটের সমস্যা যেমন ডায়রিয়া, নিউমোনিয়া, কান এবং চোখের ইনফেকশন, এগুলো থেকে সুরক্ষিত থাকে। বুকের দুধ খাওয়া বাচ্চাদের অ্যালার্জি বা এক্সিমা, টাইপ 1 ডায়াবেটিস বা মধুমেহ রোগ, সিলিয়াক ডিজিজ ইত্যাদি সমস্যা বোতলের দুধ খাওয়া বাচ্চার চেয়ে অনেক কম হবে।
1: আচ্ছা,
0: আরেকটা ব্যাপার শুনলে সবার খুবই ভালো লাগবে, যে যে বাচ্চাটি শুধুমাত্র বুকের দুধ খেয়ে বড় হচ্ছে, দেখা গেছে তার IQ অর্থাৎ ইন্টেলিজেন্স কোশিয়েন্ট, বুদ্ধির বিকাশ, বোতলের দুধ খাওয়া বাচ্চার চেয়ে বেশি হয়। অর্থাৎ যে বাচ্চাটি শুধুমাত্র মায়ের দুধ খাচ্ছে, সেই বাচ্চাটি কিন্তু বেশি বুদ্ধিমান হবে একটি বোতলের দুধ খাওয়া বাচ্চার চেয়ে।
1: আচ্ছা, বাহ,
0: এটা শুনলে সবাই
1: হ্যাঁ
0: উৎসাহিত বোধ করবে।
1: একদমই তাই। আচ্ছা,
0: আরো কটা রোগ যেগুলো মায়ের দুধ রক্ষা করে, তার মধ্যে একটি হলো কেরিস টুথ মানে দাঁতের ইনফেকশন, এছাড়া ডায়াবেটিস যেটা আগেও বললাম, মধুমেহ, ওবেসিটি অর্থাৎ অতিরিক্ত স্থূলতা, হাই ব্লাড প্রেশার মানে রক্তচাপ বৃদ্ধি, হার্ট অ্যাটাক, এমনকি কিছু ক্যান্সার, এই সব রোগ থেকে কিন্তু বুকের দুধ রক্ষা করে।
1: আচ্ছা,
0: আর সবচেয়ে যেটা আমাদের জরুরি সেটা হচ্ছে যে বুকের দুধ যখন একটি বাচ্চার মা তার বাচ্চাকে খাওয়াচ্ছে, তখন দুজনের মধ্যে একটি ঘনিষ্ঠ সংযোগ গড়ে ওঠে।
1: একদমই তাই।
0: আরেকটি ব্যাপার বলবো যে বুকে দুধ খাওয়া বাচ্চার আলাদা করে কোনো ইনফেকশনের সম্ভাবনাই থাকছে না, কারণ বাচ্চা তো ডিরেক্টলি মায়ের দুধ নিচ্ছে। তো কৌটো দুধে যে সমস্যাগুলি হয়, যেমন যে বোতলের মাধ্যমে কোনো ইনফেকশন বোতল থেকে বাচ্চার কাছে যেতে পারে, বা জল যেটা ব্যবহার হচ্ছে সেটাতে ইনফেকশন বাচ্চার মধ্যে ঢুকতে পারে, বা জলটা যদি অতিরিক্ত বেশি মেশানো হয় বা কম মেশানো হয়, যার ফলে দুধটা বেশি পাতলা বা বেশি ঘন তৈরি হয়, এই সবগুলোই কিন্তু বাচ্চার জন্য সমস্যা ডেকে আনতে পারে। এগুলো কোনোটাই বাচ্চা যখন মায়ের দুধ খাচ্ছে তখন হবে না।
1: আচ্ছা বেশ, ম্যাডাম আপনার কাছে আমার পরের প্রশ্ন হলো, স্তন্যপান করানোতে কি মায়ের কোনো সুবিধা হতে পারে?
0: হ্যাঁ, এবার আমরা মায়ের বুকে দুধ খাওয়ানোর উপযোগিতা সম্বন্ধে এক এক করে আলোচনা করব। যখন একটি মা স্তন্যপান করান, তখন অক্সিটোসিন বলে এক হরমোন নিঃসৃত হয় মায়ের শরীর থেকে। এর সাহায্যে জরায়ুর অর্থাৎ ইউটেরাসের সংকোচন তাড়াতাড়ি হয়। তাই জন্মের পর জরায়ু থেকে রক্তপাত অর্থাৎ ইউটেরাইন ব্লিডিং এবং তার ফলে অ্যানিমিয়া, এগুলো কম হয়। আরেকটা ব্যাপারও আমি আলোচনা করব, যে ইউজুয়ালি যেটা হয় যে বাচ্চা জন্মের পর মা চায় যে তার ওজনটা যাতে একটু কমে, কারণ আজকাল আমরা সবাই খুব হেলথ কনসিয়াস। তো দেখা গেছে যে বাচ্চাটির মা শুধুমাত্র বুকের দুধ খেয়ে বাচ্চাকে বড় করছে, তার প্রতিদিন গড়ে 500 ক্যালোরি খরচ হয়।
1: আচ্ছা বাহ,
0: তো এটা মাদের জন্য একটা বিশাল সুবিধা ওজন কমানোর ব্যাপারে।
1: একদমই তাই, বাচ্চা জন্মের পর মায়ের ওজন অনেকখানি বেড়ে যায়, সেই জায়গায় আপনি বলছেন বুকের দুধ খাওয়ালে সেই ওজন কমতে পারে।
0: কমতে পারে না, অবশ্যই কমবে। স্তন্যপান করালে ব্রেস্ট ক্যান্সার আর ওভারি ক্যান্সার মানে স্তন ক্যান্সার এবং ডিম্বাশয়ের ক্যান্সার এবং হাড়ের একটি রোগ যার নাম অস্টিওপোরোসিস, এগুলোর সম্ভাবনা কম থাকে।
1: আচ্ছা বাহ,
0: আরেকটা সুবিধা যেটা আমি আগেও একবার আলোচনা করলাম, যে বুকে দুধ বানাতে কোনো সময় লাগে না। কৌটো দুধ বানানো কিন্তু অনেকটা সময় সাপেক্ষ, সেখানে জল ফোটানো বা ফিডিং বোতলটাকে ফোটানো, দুধ ঠিকঠাক গরম আছে কিনা, এগুলো প্রতিটা জিনিসকে ঠিক করে দেখে খেয়াল করে বানাতে হয়, যার জন্য এটা অনেকটাই সময় সাপেক্ষ হয়ে যায়। কিন্তু বুকের দুধে এগুলো কোনোরই ঝামেলা নেই। আরেকটি ব্যাপার হলো, যেটা আমাদের দেশে প্রচণ্ড জরুরি, যে শুধুমাত্র যদি একটি বাচ্চা বুকে দুধ খেয়ে বড় হয়, সেটি ব্যাপারটি কিন্তু অত্যন্ত সাশ্রয়কারী। মাসে 6,000 থেকে 7,000 টাকা আমরা বাঁচাতে পারি। কারণ কৌটো দুধ

0: আপনি নিশ্চয়ই জানবেন এখন
1: হুম হুম অনেক বেশি দাম,
0: অনেক বেশি দাম, যার ফলে যে 6-7 হাজার টাকা মানে কোনো ব্যাপার নয় যদি শুধুমাত্র একটা বাচ্চা কৌটো দুধের উপর নির্ভরশীল হয়ে যায়। তো সেই টাকাটা কিন্তু আমরা বাঁচাতে পারি যদি আমরা বাচ্চাকে শুধুমাত্র মায়ের দুধ খাওয়াই।
1: হুম হুম আচ্ছা ম্যাডাম, আমরা অনেকে ভাবি যে স্তন্যপান করালে মায়ের স্তনের আকার নষ্ট হয়ে যায়, সেটা কি ঠিক?
0: না, এটা না একদমই ভুল ধারণা। স্তন্যপান করালে মায়ের স্তনের আকার নষ্ট হয় এটা ঠিক নয়।
1: আচ্ছা,
0: বরং আমি আগেও আলোচনা করলাম যে ওজনটা কমবে স্তন্যপান করালে, তাই মার পূর্ববর্তী ফিগারে ফিরে যেতে আরো তার জন্য সহজ হবে।
1: আচ্ছা,
0: সবার শেষে আমি যেটা বলবো যে মায়ের দুধ খাওয়ালে মার মধ্যে যে একটা মাতৃত্বের সম্পূর্ণতার অনুভূতি, যে তিনি তার নিজের সন্তানকে নিজের দুধ খাওয়াচ্ছেন, এই অনুভূতিটি খুবই সুন্দর, এক অনির্বচনীয় অনুভূতি।
1: হ্যাঁ একদমই তাই, মা এবং সন্তানের সব থেকে ভালো একটা সম্পর্ক বুকের স্তন পান করিয়েও সত্যি সেটাকে ধরে রাখা যায়। একদমই। আরেকটা বিষয় নিয়ে আমরা ভীষণভাবে বিভ্রান্ত হই, শিশু জন্মের 2-3 দিনের মধ্যে যে হলুদ গাঢ় রঙের দুধ মায়ের স্তন থেকে নির্গত হয় সেই ব্যাপারে একটু যদি আমাদের জানান, সেটি বাচ্চার পান করা উচিত কি উচিত নয় এই বিষয়ে যদি একটু আলোচনা করেন।
0: যে দুধটি ব্যাপারে আপনি আমাকে জিজ্ঞেস করলেন সেটাকে মেডিকেল টার্মসে আমরা কোলোস্ট্রাম বলি। কোলোস্ট্রাম হচ্ছে প্রথম জন্মের প্রথম যে 3 দিন যে দুধটি মায়ের স্তন থেকে নিঃসৃত হয় তাকেই কোলোস্ট্রাম বলে। এটি বাকি সময় দুধের চেয়ে দেখতে একটু কম্প্যারেটিভলি ঘন বা গাঢ় হয় আর রংটি একটু অন্যরকম হয়। এই সব কারণে অনেকেই ভাবেন যে এই দুধটি বোধহয় বাচ্চাকে খাওয়ানো উচিত নয়। কিন্তু সত্যি কথা হলো যে এই কোলোস্ট্রমে যে অ্যান্টিবডিজ আছে, যে ইমিউনোগ্লোবুলিন আছে, সেটি কিন্তু বাচ্চাকে অনেক রোগ থেকে রক্ষা করে, তাই এটি অবশ্যই খাওয়ানো উচিত।
1: আচ্ছা, যাই হোক, একটা ধারণা থেকে আমরা মুক্ত হলাম যে অনেকেই ভাবেন এই গাঢ় দুধটি ফেলে দিতে হয়, কিন্তু না, সেটি বাচ্চাকে খাওয়ালে অনেক রকমের উপকারিতা আছে। আর গরমের দিনে যে সমস্ত বাচ্চাদের জন্ম হয় বুকের দুধের সাথে কি সেই বাচ্চাকে জল খাওয়ানো প্রয়োজন?
0: না, আমরা বুকের দুধের সাথে বাচ্চাকে জল খাওয়াতে নিষেধ করি। আমরা যে চাই যে বাচ্চা যখনই জল পিপাসা পাবে, যখন তার জল তেষ্টা পাবে, তখন সে যেন মায়ের দুধটি টানে। তো এক্ষেত্রে যদি আমরা জল দিয়ে দিই, এক তো একটা ইনফেকশনের সোর্স আবার আমরা বাচ্চার শরীরে ঢোকানোর একটা সম্ভাবনা খুলে দিচ্ছি, আর দ্বিতীয় হচ্ছে সেক্ষেত্রে বাচ্চা হয়তো একটু কম দুধ টানবে। তো আমরা চাই যে তেষ্টা নিবারণের জন্য যেন বুকের দুধটাই বাচ্চা ব্যবহার করে।
1: আচ্ছা, আমরা একটা সময় দেখেছি যে আমাদের মা ঠাকুমা দিদিমারা বলতেন সন্তানকে মধু চাটাতে, তো এ ব্যাপারে আপনি কি বলবেন, বাচ্চাকে কি মধু দেওয়া উচিত?
0: না, মধু প্রথম 1 বছর একটা ভয়ঙ্কর রোগ যার নাম হলো ইনফ্যান্ট বটুলিজম, সেই রোগের উদ্রেক করতে পারে। সেই জন্য অন্তত 1 বছর বয়স অবধি বাচ্চাদের মধু খাওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
1: আচ্ছা, আরেকটা বিষয় যে আমরা গরুর দুধ তো খাইয়েই আসতাম আগে থেকেও মা ঠাকুমা দিদিমাদের আমল থেকে, কিন্তু এখন আমরা যখনই ডাক্তারের কাছে যাই সন্তানদের নিয়ে, পেটের কোনো সমস্যা হোক যাই হোক সেই নিয়ে গেলেই তারা বলেন যে গরুর দুধ একদম খাওয়ানো যাবে না। এটা কি ঠিক, গরুর দুধ খাওয়ানো উচিত নয়?
0: না, আমরা যদি আন্তর্জাতিক সমস্ত গাইডলাইন্সগুলো দেখি তাহলে সমস্ত দেশেই প্রথম 1 বছর গরুর দুধ সম্পূর্ণরূপে নিষিদ্ধ আছে। 1 বছর বয়সের পর হ্যাঁ আমরা গরুর দুধ দিতে পারি, তবে কিছু কিছু ক্ষেত্রে, যেমন আপনি বললেন যদি কোনো বাচ্চার সেই গরুর দুধ সহ্য না করতে পারে, যদি তার সেই দুধ খেয়ে বেশি কিছু সমস্যা হয়, তখন আমরা গরুর দুধটা নিষেধ করব।
1: আচ্ছা, একজন মা নিজেকে কিভাবে স্তন্যপান করানোর জন্য প্রস্তুত করবে?
0: অনেক সময় মারা ভাবেন যে স্তন্যপান বিষয়টি বোধহয় বাচ্চার জন্মের পরেই শুরু হয়, কিন্তু বিষয়টা ঠিক তা নয়। মার সন্তান যখন পেটে এসেছে, অর্থাৎ গর্ভাবস্থায় মানে প্রেগনেন্সি পিরিয়ডে, কিন্তু মাকে স্তন্যপান করানোর জন্য নিজেকে প্রস্তুত হতে হবে। যেমন আমি আপনাকে এক্সাম্পল দিচ্ছি যে কিছু কিছু মায়ের না নিপল ইনভার্সন থাকে, মানে বাচ্চার মায়ের স্তনে নিপলটা ঠিকমতো গঠন হয় না। এগুলো কিন্তু চিকিৎসার দ্বারা ঠিক করা সম্ভব, কিন্তু সেই সময়টা আমাদের দিতে হবে। তো বাচ্চা জন্মের পর যদি এসে মা একথা বলেন, তখন আমরা সেই সময়টা পাই না এটা ঠিক করার জন্য। তো এটা প্রেগনেন্সির সময়, অর্থাৎ গর্ভাবস্থায় কিন্তু মাকে জানাতে হবে তার গাইনি ডক্টরকে।
1: আচ্ছা, যে মায়ের স্তন ছোট তিনিও কি স্তন্যপান করাতে পারবেন?
0: স্তনের আয়তনের সাথে কিন্তু দুধ খাওয়ানোর কোনো সম্পর্ক নেই। স্তন ছোট হলেও ম্যামারি গ্ল্যান্ড যথেষ্টই থাকে, তাই স্তনের সাইজের সাথে স্তনের আয়তনের সাথে মায়ের দুধ যথেষ্ট হবে কিনা এর কোনোই সম্পর্ক নেই।
1: আচ্ছা ম্যাডাম, জন্মের পর মা আর বাচ্চাকে যে আলাদা রাখা হয়, যেমন বাচ্চাকে নার্স

0: শাড়িতে এবং মাকে নিজের বেডে, এটা কতটা যুক্তিসম্মত?
1: আমরা চাই যে মার বাচ্চাকে যতটা তাড়াতাড়ি সম্ভব একই ঘরে দিয়ে দেওয়া উচিত। এটার মেডিকেল টার্ম আর্লি রুমিং ইন, মানে একই রুমে দুজনকে যতটা তাড়াতাড়ি সম্ভব দিয়ে দেওয়া। এর সুবিধে হলো যে এতে ব্রেস্ট ফিডিং মানে স্তন্যপান আরও তাড়াতাড়ি আমরা শুরু করতে পারি। অবশ্যই যদি মার বা বাচ্চার কোনো শারীরিক অসুবিধে থাকে তাহলে এটা করা সম্ভব নয়তো জন্মের এক ঘন্টার মধ্যেই মার বাচ্চাকে একই ঘরে দিয়ে দেওয়া উচিত।
0: আচ্ছা, অনেক সময় আমরা মায়েরা মনে করি যে যথেষ্ট পরিমাণ দুধ হচ্ছে না বা বাচ্চার পেট ভরছে না, সেটা আমরা কি করে বুঝবো?
1: এটা বোঝার কিছু কিছু উপায় আছে। একটা আমি সহজ উপায় বলবো, যেটা যে কোনো মায়ে করতে পারে, যে সচরাচর দেখা যায় যখন বাচ্চা একটা স্তন থেকে দুধ পান করছে তখন অন্য স্তন থেকে দুধ পড়তে থাকে। তবে এটা যে সব মার হবে তা নয়, তবে এটা সচরাচর হয়ে থাকে, তাই এটা দিয়ে মা একটা আন্দাজ করতে পারেন যে তার দুধ যথেষ্ট হচ্ছে কিনা।
0: আচ্ছা,
1: আর এছাড়াও আমরা বাচ্চার পেচ্ছাপটা মাকে একটা হিসেব রাখতে বলি, যে বাচ্চাটি যথেষ্ট দুধ পাচ্ছে সেই দিনে 6 থেকে 8 বার অন্তত পেচ্ছাপ করবে।
0: আচ্ছা, বাচ্চা মায়ের দুধ যথেষ্ট পাচ্ছে কিনা সে ব্যাপারে মা কি করে নিশ্চিন্ত হবে?
1: নিশ্চিন্ত হওয়ার একমাত্র উপায় হচ্ছে নিয়মিত বাচ্চার ওজন মাপা। প্রথম 4 মাস সচরাচর বাচ্চার প্রতি মাসে 750 থেকে 900 গ্রাম ওজন বাড়ে। তো আমরা বাচ্চাকে বলি যে কিছু চেক আপ প্রয়োজন, বা আঙ্গনওয়াড়ি ওয়ার্কার যারা, তারা বাচ্চার বাড়িতে গিয়েও বাচ্চার ওজন মাপেন। তো যদি অন্তত পক্ষে মাসে 750 থেকে 900 গ্রাম আমরা দেখি যে বাচ্চার ওজন বাড়ছে, তাহলে আমরা সেটাকে যথেষ্ট মনে করি।
0: আচ্ছা, অনেক মা এরকম প্রশ্ন করেন যে আমার বাচ্চা অতিরিক্ত কাঁদছে, তার মানে কি তার দুধ হচ্ছে না বা বাচ্চার খুব খিদে পাচ্ছে, এরকম কোনো কারণ আছে?
1: না, এরকম নয়। অতিরিক্ত কান্নার কারণ দুধ হচ্ছে না, সেটা না হওয়ার সম্ভাবনাই বেশি। আসলে বাচ্চা অনেক কারণে কাঁদতে পারে, যেমন বাচ্চা যদি ন্যাপিতে পেচ্ছা পায়খানা করে ফেলে, কাঁথাতে গাথা নোংরা করে ফেলে, তখন সে অস্বস্তিতে কাঁদতে পারে। তার পেট ব্যথা হলে সে কাঁদতে পারে। তার যদি অতিরিক্ত গরম বা ঠান্ডা লাগে তাহলেও সে কাঁদতে পারে। এমনকি সে যদি কোনো কারণে বিরক্ত বোধ করে বা বোর ফিল করে তাহলেও সে বেশি কান্নাকাটি করতে পারে।
0: আচ্ছা, বুকের দুধ খাওয়া বাচ্চা সারাদিনে কতবার পায়খানা করতে পারে?
1: প্রথম 2-3 মাসে গ্যাস্ট্রোগোলিক রিফ্লেক্স এর দরুন বাচ্চা দুধ খাওয়া মাত্র পায়খানা করে দেয়, এটাতে চিন্তার কিছু নেই, বাচ্চা অনেকবার করেই পায়খানা করতে পারে।
0: কিন্তু সেই বাচ্চা যদি পাতলা পায়খানা করে সেটা কি চিন্তার?
1: না না, সেটাও চিন্তা নয়। অ্যাকচুয়ালি যে বাচ্চার মা এসে বলেন যে তিনি তার বাচ্চাকে শুধুমাত্র বুকে দুধ খাওয়াচ্ছেন, তাকে নিয়ে আমরা খুব নিশ্চিন্ত বোধ করি।
0: আচ্ছা,
1: আমরা বলি যে বুকে দুধ খাওয়া বাচ্চার পায়খানা হবে মুসুর ডালের মতো, মানে হলুদ জল থাকবে আর তার মধ্যে কিছু হলুদ ছোট ছোট কণা থাকবে।
0: আচ্ছা,
1: আর পায়খানাটা ওদের পাতলা হওয়াই স্বাভাবিক।
0: আচ্ছা,
1: তো এটাতে কিছুই চিন্তার নেই।
0: কৌটোর দুধ খাওয়ালে কি বাচ্চার পায়খানা কষে যাওয়ার সম্ভাবনা থাকে?
1: হ্যাঁ, গরুর দুধ বা কৌটো দুধ খেলে কিন্তু বাচ্চার পায়খানা শক্ত হতে পারে, নিয়মিত না হতে পারে, অনেক সময় বেশ কদিন গ্যাপে গ্যাপেও হতে পারে।
0: বাচ্চাকে মায়ের দুধ কত ঘন ঘন খাওয়াতে হবে?
1: আমরা বাচ্চাকে ডিমান্ড ফিডিং করাতে বলি, অর্থাৎ যখন বাচ্চা দুধ চাইবে তখনই দিতে হবে। তবে অনেক সময় শুরুর দিকে, মানে প্রথম 1-2 মাস, আমরা দেখি যে বাচ্চা অধিকাংশ সময় ঘুমিয়ে থাকছে, এমনকি 1-4 ঘন্টা ঘুমিয়ে থাকছে। সেক্ষেত্রে আমরা বলে থাকি যে 3-4 ঘন্টা না খাইয়ে রাখাটা একটু বিপজ্জনক হতে পারে, তাই 3 ঘন্টার পরে একবার বাচ্চাকে জাগিয়ে দুধ খাওয়ানোটাই শ্রেয়।
0: আচ্ছা, অনেক সময় দেখি সদ্যজাত মায়েরা টক এই ধরনের জিনিসগুলো খেতে ভয় পান, কি ধরনের খাওয়ার থেকে বিরত থাকা উচিত তাদের?
1: যেটা দেখা গেছে না, যে যদি কোনো খাবার খেয়ে মার সমস্যা হয় তাহলে পরবর্তীতে সেই বুকের দুধটা খাওয়ার পরে বাচ্চারও সমস্যা হচ্ছে। এই জন্যে আমরা সচরাচর কিছু কিছু খাবার খেতে না করি, যেমন খুব বেশি লঙ্কা, খুব বেশি মশলাদার খাবার বা ছোলার ডাল, রাজমা ইত্যাদি, যেগুলোতে মায়ের গ্যাসের সমস্যা হতে পারে, তাতে বাচ্চারও গ্যাসের সমস্যা হতে পারে। বাড়ির যে রোজকার খাবার, মানে ভাত ডাল মাছ মাংস, কম মশলার মাংস অবশ্যই, ডিম সবজি, এগুলো সবই খেতে পারে মা।
0: আচ্ছা আচ্ছা, রাতে তো বাচ্চা অনেক সময় ঘুমিয়ে থাকে, কিছু বাচ্চা কান্নাকাটি করে, কিন্তু বাচ্চাকে যদি ঘুমিয়ে থাকে তাহলে কি জাগিয়ে খাওয়ানো উচিত?
1: না, বাচ্চাকে রাতে জাগিয়ে খাওয়ানোর দরকার নেই, অন্তত প্রথম এক দেড় মাসের বয়সের পর থেকে। আমি যেটা আগেও বললাম যে প্রথম এক দেড় মাস যেহেতু বাচ্চাকে নিয়ে আমরা একটু বেশি চিন্তা করি, ওই সময় আমরা 3 ঘন্টার বেশি যদি বাচ্চা বুকের দুধ না খায় তাহলে আমরা তাকে ডেকে একবার খাইয়ে দিই।

0: তারপর থেকে যেটা দেখা যায় না, যে বাচ্চা একটা গভীর রাতে একবার স্তন্যপান করে, মানে ধরুন রাত 11টা বা 12টা, তারপর সে আবার ভোর 5টা 6টায় স্তন্যপান করে, মাঝখানে সময়টা বাচ্চা ঘুমিয়েই থাকে, এটা সম্পূর্ণ স্বাভাবিক। এই সময় বাচ্চাকে রাত্রিবেলা জাগিয়ে খাওয়ানোর কোনো দরকার নেই, মার রেস্ট নেওয়াটাই উচিত হবে।
1: আচ্ছা, আরেকটা বিষয় ভীষণভাবে দেখা যায়, অনেক মায়েরা দেখি যে জন্মের পর থেকেই বাচ্চাকে 24 ঘন্টায় একবার কি দুবার কৌটোর দুধ দেন, যাতে তাদের অভ্যেস তৈরি হয়, 6 মাস পরে কোনো রকম অসুবিধা না হয় এই কৌটোর দুধ খাওয়ানোর জন্য। এই প্রথা কি ঠিক?
0: না, এই প্রথা ঠিক নয়। আসলে অনেক বাচ্চার মা ভাবেন যে আমি যদি শুরু থেকে কৌটো দুধটা না দিই, বোতলে দুধ না ধরাই, তাহলে বাচ্চার সেই অভ্যেস হবে না, এবং তাই উনি চেষ্টা করেন যে 24 ঘন্টা অন্তত 1-2 বার বোতলে দুধ বাচ্চাকে খাওয়াতে। এটা কিন্তু সম্পূর্ণ ভুল প্রথা, এটাতে বাচ্চার ক্ষতি হবে। আমরা চাই যে বাচ্চার প্রথম 6 মাস শুধুমাত্র স্তন্যপান করবে।
1: আচ্ছা, আরেকটা বিষয় দেখা যায় যে বাচ্চা ভীষণ কান্নাকাটি করছে, তাকে শান্ত করার জন্য মায়েরা অনেক সময় চুষুনি মুখে দিয়ে দেন, সেটা কি উচিত?
0: না, আমরা চুষনিও আমরা বাচ্চাকে দিতে নিষেধ করি, কারণ এটা থেকেও ইনফেকশন শরীরে ঢুকতে পারে। আসলে বাচ্চা সেটা কখনো মুখে নেয়, কখনো ফেলে দেয়, তো এটা বিপজ্জনক প্রথা। এটা আমরা কখনোই আমরা বলি না যে বাচ্চাকে চুষুনি মুখে দিতে।
1: আচ্ছা, আবার আরেকটা বিষয় জানতে ভীষণ ইচ্ছে করছে যে অনেক বাচ্চাকে দেখি যে মায়ের দুধ টেনে খেতে পারছে না, তাহলে তার প্রতিকার কি?
0: বাচ্চা অনেক কারণেই মায়ের দুধ না টেনে খেতে পারে। অনেক সময় সেটা মায়ের স্তনের কারণে হতে পারে, যে হতে পারে স্তনের নিপল ঠিক মতো প্রস্তুত নয়, বা বাচ্চা খুব ছোট, মায়ের স্তনটি বড় হওয়াতে সে ঠিক মতো মায়ের দুধটা নিতে পারছে না। স্পেশালি যদি বাচ্চার প্রিটার্ম হয়, অর্থাৎ সময়ের আগে হয়, তাহলে তার দুধ টেনে খেতে অনেক সময় অসুবিধা হয়। আমরা এসব ক্ষেত্রে মাকে ব্রেস্ট পাম্প ব্যবহার করতে বলি, দুধটা এভাবে পাম্প করে বার করে আমরা দুধটা বাচ্চাকে বাটি চামচে খাওয়াতে বলি, তবে বোতল ব্যবহার করতে নিষেধ করি।
1: এই বিষয়ে যদি মায়ের দুধটা বোতলে করে দেওয়া হয় তাহলে কি সমস্যা হবে?
0: হ্যাঁ, মায়ের দুধটা যদি আমরা বোতলে করে দিই, তাহলে সবার আগে প্রধান সমস্যা তো একটা ইনফেকশনের সম্ভাবনা, কারণ আবার আমরা একটা বাইরের পদার্থ বাচ্চার মুখে দিচ্ছি। দ্বিতীয় যেটা বলবো, যে মায়ের দুধ টানা কিন্তু বাচ্চার জন্য বেশ কষ্টসাধ্য ব্যাপার। তুলনামূলকভাবে বোতলে দুধ টানা তার পক্ষে অনেক সহজ। যে বাচ্চাটি একবার বোতলে দুধ টানতে অভ্যস্ত হয়ে যায়, সে কিন্তু পরে আর মায়ের দুধ টানতে চায় না, কারণ দুটি টেকনিক আলাদা, বাচ্চা দুটির মধ্যে কনফিউজ করে ফেলে। এর ফলে ধীরে ধীরে দুধ উৎপাদন বন্ধ হয়ে যায়, কারণ বাচ্চা যদি মায়ের দুধ স্তন থেকে না টানে, তাহলে দুধ নিজে থেকে উৎপাদন বন্ধ আস্তে আস্তে হয়ে যাবে। এই জন্যই না আমরা সবসময় চাই যে বাচ্চাকে বোতল না দিতে, যদি নিতান্ত প্রয়োজনীয় হয় তাহলে বাটি চামচে করে আমরা বাচ্চাকে বুকে দুধটা চিপে বার করে খাওয়াই।
1: আচ্ছা, মায়ের দুধ বাড়াবার কি কোনো উপায় আছে?
0: হ্যাঁ, অবশ্যই উপায় আছে। সবার আগে তো যেমন বলবোই যে পর্যাপ্ত পরিমাণে আহার, কারণ এখানে মা শুধু নিজের নয়, আরেকজন মনুষ্য শিশুর জন্য খাবারের সংস্থান করছেন, তাই তাকে পর্যাপ্ত পরিমাণে আহারের ব্যবস্থা তো আমাদের করতেই হবে, যাতে যথেষ্ট দুধ উৎপাদন হয়।
1: আচ্ছা,
0: এছাড়াও কিছু কিছু আমরা যেগুলো বলে থাকি, তো বেশি করে মাকে জল খেতে বলি, অন্তত 4-6 লিটার জল, যেমন প্রতিবার দুধ খাওয়ানোর আগে ও পরে 1 গ্লাস করে জল। হ্যাঁ, এছাড়াও দেখা গেছে যে মেথি খেলে, মানে মেথিটা যদি ভিজিয়ে রেখে তারপর ওটা যদি দিনে 2 বার খাওয়া যায়, তাহলে সেটা দুধ বাড়াতে সাহায্য করে।
1: আচ্ছা বাহ, খুব ভালো একটা বিষয় জানলাম। আর যে সমস্ত মায়েরা বাইরে কোনো কাজে যান, তারা কি বুকের দুধ বাড়িতে মজুদ করে রেখে যেতে পারেন বাচ্চার জন্য?
0: হ্যাঁ, মায়েরা অবশ্যই দুধ বার করে বাচ্চার জন্য মজুদ করে রেখে যেতে পারেন। তিনি সেটা ফ্রিজেও রাখতে পারেন বা বাইরেও রাখতে পারেন। যদি বাইরে রাখেন তাহলে এই দুধটি 6 ঘন্টার জন্য বাইরে রাখা যাবে, ফ্রিজে রাখলে এই দুধটি 24 ঘন্টা অবধি রাখা যেতে পারে।
1: আচ্ছা, ফ্রিজে যদি রাখা হয় সেক্ষেত্রে কি আমরা বাইরে বের করে গরম করে বাচ্চাকে খাওয়াতে পারি?
0: আসলে আমরা বুকে দুধটা ডিরেক্টলি গরম করতে চাই না, সেজন্য আমরা যেটা বলি যে একটা গরম জলের পাত্রের মধ্যে বুকে দুধের পাত্রটি বসিয়ে ইনডিরেক্টলি গরম করা হয়। তবে বাচ্চাকে দুধ খাওয়ানোর আগে সবসময় আগে নিজের হাতে তেলের টেম্পারেচার চেক করে তারপর বাচ্চাকে দুধটা দেওয়া উচিত।
1: কোনো মা যদি দ্বিতীয়বার সন্তান সম্ভবা হন, তাহলে কি বুকের দুধ সাথে সাথে বন্ধ করে দিতে হবে?
0: প্রথমত তো আমরা যেটা বলি যে কিছু জন্ম নিরোধক পদ্ধতি ব্যবহার করা উচিত, যাতে দুটি বাচ্চার মধ্যে অন্তত পক্ষে 3 বছরের ব্যবধান থাকে।
1: আচ্ছা,
0: তারপরেও যদি কোনো কারণে মা সন্তান সম্ভবা হয়ে যান, তাহলে আমরা প্রথম 6 মাস দুধ খাওয়াতে অ্যালাউ করি, তারপরে বুকের দুধটা আস্তে আস্তে

0: ছাড়িয়ে দেওয়াই ভালো, নাহলে মার উপরে একটু অত্যাধিক চাপ পড়ে যাবে।
1: একদম, মায়ের জ্বর হলে বা মায়ের কোনো অসুখ হলে আমরা অনেক সময় দেখি যে সন্তানকে দুধ খাওয়ানো বন্ধ করে দিয়েছেন, সেটা কি উচিত?
0: না, সাধারণ যেসব রোগ না, যেমন ধরুন জ্বর, সর্দি কাশি বা কোনো পেটের সমস্যা, এগুলো কোনোটাতেই কিন্তু বুকের দুধ বন্ধ করা উচিত নয়। আমরা যেগুলো বলি যে এইসব ক্ষেত্রে মাকে একটু মাস্ক পরতে, ভালো করে হাত ধুয়ে নিতে, অর্থাৎ হ্যান্ড ওয়াশ করতে, মার ইনফেকশনটা যাতে বাচ্চার শরীরে না ঢুকতে পারে, তবে বুকের দুধ বন্ধ করা উচিত হবে না। একমাত্র যদি মা গুরুতর অসুস্থ থাকেন তবেই মায়ের দুধ বন্ধ করতে বলা হয়।
1: আচ্ছা, অনেককে দেখি যে বাচ্চাকে অনেকক্ষণ ধরে দুধ খাওয়াচ্ছেন বা কেউ অল্প কিছুক্ষণ খাইয়েই দুধ দেওয়া বন্ধ করে দিচ্ছেন, সেক্ষেত্রে আমি জানতে চাইব বাচ্চাকে ঠিক কতক্ষণ ধরে দুধ খাওয়ানো উচিত?
0: সচরাচর একটি বাচ্চা 10 থেকে 15 মিনিট ধরে একটি স্তন থেকে দুধ নেয়। তবে যদি কখনো এরকম হয় যে বাচ্চাটি তারপরেও দুধ ছাড়তে চাইছে না, তাহলে আমাদের মতে তাকে তখন দুধ পান করতে দেওয়াটাই শ্রেয়।
1: আচ্ছা, আমরা দেখি যে একদিকে স্তন পান করানো হচ্ছে, অপরদিকে স্তন থেকে দুধ নিঃসৃত হচ্ছে, এটা কি নর্মাল?
0: হ্যাঁ, এটা একদমই স্বাভাবিক ব্যাপার।
1: সেক্ষেত্রে কি তখন অন্য স্তনে বাচ্চাকে দিয়ে দেওয়া উচিত?
0: না না, প্রথম ভাগে যে দুধটি আসে সেটি হলো পাতলা দুধ, এতে প্রোটিন আর ল্যাকটোজ থাকে যেটি বাচ্চার তৃষ্ণা নিবারণ করে। শেষের ভাগে যে দুধটি আসে তাতে ফ্যাট থাকে, এটা বাচ্চার ওজন বাড়াতে সাহায্য করে।
1: তাহলে মায়েদের কিভাবে স্তন্যপান করানো উচিত?
0: যখন মা স্তন্যপান করাচ্ছেন তখন বাচ্চা পুরোপুরি এক স্তনে দুধ যখন শেষ করবে তবেই তাকে দ্বিতীয় দিকের স্তনে দেওয়া উচিত।
1: আচ্ছা, এই অবস্থায় অনেক সময় দেখা যায় মায়েদের স্তনে প্রবল ব্যথা হচ্ছে, এর কি কোনো সমাধান আছে?
0: অনেক সময় কি হয়, বাচ্চা যদি ঠিক করে দুধ না টানে বা যদি প্রচুর দুধ আসছে তার ফলে সেই দুধ জমে যায়, এই জমে গিয়ে কিন্তু প্রবল ব্যথা হতে পারে, সেখান থেকে ইনফেকশন এমনকি জ্বরও আসতে পারে। তার ফলে মাকে আমরা বলি গরম শেক দিতে, বাচ্চার মায়ের দুধটা চিপে বার করে প্রয়োজনে ফেলতে হবে, আর যদি বাচ্চার মা চান যে বাচ্চাকে খাবেন তাহলে সেটাকে উনি ঠিকঠাকভাবে মজুত রেখে বাচ্চাকেও খাওয়াতে পারেন।
1: আচ্ছা, অনেক সময় দেখা যায় যে বাচ্চাকে দুধ খাওয়ানোর পরে পরে বাচ্চা বমি করে ফেলে, সেক্ষেত্রে কি করা উচিত?
0: প্রতিবার আমরা বলি যে দুধ খাইয়ে বাচ্চাকে ঠিক করে ঢেকুর তোলানো উচিত। তবে অনেক সময় দেখা যায় যে একটা দই দই বমি হয় দুধ খাওয়ানো ঠিক পরে, সেটা কিন্তু স্বাভাবিক, তাতে আমাদের কিছুই করার নেই। তবে হ্যাঁ, যদি পুরো দুধটাই বমি হয় তাহলে অবশ্যই সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত, এবং কেন এই সমস্যা হচ্ছে তাহলে সেটা আমাদের খুঁজে দেখতে হবে।
1: আচ্ছা, বাচ্চা যদি দুধ খেতে খেতে ঘুমিয়ে পড়ে সেক্ষেত্রে আমাদের কি করা দরকার?
0: স্তন্যপান করাটা একটা ইন্টারঅ্যাক্টিভ মেথডে হওয়া উচিত, মানে সে সময় বাচ্চার সাথে মা কথা বলুক, হাসুক, তাহলে স্তন্যপানটি আরও ভালো হবে, বাচ্চাটাও আরও ব্যাপারটাকে এনজয় করতে পারবে। তারপরও যদি বাচ্চা দুধ টানতে টানতে ঘুমিয়ে পড়লো তাহলে আমরা বলি যে কানের পেছনে বা পায়ের তলায় একটু সুশ্রুই দিয়ে বাচ্চাকে জাগিয়ে রাখতে হবে।
1: আচ্ছা, বাচ্চাকে কতদিন ধরে বুকের দুধ দেওয়া উচিত?
0: প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ দেওয়া উচিত, কিন্তু তারপরে শুধুমাত্র বুকের দুধ একা যথেষ্ট নয়, আমরা সাথে শক্ত খাবার শুরু করতে বলি, যেমন খিচুড়ি ইত্যাদি, কিন্তু তার সাথে বুকের দুধ বন্ধ হবে না, বুকের দুধ চলবে অন্তত 2 বছর বয়স অবধি, শক্ত খাবারও চলবে এবং সাথে জলও আমাদের যোগ করতে হবে।
1: আচ্ছা ম্যাডাম, দেখা যায় যে কিছু বাচ্চা নিজের আঙুল চুষছে, সেক্ষেত্রে কি মায়ের দুধ যথেষ্ট হচ্ছে না বা তার পেট ভরছে না, এরকম কোনো ব্যাপার আছে?
0: না না, এটা একদম ভুল ধারণা। মোটামুটি 3-4 মাস বয়সের পর থেকে বাচ্চা স্বাভাবিকভাবেই নিজের আঙুল চষে, তার সাথে মায়ের দুধ যথেষ্ট হচ্ছে কিনা এর কোনোই সম্পর্ক নেই।
1: অসুস্থ বাচ্চা কি বুকের দুধ খেতে পারে?
0: অবশ্যই, বুকের দুধ হলো সবচেয়ে সহজপাচ্য খাদ্য, তাই অসুস্থ বাচ্চাও বুকের দুধ খেতে পারে।
1: চাকরিরত মায়েদের জন্য আপনার কোনো বিশেষ উপদেশ?
0: চাকরিরত মায়েদের জন্য আমি যেটা বলতে পারি যে মাতৃকালীন যে ছুটিটি পাওয়া যায় না, সেটা যদি মার পক্ষে সম্ভব হয়, মানে যদি মা শারীরিকভাবে অসুস্থ না হন, তাহলে অধিকাংশ ছুটিটা উনি জন্মের পরের সময়ের জন্য বাঁচিয়ে রাখতে পারেন, তাহলে সেক্ষেত্রে বেশি দিন শুধুমাত্র বুকের দুধ খাওয়াতে পারবেন।
1: কারো যদি যমজ বাচ্চা হয় সেক্ষেত্রে মায়ের দুধই কি যথেষ্ট?
0: হ্যাঁ, এমনকি যমজ বাচ্চার ক্ষেত্রেও শুধুমাত্র মায়ের দুধ খেয়ে তারা বড় হতে পারে, তবে এসব ক্ষেত্রে আমরা মায়ের পুষ্টির দিকে আরও একটু বেশি সতর্ক দৃষ্টি রাখবো। যদি ডাক্তার প্রয়োজন মনে করেন তাহলে তিনি তখন বোতলে দুধ দেবেন, নচেত শুধুমাত্র মায়ের দুধই চেষ্টা করা উচিত।
1: যে সমস্ত মায়েদের সিজার করা হয়

0: তারা কি এক ঘন্টার মধ্যে দুধ দিতে পারেন?
1: হ্যাঁ, অবশ্যই পারেন। সিজেরিয়ান সেকশন হোক চাই নর্মাল ডেলিভারি, যদি মা চান তাহলে জন্মের এক ঘন্টার মধ্যেই তিনি দুধ দেওয়া শুরু করে দিতে পারেন।
0: আচ্ছা, প্রতিবার দুধ খাওয়ানোর আগে কি স্তন ধুয়ে নিতে হবে সাবান দিয়ে?
1: না না, এরকম তো কোনো ব্যাপার নেই। মা শুধুমাত্র যেমন রোজকার স্নান করবেন সেইটুকুই করবেন।
0: আচ্ছা, মায়ের দুধ খাওয়া বাচ্চা কি সাধারণত রোগা হয়?
1: যে বাচ্চা শুধুমাত্র মায়ের দুধ খায় দেখা যায় যে তারা তুলনামূলকভাবে রোগা হবে যে বাচ্চা শুধু কৌটো দুধ খেয়ে বড় হচ্ছে তার থেকে। কিন্তু তার রোগ প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ ইমিউনিটি অনেক বেশি ভালো হবে। আর আগেও যেটা আমি আলোচনা করলাম, ভবিষ্যতে ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার এইসব রোগ থেকে বুকের দুধ খাওয়া বাচ্চা রক্ষা পাবে।
0: সবশেষে আমাদের শ্রোতা বন্ধুদের জন্য আপনার কিছু উপদেশ?
1: সবশেষে আমি মায়েদের বলবো, আসুন আমরা আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই যে বাচ্চাকে আমরা কৌটো দুধ খাওয়াবো না। এতে জন্মের থেকেই সন্তানের সাথে মায়ের এক আত্মিক বন্ধন তৈরি হবে। সে মায়ের উপর সম্পূর্ণ ভরসা করতে শিখবে, সে জানবে যে তার পাশে কেউ আছে সারা জীবনের জন্য। মা নিজে সন্তানকে নিজে স্তন্যপান করাচ্ছেন, মার জন্য এ এক অনির্বচনীয় অনুভূতি। আর এতে দুপক্ষেরই লাভ, বাচ্চা অনেক রোগ থেকে রক্ষা পাবে এবং মা এমনকি ক্যান্সার ইত্যাদি রোগ থেকেও বাঁচবে। এছাড়া এভাবে মা সংসার খরচও অনেকটাই বাঁচাতে পারবে। আসুন আজকে আমরা সবাই অঙ্গীকারবদ্ধ হই, আমরা মাকে পুষ্টিকর খাওয়ার দেব, সর্বতোভাবে সাহায্য করব যাতে তিনি অন্তত 6 মাস স্তন্যপান করাতে পারেন। আর সব মায়েদেরও আজকে বলবো অঙ্গীকারবদ্ধ হতে, যে স্তন্যপান করানোর জন্য তিনি সর্বতোভাবে চেষ্টা করবেন।
0: অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনাকে। আশা করি আজকের আলোচনা থেকে আমাদের শ্রোতা বন্ধুরা উপকৃত হয়েছেন। আজ স্তন্যপান বিষয়ে আলোচনা করলেন স্টুডিওয় উপস্থিত শিশু বিশেষজ্ঞ ডক্টর সায়নী সাধু আগরওয়াল। সুস্বাস্থ্য অনুষ্ঠানটি আজ এখানেই শেষ হল। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।
2: এতক্ষণ সুস্বাস্থ্য অনুষ্ঠানে শুনলেন বিশ্ব স্তন্যপান সপ্তাহ, এ নিয়ে বললেন ডক্টর সায়নী সাধু আগরওয়াল, আকাশবাণী শিলিগুড়ি।

0: আয়ুষ্মান কার্ড সাথে থাকলে চিকিৎসা নিয়ে নেই চিন্তা নেই ভয়। পশ্চিমবঙ্গ সহ দেশের যে কোনো রাজ্যেই মিলবে বিনামূল্যে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে। এখন শুনবেন আধুনিক গান ইন্দ্রনীল সেনের কণ্ঠে।

0: আধুনিক গান শুনলেন ইন্দ্রনীল সেনের কণ্ঠে আকাশবাণী শিলিগুড়ি।
1: মেরে দেশবাসীয় কে প্রতি পূর্ণ সমর্পণ ভাব মে সে আয়ুষ্মান ভারত যোজনা নে জন্ম লিয়া।

আয়ুষ্মান। আয়ুষ্মান কার্ড সাথে থাকলে চিকিৎসা নিয়ে নেই চিন্তা নেই ভয়। পশ্চিমবঙ্গ সহ দেশের যে কোনো রাজ্যেই মিলবে বিনামূল্যে 5 লক্ষ টাকা পর্যন্ত

0: গজল শুনলেন গুলাম আব্বাসের কণ্ঠে আকাশবাণী শিলিগুড়ি।
1: মেরে দেশবাসীয় কে প্রতি পূর্ণ সমর্পণ ভাব মে সে আয়ুষ্মান ভারত যোজনা নে জন্ম লিয়া।

0: আয়ুষ্মান কার্ড সাথে থাকলে চিকিৎসা নিয়ে নেই চিন্তা নেই ভয়। পশ্চিমবঙ্গ সহ দেশের যে কোনো রাজ্যেই মিলবে বিনামূল্যে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে, শুরু হচ্ছে শিক্ষাঙ্গন থেকে। এই অনুষ্ঠানে আজ শুনবেন সূর্য সেন কলেজ থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান।
2: বহুজন হিতায় বহুজন সুখায়, এই মূল মন্ত্র নিয়ে যে সংগঠনের পথ চলা, আজ সেই আকাশবাণী পূর্তি করতে চলেছে তার 90 বছর। এবং এই 90 বছরের পূর্তি উপলক্ষে আকাশবাণীর মাধ্যমে আমাদের ভারতবর্ষ, ভারতের জাতীয় জীবন পৌঁছে গেছে বিশ্বের দরবারে। আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে আমরা পৌঁছে গেছি শিলিগুড়ি স্বনামধন্য সূর্য সেন মহাবিদ্যালয়। আজ সম্প্রচারিত হবে সূর্য সেন কলেজে আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে যে অনুষ্ঠান, তার দ্বিতীয় পর্ব। এই দ্বিতীয় পর্বে রয়েছে বিশেষ আকর্ষণ তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতা। এছাড়াও আমরা শুনে নেব এই মহাবিদ্যালয়ের বিভিন্ন হাল হাকিকাত। শুরু হতে চলেছে আজকের বিশেষ আকর্ষণ তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতা। আমরা জেনে নেব আমাদের তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতার কিছু নিয়মাবলী। প্রত্যেক প্রতিযোগীর সামনে 2টি করে ঝুড়ি থাকবে এবং সেখান থেকে আমাদের মাননীয় বিচারকেরা যে সমস্ত বিষয় নির্ধারণ করেছেন তার মধ্য থেকে 1টি বিষয় বেছে নিয়ে তাদের বলতে হবে। আসুন দেখা যাক রজত পালের ভাগ্যে কোন বিষয়টি উঠে এসেছে। রজত পালের বিষয় পরিষ্কার ভারত ও সবুজ ভারত। আমাদের এবারের প্রতিযোগিনী স্নেহা থাপা। স্নেহা থাপার বিষয় স্টার্টআপ।
3: Startup means opening a new business or any kind of institution or good services. Startup can be many kinds, like services, taxes, or selling goods or service. It mainly focuses on the profit and loss from it generates. Startups are many kinds, like startups can be localized or it can be localized by the new entrepreneurship, that is new generation. As startups helps the newcomers to bring out the new jobs for the new generation. Startups can defy us as it helps us in many new kind of way. But in India, it also helps for the jobs. Startups can also help in economic ways. It helps us in many ways.
2: স্নেহা থাপার পর পরবর্তী প্রতিযোগিনী সায়মা খাতুন। সায়মা খাতুনের বিষয় ডিজিটাল ইন্ডিয়া।
4: হ্যালো এভরিওয়ান, দিস ইজ সায়মা খাতুন। সো মাই টপিক ইজ ডিজিটাল ইন্ডিয়া, হাউ ইট ইজ লাইক হেল্পিং ইন ইন্ডিয়া, হাউ ইট ইজ হেল্পিং। সো ডিজিটালাইজেশন ইন ইন্ডিয়া, উই নো দ্যাট উই অল ইউজ ইউপিআইস অ্যান্ড ইউপিআইস অ্যান্ড অ্যাপস which transfers money. We can pay our bills from the apps, and we know this UPI, which is Unified Payment Interface. It has helped the local businesses and also like from the local businesses to the new businesses, the startups and all. So it helps India not only in terms of like in businesses, but in every kind. Like it helps in selling the goods, it helps in selling services, obviously. And while digitalization is happening, we all like from the businesses, from the local shops like sweet shops and like meat shops and everything, we all use UPI and we all use like the scan code and everything. So it has helped the Indian economy from zero GDP to like increasing GDP, and it has helped India not only in like startups or not only in businesses, or every kind of shops and businesses. Thank you.
2: পরবর্তী প্রতিযোগিনী সুনয়না শাহ। সুনয়না শাহর বিষয় এনইপি।
5: By our Union Cabinet Minister for bringing a drastic change in our education policy. It replaced the new education policy which was introduced.

0: इंडिया के भीतर जनरेट करके प्रॉब्लम्स वगैरह देख के कंट्री को एक मतलब सेल्फ इंडिपेंडेंट बनाया जा सकता है। थैंक यू सर।
1: মুকুন ভগতের পর এবারের প্রতিযোগী কাঞ্চন টোডি, তার বিষয় ভবিষ্যতের শিলিগুড়ি।
2: আমার নাম কাঞ্চন টোডি, আমি বিকম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। আজকের আমার বিষয় হলো ভবিষ্যতের শিলিগুড়ি।

0: এবারের প্রতিযোগিনী নন্দিতা শাহ, বিষয় এক দেশ এক রেশন কার্ড।
1: গুড আফটারনুন এভরিওয়ান, মেরা নাম নন্দিতা শাহ হ্যায় মেয়ে কেমিস্ট্রি ডিপার্টমেন্ট সে বিলং করতি হুঁ অর মেয়ে ফিজিক্স স্টুডেন্ট হুঁ। মেরা আজ কা টপিক হ্যায় ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড, হাউ মুঝে হম কেসে ট্রিট করেগা মাই ফ্রেন্ডস নেবার। ইন মতলব পুরে কান্ট্রি এক আমাদের এক রেশন কার্ড হো, মতলব কি টাইম মুঝে সেন্ট্রাল গভর্নমেন্ট অফ দ্য রেশন কার্ড আয়া দেন ইট উইল বি মতলব কি ও
0: আমাদের বিচারকদের নম্বর দেওয়ার পালা, বিচারের পালা শেষ। আসুন দেখে নি আজকের প্রতিযোগিতায় সফল কারা হলেন। আজকের তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম হয়েছেন সায়মা খাতুন, তার বিষয় ছিল ডিজিটাল ইন্ডিয়া। দ্বিতীয় স্থান অর্জন করেছেন মুকুন্দ ভগত, তার বিষয় ছিল আত্মনির্ভর ভারত। আমাদের আজকের সূর্যসেন মহাবিদ্যালয়ের বিশেষ আকর্ষণ তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতা এখানেই শেষ হল।
2: ইতিমধ্যেই আমরা কাছে পেয়েছি শিলিগুড়ি সূর্যসেন মহাবিদ্যালয়ের মাননীয় অধ্যক্ষ ডক্টর প্রণব কুমার মিশ্রকে। প্রথমেই স্যার, যে বিষয়টি আপনাকে জিজ্ঞাসা করব, কলেজে আসার পর কি কি সফলতা কলেজ লাভ করেছে?
3: 1998 সেপ্টেম্বর 15 মে আমরা কলেজ গভর্নমেন্ট কা নোটিফিকেশন কা হিসাব সে শুরু হুয়া। পহলে শিলিগুড়ি কলেজ মে মর্নিং আওয়ার মে কলেজ শুরু হুয়া। 2000 সাল মে কলেজ ওন ক্যাম্পাস কো শিফট হুয়া। অভি তক 27 ইয়ার্স হাম লোক পাস কর চুকে হ্যাঁ। অভি লাস্ট মে কলেজ মে জয়েন কিয়া 2016 ডিসেম্বর মহিনা কা 16 তারিখ কো। লাস্ট 8 সাল মে কলেজ মে বহুত সারি ফিল্ড মে ন্যাশনাল স্টেট অ্যাওয়ার্ড মিলা হ্যায়। জেসে এনএসএস মে কনজুকেটিভলি লাস্ট 3 ইয়ার্স হো গিয়া হাম লোক কো এনএসএস ইউনিট 2 কা তরফ সে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড মিল রহা হ্যায়। দু সাল
2: রাষ্ট্রপতি পুরস্কার,
3: দু সাল ভলেন্টিয়ার্স কো মিলা, এক সাল কলেজ কো আজ এ ইউনিটি আজ এ হোল মিলা। লাস্ট 4 সাল সে কন্টিনিউসলি আমাকে স্টেট এনএসএস অ্যাওয়ার্ড মিল রহা হ্যায়। 2018-19 থেকে এনসিসি শুরু হুয়া। এনসিসি মে হর সাল আমারা এনসিসি ক্যাডেট। লাস্ট 3 সাল সে রিপাবলিক ডে সেরিমনি মে 16 বেঙ্গল ব্যাটালিয়ন কো রিপ্রেজেন্ট কর রহে হ্যায়, স্টেট কো রিপ্রেজেন্ট কর রহে হ্যায়। টিএসসি ক্যাম্প মে আমারা 3-4 স্টুডেন্ট হর সাল জয়েন করতে হ্যাঁ। আর্মি রিক্রুটমেন্ট মে আমলোক কা এনসিসি ক্যাডেট ক্লিয়ার করতে হ্যাঁ, জয়েন কিয়ে হ্যাঁ। একাডেমিক ক্ষেত্র মে ডিপার্টমেন্ট কা স্টুডেন্ট ইউনিভার্সিটি মে প্রাইজ মিলা হ্যায়। স্পোর্টস ক্ষেত্র মে আমারা স্টুডেন্ট স্টেট লেভেল মে গোল্ড মেডাল জিতে, সিলভার মেডাল জিতে, ব্রোঞ্জ মেডাল জিতে হ্যাঁ। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি কো ব্যাডমিন্টন মে আমারা স্টুডেন্ট রিপ্রেজেন্ট কিয়ে হ্যাঁ, নর্থ ইস্ট জোন ইন্টার ইউনিভার্সিটি গেমস অ্যান্ড স্পোর্টস কম্পিটিশন মে। কলেজ মে লগভগ সব ক্লাসরুম মে আমার

0: প্রশ্নসার করব। শিলিগুড়ির বুকে শিলিগুড়ি কলেজের পর আমরা দেখতে পাচ্ছি সূর্য সেন কলেজ ভীষণভাবে জনপ্রিয় হয়ে উঠেছে, আপনার কি মনে হয় এর পেছনে কারণটা কি?
1: ঠিক আছে, জবাব বলে সচি বলে এস পিছে যে কারণটা হে মেন কারণে আমরা টিচিং আর নন টিচিং স্টাফ যে রেগুলারলি ডেডিকেটেডলি পঙ্কচুয়ালি ক্লাস করতে হে স্টুডেন্ট লোক কে সাথ উনকা এক পার্সোনাল বন্ডিং হে হাম লোক স্পেশাল ক্লাস ভি করতে হে অনলাইন ক্লাস কোই ছুটি মে জানে সে জেসে চাইল্ড কেয়ার লিভ হে ছুটি মে জানে সে ভি হাম লোক অনলাইন ক্লাস করকে কোর্স কম্পিটিশন কে হাম লোক জোর দেতে হে মেন্টর মিটিং কো জোর দেতে হে প্লাস ডিফারেন্ট প্রোগ্রামস অল ওভার দ ইয়ার হাম লোক কন্টিনিউয়াসলি করতে রহতে হে ডিফারেন্ট সেল কে থ্রু মে কম্পানি কো প্লেসমেন্ট সেল কে লিয়ে কম্পানি কো বুলাতে হে ডিফারেন্ট ফার্মাসিউটিক্যাল কম্পানি আতে হে জেসে ফ্রি হেলথ চেকআপ 10 রুপিয়া দেখে স্টুডেন্ট লোক ফ্রি হেলথ কেয়ার কে ফ্যাসিলিটি লেতে হে তো ইসলিয়ে যো 10 সাল পহলে সূর্যসেন কলেজ কাজ স্থিতি থা যো স্টাটস থা অভি যো গার্ডিয়ান সে যো স্টুডেন্ট হে উনকা আগ্রহ আহিস্তে আহিস্তে বড় রে উসকে লিয়ে কোই এক জিম্মেদার নেই হে ইসলিয়ে ম্যানেজমেন্ট টিচিং নন টিচিং গার্ডিয়ান সবকা এক কম্বাইন্ড এফোর্ট হে জিসকে লিয়ে কি কলেজ আকে আজ ইহাঁ পৌঁছ।
0: ঠিক স্যার, আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।
1: থ্যাংক ইউ।
2: আমরা দেখে নিচ্ছি এই কলেজেরই একজন অতিথি ছাত্র অর্জুনী চক্রবর্তী, তিনি আমাদের জন্য একটি কবিতা আবৃত্তি
3: করেছিলেন। যুদ্ধ বল, যুদ্ধ বলা যায় কি তাকে? এক জীবনের মধ্যে আরো হাজার জীবন যুদ্ধ থাকে, যুদ্ধ থাকে হাত জুড়ে আর কন্যা আসা চন্দ্র বলায়, যুদ্ধ জানে ঢুকে আর তার পর আকাশ কঠিন বলায়। যুদ্ধ মানে যখন যেমন তখন তেমন মানিয়ে নেওয়া, যুদ্ধ মানে কুন্তি টেনে জল কাঁচা সরব রৌদ্র দেওয়া। এইসব যদি যুদ্ধ না হয় যুদ্ধ তবে কিসের বড়াই? সারা জীবন লড়ছে মানুষ নিজে নিজে ছোট্ট লড়াই, যুদ্ধ মানে হাঁ করাবে এক ছোটা নতুন হাতের হাড়ি, যুদ্ধ মানে কালো হয়ে কন্যা পাওয়া শ্বশুর বাড়ি, যে ছেলেটায় বেকার থাকার কষ্ট করায় দলের মনে, হয়তো গাঁতে দাঁত থেকে সেও নিজের মতো যুদ্ধ করে, যুদ্ধ তুমি যুদ্ধ আমি যুদ্ধ তুমি যুদ্ধ কাছে বাঁচতে যাওয়ার চাইতে বলো যুদ্ধ বলো আর কি আছে? এসব যদি যুদ্ধ না হয় যুদ্ধ তবে কিসের বড়াই? সারা জীবন লড়ছে মানুষ নিজে নিজে ছোট্ট লড়াই।
0: আমরা কাছে পেয়েছি সূর্য সেন মহাবিদ্যালয়ের IQAC কোঅর্ডিনেটর ডক্টর বাবলি মণ্ডলকে। যে কোনো কলেজে ম্যাডাম এখন একটি নতুন বিষয় দেখা যাচ্ছে যে IQAC, এই IQAC বিষয়টি কি যদি একটু শ্রোতা বন্ধুদেরকে বুঝিয়ে বলেন।
4: IQAC হচ্ছে UGC-র ম্যান্ডেট করা একটি কমিটি যার ফুল ফর্ম হচ্ছে ইন্টারনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল। IQAC-র প্রধানত কাজ হচ্ছে কলেজের গুণমান যাতে বজায় থাকে এবং উত্তরোত্তর বৃদ্ধি পায় সেই বিষয়টাকে ওপর লক্ষ্য রাখা এবং সেই বিষয় নিয়ে কাজ করা। IQAC-র আরও দায়িত্ব আছে, যেই দায়িত্ব আমরা ন্যাক কথাটার সঙ্গে সবাই অবগত, ন্যাকের যে গ্রেডেশন সিস্টেম সেই গ্রেডেশন সিস্টেমের জন্য বেশ কিছু ওদের ক্রাইটেরিয়া আছে, কোয়ালিটি অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। কিছু কিছু বিষয়গুলো কোয়ালিটেটিভ, কিছু কিছু বিষয়গুলো কোয়ান্টিটেটিভ অর্থাৎ তথ্যভিত্তিক ডেটা। তো সেই জন্য সেই সব ক্রাইটেরিয়া সম্পর্কে আমাদের ডকুমেন্টেশন রাখতে হয় এবং প্রত্যেক বছরে ডিসেম্বর মাসে আমাদেরকে সারা বছরের আমাদের যেই সব কার্যকলাপ কলেজ থেকে করে থাকি, স্টুডেন্ট অ্যাডমিশন, স্টুডেন্টের রেজাল্ট, স্টুডেন্ট রিলেটেড বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি, টিচারদের রিসার্চ, স্টুডেন্টদের প্লেসমেন্ট এবং জেন্ডার সেন্সিটাইজেশন, এই কয়েকটি মিলিয়ে 7টি ক্রাইটেরিয়া আছে। সেই 7টি ক্রাইটেরিয়ার আন্ডারে ডকুমেন্টেশন রাখতে হয় এবং অ্যাট দি এন্ড অফ দ্য ইয়ার আমাদের AQAR বলে একটি বিষয় আপলোড করতে হয় যেটাকে বলা হয় অ্যানুয়াল কোয়ালিটি অ্যাসিওরেন্স রিপোর্ট, এবং 5 বছর পর পর আমাদের একটা সেলফ স্টাডি রিপোর্ট যেটাকে SSR বলি সেটাকে আপলোড করতে হয়। সেলফ স্টাডি রিপোর্ট আপলোড করার পর ন্যাক থেকে ভিজিটিং টিম পাঠান, সেই পিয়ার টিম এসে যেই তথ্য আমরা দিয়েছি সেই তথ্য যাচাই করে দিয়ে ভেরিফিকেশন দেন। বর্তমানে আমাদের কলেজ

0: বি প্লাস গ্রেডে অ্যাক্রেডিটেড।
1: আচ্ছা, এই অতি সম্প্রতি এই আইকিউএসসি সেল যেটা আপনাদের, সেখান থেকে আপনারা কলেজের উন্নতির জন্য কি কি কাজ করেছেন?
0: অ্যাকচুয়ালি আমাদের কলেজের মূল মন্ত্র হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন। আমাদের যেটা গভর্নিং বডি, সেখান থেকে অনুমোদন হয়ে বেশ কিছু সেলস বা কমিটিজ আমাদের আছে, এবং সেই বিভিন্ন কমিটির বিভিন্ন টিচার মেম্বারও যেমন আছেন, স্টুডেন্ট মেম্বারও আছে। সেই কমিটি বিভিন্ন বিষয়ে বিভিন্ন রকম কার্যক্রম করে থাকে, এবং এটা আমাদের কলেজ থেকে ম্যান্ডেটরি করা হয়েছে যে সমস্ত রকম সেল তাদের যা যা কার্যকলাপ করবে সেটা যেন আইকিউএসসির কোলাবোরেশনে করা হয়।
1: ঠিক আছে, ধন্যবাদ ম্যাডাম।
0: থ্যাংক ইউ।
1: তাহলে শ্রোতা বন্ধুরা, এবারে আমরা কথা বলে নেব এই কলেজেরই ইংরেজি বিভাগের অধ্যাপক ডক্টর অর্ণ বলের সঙ্গে। আচ্ছা স্যার, অতি সম্প্রতি সূর্যসেন মহাবিদ্যালয় এই অঞ্চলের ছাত্রছাত্রীদের উন্নতির জন্য বা ছাত্রছাত্রীদের আরও শিক্ষার বিস্তার বা আরও তাদের প্রগতির জন্য কলেজ কি কি পদক্ষেপ গ্রহণ করেছে?
2: আমরা সাম্প্রতিককালে আপনার বিভিন্ন স্টুডেন্টদের একটা বহুদিনের ডিমান্ড ছিল যে গ্র্যাজুয়েশনের পর তারা হায়ার স্টাডি যেন এখানেই করতে পারে, সে কথা ভেবে আমরা অনেকদিন ধরে চেষ্টা চালাচ্ছিলাম যে এখানে মাস্টার ডিগ্রি খোলার জন্য। তো আমরা সূর্যসেন কলেজ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির পারমিশন পাওয়ার পর চারটে সাবজেক্টে মাস্টার ডিগ্রি খুলেছে, ইংরেজি, ইতিহাস, সোশিওলজি এবং পলিটিক্যাল সায়েন্স। এবং যেহেতু ইউনিভার্সিটিতে সবার পড়া সম্ভব হয় না, যেসব ছাত্রছাত্রীরা আমাদের এখান থেকে ভালো রেজাল্ট করছে বা আশেপাশের কলেজে ভালো রেজাল্ট করে ইউনিভার্সিটিতে চান্স পাচ্ছে না, তারা সরকারি কলেজে এসেই আমাদের এখানেই মাস্টার ডিগ্রি করতে পারে। সেটাই আমাদের এখন একটা বেস্ট ফোকাসড এরিয়া এবং এটা আমরা চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। আরেকটি পদক্ষেপের কথা যদি বলা যায়, সেটা হচ্ছে যে আমাদের স্টুডেন্ট সংখ্যা খুবই বেশি, 8,000-এরও বেশি, এবং আমাদের যে বর্তমান ক্যাম্পাস তাতে স্থান সংকুলন হওয়া খুবই কঠিন হয়ে পড়েছিল। সেক্ষেত্রে আমরা সেকেন্ড ক্যাম্পাসের জন্য একটা চেষ্টা করেছিলাম, এবং আনন্দের খবর হচ্ছে এটাই যে সেকেন্ড ক্যাম্পাসটা আমরা পেয়েছি, গত বছর পেয়েছি, এবং যা প্রশাসনিক জটিলতা ছিল সেগুলো মিটে গেছে। এবং ভবিষ্যতে আমরা এখন সেকেন্ড ক্যাম্পাসকে কিভাবে সাজিয়ে তুলব এবং কিছু কিছু ডিপার্টমেন্ট এখান থেকে ওখানে শিফট করব এবং নতুন নতুন কিছু সাবজেক্ট খুলব, এই ধারণা এবং এই পরিকল্পনা আমাদের আছে। আশা করি সুদূর এটা আপনার হয়েছে হচ্ছে শাহডাঙ্গিতেই হয়েছে, ওই জায়গাটা ঘাটের ডান দিকে কিছুটা জায়গা রয়েছে, সেই জায়গায় আমরা একটা নতুন পরিকল্পনা করে নতুন বিল্ডিং এবং বিভিন্ন ডিপার্টমেন্ট ওখানে খুলব।
1: আমরা ইতিমধ্যেই কাছে পেয়েছি এই কলেজেরই ন্যাশনাল সার্ভিস স্কিম NSS, এই NSS এর যে প্রোগ্রাম অফিসার ববিতা প্রসাদকে। ম্যাডাম, আপনি কতদিন থেকে এই NSS এর সঙ্গে যুক্ত আছেন?
3: আমি 2018 থেকে।
1: আচ্ছা, 2018 সাল থেকে আপনি NSS এই কলেজে চালাচ্ছেন। আপনি NSS এর মধ্য দিয়ে ছাত্রছাত্রীদেরকে কি কি কাজ করাচ্ছেন?
3: আমাদের তো NSS এর মধ্যে দুরকম অ্যাক্টিভিটি হয়, একটা রেগুলার অ্যাক্টিভিটি আর একটা হচ্ছে স্পেশাল ক্যাম্প। তো রেগুলার অ্যাক্টিভিটির মধ্যে অনেক অ্যাক্টিভিটি ঢুকাতে পারি, যেমন ধরেন বৃষ্টির দিনে একটা কুকুরের জন্য ঘর বানিয়ে দিচ্ছি, সেটা আমার NSS এ পড়ছে। মানে NSS এ আমাদের মোটো হচ্ছে নট মি বাট ইউ, স্বয়ং সে পেহলে আপ, মানে আমি নিজের জন্য ভাবার আগে আমি যদি অন্য কারো জন্য ভাবছি বা অন্য কারোর জন্য কিছু একটা করছি, সেটাই কিন্তু আমার NSS এর মধ্যে ঢুকে যাচ্ছে। তো আমরা যাই করি না কেন, আসলে আমরা প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পাওয়ার পেছনে আমরা যে অ্যাক্টিভিটি করেছি সেটা হচ্ছে কোভিডের সময়, তখন আমরা মানে হেলথ ক্যাম্প করানো 80-90 ক্যাম্প করিয়েছি আমরা তখন, যে কার কার জ্বর হচ্ছে কিনা, সিমটম আছে কিনা, এটা বাড়ি বাড়ি গিয়ে পাড়া পাড়ায় গিয়ে আমরা ক্যাম্প করেছি। তারপরে কারা ভ্যাকসিনেশনে লাইনে দাঁড়াতে হচ্ছে তাদের জন্য আমরা, বয়স্ক লোকদের জন্য আমরা দাঁড়িয়ে তাদের জন্য কুপন করে দিয়েছি, সারা রাত দাঁড়িয়ে যারা কুপন নিচ্ছিল তাদের জন্য সকালবেলা গিয়ে চা বিস্কিট আমরা প্রোভাইড করেছি, প্লাস স্যানিটাইজ করে দিয়েছি। 400-500 জনের খাওয়া প্রত্যেক দিন আমরা ডিস্ট্রিবিউশন করতাম গ্রামে গ্রামে গিয়ে, তখন আমরা মানে ফিল্ডে নেমে যেভাবে কাজ করেছি আমরা সেই সময়টা আমরা।
1: NSS এ বর্তমানে আপনাদের কলেজের কতজন ছাত্রছাত্রী জড়িত আছে, ইউনিট 1 এবং ইউনিট 2 মিলে?
3: আমাদের প্রত্যেকটা ইউনিটে 100 জন করে।
1: 100 জন? আচ্ছা, 100 জনের বেশি যদি করতে চাই সেক্ষেত্রে আপনারা কি করেন?
3: না, সেটা সিলেকশন হয় সেখানে।
1: হ্যাঁ,
3: এবার 200 জনের বেশি হলে আমাকে নতুন ইউনিট খুলতে হবে, তো এখন আমাদের 2 ইউনিট, 200 ভলান্টিয়ার আছে।
1: আচ্ছা, NSS এর মধ্য দিয়ে সূর্যসেন কলেজ কি কি সফলতা পেয়েছে?
3: আমাদের NSS এ প্রথম তো আমরা ওয়েস্ট বেঙ্গল অ্যাওয়ার্ড পেলাম, ওয়েস্ট বেঙ্গলে বেস্ট ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড 2 পেল, আর বেস্ট প্রোগ্রাম অফিসার অ্যাওয়ার্ড আমি পেয়েছি, প্লাস বেস্ট ইউনিট অ্যাওয়ার্ড অফ ওয়েস্ট বেঙ্গল আমার কলেজ পেয়েছে।
1: তাহলে ম্যাডাম, আপনাদের যে NSS টিম এবং NSS টিমের মাধ্যমে সূর্যসেন কলেজ আরও উন্নতির পথে এগিয়ে যাক, আরও সমাজসেবা করুক। শিক্ষার যে আসল দিক সেটা তো নিশ্চয়ই সেবা, শিক্ষার প্রায়োগিক দিক, সেই দিকে শিলিগুড়ি সূর্যসেন মহাবিদ্যালয় আরও উদ্বুদ্ধ হোক এবং অন্যান্য সকলকেও পথ দেখাক, এই আশা রাখছি।
3: ধন্যবাদ, ধন্যবাদ, নমস্কার।
1: সূর্যসেন কলেজে পথ চলতে চলতে আমরা কাছে পেয়েছি এই কলেজেরই সাংস্কৃতিক বিভাগের যিনি ভারপ্রাপ্ত আধিকারিক, যিনি এখানকার এই বিভাগের যিনি ইনচার্জ, ডক্টর তমালি মুস্তাফিকে। তমালি ম্যাডামের কাছ থেকে আমরা জানতে চাইব যে প্রতি বছর এই কলেজে কি কি অনুষ্ঠান উদযাপন করা হয়।
4: নমস্কার। প্রথমত যেটা বলতে চাই সেটা যে গত 1 বছর ধরে

0: কর্তৃপক্ষ আমাকে এই দায়িত্বে দিয়েছেন। তো যেহেতু আমি সাংস্কৃতিক বিভাগটা দেখাশোনা করি এবং আমি এখানকার কনভেনার এবং আমার সঙ্গে আরও 6 জন মেম্বার্স আছেন, একবারে সেশনের প্রথমেই IQC আমাদের কাছে একটি প্রপোজাল চেয়ে পাঠায়। সেটি হচ্ছে যে আমরা সারা বছরে এই কালচারাল কমিটি ঠিক কোন কোন অনুষ্ঠানগুলো কীভাবে উদযাপন করব তার একটা ডিটেল আমাদেরকে পাঠাতে হয়। তারা সেটা দেখেন, তাদের অ্যাপ্রুভাল পাওয়ার পরে আমরা সেটা এক্সিকিউট করি। তো বছরের প্রথম থেকে যদি বলি, আমরা একেবারে জানুয়ারি মাস থেকে আমরা প্রথম আমাদের অনুষ্ঠান শুরু হয়। আমরা 12ই জানুয়ারি যেটা যুব উৎসব, স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন করি। একই সাথে সেদিন আমরা সেদিনটা একই সাথে করা হয়। 23শে জানুয়ারিতে কিন্তু আমরা আবৃত্তি অনুষ্ঠান রেখেছিলাম গত বছর। 26শে জানুয়ারি যেটা প্রজাতন্ত্র দিবস, এই দিনটাকে আমরা অনেক রকমের প্রোগ্রাম সেখানে রাখি, দেশাত্মবোধক গান বা নাচ, আবৃত্তি, এই ধরনের প্রোগ্রাম, এই একটা কম্পিটিশন রাখি। লাস্ট ইয়ার আমরা এক্সটেম্পোর কম্পিটিশন করেছিলাম এবং খুব ভালো রেসপন্স পেয়েছি ছাত্রছাত্রীদের মধ্যে থেকে। রবীন্দ্র জয়ন্তীটাও আমরা খুব সুন্দর, হ্যাঁ, মে মাসে খুব সুন্দর করে আমরা উদযাপন করেছি। তারপর আমাদের সেমিনার হলে আমাদের ছাত্রছাত্রীরা রবীন্দ্র নৃত্য, রবীন্দ্রসঙ্গীত, আবৃত্তি ইত্যাদির মাধ্যমে সুন্দরভাবে অনুষ্ঠান সম্পন্ন করে। এটাকে আমাদের কলেজের জন্মদিন বা জন্মতিথিটাকে পালন করার জন্য মাসের পরেই আমরা প্রিপারেশন নেওয়া শুরু করি। আমাদের সেপ্টেম্বর 15 আমাদের এটা উদযাপন করা হয়। তো 15 সেপ্টেম্বরের প্রিপারেশন আমাদের চলছিল। এবং যে আমাদের শিলিগুড়ি শহরের ঋত্বিক নাট্য সংস্থা, হ্যাঁ, খুব প্রথিত যশা এবং অত্যন্ত পুরনো একটি নাট্য সংস্থা, তো ওরা প্রত্যেক বছরই একটা করে স্কুল এবং কলেজ ভিত্তিক নাট্য প্রতিযোগিতা করে। তো আমরা গত 3 বছর ধরে পার্টিসিপেট করছি,
1: এটা বড় সফলতা।
0: হ্যাঁ, বড় সফলতা।
1: ঠিক আছে ম্যাডাম, ধন্যবাদ।
0: ওকে, ধন্যবাদ।
2: সূর্যবন্দনা সূর্যশ্রী মহাবিদ্যালয়ের প্রীতি ছাত্র, আমরা তাদের সঙ্গে পরিচিত হব এবং তারপরে সুবিশ্ব কণ্ঠে তাদের গান শুনবেন।
3: নমস্কার, আমার নাম শান্তনু দে। আমার সাথে আছে আজ গিটারে ডিকি রয়। আজ আমরা রবীন্দ্রসঙ্গীত উপস্থাপনা করতে যাচ্ছি।

এতক্ষণ শুনলেন শিক্ষাঙ্গন থেকে, আজ শুনলেন সূর্য সেন কলেজ থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান। আকাশবাণী শিলিগুড়ি কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভার অনুষ্ঠান। আজ রয়েছে কর্ণাটকী কণ্ঠসঙ্গীত শিল্পী সত্তিকা মোহন।

আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। সারা দেশে আজ হর ঘর তিরঙ্গা কর্মসূচি শুরু হয়েছে, চলবে 17 তারিখ পর্যন্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে যোগ দেবার আহ্বান জানিয়েছেন। গ্লাসগো

0: The campaign marks the fifth year of the Har Ghar Tiranga initiative, which began in 2022 and has since evolved into one of the country's largest public participation movements. The initiative is aimed at encouraging citizens to hoist the national flag and participate in activities celebrating patriotism, national unity, and India's cultural heritage. This year's campaign holds special significance as it coincides with the 150th anniversary of India's national song Vande Mataram, bringing together the national flag and the national song in a unique celebration of patriotism. Prime Minister Narendra Modi has appealed to the citizens to participate enthusiastically in the Har Ghar Tiranga movement and renew their collective resolve to contribute towards building a Viksit Bharat. Manipur joined the rest of the country in organizing the Har Ghar Tiranga campaign. Chief Minister Yumnam Khemchand participating in the campaign from his residence at Singjamei under Imphal West District urged the people to recognize themselves as Indians first, then a Manipuri. Defence Minister Rajnath Singh today said that Operation Sindoor sent a global message that India will go to an extent to ensure the safety of its citizens while protecting the Sindoor worn by the women of this country. The minister said this at the inaugural event of the Sindoor Maharaktadan Yatra blood donation camp at Base Hospital in New Delhi. The Jharkhand government has reached an agreement on most of the demands of students protesting against alleged irregularities in JPSC and JSSC examinations. State Minister Sudevya Kumar Sonu said, the government has agreed to cancel the 14th JPSC preliminary examination and the 2023-25 backlog examinations. He said, the government has also agreed to an enforcement directorate probe into alleged financial irregularities, a CID investigation into criminal aspects, and the setting up of a fast-track court to ensure charge sheets are filed within 90 days. An expert committee comprising representatives from the Indian Institute of Technology, Indian School of Mines Dhanbad, Indian Institute of Management Ranchi and XLRI will also be constituted to recommend reforms in the examination system. However, no agreement was reached on the students' demands for cancellation of the JSSC CGL examination and a CBI probe. The students said their agitation would continue. The Ministry of Housing and Urban Affairs has said that over 1 crore 25 lakh houses have been sanctioned so far under the Pradhan Mantri Awas Yojana Urban, that is PMAYU and PMAYU 2.0. Of these, more than 1 crore houses have been completed and handed over to beneficiaries across the country, with around 1 crore of the houses allocated to women. The government has extended the tenure of Director of Enforcement Directorate Rahul Naveen by 1 year from 13th of this month to 13th of August next year. The extension in service will continue beyond his scheduled retirement on the 31st of July 2027. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী শিলিগুড়ি আবহাওয়ার পূর্বাভাস। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী 15 আগস্ট শনিবার পর্যন্ত সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বেশিরভাগ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া সংক্রান্ত এক সতর্কবার্তায় বলা হয়েছে আগামীকাল মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার দু একটি স্থানে বজ্রবিদ্যুৎ সহ 30-40 কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন এখন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের আগামীকাল সকালের অধিবেশনের অনুষ্ঠান সূচি। সকাল 6:05 অমৃতবাণী, তারপর বন্দনা, 6:25 উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত কৃষি পরামর্শ এবং আবহাওয়ার পূর্বাভাস, তারপর থাকবে চাষবাসের টুকিটাকি, রোড আইল্যান্ড রেড মুরগির টিকাকরণ, এই নিয়ে বলবেন ডক্টর রাকেশ রায়। 6:30 স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য, কালকের বিষয় মেনিনজাইটিস, বলবেন ডক্টর বিমল কুমার ঘোষাল। 6:35 ভাওয়াইয়া গান অঞ্জনা রায়ের কণ্ঠে, সুচিত্রা মিত্রর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। 6:05

পঁয়তাল্লিশ মিনিটে, সাতটায় প্রত্যুষা, সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে নজরুল গীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে, আটটা বেজে তিরিশ মিনিটে লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো আকাশবাণী, নটায় আধুনিক গান শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, নটা বেজে তিরিশ মিনিটে ভজন শিল্পী জগজিৎ সিং, নটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে হিন্দি শিক্ষার আসর, দশটায় আমার গ্রাম আমার দেশের কথা। এই পর্বে শুনবেন ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুর গ্রাম পঞ্চায়েত থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান, দশটা বেজে কুড়ি মিনিটে দ্বিজেন্দ্র গীতি চিত্রলেখা চৌধুরীর কণ্ঠে, এগারোটায় কিছু কথায় কিছু সুরে, এগারোটা বেজে তিরিশ মিনিটে বিদ্যার্থীদের জন্য, কালকের বিষয় দ্বাদশ শ্রেণীর জন্য বাংলা, বারোটায় কথায় সুরে, একটায় মহিলা মজলিশ, থাকবে বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান নারী মন, এবং তারপর থাকবে সাহিত্য থেকে পাঠ, একটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে ভাওয়াইয়া গান অঞ্জনা রায়ের কণ্ঠে, তিনটে গান পরম্পরা শুনবেন সেতারবাদন শিল্পী পণ্ডিত রবিশঙ্কর। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের আগামীকাল সকালের অধিবেশনের অনুষ্ঠান সূচি। এখন আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের আগামীকাল সকালের অধিবেশনের অনুষ্ঠান সূচি। সকাল ছটা বেজে পাঁচ মিনিটে বান্দনবার, তারপর চিন্তন, ছটা বেজে পঁয়ত্রিশ মিনিটে রামচরিত মানস, ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে সঙ্গীত সরিতা, সাতটায় ভুলে বিশ্রে গীত, সাতটা বেজে তিরিশ মিনিটে হাম হাই রাহি পেয়ারকে, আটটা বেজে পনেরো মিনিটে ত্রিবেণী, আটটা বেজে তিরিশ মিনিটে চিত্ররোগ, নটায় লাইভ ফোন ইন অনুষ্ঠান ইন্দ্রধনু, দশটায় উজালে উনকি ইয়াদো কি, এগারোটায় চয়নিকা, বারোটা বেজে পাঁচ মিনিটে ইয়াদো কি মেহফিল, একটায় সুরেলা সফর, দুটোয় ত্রিবেণী, দুটো বেজে তিরিশ মিনিটে সাদাবাহার নাগমে, তিনটে সখী সাহেলি। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের আগামীকাল সকালের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আকাশবাণী শিলিগুড়ি, আমাদের ঘড়িতে এখন সময় রাত এগারোটা বেজে তেরো মিনিট, অনুষ্ঠান প্রচারিত হল মিডিয়াম ওয়েভ চারশো একুশ দশমিক নয় মিটারে, অর্থাৎ সাতশো এগারো কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপে। আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি। শুভরাত্রি, জয় হিন্দ।